0: অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
1: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা ইউসুফের 64 আয়াত ও 65 আয়াত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম।
2: أعوذ بالله من الشيطان الرجيم

0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তিলাওয়াত কৃত সূরা ইউসুফের 64 ও 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, পিতা বললেন, আমি কি তার ব্যাপারে তোমাদেরকে সেরূপ বিশ্বাস করব যেরূপ ইতিপূর্বে তোমাদেরকে বিশ্বাস করেছিলাম? তার ভাই ইউসুফ সম্পর্কে বস্তুত আল্লাহই সর্বোত্তম হেফাজতকারী এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। যখন তারা তাদের আসবাবপত্র খুলল, তখন তারা তাতে পেল নিজেদের মূলধনও যা তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। তারা বলল, হে আমাদের পিতা, আমরা আর কি চাই? দেখুন, এ আমাদের মূলধন, আমাদেরকে ফেরত দেওয়া হয়েছে। এখন আমরা আমাদের পরিবারবর্গের জন্য আবার রসদ আনব। এবার যা এনেছি তা তো সামান্য শস্য মাত্র। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় ব্যবসায়ে নৈতিকতা, এ সম্পর্কে বলছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। একজন মুমিনের দোয়া কবুলের পূর্ব শর্ত হল হালাল উপার্জন। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে দেহ হারাম উপার্জন দ্বারা পুষ্ট হবে তা জাহান্নামের ইন্ধন হবে। কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে দুটি প্রশ্নের উত্তর না দিয়ে এক চুল পরিমাণ নড়তে দেওয়া হবে না। তন্মধ্যে একটি হল, তুমি দুনিয়াতে কিভাবে অর্থ উপার্জন করেছ, আর দ্বিতীয়টি হল, সেই অর্জিত সম্পদ কিভাবে ব্যয় করেছ। এই হাদিসে প্রমাণ করে আল্লাহ তাআলার কাছে হালাল উপার্জন ও ব্যয় কতটা গুরুত্বপূর্ণ। হালাল উপার্জনের অন্যতম মাধ্যম হল ব্যবসা বাণিজ্য। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। মুসলিম ফকিহদের মতে এই পৃথিবীতে অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে ব্যবসা হচ্ছে অন্যতম মাধ্যম এবং সভ্যতা ও সংস্কৃতির অগ্রগতির উপকরণের মধ্যে সবচেয়ে হালাল ও পূত পবিত্র উপকরণ। ব্যবসা আমাদের নবীজির অন্যতম সুন্নত। মাত্র 12 বছর বয়সে প্রিয় নবী ব্যবসায়িক উদ্দেশ্যে চাচা আবু তালিবের সফর সঙ্গী হিসাবে সিরিয়া গমন করেন। ব্যবসায়িক সুখ্যাতির কারণেই আরবের সম্ভ্রান্ত বিধবা মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীকে তার ব্যবসায়িক প্রতিনিধি নিয়োগ করেন। পরবর্তীতে তার ব্যবসায়িক আমানতদারী ও বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নবীজির এই সুন্নতের পথ ধরেই অনেক জলিল কদর সাহাবি তাদের পেশা হিসেবে ব্যবসাকে বেছে নিয়েছেন। পবিত্র কোরআনে প্রতিটি মানুষকে উপার্জনের তাকিদ দিতে গিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। সূরা জুমা আয়াত 10। ব্যবসায় নৈতিকতা মানে হলো কতগুলো নীতিমালা বা ন্যায়নীতির মধ্য দিয়ে ব্যবসাকে পরিচালনা করা। পবিত্র কোরআন ও হাদিসে ব্যবসায়ীদের জন্য অনেকগুলো মূলনীতি বর্ণিত হয়েছে, তোর মধ্যে সত্য কথা বলা হলো অন্যতম। প্রিয় নবী ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন ওই সকল ব্যবসায়ীদের সাথে কথা বলবেন না, তাদের দিকে ফিরেও তাকাবেন না, তাদের পাপ ক্ষমা করবেন না যারা তাদের ব্যবসায়িক সামগ্রী বেশি মুনাফার জন্য মিথ্যা শপথ করে বলেছে যে তাদের দ্রব্য সামগ্রী খুবই উন্নত মানের। ইসলামের বিধান মোতাবেক ব্যবসায়ের লক্ষ্য হতে হবে জনকল্যাণ। জেনে শুনে খারাপ জিনিস ক্রেতার হাতে ধরিয়ে দেয়া, ভেজাল জিনিস বিক্রি করা প্রতারণার সামিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে তার উম্মত নয় বলে অভিহিত করেছেন। রাসূলের ভাষায়, মান গাশ্শা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মতের দলভুক্ত নয়। পক্ষান্তরে সৎ ব্যবসায়ীদের প্রশংসা করে তাদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন নবীজি। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন, আত-তাজিরু সাদুকাল আমিন মা'ান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। অর্থাৎ সৎ ব্যবসায়ীর হাসর হবে নবী সিদ্দিক ও শহীদগণের সাথে। তিরমিজি শরীফ। অসৎ ব্যবসায়ীদের প্রতি কঠোর বাণী উচ্চারণ করে নবীজি বলেছেন, কুল্লু তুজ্জারিন ফুজ্জারুন ইল্লা মান ইত্তাকা ওয়া বিররা। কিয়ামতের দিন সকল ব্যবসায়ীরা মহাপাপী হিসেবে উত্থিত হবে, তবে সেসব ব্যবসায়ীরা নয় যারা আল্লাহকে ভয় করে এবং সততা অবলম্বন করে। প্রিয় নবী ব্যবসায়িক পণ্যের গুণগত মান সুস্পষ্টভাবে উল্লেখ করতে বলেছেন। পবিত্র কোরআন ভালো পণ্যের সাথে খারাপ পণ্য মিশ্রিত করাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং বলেছেন, লা তাতাবাদদালুল খাবীতা বিত্তাইয়িব, তোমরা মন্দকে ভালোর সাথে মিশ্রিত করো না। ওজনে কম দেয়া এবং বেশি নেয়াকে অত্যন্ত গর্হিত কাজ বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয় এবং মেপে নেয়ার সময় পূর্ণ মাত্রায় নিয়ে নেয়। তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে মহাদিবসে কেয়ামতের মাঠে? ইসলাম মজুদদারি ও মুনাফাখুরি নিষিদ্ধ ঘোষণা করেছে, এই সকল ব্যবসায়ী পাপী ও জাহান্নামী হিসাবে অভিহিত হবেন। সূরা নিসার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, হে ইমানদারগণ, তোমরা একে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না, তবে তোমাদের পরস্পরের সম্মতির মাধ্যমে ব্যবসা করা বৈধ। সুতরাং জান্নাত প্রাপ্তির জন্য ব্যবসায়ী নৈতিকতার গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ তাআলা সকল ব্যবসায়ীকে তা অনুধাবনের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়, আজকের বিষয় ছিল ব্যবসায়ে নৈতিকতা। এই সম্পর্কে বললেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার, এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
2: নমো তস্য ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্য, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। আজকের পবিত্র ত্রিপিটক পাঠে মানুষের জীবন ও কর্ম সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করছি। তথাগত বুদ্ধ বলেছেন, কম্মস্য কম্মে কম্ম দয়াদ কম্ম জৈনি কম্ম বন্ধু কম্ম পটি স্মরণে অং কম্মং করিষ্যামি কল্যাণং বা পাপকং বা তস্য দায়োদ ভবিষ্যামি ইতি। কর্মফল মানুষের জীবনের সম্পত্তি স্বরূপ। নিজের কর্মই নিজের ভবিষ্যৎ রচনা করে, কর্মই মানুষের সহায়ক, কর্মই মানুষের প্রতিষ্ঠার সোপান। জীবনে ভালো বা মন্দ যে কর্মই করুক না কেন, তাকে সেই কর্মফলের উত্তরাধিকারী হতে হবেই। বুদ্ধ বলেছেন, গব্যমেক উপজন্তি নিরয়ং পাপকম্মিনু সঘ্ঘং সুগতি নন্তি পরিনিব্বন্তি অনাশব। অর্থাৎ মৃত্যুর পর আপন আপন কর্ম অনুসরণ করে মানুষ বিভিন্ন গতি লাভ করে। কেউ বা উঁচু যৌনিতে জন্মগ্রহণ করে, কেউ বা নিম্নযৌনিতে অশেষ দুঃখ ভোগ করে, আবার কেউ বা লাভ করে সুখময় স্বর্গ। এছাড়া যার সমস্ত আসক্তি ক্ষয় হয়েছে, পুনর্জন্মের হেতু যার বিনাশ হয়েছে, তারা লাভ করেন অমৃতপথ নিব্বাণ। কিন্তু মানুষ যেখানে যে অবস্থানে থাকুন না কেন, কর্মের ফল তাকে ভোগ করতেই হবে। অথচ মানুষ অজ্ঞতার কারণে গোপনে পাপ কাজ করে চলে। অনেকে ধারণা করে যে এর কোনো সাক্ষী নাই বলে এর ফলও ভোগ করতে হবে না। তথাগত বুদ্ধ বলেছেন, ন অন্তলিক্কে ন সমুদ্রমজ্জে ন পব্বাতানং বীরবং পবিষ্য ন বিজ্যতি ন জগতস্যব দেশ যত্তটীত মুচ্চেয় পাপকম্মা। ন অন্তলিক্কে ন সমুদ্রবচ্চে ন পব্বাতং বিভবং পবিষ্য ন বিজ্যতি ন জগতিপ্যস দেশটীতং ন পশ্যয়েত মুচ্চু। অর্থাৎ জগতে এমন কোন স্থান নেই, কি আকাশ কি সমুদ্র কি পর্বত গুহা, যেখানে আশ্রয় নিলে পাপ কাজের পরিণাম থেকে অব্যাহতি পাওয়া যায়। যেরকম মৃত্যুর স্পর্শ থেকে কেউ রক্ষা পায় না, সেরকম পাপ কাজ থেকেও কেউ রক্ষা পায় না। নিজের কর্মের ফল ভোগ করতেই হবে, এর থেকে রেহাই পাওয়া কখনোই সম্ভব নয়। সকলকে নিজের কর্মের ফল ভোগী হতেই হবে। সৎ কাজের ফল যেমন মঙ্গল বয়ে আনে, তেমনি অসৎ কাজের পরিণাম হয় অমঙ্গল। এইভাবে সৎ অসৎ কাজের দ্বারা মানুষ নিজেই নির্মাণ করে নিজের সুখ বা দুঃখময় ভবিষ্যৎ। পাপ কাজের প্রেরণা আসে মানুষের অশুভ চিন্তা থেকে, এবং পাপ কাজ সম্পাদনের সময় মানুষের শুভ বুদ্ধির সম্পূর্ণ বিলোপ ঘটে। পরে যখন মানুষ সম্বিত ফিরে পায়, তখন মানুষ ভীত হয়, অতৃপ্ত হয়, অনুতপ্ত হয়, কিন্তু পাপ কাজের মূল্য তাকে দিতেই হয়, এমনকি এই মূল্য দিতে গিয়ে জীবনও শেষ হয়ে যায়। তাই প্রত্যেক কাজ করার আগে ভাবা উচিত, এবং সবসময় মনে প্রাণে সচেতন হয়ে কল্যাণ কাজে সম্পৃক্ত থাকা উচিত। তথাগত বুদ্ধ বলেছেন, অপমাদরতা হোত সচিত্ত মনোরক্ষত দুঃঘাদ উদ্দরোত্তানং পঙ্কে সত্যব কুঞ্জর। সচেতন হয়েই আপন চিত্তকে রক্ষা করো, কর্দমে পতিত স্থির মত সর্বশক্তি প্রয়োগে পাপের পথ থেকে নিজেকে উদ্ধার করো। সৎকর্মের অনুপ্রেরণা ও সদ্ভাবনায় মানুষকে সৎপথের অনুসারী করে তুলতে পারে। সকলেই সে আকাঙ্ক্ষিত সৎ সুন্দর ও কল্যাণ পথের অনুসারী হোক, এই প্রত্যাশা করে আজকের পবিত্র ত্রিপিটক পাঠ শেষ করছি। সব্বে সত্তা সুখিত হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।
1: পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
3: বাংলাদেশ বেতার, আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। প্রিয় শ্রোতা, আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:10 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:45। বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচারিত হলো।
4: বাংলাদেশ বেতার ঢাকা।

0: জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা তিনটায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.pt ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম 90 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজ।
1: বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান সেই আমি এই আমি শুনবেন সকাল 7:30। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বেলা 11:30 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। বিকেল 4:05 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার। বিকেল 5:10 প্রচার হবে শিক্ষার্থীদের আসর। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ। বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে কথিকা শুনবেন বিকেল 5:45।

কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে ৬টা বেজে ৫ মিনিটে, সন্ধে ৭টা বেজে ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার সন্ধে ৭টা বেজে ৩০ মিনিটে, রাত ৮টা বেজে ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, রাত ৯টা বেজে ৫ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। জাতীয় ভাবধারা পন্থী গণতান্ত্রিক আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিকাশের ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ রাত ১০টা বেজে ৩০ মিনিটে।

এবার রয়েছে এফএমের অনুষ্ঠান। এফএম 92.9 MHz সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 MHz দুপুর 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত চলবে ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 MHz সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি ভোরের গান শোনার। শিল্পী ফেরদৌসী রহমান, গানের কথাগুলো লিখেছেন সিরাজুল ইসলাম, সুর আরোপ করেছেন আজাদ রহমান।

0: ভোরের গানটি শুনলেন শিল্পী ছিলেন ফেরদৌসী রহমান।
1: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় কথা নয়, আপনি দেশের জন্য যে কাজটি করবেন সেটাই গৌরবের বিষয় হয়ে থাকবে। আসুন জীবনের ছোট ছোট সুন্দর সুন্দর সময়গুলোকে আমরা গঠনমূলক কাজে ব্যয় করি, নিজের যাত্রাপথে নিজেই আলো জ্বালি ভালো কাজের মধ্য দিয়ে।
0: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এবারে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী ইয়াকুব আলী খান।

ইয়াকুব আলী খানের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনছেন। শিল্পী এবারে গিয়েছেন তুমি কোন পথে এলে হে মায়াবী কবি বাজায়ে বাঁশের বাঁশরী।

0: স্টুডিও রেকর্ডিং দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ইয়াকুব আলী খান।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এই মনিহার আমায় নাহি সাজে, লীলা ইসলামের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, লিলি ইসলামের কণ্ঠে এবারের গান।

0: প্রথমে এমনি হার আমায় নাহি সাজে এবং পরে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। দেখুনি রবীন্দ্রসঙ্গীত শুনলেন লিলি ইসলামের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, শুভেচ্ছা নিন। বাংলাদেশ একটি কৃষি ভিত্তিক দেশ। এখানে আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের ফসল উৎপাদনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়। বর্তমানে কৃষি কর্মসংস্থানের অন্যতম প্রধান উৎস। কৃষি শুধু খাদ্য উৎপাদনই নয়, বরং গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান ও শিল্পখাতে কাঁচামাল সরবরাহের প্রধান মাধ্যম হিসেবে ভূমিকা রাখছে। তাই আমাদের সবার উচিত কৃষির প্রতি যত্নশীল হওয়া। আর এই আন্তরিক উচ্চারণে মেলে ধরছি আজকের কৃষি সমাচার। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আজ অনুষ্ঠানের শুরুতেই শোনাব জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে একটি সাক্ষাৎকার।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজন থেকে। আজকে জানাতে চাই জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে। কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন নাসিমা সুলতানা, ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনার কাছে একটু জানতে চাইব, এই যে জীব বৈচিত্র্যের কথা বলছি, যেটা মানুষ বা যে কোনো ধরনের জীব এবং উদ্ভিদের জন্য খুব গুরুত্বপূর্ণ, জীব বৈচিত্র্য বলতে কি বুঝি?
2: আসলে জীব বৈচিত্র্য হলো জল থল সহ সকল জায়গায় সকল পরিবেশে থাকা সকল ধরনের জীব ও উদ্ভিদের বিচিত্রতা। সমগ্র প্রাণী ও উদ্ভিদ জগতের বেঁচে থাকার জন্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষা একান্ত অপরিহার্য। আর এই ভারসাম্য বজায় রাখতে সঠিক সংখ্যায় সকল প্রাণী ও উদ্ভিদ প্রজাতির বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি। মানুষের সুস্থভাবে বেঁচে থাকা এবং স্বাভাবিক জীবনযাপনের স্বার্থে জীব বৈচিত্র্য রক্ষা করা আবশ্যক। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকার জন্য জীব বৈচিত্র্য প্রয়োজন। শুধু কয়েকটি আলোচিত প্রজাতি রক্ষা করলে জীব বৈচিত্র্য রক্ষা হয় না। জীব বৈচিত্র্য রক্ষা করতে হলে প্রয়োজন সব প্রকারের জীব প্রজাতির ব্যাপারে সমান গুরুত্ব দেওয়া।
1: সকল প্রাণীর ক্ষেত্রে বা সকল ধরনের জীব রক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত যদি বলতেন।
2: জীব বৈচিত্র্যের বাস্তুতান্ত্রিক এবং অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। জীব বৈচিত্র্য জীব জগতের শক্তি মাত্রা বাড়িয়ে দেয়। জীব জগতে যদি সবসময় একই প্রজাতির বা বৈশিষ্ট্যের জীব থাকত, তাহলে একসময় সব জীব বিলুপ্ত হয়ে যেত। এছাড়া মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষে ভাবে বিভিন্ন প্রজাতির জীবকে ব্যবহার করে উপকৃত হয়। দেশের কৃষি অগ্রযাত্রাকে সুষ্ঠুভাবে ত্বরান্বিত করতে জীব বৈচিত্র্য সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করতে হবে। বাংলাদেশ একটি বিপুল জনসংখ্যার দেশ। আমাদের এই বিপুল জনসংখ্যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে জীব বৈচিত্র্যের গুরুত্ব আছে। সে হিসাবে জীব বৈচিত্র্য রক্ষায় আমাদের দায়বদ্ধতা রয়েছে। শুধু সরকারি উদ্যোগই নয়, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও এই জীব বৈচিত্র্য রক্ষার জন্য নানা উদ্যোগ গ্রহণ করছে।
1: আপনি বলছিলেন যে আমরা আসলে এই দেশের নাগরিক হিসেবে বা সচেতন নাগরিক হিসেবে জীব বৈচিত্র্য রক্ষায় আমাদের বেশ কিছু দায়িত্ব আছে। তো এই দায়িত্বের জায়গা থেকে বা দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের কি কি করণীয় রয়েছে?
2: জীব বৈচিত্র্য রক্ষায় আমাদের করণীয় অনেক। আমাদের সবাইকে সচেতন হতে হবে, শিল্পায়ন করার প্রক্রিয়া বন্ধ করতে হবে, গাছপালা বন জঙ্গল কাটা বন্ধ করতে হবে, প্রতিটা নগরে বা শহরে গাছ দিয়ে ঘেরা পার্ক বা বিনোদন কেন্দ্র গঠন করতে হবে, প্লাস্টিক বা পলিথিনের পরিবর্তে পাটের তৈরি ব্যাগ ব্যবহার করতে হবে। পাটের তৈরি জিনিস মাটিতে পচতে সাহায্য করে, যা খুবই উপকারী। পাহাড় কাটা, বন্যপ্রাণী মেরে ফেলা এসব বন্ধ করতে হবে। এসকল পদক্ষেপ গ্রহণ করলে জীব বৈচিত্র্য রক্ষা করা সম্ভব। রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ উন্নয়ন করবে এবং প্রাকৃতিক সম্পদ, জীব বৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করবে। জীব বৈচিত্র্য রক্ষা করা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি ও নীতিমালা তৈরি করে সেটা বাস্তবায়নে জোর দিতে হবে। তাহলেই জীব বৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ পরিবেশ উপহার দিতে পারব। আর আমি মনে করি জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য সরকার ও বিভিন্ন এনজিওর পাশাপাশি ব্যক্তি উদ্যোগেরও এগিয়ে আসা প্রয়োজন। এমনটাই আমাদের সকলের প্রত্যাশা।
1: একেবারেই আপনার প্রত্যাশার সাথে আমরাও গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে আমাদের চারপাশের পরিবেশকে রক্ষা করি, জীব বৈচিত্র্যকে রক্ষা করি। যদি জীব বৈচিত্র্য ঠিকঠাক থাকে, তাহলে আমরা সুন্দর সুস্থ একটি নিরাপদ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যেতে পারবো। সেই লক্ষ্যেই আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে শতভাগ দায়িত্ব পালন করার চেষ্টা করি। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, এতক্ষণ শুনলেন জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে একটি সাক্ষাৎকার। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হল মানুষের নানাবিধ কর্মকাণ্ডের ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়া। জীবাশ্ম জ্বালানি, বিশেষ করে কয়লা, তেল ও গ্যাস পোড়ানো, বন উজাড়, শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া ইত্যাদি কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, যার ফলে আমাদের বেঁচে থাকার পরিবেশ প্রতিনিয়ত নানাভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। কাজেই আমাদের সচেতন হওয়া জরুরি। তাই এবারের নিবেদন পরিবেশ বিষয়ক গান, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন। শিল্পী বাবুল রেজা ও আফসানা ফেরদৌস রোনা, গীতিকার কল্পনা সরকার, সুর শাহিন আলী।

প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, এই গানটি শুনতে শুনতে সময় হলো বিদায় নেওয়ার। আসুন আমরা সবাই হই পরিবেশ বান্ধব ও কৃষি বান্ধব, এমনই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো। সবার জন্য শুভকামনা।

কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ আজহারুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। ঢাকা ক 693 কিলো হার্জ, এফ এম 106 মেগা হার্জ, এফ এম 102 এবং এফ এম 90 মেগা হার্জে ও বাংলাদেশ বেতার সকল কেন্দ্র থেকে। এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন সকাল 7টার সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ মঙ্গলবার, 26শে জ্যৈষ্ঠ, 22শে জিলহজ, 9ই জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছে দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে 20শে জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী। আগামী এক বছরের মধ্যে চালু হবে নারায়ণগঞ্জের গন্ধপুর পানি শোধনাগার। ঢাকা মহানগরীতে সরবরাহ করা সম্ভব হবে 50 কোটি লিটার নিরাপদ পানি, আশা প্রকাশ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। বাংলাদেশ বিশ্বের 140টির বেশি দেশে ঔষধ রপ্তানি করছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সরকার 5ই আগস্টের পর পুলিশ বাহিনীতে সৃষ্ট আস্থার সংকট সফলভাবে কাটিয়ে উঠেছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী আগস্টের মধ্যে 3.5 লাখ প্রাথমিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে স্কুল ইউনিফর্ম, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মরিশাসে বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে সম্মত উভয় দেশ। ইরান ও ইসরায়েল জানিয়েছে তারা হামলা স্থগিত রাখবে, তবে যুদ্ধবিরতি আবারও লঙ্ঘিত হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি। এবং মিরপুরে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ সফররত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার স্পেসে গুজব, অপতথ্য, মানহানিকর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্টের বিস্তার রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি গতকাল জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য হেলেন জেরিন খানের উত্থাপিত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এই তথ্য জানান। এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গত পাঁচ অর্থ বছরে দেশের বাণিজ্য ঘাটতি প্রায় $8 বিলিয়ন বেড়েছে। তিনি জাতীয় সংসদকে জানান, এর ফলে গত অর্থ বছরে এর মোট পরিমাণ দাঁড়িয়েছে $24.16 বিলিয়ন। বাণিজ্যমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের ভুল নীতির কারণে বাণিজ্য ঘাটতি বেড়েছে, পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে মূল্যবৃদ্ধি, ডলার সংকট এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতিও এতে ভূমিকা রেখেছে। দেশের চামড়া শিল্পে বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, যথাযথ পদক্ষেপ গ্রহণ করা গেলে এ খাতের রপ্তানি আয় $10 বিলিয়ন বেশি হতে পারে। জামালপুর 3 আসনে সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী জানান, চলতি মৌসুমে দেশে মোট 3,27,5,929 মেট্রিক টন বোরো ধান উৎপাদিত হয়েছে। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক সংসদকে জানান, দেশের কর্মক্ষম যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং দেশ বিদেশে তাদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে মোট 110টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে 55টি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘমেয়াদী ট্রেড ও কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি জানান, এসব প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে প্রতি বছর 12 লাখেরও বেশি প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী 20শে জুলাই প্রকাশিত হবে। এলক্ষ্যে দেশের সব শিক্ষা বোর্ডকে সুনির্দিষ্ট ও চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড আনম এসনুল হক মিলন গতকাল তাঁর মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। জাতীয় পর্যায়ের স্টার্ট আপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি এবং প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সহ মন্ত্রণালয়ের বিভিন্ন চলমান কর্মসূচি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
2: এসএসসি রেজাল্ট আমরা 20th জুলাই আউট করব, সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আমাদের এসএসসি পরীক্ষার রুটিন এবং আমরা সবকিছু অ্যানাউন্স করেছি। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলাপ করেছিলাম, সেইখানে সাজেশন এসছে 27 এর এসএসসি এক্সাম রোজার আগেই শেষ হয়ে যাক পরীক্ষাটা, সেই অর্থে আমরা 7ই জানুয়ারিতে শুরু করতে চেয়েছি এবং 8ই ফেব্রুয়ারিতে শেষ করতে চেয়েছি।
0: শিক্ষার্থীদের উচ্চশিক্ষে প্রবেশের পথ সুগম করতে এবং পরীক্ষা পরবর্তী সময়ে অপচয় রোধে সরকার প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এরই ধারাবাহিকতায় চলমান এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন সহ যাবতীয় প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে। তিনি আরও বলেন, আগামী 20 জুন ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে দেশের প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার সমাপ্তি ঘোষণা করবেন এবং খুদে ফুটবলারদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে উন্নয়নের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন উপস্থিত ছিলেন। এ সময় ডক্টর মাহাদি আমিন জানান, দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, দক্ষতা ভিত্তিক ও কর্মমুখী করতে ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আগামী 1 বছরের মধ্যে রূপগঞ্জের গন্ধবপুর পানি শোধনাগার প্রকল্প চালুর ব্যবস্থা করা হবে। তিনি গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন গন্ধবপুর পানি শোধনাগার প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনকালে এই কথা বলেন।
3: 2 সিটি কর্পোরেশনে নাগরিকদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের জন্য আমরা মেঘনা থেকে পানি নিয়ে পাইপলাইনের মধ্য দিয়ে ট্রিটমেন্ট করে সেটাকে ঢাকা মহানগরে দেওয়া হবে। একটা অনেক আধুনিক টেকনোলজির একটা প্রজেক্ট এবং এখানে প্রায় 50 কোটি লিটার ডেইলি পানি সরবরাহ করা হবে আপনার ঢাকা মহানগরে। প্রায় 10,000 কোটি টাকা ব্যয় এই প্রজেক্ট নেওয়া হয়েছিল এবং এটা প্রায় শেষের দিকে 97% প্রায় শেষ হয়ে এসছে। ছোটখাটো 2-1 কাপ কাজ আছে, সেই কাজগুলো শেষ করে আমরা আশা করছি যে আগামী 1 বছরের মধ্যে প্রজেক্ট কমপ্লিট হবে।
0: স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাকাউত হোসেন বলেছেন, বাংলাদেশের ঔষধ বর্তমানে বিশ্বের 140টির বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা স্বাস্থ্যখাতের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। তিনি গতকাল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। ডেঙ্গুর মৌসুম সামনে রেখে সরকারের আগাম প্রস্তুতির কথাও জানান মন্ত্রী। আরও শুনুন প্রতিবেদনে।
4: বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাত বিশ্ববাজারে ক্রমশ শক্ত অবস্থান তৈরি করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাকাউত হোসেন। সোমবার সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি BAPI এর পক্ষ থেকে অনুদান হিসেবে 1 লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড IV স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের ঔষধ 140টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা দেশের স্বাস্থ্য খাতের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
5: মাত্র খুব অল্প কয়েকটা কান্ট্রি এক্সপোর্ট করে, তার মধ্যে উই আর এ প্রাউড কান্ট্রি। 140টা দেশে আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমাদের যদি ভ্যাকসিন ওনারা তৈরি করতে পারেন, এটার পরিসর আরো বৃদ্ধি হয়ে যাবে, আরো বৃদ্ধি হয়ে যাবে।
4: আব্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজের জবাব দিতে আরো 2 দিন সময় দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
5: আমাদের কিছু ধারাবাহিকতা আইন মেনে কাজ করতে হবে, তারা সময় চেয়েছে, কোর্টও সময় দেয় অনেক সময়, কাজে আমরা সময়টা না দিলে গেট এ বেনিফিট ইন দা কোর্ট, কাজে আমরা 2 দিন সময় দিয়েছি। আমরা মিনিস্ট্রি, আমরা দেখব আমাদের আইনানুগভাবে আমাদের পারমিশনের সাথে কি কি ব্যত্যয় ঘটেছে, কি অপরাধ করেছে, উই উইল গো টু টেক অ্যাকশন এগেইনস্ট দ্যাট। আমরা আমাদের অবস্থানে ইনশাল্লাহ ঠিক আছি, এই গভর্নমেন্ট আমরা সততার ভিত্তিতে ন্যায় নিষ্ঠভাবে দেশের জন্য কাজ করি, কাজে এটা যেহেতু জনস্বার্থ সংশ্লিষ্ট, আমরা জনস্বার্থ সংশ্লিষ্ট থেকে এক বিন্দু মাত্র পিছপা হব।
4: একই অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা কমিয়ে আনার জন্য প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে, তারপরও কেউ আক্রান্ত হলে যাতে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা যায় সেই প্রয়োজনীয় প্রস্তুতি সরকারের রয়েছে।
6: ডেঙ্গুর প্রাদুর্ভাবের জন্য আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি সেখানেও কিন্তু প্রত্যেকটি স্টেক হোল্ডারের সুনির্দিষ্ট ভূমিকা রয়েছে। আমি বলবো আমাদের স্বাস্থ্য খাতে এই 2-3 মাসে আমাদের নতুন সরকারের পক্ষ থেকে এটা একটা বড় স্ট্র্যাটেজিক চেঞ্জ।
4: অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে কেন্দ্রীয় মজুদে 1 লাখ IV স্যালাইন রয়েছে এবং দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে আরো 20 থেকে 25 হাজার স্যালাইন সংরক্ষিত আছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাদুল আহমদ বলেছেন, নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও সেবামুখী ও জনবান্ধব করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল সচিবালয়ে রামিসা হত্যাকাণ্ড সহ দেশব্যাপী সারা জগৎ তিনটি ঘটনায় পুলিশ সদস্যদের প্রশংসনীয় অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2024 সালের 5ই আগস্টের পর পুলিশ বাহিনীর ভাবমূর্তি নিয়ে যে সংকট তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠতে বর্তমান সরকার সফল হয়েছে। এখন আগের চেয়ে অনেক বেশি জনবান্ধব এবং জনগণের আস্থা অর্জনে সক্ষম বলেও জানান তিনি। বিগত 2024 ও 2025 সালের অপরাধ চিত্রে তুলনামূলক পরিসংখ্যান উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিগত বছরগুলোর তুলনায় বর্তমান সরকারের সময়ে দেশের অপরাধের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটেছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ জানিয়েছেন, আগামী আগস্টের মধ্যে 3.5 লাখ প্রাথমিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ইউনিফর্ম, জুতা ও স্কুল ব্যাগ বিতরণের পাইলটিং কর্মসূচি শুরু হবে। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ডিসেম্বরের মধ্যে পাইলটিং শেষ করে আগামী বছর থেকে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ বিতরণের সরকারের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। মরিশাসে দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালু করতে দুই দেশ দ্রুত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে নীতিগতভাবে সম্মত হয়েছে। গতকাল সুইজারল্যান্ডের জেনিভায় অনুষ্ঠিত 114তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের ফাঁকে বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও মরিশাসের শ্রমমন্ত্রী মোহাম্মদ রেজা কাসাম উতিবের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে মরিশাসের শ্রমমন্ত্রী মোহাম্মদ রেজা কাসাম উতিম বলেন, তার দেশ বিশেষ করে ওয়ান স্টপ টেক্সটাইল শিল্পে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার ব্যাপারে অত্যন্ত আগ্রহী। দেশটিতে পুনরায় শ্রমবাজার চালুর লক্ষ্যে সমঝোতা স্মারকের একটি খসড়া শিগগিরই বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে বলে মরিশাসের শ্রমমন্ত্রী আশ্বস্ত করেন। জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ এবং শিক্ষার ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও রাশিয়া। গতকাল মস্কোতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ডক্টর খলিলুর রহমান ও সের্গেই লাভরভ সমসাময়িক আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে সের্গেই লাভরভ অভিনন্দন জানান এবং জাতিসংঘকে আরও কার্যকর ও বৈশ্বিক বিষয়াদিতে জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা সুদৃঢ় করার ক্ষেত্রে তার প্রচেষ্টায় রাশিয়ার পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। ধর্ম মন্ত্রণালয় আগামী বছরের হজের রোডম্যাপ প্রকাশ করেছে। গতকাল এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোডম্যাপ অনুযায়ী হজের কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ জানানো হয়। রোডম্যাপ অনুসারে চলতি বছরের 26শে সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম এবং 8ই নভেম্বর স্বাক্ষরিত হবে দ্বিপক্ষীয় হজ চুক্তি। 2027 সালের 28শে জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং 8ই এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ার মতো জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত অসহায় ও দুস্থ মানুষকে চিকিৎসা সহায়তা দিতে চলতি অর্থবছরের চতুর্থ কিস্তিতে 49,44,50,000 টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এই অর্থ চলতি মাস নাগাদ দেশের 63টি জেলার 9,889 জন রোগীর মধ্যে বিতরণ করা হবে। চিকিৎসা ব্যয় ক্রমবর্ধমান চাপের মধ্যে সরকারের এই সহায়তা কর্মসূচি হাজারো দরিদ্র রোগী ও তাদের পরিবারের জন্য স্বস্তি হিসেবে বিবেচিত হয়েছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। এপ্রিলে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইরান ও ইসরায়েলের মধ্যে গোলাগুলি বিনিময়ের প্রেক্ষাপটে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে উভয় দেশ। গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তার দেশ এই মুহূর্ত থেকেই হামলা বন্ধ করেছে। তবে ইরান ও হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ পুরোপুরি শেষ হয়নি বলে উল্লেখ করেন নেতানিয়াহু। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান বন্ধ ঘোষণার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। এদিকে লেবাননের মাটিতে ফের ইসরায়েলি হামলা হলে এর কঠোরতা তাৎক্ষণিক জবাব দেওয়ার প্রতিজ্ঞা করেছে ইরান। ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিও চাচ্ছে না, আবার সংলাপেও বসছে না, তাই ইরানের জনগণের অধিকার রক্ষায় তেহরানকে সমুচিত জবাব দিতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইসরায়েল ও ইরানের মধ্যে বৃদ্ধি পাওয়া সংঘাতের ব্যাপারে সতর্ক করে বলেন, এটি ভঙ্গুর যুদ্ধবিরতির জন্য বিপজ্জনক হতে পারে এবং দুঃসহ পরিণতির দিকে এগুতে পারে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মধ্যপ্রাচ্যে সংঘটিত কয়েকটি সাম্প্রতিক ঘটনা নিয়ে এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লেবানন, ইরান ও গাজায় যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলতে সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে যায় এমন পদক্ষেপ পরিহার করতে বলেছেন। হরমুজ প্রণালীতে দৃশ্যত ইরান ও মার্কিন নৌ অবরোধ সম্পর্কে অ্যান্তনিও গুতেরেস নৌ চলাচলের অধিকার ও স্বাধীনতার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনকে সম্মান করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত সাঈদ ইরাবানি বলেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য মতবিনিময় অব্যাহত রয়েছে। গতকাল আফগানিস্তান সম্পর্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রেসি ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনে পুনরায় সম্পৃক্ত হতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলি সরকার ও জনসাধারণকে আলোচনার টেবিলে বসার জন্য সরাসরি আহ্বান জানিয়েছেন। গতকাল সিএনএনে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করেন, সামরিক অভিযান কখনো ইসরায়েলকে নিরাপত্তা ও সুরক্ষা এনে দেবে না। এদিকে ইসরায়েল বিমান হামলা অব্যাহত রাখায় লেবাননের দক্ষিণাঞ্চলে দুজন নিহত ও আরও 10 জন আহত হয়েছে। হিজবুল্লাহ জানায় তারা লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এদিকে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি IRC বলেছে, ইসরায়েলের ব্যাপক হামলার কারণে লেবাননে মানবিক সংকট তীব্রতর হচ্ছে, কারণ আরেকটি যুদ্ধবিরতি ভেস্তে দিতে চলেছে এবং 10 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত এবং ক্রমবর্ধমান হতাশাজনক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। খেলার খবর ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটিতে বাংলাদেশ সফররত অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। বেলা 11টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:10 এবং সূর্য অস্ত যাবে 6:45। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। চলতি বছরের SSC পরীক্ষার ফল প্রকাশ করা হবে 20 জুলাই জানালেন শিক্ষামন্ত্রী। আগামী 1 বছরের মধ্যে চালু হবে নারায়ণগঞ্জের গন্ধর্বপুর পানি শোধনাগার। ঢাকা মহানগরীতে সরবরাহ করা সম্ভব হবে 50 কোটি লিটার নিরাপদ পানি, আশা প্রকাশ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। বাংলাদেশ বিশ্বের 140টির বেশি দেশে ঔষধ রপ্তানি করছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সরকার 5ই আগস্টের পর পুলিশ বাহিনীতে সৃষ্ট আস্থার সংকট সফলভাবে কাটিয়ে উঠেছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী আগস্টের মধ্যে 3.5 লাখ প্রাথমিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে স্কুল ইউনিফর্ম, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মরিশাসে বাংলাদেশের শ্রম বাজার পুনরায় চালুর লক্ষ্যে সম্মত উভয় দেশ। ইরান ও ইসরায়েল জানিয়েছে তারা হামলা স্থগিত রাখবে, তবে যুদ্ধবিরতি আবার উল্লঙ্ঘিত হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি। এবং মিরপুরে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ সফররত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: আমরা জানি পরিকল্পিত পরিবার মানেই কিন্তু সুখী পরিবার। একটি পরিকল্পিত পরিবার গঠনের জন্য বিবাহ জীবনের শুরু থেকে স্বামী স্ত্রীর উভয়ের পরামর্শ করেই যে পরিবার গঠন করা হয় সেই পরিবারে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি সবসময়ই থাকে। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকের সুখের ঠিকানায়। স্বাস্থ্যকেন্দ্রে নিরাপদ ডেলিভারি মা ও শিশুর জন্য মঙ্গলময়, এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ ইফতেখার রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। প্রথমে আপনার কাছে জানতে চাই, মা ও শিশুর নিরাপদ মাতৃত্ব এবং মাতৃত্বকালীন সময় বলতে আমরা আসলে কি বুঝে থাকি?
2: মা ও শিশু নিরাপদ মাতৃত্ব, এটা আমাদের হচ্ছে যে একজন মায়ের পেটে যখন বাচ্চা আসলো, তার গর্ভধারণ করলেন, তখন থেকে সেই মায়ের যে নিরাপদ ডেলিভারির জন্য অর্থাৎ সেই মা এবং তার যে গর্ভে যে সন্তান রয়েছে তার সুস্থতার জন্য এই মাকে কিন্তু আমাদের যে চেক আপ করানো দরকার, যে তার গর্ভকালীন কোনো সমস্যা না থাকলেও বলা হচ্ছে যে চার মাসে, ছয় মাসে, আট মাসে এবং নয় মাসে এই চারবার অন্তত চেক আপ করাতেই হবে। সেই মায়ের শারীরিক কোনো জটিলতা আছে কিনা এবং সেই সাথে তার গর্ভে সন্তান সুস্থ আছে কিনা, এই যে পরিকল্পনা, এই সার্বিক পরিকল্পনাকেই আমরা বলতে পারি তার মা এবং সন্তানের জন্য নিরাপদ ডেলিভারি ব্যবস্থাপনা।
1: এবারে জানতে চাই, মা যখন গর্ভধারণ করেন তখন তার খাদ্যাভ্যাসগুলো কেমন হওয়া উচিত?
2: হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সমাজে যে একটা ভ্রান্ত ধারণা আছে যে মায়ের পেটে যখন বাচ্চা ধারণ করেন মা যখন, তখন তাকে খাবার কমিয়ে দেওয়া হয়, যে এই কারণে মনে করে যে তার পেটে বাচ্চা বড় হয়ে যাবে, তখন ডেলিভারির সময় সমস্যা হবে। এটা যে একটা ভ্রান্ত ধারণা, এটা থেকে অনেক মায়ের মৃত্যু ঘটে এবং সেই নবজাতকও মৃত্যু ঘটে। কারণ যে মা এই গর্ভকালীন সময় মায়ের যেমন অতিরিক্ত পুষ্টির দরকার, একই সাথে যে গর্ভস্থ সন্তানের যে তার বিকাশের জন্য তারও পুষ্টির দরকার, তো এটা মায়ের কাছ থেকেই আসবে। সেই ক্ষেত্রে মাকে প্রতিদিন পুষ্টিকর খাবার, যে প্রতিবার এক মুঠ করে বেশি খাবার দিতে হবে তার নিজের পুষ্টির জন্য এবং সেই সাথে যে গর্ভজাত যে সন্তানের জন্য।
1: আপনি যে কুসংস্কারের কথা বলছিলেন সেটার কথা ধরেই বলছি, স্বাস্থ্যকেন্দ্রে নিরাপদ ডেলিভারি মা ও শিশুর জন্য যে মঙ্গলময়, এই বিষয়গুলো কিন্তু এখনও অনেক পরিবার বোঝে না। গ্রামগঞ্জে অনেক জায়গাতে দেখা যায় যে দায় দিয়ে ডেলিভারি করানো হয়, সেক্ষেত্রে কি করা উচিত, আপনি কি বলতে চান সেই সম্পর্কে?
2: হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। অনেকেই মনে করে যে পরিবারের শাশুড়ি বা অন্য যারা বয়োজ্যেষ্ঠ তারা মনে করেন যে আমার তো ডেলিভারি বাসাতেই হয়েছে, তো আমার ক্ষেত্রে এই যে যার কথা বললেন যে গর্ভবতী মা, তো তাকে কেন ডেলিভারি যে স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে? তো এখন আগে যেখানে দেখেন যে একজন মায়ের যে আটটা দশটা সন্তান হতো, তার মধ্যে হয়ে গেছে যে 50% সন্তান তার মারা গেছে, কিংবা এই সন্তানদের মধ্যে কেউ কেউ বিবল বিকলাঙ্গ হয়েছে, বোবা হয়েছে, নানা রকমের শারীরিক সমস্যায় ভুগেছে, কিন্তু এই কথাটা কখনোই কিন্তু বলে না। আর যারা অশিক্ষিত দায়ী, যাদের কোনো বিষয়ে জ্ঞান নেই ডেলিভারির, তো তাদেরকে দিয়ে ডেলিভারি করানো যে ক্ষেত্রে মায়ের জন্য যেমন ঝুঁকিপূর্ণ, একই সাথে নবজাতকের জন্য ঝুঁকিপূর্ণ। আসার আলো হলো যে বাংলাদেশ সরকারের বর্তমানে যে স্বাস্থ্যকেন্দ্রের ডেলিভারি যে 65% হয়ে বেড়েছে, তো এটা আসার একটা বড় কারণ যে আমরা আশা করি যে এই যে এখন মাতৃমৃত্যু আমাদের 2004 সালে যেখানে ছিল যে প্রতি লাখে 320, বর্তমানে আমাদের নেমে এসেছে 156-তে 2022-এর যে রিপোর্ট, তো এই যে মাতৃমৃত্যু যে অনেকটাই কমে এসেছে, এইটার কারণ যে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে ডেলিভারি করার কারণে।
1: নিঃসন্দেহে এটা একটা ভালো দিক। সেই সাথে আপনার কাছে আবারও জানতে চাচ্ছি যে কখনো কখনো আমরা দেখে থাকি যে পরিবার কিন্তু একজন মা যখন গর্ভধারণ করেন তখন পরিবার কিন্তু সেইভাবে গুরুত্ব দিয়ে তাদেরকে বোঝে না, বা অনেক সময় অর্থ কষ্টে ভোগেন ডেলিভারির সময়, দেখা যায় অনেক ক্ষেত্রে। তো তাদের একটা পরিবারের কি পরিকল্পনা থাকা উচিত একটা মা গর্ভবতী হলে?
2: একটা মা গর্ভবতী হলে প্রথমে একজন তাকে তার খাদ্য, যে পুষ্টির বিষয়টা অবশ্যই দৃষ্টি দিতে হবে, যে তার কোনোভাবেই যেন মায়ের যে অপুষ্টিতে না ভোগে সেই জন্য তাকে পুষ্টিকর খাবার। এখন আমাদের ভ্রান্ত ধারণা আছে যে সমস্ত বিদেশি দামি ফলমূল সেগুলোতেই পুষ্টি আছে, আসলে পুষ্টি বলতে তো আমাদের দেশীয় যে ফলমূল আছে এবং বিশেষ করে আমাদের শাকসবজি, এই যে খাদ্যাভাস, এবং আমাদের যে দেখা যায় যে কলা পাওয়া যায়, বিভিন্ন রকমের দেশি ফল পাওয়া যায়, তারপর ডিম দুধ, এগুলো কিন্তু বেশি বেশি গর্ভবতী মাকে খাওয়াতে হবে। তো এই জন্য আমরা বলি যে মায়ের পেটে বাচ্চা আসলেই যে প্রতিদিন অন্তত কিছু করে সেই মা অন্তত মেয়ে ব্যাংক করে প্রতিদিন কিছু টাকা সেখানে সঞ্চয় করবে, অথবা যে খাবার ভাত রান্না করে সেখান থেকে কিছু চাল সে জমা রাখতে পারেন। আর এছাড়া যে অল্পকালীন যে বিষয়গুলি আছে এই পাশাপাশি যে যখন ডেলিভারির সময় আসবে সেটা একটা টেন্টেটিভ ডেট থাকে, ওই সময় বিশেষ করে যে সেবা প্রতিষ্ঠানে নেওয়ার জন্য যে একটা বাহনের প্রয়োজন হয় যানবাহন, তো সেই ক্ষেত্রে ভ্যান কিংবা এই জাতীয় কোনো পরিবহন ব্যবস্থা যার মাধ্যমে না হবে তো তাদের সাথে আগের সাথেই যেন যোগাযোগ করে রাখা, যেন তা প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে তাকে ফোন দিলেই যেন উনি যে কোনো জরুরি তার কাজ থাকলেও এরপরে যেন ওই মায়ের বাড়িতে চলে আসেন। আর এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মায়ের রক্তের প্রয়োজন হতে পারে, তো এই জন্য তাদের পরিবারের মধ্যে থেকেই যে হলো যে রক্তের গ্রুপ তাদের মিলিয়ে রাখা, এই প্ল্যানগুলি যদি চলে করে এবং এই যে মা যখন হাসপাতালে যাবে তার সাথে কে যাবে, হয়তো স্বামী সেই সময় বাড়িতে নেই কিংবা অন্য কোথাও থাকতে পারেন, তো পরিবারকে কোন সদস্যরা যাবেন, এটা আগের থেকে যদি ঠিক করে রাখা হয় তাহলে মাতৃমৃত্যু অনেক ক্ষেত্রে রোধ করা যায়।
1: গর্ভকালীন সময়ে 5টি বিপদ চিহ্ন আছে, এই বিপদ চিহ্নগুলো কি কি এবং এগুলো প্রতিরোধ করা যায় কিভাবে?
2: গর্ভকালীন 5টা বিপদ চিহ্ন, যেমন একজন মায়ের যে প্রসবের সময় প্রসবের পর বা গর্ভফুল না পড়া, এই যে 3টা অবস্থা, তা হলো যে অতিরিক্ত রক্ত যায়, তো এই রক্তস্রাব বন্ধ করার জন্য আমাদের যদি সেবা কেন্দ্রে যায় তাহলে সেই ক্ষেত্রে এটা যে সম্ভব। আর গর্ভাবস্থায় অনেক মায়ের শরীরে পানি চলে আসে, সেই ক্ষেত্রে আবার কোনো দেখা যায় বেশি মাথা ব্যথা এবং চোখে ঝাপসা দেখা যায়। তারপরে গর্ভাবস্থা বা প্রসবের পর 3 দিনের বেশি যদি কারো ভীষণ জ্বর থাকে তো এই ক্ষেত্রে তাহলে এটা একটা বিপদ চিহ্ন। বিলম্বিত প্রসব, অর্থাৎ প্রসব ব্যথা যদি 12 ঘন্টার বেশি থাকে, কোনো কারণে যদি দেখা যায় যে বাচ্চার মাথা বের না হয়ে যদি শরীরের অঙ্গ বের হয়, এটাও একটা হলো যে বিপদ চিহ্ন। তারপরে খিচুনি, যেমন গর্ভাবস্থায় প্রসবের সময় প্রসবের পর এই খিচুনি, এই যে 5

0: তাকে আমাদের যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে, যেখানে আমাদের এই স্বাস্থ্য কেন্দ্রে আমাদের যে প্রশিক্ষণ প্রাপ্ত যে যারা সেবাদানকারী আছে তাদের কাছে যেতে হবে সেবা নেওয়ার জন্য।
1: প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন স্বাস্থ্যকেন্দ্রের নিরাপদ ডেলিভারি, মা ও শিশুর জন্য মঙ্গলময়, এ বিষয়ে কিছু প্রয়োজনীয় কথা শুনলেন মোহাম্মদ ইফতেখার রহমানের কাছ থেকে, উপপরিচালক আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর। ধন্যবাদ আপনাকে।
0: আপনাকেও ধন্যবাদ।
1: প্রিয় শ্রোতা, কথা বলতে বলতে আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তবে যাবার আগে কিছু কথা না বললেই নাই। এখন যেহেতু প্রচণ্ড গরম, তাপদাহে চারপাশ একদম বিপর্যস্ত, জনজীবন বিপর্যস্ত, এই সময়টাতে আপনারা যারা বাড়ির বাইরে বের হবেন তারা অবশ্যই ছাতা ব্যবহার করবেন এবং প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। নিরাপদ থাকুন, যতটা সম্ভব রোদে না বের হওয়া, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য প্রচুর পরিমাণে গাছ লাগানো প্রয়োজন। এই সময়টাতে আমরা কিন্তু প্রত্যেকেই পারি অন্তত তিনটি করে গাছ লাগাতে, তাই আসুন বাড়ির আঙিনাতে আশেপাশে রাস্তার ধারে আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাই, পরিবেশের ভারসাম্য রক্ষা করি। প্রিয় শ্রোতা, বিদায় নিতে হবে। আজকে সুখের ঠিকানা অনুষ্ঠানে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা ইয়াসমিন, এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও

বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে গান, নাটক, চলচ্চিত্র, সাহিত্য প্রভৃতি অঙ্গনের প্রখ্যাত ব্যক্তিদের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান সেই আমি এই আমি।

0: শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের নিয়মিত কথোপকথন অনুষ্ঠান সেই আমি এই আমিতে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন এই সময়ের একজন হার্টথ্রব অ্যাক্টর ইমতিয়াজ বর্ষণ। ইমতিয়াজ বর্ষণ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমরা আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনার শুরুটা কিভাবে ছিল।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সেই আমি এই আমি এই আয়োজনে বাংলাদেশ বেতারের আমন্ত্রণ জানানোর জন্য। প্রত্যেকের যেমন একটা ছোটবেলা থাকে, আমারও ছিল। সেই সময় যে আসলে কখনো ভেবেছি যে অভিনেতা হব তেমনটাও না, কিন্তু একটা সময় গিয়ে কাজ করতে করতে মনে হলো যে অভিনয়টাকেই মনে হয় আমি অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি পছন্দ করি, বা এটাকে আমি অনেক এনজয় করি। এভাবে আস্তে আস্তে জড়িয়ে যাই আর কি। আর ছোটবেলার কথা যদি বলতে হয়, আমার জন্ম এবং বেড়ে ওঠা চট্টগ্রামে, ওখানেই আমার স্কুল কলেজ শেষ করা। চট্টগ্রামের পাহাড়, সমুদ্র, চট্টগ্রামের মাঠ ঘাট, ওগুলো দেখেই আমি বড় হয়েছি। তারপরে একেবারে পড়াশোনার শেষ পর্যায়ে এসে আমি ঢাকায় আসি। এভাবেই আমার জীবনটা চলছে আর কি, এখন অভিনয়কে ঘিরেই।
0: আচ্ছা, আপনি শুরুতে কিভাবে সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে সংযুক্ত হলেন সেটা নিয়ে শ্রোতাদেরকে একটু জানান কিভাবে সেটা।
1: আমি সংযুক্ত হয়েছি আসলে পাড়ার প্রোগ্রাম থেকে। তখন 26শে মার্চ স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি এসব আয়োজন পাড়া কেন্দ্রিক হতো। সেরকমই একটি আমাদের পাশের পাড়ায় হচ্ছিল 21শে ফেব্রুয়ারির একটি আয়োজন। সেখানে একটা নাটক মঞ্চস্থ করার ওনারা সিদ্ধান্ত নিয়েছিল এবং প্রতি বছরই ওনারা নাটক মঞ্চস্থ করত। আমার বন্ধু, ওই পাড়ারই এক বন্ধু আমাকে নিয়ে গেছিল, চল আমাদের পাড়ায় নাটক হচ্ছে, তুই নাটক কর। ওর কি কারণে মনে হয়েছিল আমি এই জিনিসটা পারবো আমি জানি না। তো ওই যে ওর সাথে যাওয়া এবং প্রথম দিনই আমাকে স্ট্রিপ পড়তে দেয়া, এবং স্ট্রিপ পড়তে দিয়ে প্রধান যে দুটো চরিত্র ছিল তার মধ্যে একটা আমাকে ওই দিনই ডিরেক্টর কনফার্ম করে দেন। তারপর থেকে আসলে আছে না, একটা কাজ করতে গেলে একটু আনন্দ পাওয়া, এই কাজটা করে আমি আনন্দ পাচ্ছি, এই কাজটা করে কেন জানি আমার মনে হচ্ছে এটা আমার আনন্দের সাথে সাথে একটা মনের বাড়তি খোরাক যোগাচ্ছে, এই কাজটার মধ্যে আমি একটা অন্যরকম।

0: অনুভূতি খুঁজে পাচ্ছি। তারপরে ওখান থেকে আসলে থিয়েটার করতে যাওয়া, চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে তির্যক নাট্যগোষ্ঠীর সাথে আমি প্রথম জড়িত হই। ওখানে থিয়েটার করতে গিয়ে বুঝলাম যে আসলে অভিনয়টা শুধু বলে দিলেই বা করে দিলেই হয় না, এটা আসলে শেখার জানার একটা বিষয় আছে, এবং সেটা একটা সমুদ্রের মতো বিশাল যেটা কখনো শেষ করা যায় না। তারপর আমি যুক্ত হলাম ফেম স্কুল অফ ডান্স ড্রামা অ্যান্ড মিউজিকে, যেখানে আমাদের অধ্যক্ষ হলো অসীম দাস, যিনি ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে ড্রামা দিল্লি থেকে পাস করে এসেছিলেন। তো ওনার ওখানে যুক্ত হই, ওখানে একটা ছয় মাসের অ্যাপ্রিসিয়েশন কোর্স আছে সেটা শেষ করি, তারপরে আমি পুরো দমে থিয়েটার শুরু করি এবং সেটা ঢাকা আসার আগ পর্যন্ত আমি থিয়েটারটা কন্টিনিউ করেছি।
1: চট্টগ্রামে থিয়েটার কতদিন করেছিলেন?
0: 10 বছর।
1: তারপরে জার্নিটা কি ছিল?
0: তিজঙ্গে থাকতে থাকতে একটা জিনিস আমি বুঝতে পেরেছিলাম যে আমি আসলে আর যাই কিছু করি না কেন, অভিনয়টা কেন জানি আমি একটু মনোযোগ দিয়ে করতে পারি বা এটা করে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এটার মধ্যে আমি একটা সৃষ্টিশীলতার আনন্দ পাই, কিছু একটা অ্যাচিভ করার একটা আনন্দ পাই। কিন্তু একজন অভিনেতা সে ঢাকার বাইরে থাকে, এসেই যে ঢাকা শহরে এসেই যে অভিনয় করতে পারবে তেমন তো কোনো কিছু নাই। আমি যে অভিনেতা সেটা আমাকে জানান দেওয়ার তো দরকার আছে। তো তার প্রথম পদক্ষেপ হিসেবে আমি আসলে পরিচালকের সহকারী হিসেবে টেলিভিশন নাটকে প্রথমে কাজ করা শুরু করি।
1: এটা কেন, মানে এত কিছু থাকতে টেলিভিশন মিডিয়াম বা ভিজুয়াল মিডিয়ামে এত ধরনের কাজ থাকা সত্ত্বেও আপনি সহকারী পরিচালকের কাজ কেন শুরু করেছিলেন বা এই চিন্তাটা কিভাবে আসলো আপনার?
0: আমাকে অভিনেতা হিসেবে প্রমাণ করার জন্য মাধ্যমটা আসলে সহজ ছিল না। এখন যেমন ইউটিউব আছে, আপনি চাইলে নিজেই নিজের কন্টেন্ট বানিয়ে নিজেকে অভিনেতা হিসেবে প্রমাণ করতে পারার একটা সহজ মাধ্যম চলে এসেছে, তখন তো আসলে এই সুযোগটা ছিল না। তখন আসলে পেছন থেকে হয়তো শুরু করতে হইতো।
1: আমার প্রশ্নটা এই কারণে আমি করেছি যে চিটং থেকে আসা একটা ছেলে যে ঢাকা শহরের মতো একটা জায়গায় অভিনেতা হতে চায়, সহকারী পরিচালক হয়ে অভিনেতা হওয়ার প্রচেষ্টাটা সহজতর হবে, এই ভাবনাটা বা এই প্রচেষ্টাটা নেওয়ার পিছনে কোনো না কোনো তো কারণ ছিল, এবং এটা করে যে এগিয়ে যে আসলেই অভিনেতা হওয়া সম্ভব। ধরেন আমি বলছি যারা আগামী দিনের অভিনেতা হতে চায়, ঢাকার বাইরে থেকে বিভিন্ন প্রতিভাধর মানুষরা যারা আসতে চায়, তাদের জন্য হয়তো এই গল্পটা কোনো কাজে লাগবে।
0: এটা কিছুটা আমার ভিতরে জানান দিচ্ছিল যে আমি যে অভিনেতা সেটা আমি আসলে প্রমাণ করতে হলে আমার ওই জগতের কাছাকাছি থাকতে হবে। ওই জগতের কাছাকাছি থাকার আর কোনো মাধ্যম আমি পাই নাই, যেটা পেয়েছি সেটা হলো পরিচালকের সহকারী হিসেবে কাজ করা। আমার মনে হয়েছিল যে আমি আস্তে আস্তে নিজেকে সামনের সারিতে আনতে পারবো, কোনো না কোনো একদিন তো আমার ওই সুযোগটা আসবে যে কোনো একটা পারফর্মার নাই, সাবস্টিটিউট হিসেবে আমি দাঁড়িয়ে গেলাম, এই সুযোগটা আসবে। যখন আমি অ্যাসিস্ট করা শুরু করি, আমার ফোন কাউন্টার দিতে হয় না, মাঝে মাঝে অ্যাসিস্ট্যান্টরাই ফোনের কাউন্টার দিয়ে দেয়। তো এরকম একজন ডিরেক্টর একজন কোয়ার্টিস্টের কাউন্টার আমাকে দিয়ে, আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার দায়িত্ব মনে করে আমি কাউন্টারটা দিয়েছিলাম। তো উনি যখন এডিট করছিল আসলে আমার ভয়েসটাই উনি রেখে দিয়েছিল, ওটা আমার কাছে মনে হইল যে না আমি তো তাইলে পারি, মনে হয় দিতে পারি। কারণ থিয়েটার স্ক্রিন অ্যাক্টিং এর মধ্যে তো একটা সূক্ষ্ম একটা পার্থক্য আছে অভিনয়ের ক্ষেত্রে, সূক্ষ্ম না বেশ বড়ই পার্থক্য আছে। তারপরে যখন আমি আতিক ভাইকে আমার শুরু আতিক ভাইয়ের সহকারী হিসেবে আমার কাজ শুরু করি, প্রথম যে কাজটা করেছিলাম সেখানে আসলে আমি ডায়লগ দেওয়ার সুযোগ পাই নাই। আচ্ছা, সেটা কাছে একদিন উনি আমাকে সুযোগ দিলেন ডায়লগ দেওয়ার, সেটা বেশ বড়ই একটা ক্যারেক্টার আমাকে উনি দেয়, সেই সুযোগটা আতিক ভাই দিয়েছিল আমাকে, আমি আতিক ভাইয়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। সেটা আমি কোনোভাবে উতরে যাই, কারণ ওই সংলাপগুলো ছিল একটু থিয়েটারের সাথে সিমিলার, এটা রবীন্দ্রনাথের একটা গল্প ছিল, অ্যাক্টিংটা আমি সহজে করে ফেলেছিলাম বা ওটা আমাকে আতিক ভাই ও ডিরেক্টরও খুব বেশি আমাকে কিছু বলেনি, করেও আমি খুব একটা স্যাটিসফাইড ছিলাম না। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমি আসলে প্রপারলি করতে পারি নাই। তারপরে আরেকটা দিন একজন অভিনেতা আসতে দেরি করছিল, আমরা আউটডোরে শুট করছিলাম, ওই অভিনেতার আসার কথা ছিল পরের দিন, কিন্তু ডিরেক্টর চাইতেছিল এই শুটটা আজকে থেকেই উনি শুরু করবে। হঠাৎ করে বললো যে তুমি এক কাজ করো, তুমি এই ক্যারেক্টারটা করো। আমি তখন মানে আমার কাছে মনে হচ্ছে না আমি পাইছি মনে হয় জিনিসটা, এবং সেটা ছিল আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি, যেটা আমার এমনিতেই পছন্দের একটা গল্প ছিল। আমি সাথে সাথে করলাম কি ওই ক্যারেক্টারটা লুক নেওয়ার জন্য, তখন আমরা ছিলাম গাজীপুরে শুটিং এর ইউনিটে, ওখান থেকে দ্রুত আমি শুটিং এর গাড়ি নিয়ে আমি চলে যাই বাজারে, বাজার থেকে চুল ছোট করে আনি, কারণ ওই ক্যারেক্টারটা ছিল কাঠুরিয়ার। তারপরে আসি, আসার পরে মেকআপ আর্টিস্টকে বলা হয় আমার লুক চেঞ্জ করার জন্য, আমার স্কিন টোনটা ডাউন করার জন্য, স্কিন টোন ডাউন করে তারপর আমি ওই ক্যারেক্টারটা হওয়ার জন্য আমি ওইভাবে ডায়লগ দেওয়া শুরু করি বা চেষ্টা করি শটে। এবং আমার ডিরেক্টর আমাকে বারবার বলছে তুই যেটা করতেছিস সেটা হচ্ছে না, এটা তোর থিয়েটার হয়ে যাচ্ছে, আরো লো ভয়েসে আরো ডাউন হয়ে আরো লো টোনে তোকে অ্যাক্টিং করতে হবে। এইভাবে করতে করতে তারপর মনে হচ্ছে না আমি ট্রাই করতে পারছি, আমি একটা সময়
1: ওই চরিত্রটা
0: ওই চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করছি এবং পারছি কিনা জানি না, মানে আমি ট্রাই করে যাচ্ছি। তো ওটা যখন শেষ করলাম তারপর একটা ফিলিং জাগলো যে না আমি মনে হয় পারবো, আমি খুব অল্প একটা কনফিডেন্স পেলাম। তারপরে আতিক ভাইয়ের সাথে টানা এক দেড় বছর কাজ করার পর একটা সময় আতিক ভাই নিজেই বললো তুই এখন অভিনয় করতে পারবি, তুই বল কার কার সাথে কোন কোন ডিরেক্টর সাথে অভিনয় করবি, আমি তোকে রেফার করবো।
1: তারপরে এই যে সহকারী পরিচালক থেকে সাবস্টিটিউট অ্যাক্টর হয়ে প্রফেশনাল অ্যাক্টর পেশাদার অভিনেতা হওয়ার প্রসেসটা কিভাবে হলো বা কি ওয়েতে আপনি সেই জায়গাটাতে আসলেন?
0: আমি যেহেতু পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছি তো আমি আসলে খুব কাছ থেকে দেখতে পেরেছিলাম যে আসলে ক্যামেরার সামনে কিভাবে অ্যাক্টিংটা করে বা করতে হয়। তো সেটা দেখতে দেখতে আমার তো এক ধরনের অভিজ্ঞতা হয়েছেই এবং অনেকগুলো ক্যারেক্টারের আমি করেছিও, এই পরিচালনার পাশাপাশি আমি অ্যাক্টিংও করতে পেরেছি। তো যেহেতু আমার প্যাশন ছিল অ্যাক্টর হওয়ার, আমার ড্রিম ছিল অ্যাক্টর হওয়া, আমার তখন একটা কনফিডেন্ট গ্রো করলো যে না আমি মনে হয় এটা করি যেতে পারবো। বাট ওটা এত সহজ ছিল না, কারণ বাংলাদেশে বা পৃথিবীতে যেখানেই বলুন দিন শেষে জনপ্রিয়তা একটা বড় বিষয়। এখন যেটা হয়েছে কার ভিউ কত বেশি সেভাবেই কাউন্ট করা হয় আর কি, কিন্তু তখনও কিছু কিছু ক্ষেত্রে ছিল যে ডিরেক্টররা একটু নিজেরা নিজেরা অডিশন নিত, একটু দেখত কেমন হয়েছে, কেমন কথা বলে আর কি, এটা কি করতে পারবে কিনা, এরকম একটা বিষয় তখনও ছিল। এবং কিছুটা যেহেতু আমি পেছনে কাজ করতাম ওই কিছুটা পরিচিতি দিয়ে আমি আসলে বিভিন্ন সিরিয়ালে বা সিঙ্গেল নাটকে একটু একটু করে অ্যাক্টিং করার সুযোগ পাচ্ছিলাম। তো একটা কাজই আমাকে আরো দুটো কাজ এনে দিচ্ছিল। এভাবে করতে করতে একটা সময় আমি বিজ্ঞাপনে এবং ফিল্মে অডিশন দেওয়া শুরু করি। তো আমার প্রথম অডিশন ছিল ফিল্মে আলগানগর, সেখানে আমি অডিশন দিয়ে আমি ওই শর্টলিস্টেড হই। শর্টলিস্টেড
1: তখন আপনি পেশাদার অভিনেতা হিসেবে কাজ শুরু করেননি?
0: শুরু করেছি, পুরোদমে শুরু করিনি, ফুল ফ্লেজে আমার শুরু করা হয়নি, কিন্তু ওটা দিয়ে তখন আমি সার্ভাইভ করছি, যতটুকু আমি করছি ওটা দিয়ে অ্যাক্টিং দিয়ে আমি সার্ভাইভ করছি। তারপর ওই ছবিতে সুযোগ পাওয়ার পরে আমি যখন ওই ছবিটাতে সাথে যুক্ত হলাম, ওই ছবির রিহার্সেল করলাম, ওই ছবি শুট করলাম, তখন এটা আমাকে একটা অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স ছিল। আসলে ভালো কাজ করতে গেলে যে সময় দিতে হয়, ভালো কাজ করতে গেলে যে অনেক ভাবার মনোযোগ দিতে হয়, ধ্যান দিতে হয়, মগ্নতা রাখতে হয়, অনেক বেশি ভাবার একটা জায়গা স্পেস তৈরি করতে হয়, যেটা আমি আসলে থিয়েটারে শিখেছিলাম। একটা ক্যারেক্টারের একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড একটা স্টোরি, তারপর ওইটার ক্যারেক্টারের গ্রাফটা নিজের মতো করে ডিজাইন করা, ওই সার্কামস্ট্যান্সেস যা আছে তার সাথে ওখানে নিজেকে ইনভলভ করা, সেইগুলো দেখলাম আমি টেলিভিশনের ক্ষেত্রে যতটা আমি কাজে লাগাতে পারি নাই সেটা আমি ফিল্মের ক্ষেত্রে কাজে লাগাতে পারছি। তখন আমার মনে হয়েছিল আমি যা এতদিন জেনেছি সেটা টেলিভিশনে আমি যতটুকু কাজে লাগাতে পারছিলাম না সেটা আমি ফিল্মে এসে মনে হলো যে না আমার এতদিনের শিক্ষাটা
1: অ্যাপ্লাই
0: করতে পারছি। তখন আমার মনে হলো যে আসলে ফিল্মটা আমার জন্য করা জরুরি। যখন আমি থিয়েটার করতে আসি তখন আমি একটা জিনিসই শিখেছিলাম, একজন অভিনেতার শেষ গন্তব্য সিনেমা।
1: এর ফাঁকে জিজ্ঞেস করে নিই আপনার সামনে সিনেমা কি কি আসছে?
0: সামনে আমার সিনেমা আসছে রবিন ঢাকা আর সন্দেশ নামে আরেকটি ছবিও শেষ করেছি
1: যেখানে আমরা ছিলাম। তারপরে আপনি অভিনেতা,
0: তারপরে ওই ছবিটা করার পর আমি আর টেলিভিশনের নাটকের দিকে আর এগোলাম না, আমি ছবিতেই থাকতে চাইলাম। কিন্তু আমার ভাগ্য আমাকে খুব বেশি সহায় করেনি তখন, কারণ ওই ছবিটা যখন শেষ করি সেটার সাথে সাথে রিলিজ হয়নি এবং আনফরচুনেটলি ওটা এখনো রিলিজ হয়নি। তারপরে আমি আরো একটা ছবিতে কাজ করার সুযোগ পাই যেটার নাম চন্দ্রাবতী কথা, তারপরে আরো একটা ছবিতে কাজ করার সুযোগ পাই সেটার নাম হলো 49 পাতা, এবং প্রত্যেকটা ছবিতে আমি অডিশন দিয়েই আমি সুযোগ পেয়েছিলাম। তো এটা একটা ভালো দিক যে ডিরেক্টররা অডিশনের জন্য ডাকে, সেখান থেকে সিলেক্টেড হওয়া যায়। তো আমার তৃতীয় ছবি আসলে আমার প্রথম রিলিজ হয় 2020 সালে, কঠিন একটা সময় ছিল কোভিড এর টাইম। ওই ছবিটা যখন রিলিজ হয় তা ইন দ্য মিন টাইম আমি সার্ভাইভ করার জন্য চাকরিও করেছি, বছর দুই তিনেক আমি চাকরিও করেছি, কিন্তু চাকরির ফাঁকে ফাঁকে এসে আমি শুটিং করে যেতাম। 49 বছর আমার ওভাবেই শুট করা, চাকরির ফাঁকে এসে শুট করে যেতাম, চাকরি চলে যাওয়ার অবস্থা হয়ে গেছিল এরকম, কিন্তু ছবি তো রিলিজ হচ্ছে না আবার চাকরিও ছাড়তে পারছি না, এই ধরনের একটা আমার জীবনের একটা নাটকীয় কাহিনী
1: ফেস গেছে
0: আর কি। তারপর একটা সময় যখন আমার ছবিটা রিলিজ হচ্ছে, রিলিজ হবে ঠিক তার আগে আমি চাকরিটা ছেড়ে দিই। আনফরচুনেটলি ওই মাসেই কোভিড এর কারণে পুরো বাংলাদেশ লকডাউন হয়ে যায়।
1: চাকরি ছাড়ার পরে
0: মানে সে এক হৃদয় বিদারক জীবন, আমার চাকরিও নাই, আমার কাজও নাই, আবার এদিকে সারা দেশের লকডাউন। তো সেই সময়টা আমি কখনো ভুলবো না, আমার ছবি তখনো রিলিজ হয়নি। ওই বছরের মে মাসের 18 তারিখ আমার বাবা ইন্তেকাল করেন, তো আমার বাবা আমার ছবির রিলিজটা দেখে যেতে পারেনি। তো আমার ছবিটা রিলিজ হয়, ছবিটা রিলিজ হওয়ার পরে আমি অন্য ধরনের একটা সাড়া পেলাম। আমি যে এতদিন 2012 থেকে টেলিভিশন অ্যাক্টিং করেছি, সিরিয়াল অ্যাক্টিং করেছি, টিভি নাটক অ্যাক্টিং করেছি, এই 49 বাতাস রিলিজ হওয়ার পরে যখন আমাকে নিয়ে নিউজ হতে লাগলো, টেলিভিশন চ্যানেলের ছবির প্রমোশনের জন্য যেতে লাগলাম, বিভিন্ন জায়গা থেকে ডাক পাচ্ছি ইন্টারভিউ দেবার, তখন যে ভাইবটা তৈরি হলো, তখন আমি বিশ্বাস করা শুরু করলাম যে আমার আসলে আর পিছনে ফিরে দেখার তাকানোর কিছু নাই, আমার আসলে অভিনয়টাই করে যেতে হবে, এটাই আমার পেশা।
1: আচ্ছা, আমি যদি আপনাকে চট্টগ্রামে যে ইমতিয়াজ বর্ষণ অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতো এবং আজকে আমাদের এই বাংলাদেশ বেতারে যে বর্ষণ বসে আছে, তার মধ্যে যদি এই জার্নিটার মধ্যে যে বর্ষণ গ্রো করেছে তাকে বিচার করতে বলি, আপনি কি বলবেন আপনার সম্পর্কে?
0: স্বপ্ন দেখা শুরু করেছিলাম যখন আমি ফেম স্কুল অফ ডান্স ড্রামা এন্ড মিউজিকে পড়তে যাই। এই স্বপ্নটা আমার ভেতরে তৈরি করে দিয়েছিল আমার গুরু অসীম দাস। অসীম দাস সাথে কাজ করতে গিয়ে আমার মনে হলো যে আমি নিজের ক্যারেক্টারটা ডেভেলপ করতে পারছি, আমার যে ক্যারেক্টার সেটা আমি ডিজাইন করতে পারছি, ওই ডিজাইন অনুসারে আমি অ্যাপ্লাই করতে পারছি এবং সেটা দেখে দর্শক তালি দিচ্ছে, আমার ডিরেক্টরও খুশি হচ্ছে। তখন আস্তে আস্তে আমার ভেতরের এই স্বপ্নটা আমি বড়ভাবে ভাবা শুরু করলাম যে হয়তো বা একদিন আমি অভিনয় করতে পারবো। আমি ওই ড্রিমটা নিয়ে এগিয়ে গিয়েছিলাম এবং সেটা আমি ছাড়িনি, আমার নানান ঝড় বিপদ যা গেছে আমি ছাড়িনি।
1: শ্রোতাবৃন্দ, আমার বিশ্বাস আপনারা আজকে ইমতিয়াজ বর্ষণের কাছ থেকে তার জীবনের যে গল্প শুনলেন, যেই ইমতিয়াজ বর্ষণ আজকের ইমতিয়াজ বর্ষণ হয়ে উঠেছেন, আগামী দিনে যেই অভিনেতাটা ঢাকা শহর না, ঢাকার বাইরে থেকে প্রত্যন্ত মফস্বল থেকেও যদি অভিনেতা হতে চান তাকে অনেক অনুপ্রাণিত করবে আমার বিশ্বাস। ইমতিয়াজ বর্ষণ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

0: বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান সেই আমি এ আমি এখানেই শেষ হল। অনুষ্ঠানে আজকের অতিথি ছিলেন ইমতিয়াজ বসন, সঞ্চালনায় শাহেদ আলী, সম্পাদনায় মোহাম্মদ আরিফুল ইসলাম, তত্ত্বাবধানে কানিজ কুসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন আধুনিক গান শুনবেন শিল্পী মোহাম্মদ রাশিদুদ্দিন ও জুলি শর্মিলি। গানটি লিখেছেন অঙ্গু শাহাবুদ্দিন, সুর করেছেন কাজী দেলওয়ার হোসেন।

0: আধুনিক গানটি শুনলেন, গেয়েছেন মোহাম্মদ রাশিদুদ্দিন ও জুলি শর্মিলি।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রচন্ড গরমে আসুন আমরা আমাদের জীবনটাকে সচেতন রাখি। ঘর থেকে বাইরে বেরোলে অবশ্যই ছাতা ব্যবহার করুন, মাথায় টুপি পরুন, রোদ চশমা ব্যবহার করুন এবং সঙ্গে বিশুদ্ধ পানি রাখুন। তাহলে আপনার জীবনটা অনেক বেশি নিরাপদ থাকবে, সঙ্গে কিন্তু পথের নিয়ম মেনে চলবে। এই আহ্বান রেখে পরের আয়োজন নজরুল সঙ্গীতে যাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, নজরুল সঙ্গীত শুনবেন রওশন আরা মাসুদের কণ্ঠে।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Tuesday, the 26th of Joishto, the 22nd of Zilhaj, and June the 9th. The news read by Akhtaruzzaman. First, the headlines. Results of this year's SSC examinations will be published on 20th July, announces Education Minister. Gandharvapur water treatment plant in Narayanganj to supply 50 crore litres of safe water for Dhaka dwellers, hopes LGRD minister. Bangladesh is exporting medicines to more than 140 countries, says health minister. Government successfully overcomes image crisis created in police force after 5th August, says home minister. Free school uniforms will be distributed among 3,50,000 primary school students by next August, informs State Minister for Primary and Mass Education. Dhaka and Port Louis agree to reopen labour market for Bangladeshi manpower. Iran and Israel say they will pause strikes but warn of retaliation if ceasefire breached again. And Bangladesh will face visiting Australia in first match of three-match ODI series in Maidpur today. You have just heard the headlines. Now, on to the details. Home Minister Salahuddin Ahmed has informed the Jatiya Sangsad that the government has taken the initiative to amend the Cyber Security Act to prevent the spread of rumours, misinformation, defamatory and misleading content using artificial intelligence on social media and cyberspace. He was responding to the notice of attention by Helen Zarin Khan, a member of the reserved women's seat of Treasury Bench in the House yesterday. Earlier, the sitting of the Jatiya Sangsad resumed with Deputy Speaker Barrister Kaiser Kamal in the chair. Participating in the question and answer session at the beginning of the sitting, Commerce, Industry and Textiles and Jute Minister Khondakar Abdul Muqtadi said the country's trade deficit has increased by about $8 billion in the last 5 fiscal years. He informed the House that as a result, the total amount of trade deficit in the last fiscal year stood at $24.16 billion. The House is to meet again at 3 this afternoon. The results of this year secondary school certificate, SSC, and its equivalent examinations will be published on July the 20th. Education and Primary and Mass Education Minister Dr. Adam Ehsanul Haq Milan disclosed this while responding to questions from journalists at a press conference held at the Secretariat yesterday. The press conference was organized on various ongoing programs of Education Ministry. The Education Minister said all education boards across the country have been given specific and final instructions in this regard. The decision was taken in line with government commitment to facilitate students' access to higher education and prevent wastage of time after examinations, he added. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has said the Gandharvapur water treatment plant in Rupganj of Narayanganj will be in operation within next 1 year. He said this while inspecting the construction work of the Gandharvapur water treatment plant project in Rupganj of Narayanganj yesterday. Mirza Fakhrul Islam Alamgir said about 97% of the construction work of this plant, which is one of the largest water supply projects in the country under Dhaka Wasa, has already been completed. Health and Family Welfare Minister Sardar Mohammad Shakwat Hussain has said Bangladesh's pharmaceutical sector is steadily strengthening its position in the global market, with locally produced medicines now being exported to more than 140 countries. He said this while speaking to journalists in the ministry's conference room at Bangladesh Secretariat yesterday. The minister said Bangladesh's pharmaceutical export market would expand further once the country achieves self-sufficiency in vaccine production. Home Minister Salahuddin Ahmed has said the government is taking initiatives to make the police more service-oriented and people-friendly by boosting its moral strength and professionalism. He made the remark while briefing journalists at his ministry in the capital yesterday. following a ceremony to honor police personnel for their recent commendable contributions and achievements. The Home Minister said the government rewarded 15 police personnel for their prompt and sincere roles in Ramesa murder case, saving lives of at least 50 bus passengers at Doluya Ghat and in Clueless teenage murder case in Munshiganj. Responding to a question from journalists, he said that the government has successfully overcome the image crisis that affected the police force after 5th August. The police are now more people-friendly than before and have regained public confidence, the Home Minister added. State Minister for Primary and Mass Education, Bobby Hajaz, has said a pilot program to distribute free uniforms, shoes and school bags among 350,000 primary school students will be completed by August. He gave this information at a press conference at the Secretariat yesterday. The state minister said more than 25,000 schools will come under the program in the initial phase. He added the government plans to distribute these materials to all primary school students from next year after completing the pilot program by December. This is Bangladesh Better giving you the news. Bangladesh and Mauritius have agreed in principle to sign a memorandum of understanding soon to reopen the Bangladeshi labour market in Mauritius, which has been closed for a long time. The decision was taken at a meeting between Labour and Employment and Expatriates Welfare and Overseas Employment Minister of Bangladesh, Ariful Haq Chaudhary, and Labour Minister of Mauritius, Mohammad Reza Kassam Utim, on the sidelines of the 114th International Labour Conference held in Geneva of Switzerland yesterday. Labour Minister of Mauritius said his country is very interested in hiring skilled manpower from Bangladesh, especially in the one-stop textile industry. He also assured that a draft of the Memorandum of Understanding in this regard will soon be sent to the Bangladesh government. Iran and Israel say they have halted attacks on each other after the two countries exchanged fire for the first time since April's truce. Israel's Prime Minister Benjamin Netanyahu said yesterday his country was holding fire at the moment. However, he stressed that the struggle against Iran and Hezbollah has not finished. It came hours after Iran's armed forces said it had stopped operations following the delivery of a painful response to Israel. It also promised more severe and crushing measures if Israel carried out more strikes, including in Lebanon. Cricket and Bangladesh will take on visiting Australia in the first of the three-match ODI series at Mirpur Sher-e Bangla National Cricket Stadium in the capital today. The match is scheduled to start at 11 a.m. Bangladesh Betar will air the running commentary of the match. Dhaka Meteorological Office says deep convection is taking place over North Bay and adjoining area. Squally weather may affect North Bay adjoining coastal area of Bangladesh and the maritime ports. Maritime ports of Chattogram, Kokshetau, Mongla and Para have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, Forecast Valley till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary south-south-westerly gustier squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Dinajpur, Bagura, Tangail, Manusing, Khulna, Borishal, Potokhali, Noakhali, Kumilna, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to west caution signal number 1. And now to end the news, the headlines once again. Results of this year's SSC and its equivalent examinations will be published on 20th July, announces Education Minister. Gondolhapur water treatment plant in Narayanganj to supply 50 crore litres of safe water for Dhaka dwellers, hopes LGAD Minister. Bangladesh is exporting medicines to more than 140 countries, says Health Minister. Government successfully overcomes image crisis created in police force after 5th August, says Home Minister. Free school uniforms will be distributed among 3,50,000 primary school students by next August, informs the State Minister for Primary and Mass Education. Dhaka and Port Louis agree to reopen labour market for Bangladeshi manpower. Iran and Israel say they will pause strikes but warn of retaliation if ceasefire breached again. And Bangladesh will face visiting Australia in first match of three-match ODI series in Mayport today. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar, Dhaka.
2: Boma!
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুম তো সি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
4: সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা। এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইরা দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পড়াইছে।
3: আব্বা আব্বা এইসব কথা কই না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে আমার দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আসি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জোরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালাম, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিত বাবা।
2: হ্যাঁ।
5: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন পল্লীগীতি, শিল্পী মীনা বড়ুয়া।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পল্লী গীতি। প্রথম গানের কথা সুর করেছিলেন কবি জসীমউদ্দিন। এবারে শুনবেন রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে, গানের কথা সুর করেছেন কুটি মনসুর।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন পল্লিগীতি,
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: শুভ সকাল।
1: প্রিয় শ্রোতা, আজ 9 জুন 2026 খ্রিস্টাব্দ, বাংলা পঞ্জিকা অনুযায়ী 26শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসকে আমরা সাধারণত মধু মাস নামে চিনি, কারণ এ সময় প্রকৃতি যেন ফলের রসে, রঙে ও সুগন্ধে ভরে ওঠে। গ্রীষ্মের প্রখর রোদ থাকলেও প্রকৃতির বুকে ছড়িয়ে পড়ে এক অনন্য সৌন্দর্য। বলা যায় জ্যৈষ্ঠ মাসে প্রকৃতি যেন নিজের রং তুলি দিয়ে এক অপূর্ব ছবি এঁকে দেয়।
0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, জ্যৈষ্ঠ বাংলা বছরের দ্বিতীয় মাস। বৈশাখের ঝড় ঝঞ্ঝা পেরিয়ে জ্যৈষ্ঠ আসে একটু বেশি তাপ, একটু বেশি আলো এবং অনেক বেশি ফলের সম্ভার নিয়ে। দিনের আকাশে সূর্যের তেজ প্রখর হলেও ভোরবেলা কিংবা গোধূলি লগ্নে প্রকৃতি তার কোমল রূপ মেলে ধরে। গ্রামের পথঘাট, মাঠের আইল, নদীর পাড় কিংবা শহরের উদ্যান, সবখানেই গ্রীষ্মের নিজস্ব এক সৌন্দর্য আমাদের চোখে ধরা পড়ে।
1: সকালে সূর্যের প্রথম আলো যখন গাছের পাতায় এসে পড়ে, তখন সবুজ পাতাগুলো ঝলমল করে ওঠে, আর গাছের পাতায় লুকিয়ে থাকা শালিক, দোয়েল, বুলবুলি সহ নানা পাখির কণ্ঠে শোনা যায় নতুন দিনের গান।
0: প্রিয় বন্ধুরা, জ্যৈষ্ঠের প্রকৃতিতে দুপুরের তীব্র রোদে বড় বড় গাছের ছায়া মানুষকে দেয় প্রশান্তি। গ্রামের বট গাছ, অশ্বত্থ, কাঁঠাল আর আম গাছের ছায়ায় বসে মানুষ খুঁজে পায় স্বস্তি। কৃষক মাঠে কাজের ফাঁকি বিশ্রাম নেয়, শিশুরা গাছের ছায়ায় খেলায় মেতে ওঠে।
1: জ্যৈষ্ঠে দীর্ঘ গরমের পর হঠাৎ এক পশলা বৃষ্টি চারপাশকে ধুয়ে মুছে সতেজ করে তোলে। গ্রামের মাটির সোঁদা গন্ধ মনকে আনন্দে ভরিয়ে দেয়, গাছের পাতা ধুলোমুক্ত হয়, এতে শহরের প্রকৃতিতেও যেন প্রাণের সঞ্চার হয়।
0: প্রিয় শ্রোতা, জ্যৈষ্ঠ মাস বিদায়ের পথে। এ মাসে বিভিন্ন মৌসুমি ফলের প্রাচুর্য যেন গ্রাম ও শহরের বাজার সহ সবখানেই উৎসবের আমাজ সৃষ্টি হয়। পাকা আমের সোনালি রং, মিষ্টি স্বাদ এবং মন মাতানো সুবাস আমাদের মুগ্ধ করে।
1: আমের পাশাপাশি জাম, কাঁঠাল, লিচু আর সুমিষ্ট আনারস তো রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এছাড়া তরমুজ, বাঙ্গি, পেঁপে, কলা, বেল ও অন্যান্য ফলও বাজারে পাওয়া যায়। বাংলাদেশের প্রকৃতি ও এই ফলমূল অর্থনীতির সঙ্গেও জড়িয়ে আছে। আমাদের দেশের অনেক কৃষক ও ফল চাষি ফল চাষ করে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ।

0: ভূমিকা পালন করছে।
1: প্রিয় বন্ধুরা, তাই শহর ও গ্রামে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। গাছ লাগিয়ে পরিবেশ সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। প্রকৃতি সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকব। আসুন আমরা প্রকৃতিকে ভালোবাসি এবং পরিবেশ রক্ষায় সচেতন হই।
0: আর এই আহ্বানে আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। আজকের মহানগর উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ইশরাত জাহান নীলা
1: এবং আমি খান নজম ই এলাহি। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের মহানগরের আয়োজনে আপনাদের জন্য যা যা রয়েছে।
0: থাকছে আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা।
1: নগর পরিক্রমা পর্বে থাকছে ঢাকা মহানগরীর সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং।
0: স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারীর ক্ষমতায়ন নিয়ে সাক্ষাৎকারমূলক প্রতিবেদন।
1: মহানগরের আয়োজন থেকে আরো শুনতে পাবেন একটি ছায়াছবির গান।
0: রয়েছে শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেইলের উত্তরদানের আয়োজন বাঁধন ও ই বাঁধন পর্ব।
1: শুভযাত্রা পর্বে রয়েছে অভ্যন্তরীণ বিমান বাস ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য।
0: আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়।
1: প্রিয় শ্রোতা, আমাদের প্রথম নিবেদন আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা। গ্রন্থনায় সাইফুল ইসলাম, আর পাঠে রয়েছেন বনশ্রী অধিকারী।
2: রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যে 7টায় পরিবেশিত হবে চিরকালীন ভালোবাসার গল্প নিয়ে নাটক নিখাই। গাজী রাকায়েত রচিত ও নির্দেশিত এই নাটকটি প্রযোজনা করেছে নাট্য সংগঠন থিয়েটার। আজ বিকেল 5টায় রাজধানীর 26 স্কাটন গার্ডেন রোডের কাজল মিলনায়তনে কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় কবিতা পরিষদ। অনুষ্ঠানে চর্যাপদের কবিতায় দর্শন শীর্ষক আলোচনা উপস্থাপন করবেন কবি, গবেষক ও সাংবাদিক শাহিন চৌধুরী। কবিতা পাঠ ও সঙ্গীতে অংশ নেবেন দেশের বরেণ্য নবীন প্রবীণ কবি ও শিল্পীবৃন্দ। শিল্পী বিপ্লব বিপ্রদাসের তৃতীয় একক শিল্পকর্ম প্রদর্শনী চলছে ধানমন্ডির মিরপুর রোডে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে। আর্থ অ্যান্ড মেমোরি শীর্ষক প্রদর্শনীতে ভূদৃশ্য, ঐতিহ্য, স্মৃতি এবং মানবিক সংযোগের নানা দিক উপস্থাপিত হয়েছে। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। আগামীকাল পর্দা নামবে এই প্রদর্শনীর। দেশের কিছু প্রতিশ্রুতিশীল তরুণ চিত্রশিল্পীর অসাধারণ শিল্পকর্ম নিয়ে কনফ্লুয়েন্স শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনী লালমাটিয়ায় সফল উপস্থাপনার পর এখন চলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্টের ভূমি গ্যালারিতে। সোমবার ব্যতীত প্রতিদিন দুপুর 2টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। প্রদর্শনী চলবে আগামী 15 জুন পর্যন্ত। বাক মুহূর্ত একটি সন্ধিক্ষণ শীর্ষক শিল্প প্রদর্শনী চলছে রাজধানীর তেজগাঁও লিংক রোডের আলোকিতে। আলোকিশালা নেইবারহুড আর্ট স্পেসে আয়োজিত এ প্রদর্শনীর মূল বিষয়বস্তু ঔপনিবেশিক আখ্যানের বাইরে মুদ্রণ শিল্প। প্রিন্ট মেকিং চর্চার এই আয়োজনের সঙ্গে রয়েছে বিষয়ভিত্তিক সংলাপ। গতকাল শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী 12 জুন পর্যন্ত। খোলা থাকবে বিকেল 3টা থেকে রাত 9টা। এ প্রদর্শনীর আয়োজন করেছে শূন্য স্টুডিও। প্রিয় শ্রোতা, এই আয়োজনগুলো নির্মল প্রশান্তি দেবে আপনাকে, যা পেতে প্রয়োজন শুধু একটুখানি অবসর। আপনার হৃদয়ের প্রশান্তি কামনায় এখানেই শেষ করছি আজকের ঢাকা।
1: প্রিয় শ্রোতা, শুনছিলেন আজকের ঢাকা।
0: এবারে নগর পরিক্রমা পর্বে থাকছে ছাদ বাগান নিয়ে একটি স্পট রিপোর্টিং। গবেষণা গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণে মামুনুর রশিদ।
3: অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রামাণ্য অনুষ্ঠান নগর পরিক্রমা। রাজধানীতে দিন দিন যে হারে বাড়িঘর নির্মাণ হচ্ছে তাতে সেখানে সবুজের সংখ্যা ততই যেন হারিয়ে যাচ্ছে। সবুজকে দেখতে তাই প্রকৃতিপ্রেমীরা পার্ক বা উদ্যানের দিকে ছুটে যান খালি পায়ে, কেউ সবুজ কার্পেটেও পা রাখেন। নাগরিক জীবনে সবুজের যখন এমন দুর্দিন, ঠিক তখন প্রকৃতিপ্রেমী বা সবুজপ্রেমী কিছু মানুষ বাড়ির ছাদে নানা বাহারি গাছ সযত্নে লাগিয়ে যত্ন করছেন। পরিচিত হই তেমনি একজন প্রকৃতিপ্রেমীর সঙ্গে, যিনি একজন কথাসাহিত্যিক, কবি এবং নাট্যকার। রোকেয়া ইসলাম। রোকেয়াপা, আমরা আসলে যে সময় ঠিক আপনার বাড়ির ছাদে এই সময় দাঁড়িয়ে রয়েছি, আমার চোখে আসলে ছোট্ট একটি যে বাগান, কিন্তু সেই বাগানে এমন বাহারি গাছ আসলে নগর জীবনে দেখা খুবই দুষ্কর। প্রথমেই যে বিষয়টা জানতে চাচ্ছি, কবে থেকে বাড়ির ছাদে এমন সুন্দর বাগান করলেন, যে বাড়ির ছাদে এরকম একটি বাগান করার?
4: আমি টাঙ্গাইলের মেয়ে, প্রত্যেকটা বাড়ির সামনে ফুল বাগান, পুকুর এসব ছিল। আমার বাবা ছিল প্রকৃতি প্রেমী, আমার বাবার কাছ থেকে ইচ্ছেটা আমার। আমি খুব ছোট তখন আমার বান্ধবীদের বাসা থেকে ছোট্ট ছোট্ট ফুলের চারাগুলো নিয়ে আসতাম, এসে লাগাতাম, তো আমার বাবা সেটা দেখে হাসতেন। হেসে সে একটা মালিকে ঠিক করে দিল, মালি মানে তো ওই রকম প্রশিক্ষিত মালি না, কিন্তু গাছ গাছগুলাকে ঠিকঠাক করে দিল, মাটি টাটিকে ঠিক করে দিল। আমি একটু একটু ছোট ছোট গাছ লাগাতাম, সেই গাছে আমি পানি দিতাম, দেখতাম চারাগুলো বড় হয়েছে, ফুল ফুটত, আমার বাবা খুব খুশি হতেন, আমার তো খুবই ভালো লাগতো। সেই থেকে আমার ভেতরে এই সুপ্ত বাসনাটা ছিল যে আমার বাড়ি হলে আমি বাগান করব। এইভাবে আমার ভেতরের ইচ্ছেটাকে পরিপূর্ণ লাভ করেছে এই বয়সে এসে।
3: তো এই যে যখন আপনি শুরু করেন তখন কি কি গাছ আপনি প্রথম পর্যায়ে করলেন?
4: প্রথম পর্যায়ে আমি তো বললাম যে ছোটবেলা থেকে আমি খুব গোলাপ প্রেমী। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার 64টা গোলাপ আছে, একদম 30টা জাতের, বিশ্বে কিন্তু প্রায় 400 রকমের গোলাপ আছে। আমি সব এখনো কালেকশন করতে পারিনি, করিনি। আমি যখন শুরু করলাম তখন মোটামুটি একটা লার্জ বৃহৎ পরিসরেই শুরু করেছিলাম, তখন অনেক গাছ দিয়েই শুরু করেছি। গাছগুলো ধীরে ধীরে বাড়ছে, বিভিন্ন নার্সারিতে গেলাম, যখনই যাচ্ছি একটু করে গাছ নিয়ে আসছি। আর আমি আমার প্রধান নেশা হলো বই কেনা, আর এখন শুরু হয়েছে গাছ কেনা।
3: তো যে এখন আমি দেখলাম আসলে গোলাপের পাশাপাশি আপনার এখন তো বহু সংখ্যক প্রজাতির এখানে গাছ রয়েছে, তারপরে আপনার মুখ থেকে একটু শোনা যে কি কি জাতীয় গাছ আপনি এখানে করেছেন।
4: আমার একটা পাশ পুরো গোলাপের জন্য ছেড়ে দেওয়া, আরেকটা পাশ আমার সিজনাল। এখন তো দেখছেন আপনি পিটুনিয়া, ভারভেনা, জবা, নয়নতারা, উপরে যাবেন উপরে আরও গাছ আছে, কাটা মুকুট আছে, সরস্বতী লতা আছে, ক্যামেলিয়া আছে, ক্যাকটাস আছে, অর্কিড আছে, রবীন্দ্রনাথ যেটাকে বাংলায়ন করেছে অলোকানন্দা, সেটা তো মানে এত সুন্দর হয়, আপনি বর্ষা বা বর্ষায় যখন আসবেন পুরো রাস্তার লোক গেলে অন্তত একটা সেকেন্ড হলো আমার বাসাটার দিকে, আমার বাসার দিকে তাকায় না, এই ফুলটার দিকে তাকিয়ে যায়, একদম একটা ঝাঁক বেঁধে মনে হয় ওরা ওই কোন স্বর্গ থেকে উড়ে এসে এই গাছের মধ্যে বসেছে।
3: আপনার এখানে ফলও আমি দেখতে পাচ্ছি এখানে, তো এই যে ধরেন এই ফুল এবং ফল এবং আপনি তার পাশাপাশি অন্যান্য গাছও আপনি যে বললেন, তো এগুলো যত্ন তো বেশ কঠিন আপা, কিভাবে করেন?
4: যত্ন কঠিন, আপনি দেখতে পাচ্ছেন যে এত এতগুলো গাছ, প্রায় 200-250 গাছের যত্ন আমার একার পক্ষে তো সম্ভব না, তবে মূল কাজটা আমি করি। আমার প্রতিদিন 2 ঘন্টা সময় আমার বাগানে যায়। আগে নিশ্চয়ই এত গায়ের রং কালো ছিল না, বাগানে কাজ করতে করতে আমি গায়ের রংটা কালো হয়েছে, এটা আমার কাছে কিন্তু কোনো ব্যাপার না, আমি যে মানসিক প্রশান্তি পাচ্ছি মূলত মূল কাজগুলো আমিই করি।
3: তো এখানে আসলে সারের তো একটু বিষয় রয়েছে যে যে কোন গাছে কি পরিমাণ সার দিতে, অথবা আপনি কি কি জাতীয়, সাধারণত কেউ যদি ছাদে বাগান করতে চায় যে সমস্ত ছোট ছোট গাছগুলো আছে, কি জাতীয় সার ব্যবহার করা দরকার বলে আপনি মনে করেন?
4: সার ব্যবহার করি আমি, আপনারা শুনলে হাসবেন, সেটা হলো আমার তরকারি সবজির খোসাগুলো রেখে দেই, পেঁয়াজ রসুনের খোসাগুলো রেখে দেই, ওইটাকে আমি পচাই, পচিয়ে ওইটা আমার জৈব সার। তারপরে আমি হলো খোল কিনে, খোলটা আমার জৈব সার। এইভাবেই আমি চেষ্টা করি যে ওদের থেকে, আর এই যে ফুলগুলাকে ঝরে যায়, আমি কিন্তু কখনো ফুল ছিঁড়ি না, ফুলগুলাকে একদম গাছের গোড়ায় রেখে দিই, এই ফুলটাই ওদের সার।
3: এই যে আমাদের ঢাকা মহানগরীতে আমরা যারা বাস করি, আমাদের তো যাদের বিশেষ করে একটু ছোট একটু আঙিনা রয়েছে, কিংবা যারা বাড়ির মালিক যদি আমি বলি, যার কাছে একটি ছোট্ট একটা জায়গা আছে, কিংবা ফ্ল্যাট ওনার রয়েছে, তার যদি বাড়ির ছাদটা একটু যদি থাকে, সে যদি মনে করে যে আমি এখানে কিছু করতে চাই, সেই ক্ষেত্রে তাদের জন্য আপনি কি বলবেন?
4: আপনাদের তো একটা দায়বদ্ধতা প্রকৃতির কাছেই আছে, সেই প্রকৃতির ঋণ শোধ করার জন্য আপনারা বাগান করতে দিন, তাতে কিন্তু একটা বাড়ির আবহাওয়া ভালো থাকে, একটা বাড়ির পরিবেশ ভালো থাকে, ছাদে যে আপনার অক্সিজেন উৎপাদন হচ্ছে, এই অক্সিজেনগুলো তো আপনার বা এই বাড়ির মানুষেরাই নেবে, আপনিও নেবেন। আপনি এগিয়ে আসুন, ছাদ বাগান করুন, সুস্থ থাকুন, সুন্দর এবং প্রকৃতির কাছে আপনি যে ঋণ, সেই ঋণটা পরিশোধ করার যে সুযোগ পাচ্ছেন সেই সুযোগটা করেন। সকল ধর্মেই কিন্তু বৃক্ষ লাগানো একটা ইবাদত।
3: আপনি আমাদের মহানগর অনুষ্ঠানে সময় নিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: প্রিয় শ্রোতা, শুনছিলেন নগর পরিক্রমা পর্বটি। এবারে স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারীর ক্ষমতায়নের উপর একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে নসরিন রহমান।
5: শুভেচ্ছা নিন সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নের আগামী পর্বে। আবহমান কাল ধরে আমাদের দেশে যেমন ছিল মৃৎশিল্প, তেমনি ছিল কাঁসা পিতল দস্তা শিল্প। কালের প্রবাহে এই তামা কাঁসা পিতলের তৈরি বাসনকোসন কিংবা গৃহসজ্জা সামগ্রীর ব্যবহার সীমিত হয়ে এসেছে। উদ্যোক্তা ফারজানা হক তৃষা, আজ তিনি আমাদের অতিথি। কথা বলবো তার সাথে, জানবো তার কাজ নিয়ে।
6: আমি ফারজানা হক তৃষা।
5: ফারজানা, কথা হচ্ছিল আপনার সাথে যে আপনি একটা বিশেষ ধরনের বিষয় নিয়ে পড়েছেন, কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং কি বিষয়?
6: আমার শিক্ষা প্রতিষ্ঠান ছিল গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, যেটা পূর্বে গার্হস্থ্য অর্থনীতি কলেজ হিসেবে খ্যাতি লাভ করেছে। আর আমার বিভাগ ছিল শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা বিভাগ থেকে, স্নাতক ও স্নাতকোত্তর উভয়টি সম্পন্ন হয়েছে।
5: তৃষা, এই যে আপনি স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করলেন, কিন্তু আমি যেটা আপনার সম্পর্কে জানতে পেরেছি সেটা হচ্ছে যে আপনার একটা অনলাইন পেজ আছে যেখানে আপনি অ্যান্টিক সামগ্রী এবং কাঁসা পিতল দস্তা বিভিন্ন ধরনের ধাতুতে তৈরি বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আপনি গ্রাহকদের হাতে পৌঁছে দিয়ে থাকেন। তা এই শুরুটা কিভাবে হলো?
6: এই শুরুটা মূলত আমার নিজের এই জিনিসগুলোর প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল। আমি নিজের জন্যই সংগ্রহ করতাম, বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূরান্তে গিয়ে কালেকশন করে নিয়ে আসতাম। তখন দেখা যেত শুধু আমার না, বাংলাদেশে এমন আরও অনেকে আছে যারা সংগ্রহ করতে চায়। তখন আমি প্রথম প্রথম ফেসবুকে ছবি দিতাম আমার কালেকশনের, তখন অনেকে বলতো কোথা থেকে সংগ্রহ করেছি, আরেকটা দেওয়া যায় কি না, বা হচ্ছে কীরকম মূল্য হতে পারে। এগুলো নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করতে করতে দেখা যায় যে যখন আমার কাছে একটা জিনিস আরও একাধিক হয়, তখন আমি এগুলো প্রথম দিকে বিক্রি করা শুরু করি ফেসবুকের মাধ্যমেই। তখন অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হয়।
5: আপনারা যে এই যে এন্টিক সামগ্রীগুলো নিয়ে কাজ করছেন, আমরা সাধারণত এন্টিক বলতে আমরা কী বুঝবো?
6: বর্তমানে তো এক একটা ডিজাইনের খুব দ্রুত পরিবর্তন আসে, চাইলেই হচ্ছে একটা ডিজাইনের পর একটা ডিজাইন খুব দ্রুত এটা প্রসারও ঘটে, পরিবর্তনটা আসে। কিন্তু প্রায় 100-150 বছর আগে কারিগররা একটা নির্দিষ্ট নকশায় শিখত, তারা এই নকশাটা নিয়ে দীর্ঘ সময় কাজ করতে পারতো এবং দেখা যেত যে 50-60 বছর ধরে একই নকশারই কাজ হচ্ছে।
5: তো নকশাগুলোতে আমাদের থালা বাসন হাড়ি পাতিল কিংবা আমাদের গৃহসজ্জা সামগ্রী সেগুলোর উপরই এক ধরনের নকশাই তারা দীর্ঘ সময় ধরে করে যেতেন।
6: জি জি, দেখা যেত যে একজন কারিগর 5টা নকশা শিখেছে, এই 5টা নকশাই ওনার জীবনে শেখা। তো এটাই ওনার সময়টাতে উনি এই জিনিসটা নিয়েই কাজ করতো। 100-150 বছর আগে বা 200 বছর আগের জিনিসগুলো ওই নকশাগুলোই শুধুমাত্র সাস্টেন ছিল, মানে ওগুলো ছাড়া আর অন্য কিছুই ছিল না
5: নকশা। এখন এর বাইরে আমাদের দেশে কয়েকটা জেলায় আপনি নিজেই জানেন, ধামরাইতে, তারপর গাজীপুর, ইসলামপুর, টাঙ্গাইল, এইসব এলাকায়ও আমাদের নিজস্ব কাঁসা পিতলের শিল্প ছিল। তো সেটার অবস্থা এখন কেমন?
6: এখন তো কারিগরদের খুব একটা মানে কাজে আগ্রহী না, কারণ নকশা করতে দীর্ঘ সময় চলে যায়, সেভাবে তারা পারিশ্রমিক পায় না। তো এখন কারিগরদের যে হাতে নকশার কাজটা কমে গিয়েছে, তারা এখন মেশিন ভিত্তিক কাজে আগ্রহী, কারণ এগুলোর যে অত্যধিক পরিশ্রমে কাজ করতে হয়, অধিক তাপে কাজ করতে হয়, অনেক জীবনের ঝুঁকি থাকে এগুলোর প্রতি, প্রজন্ম থেকে প্রজন্ম শিখতে হয়। তো শেখার বিষয়টাও এখন কমে গিয়েছে যে বাবার কাছ থেকে শিখে নেবে বা দাদার কাছ থেকে শিখে নেবে, এগুলো অনেক কমে গিয়েছে। এবং এগুলোর কমে যাওয়ার আরেকটা মূল কারণ হচ্ছে এগুলোর ক্রেতা আগ্রহটা ওরকম নেই, কারণ মানুষ এগুলো এখন মূল্য, তারপর এগুলোর যে হচ্ছে ব্যবহারের প্রক্রিয়াটাও অনেকে ওইভাবে করতে পারে না। আর এগুলোর পরিবর্তে যেমন এখন অনেকে প্লাস্টিক, মেলামাইন ব্যবহার করে, কাঁচ ব্যবহার করে, তো মূল্যের সাশ্রয়ী, তার জন্য এগুলোর ব্যবহার কমে যাওয়ার কারণে এই যে শিল্পটা অনেকটাই ধ্বংসের পথে, শোকের মুখে চলে গিয়েছিল। এখনও অনেকটা ওইভাবেই আছে, তাও আমরা চেষ্টা করছি জিনিসটাকে আবার তুলে ধরার, সামনে নিয়ে আসার, যেন মানুষ আবার আগ্রহী হয়, আমাদের ঐতিহ্য সম্পর্কে আবার জানতে পারে। বাংলার যে এত সুন্দর একটা ঐতিহ্য ছিল, মানুষের রুচিবোধ যে এত ভালো ছিল, সেটা সম্পর্কে আবার পরিচয় করিয়ে দেয় আমাদের উদ্দেশ্য।
5: তৃষা, আপনি আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দিলেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং অনেক ধন্যবাদ।
6: আপনাকেও অনেক ধন্যবাদ।
5: ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন।

0: শুনছিলেন স্বপ্নের আগামী পর্বে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি সাক্ষাৎকার। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। এবারে রয়েছে আপনাদের পাঠানো চিঠিপত্র এবং ইমেলের উত্তরদানের আয়োজন, বাঁধন ও ইবাঁধন পর্ব। গ্রন্থনায় রয়েছেন জান্নাতুল ফেরদৌস তমা।
1: আমন্ত্রণ আজকের বাঁধন ও ই বাঁধন পর্বে। চলুন পড়ে নিই আপনাদের পাঠানো লেখাগুলো। শুরুতেই পড়ছি ইমেল। মেহেদি হাসান মামুন আপন বেতার শ্রোতা সংঘ জীবনপুর চরিডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন, বাঁধন তুমি আমার কেড়েছো যে মন, তোমার কথা মনে পড়ে যখন তখন। হে প্রিয় সুহৃদগণ, লিপি শুরুতে রইল জ্যৈষ্ঠের হিমেল হাওয়ার প্রীতিময় শুভেচ্ছা। বোধ করি আপনারা বেশ কুশলেই আছেন। ভালো লাগার ম্যাগাজিনগুলোর মধ্যে মহানগর অন্যতম। সত্যি বলতে কি, ভালো লাগার জিনিসের সবকিছুই যেন অন্যরকম ভালো লাগে। প্রিয়মুখ পর্বে সাক্ষাৎকারগুলো পুরুষ উপস্থাপক না নিয়ে একজন নারী উপস্থাপিকা থাকলে বেশি চমৎকার হবে বলে আমি মনে করি। মহানগরে প্রিয়মুখ পর্বটিতে যেসব সাক্ষাৎকার প্রচারিত হয় বেশিরভাগই পুরুষ উপস্থাপক থাকেন। আমার মতামত হলো, মাঝে মাঝে যেন নারী উপস্থাপিকা দিয়ে সাক্ষাৎকার নেওয়া হয়, তবে অনুষ্ঠানে বৈচিত্র্য আসবে। নিয়মিত ভালোবেসে সাথী আছে, এমনটাই লিখেছেন।
0: ছন্দমাখা শুভেচ্ছা হৃদয় দিয়ে গ্রহণ করলাম আমাদের প্রিয় বন্ধু মেহেদি হাসান মামুন। হ্যাঁ, আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর প্রিয়মুখ পর্ব বিষয়ে আপনি দারুণ একটি প্রস্তাব রেখেছেন। আমরা নিশ্চয়ই মাঝে মাঝে নারী উপস্থাপিকা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ, আবার লিখবেন।
1: এটিএম আতাউর রহমান রঞ্জু আলোকিত মানুষটাই আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব সৈয়দপুর পীরগাছা রংপুর থেকে লিখেছেন, 24/5/2026 তারিখে প্রিয় মহানগর বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত অনুষ্ঠান শুনলাম। নগর প্যাচালিতে এলিফ্যান্ট রোড নিয়ে উপস্থাপনা, বাংলার হাতি চলাচলের জন্য রাস্তা যেমন পাশে আছে হাতির পুল বাজার। ঢাকায় আমার মামা বাসা ছিল আজিমপুরে, ইরাকি কবরস্থানের পশ্চিম দিকে। সেখানে প্রথম আসা, তারপর মামাতো ভাইয়ের বাসায় এসে নীলক্ষেত, বাবুপুরা, ধানমন্ডি, 7 নম্বর রোড ও মামাতো বোনের বাসায় এলে এলিফেন্ট রোড বাটা সিগন্যালের ভেতরে থাকতাম। হাতিপুলে নিউ মার্কেটে বাজার করেছে। শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার, একজন বাদাম বিক্রেতার জীবন ও চলাচল শুনলাম। তারা অল্পতেই সন্তুষ্ট থাকে, জীবন চালায়, আবার স্বপ্ন দেখায়। ঢাকা শহর সেজে গুজে আছে কৃষ্ণচূড়া দিয়ে। ভালো লাগা সৌন্দর্য সাজানো রূপ বৈচিত্র্য, ধন্যবাদ মহানগর তোমায়, এমনটাই লিখেছেন।
0: বন্ধুর স্মৃতি থেকে আমরা অনেক কিছু জেনেছি, অনেক ধন্যবাদ, আবারও লিখবেন।
1: মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন, প্রভাতী ম্যাগাজিন মহানগর নিয়মিত শুনে থাকে, এটি আমার অত্যন্ত প্রিয় একটি ম্যাগাজিন অনুষ্ঠান। গত 31 মে আয়োজন মালায় ছিল বেশ কিছু আকর্ষণীয় পর্ব। জীবন ও জীবিকা পর্বে একজন ডাব বিক্রেতার সঙ্গে চমৎকার আলাপচারিতা শুনে ভালো লেগেছে। এছাড়া নগর প্যাচালি পর্বে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারীবাজার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল বিষয় জানতে পেরেছে। এমন সুন্দর, তথ্য সমৃদ্ধ ও শ্রুতিমধুর আয়োজন উপহার দেওয়ার জন্য প্রিয় মহানগর অনুষ্ঠান সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।
0: ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধু মোহাম্মদ রাসেল শেখ আপনাকে। আর মহানগর অনুষ্ঠান তার বৈচিত্র্যময় পরিবেশনা নিয়ে সবসময় আপনাদের পাশে আছে, আশা করছি আপনারাও কিন্তু আমাদের পাশে থাকবেন।
1: মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু বেলকুচি, হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ থেকে লিখেছেন, সুপ্রিয় ভাইয়া ও আপু, জ্যৈষ্ঠের মধু মাসের শুভেচ্ছা, ভালো আছেন আশা করি। গত 2 জুন মহানগর অনুষ্ঠানে প্রচারিত স্বপ্নের আগামী পর্বে পাবনার একজন নারী উদ্যোক্তার ঘি বিক্রি অনলাইন অফলাইনে তার স্বাবলম্বী হওয়ার গল্প শুনে খুবই ভালো লাগলো। একজন নারী আগামী দিনের পথ চলার নতুন দিগন্ত, এইসব সাহসী নারীদের গল্প তুলে ধরা হচ্ছে, সেই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এবং শেষে একটি ছায়াছবির গান মনির খান ও বেবি নাজরিনের কণ্ঠে, খুবই ভালো লাগলো। মহানগর অনুষ্ঠান ভোরের আলো ছড়িয়ে দেয় চারিদিকে, তাই আমার প্রিয় মহানগরের সকল আয়োজন আমি নিয়মিত শুনে থাকি এবং অনেক ভালো লাগে, এবং ফয়সাল আহমেদ শিপন মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদাস সুলতানশাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, চৌঠা জুন আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রাসঙ্গিক অনেক তথ্য জানা হল। বিশ্বজুড়ে সংঘাত ও সহিংসতায় আক্রান্ত শিশুদের সুরক্ষা ও তাদের অধিকার নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বাড়াতে দিনটি ভূমিকা রাখছে। প্রিয়মুখ পর্বে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের নন্দিত গায়িকা রুমানা ইসলামের সাথে আলাপন শুনে তার সঙ্গীতময় জীবনের অনেক অজানা তথ্য জানা হলো। এই গুণীজনের প্রতি রইল আমাদের আন্তরিক শুভকামনা। এই ঢাকা পর্বে 400 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে থাকা মুঘল আমলের বাংলাদেশে একমাত্র ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা নিয়ে প্রামাণ্য প্রতিবেদনটি অসাধারণ ছিল, ভ্রমণপ্রেমীদের কাছে পছন্দের স্থাপনাগুলোর মধ্যে অন্যতম, দেশের অমূল্য সম্পদ লালবাগ কেল্লা, এমনটাই লিখেছেন।
0: ঠিক তাই। আর বন্ধুদের বলবো যে আমাদের বন্ধু মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু এবং ফয়সাল আহমেদ শিপন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে অনুষ্ঠান সাজাতে আপনাদের মতামত আমাদের কাজে আসবে, আবারও লিখবেন।
1: এই ছিল আজকের আয়োজন। জানিয়ে দেবো আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বাঁধন ও ই বাঁধন, প্রযোজক মহানগর, প্রযুক্তি পরিচালক বাংলাদেশ বেতার, শের বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আর আমাদের কাছে ইমেল পাঠাবার ঠিকানাটি হচ্ছে mohanagorbb@gmail.com।
0: প্রিয় শ্রোতা, শুনছিলেন বাঁধন ওই বাঁধন পর্ব। এবারে একটু সুরের ভেলায় বন্ধুদের ভাসাবো মহানগরের আয়োজন থেকে শুনবো একটি ছায়াছবির গান। কণ্ঠ দিয়েছেন সাবিনি ইয়াসমিন, ছায়াছবি রাজলক্ষ্মী শ্রীকান্ত, গীতিকার আবু হেনা মোস্তফা কামাল, সুরকার আলাউদ্দিন আলী।

0: রাজলক্ষ্মী শ্রীকান্ত ছায়াছবির গান শুনলেন। প্রিয় শ্রোতা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি শুভযাত্রা পর্বে। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে নির্দিষ্ট বিরতিতে লঞ্চ স্টিমার ছেড়ে যায়।
1: জানিয়ে দিচ্ছি দূরপাল্লার বাসের সময়সূচির তথ্য। বন্ধুরা, সড়ক পথে ঢাকার গাবতলী, মহাখালী, গুলিস্থান ও সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে নির্দিষ্ট বিরতিতে অর্থাৎ কিছু সময় পরপর দূরপাল্লার বাস ছেড়ে যায়।
0: গুলিস্থান ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে গোপালগঞ্জ, খুলনা, বরিশালের উদ্দেশ্যে বিভিন্ন পরিবহনের বাস ছেড়ে যায়।
1: প্রিয় শ্রোতা, যানবাহনে ওঠানামার সময় তাড়াহুড়ো করবেন না, অতিরিক্ত যাত্রী হয়ে কোনো বাহনে ভ্রমণ করবেন না। আপনার যাত্রা শুভ হোক। শ্রোতা বন্ধুরা, আমরা মহানগরের নির্ধারিত একদম শেষ সময়ে চলে এসেছি। যাবার আগে বলবো শেষের কথাগুলো। আজকে মহানগর অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন খান নজম ইলাহি, উপস্থাপনায় ছিলাম আমি ঈশ্বর জাহান নীলা
0: এবং আমি খান নজম ইলাহি।
1: প্রকৌশল সহযোগিতায় ছিলেন হাফিজা আক্তার,
0: প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম,
1: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার,
0: এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ঈশ্বর শর্মেন।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শিমি আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার স্পেসে গুজব, অপতথ্য, মানহানিকর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্টের বিস্তার রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি গতকাল জাতীয় সংসদের সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য হেলেন জেরিন খানের উত্থাপিত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এ তথ্য জানান। এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিতে জাতীয় সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পূর্ববর্তী সরকারের ভুল নীতির কারণে বাণিজ্য ঘাটতি বেড়েছে। পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে মূল্যবৃদ্ধি, ডলার সংকট এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতিও এতে ভূমিকা রেখেছে। সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী 20 জুলাই প্রকাশিত হবে। এলক্ষ্যে দেশের সব শিক্ষা বোর্ডকে সুনির্দিষ্ট ও চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনাম এহসানুল হক মিলন গতকাল তার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের পথ সুগম করতে এবং পরীক্ষা পরবর্তী সময় অপচয় রোধে সরকার প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এরই ধারাবাহিকতায় চলমান এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন সহ যাবতীয় প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী এক বছরের মধ্যে রূপগঞ্জের গন্ধপুর পানি শোধনাগার প্রকল্প চালুর ব্যবস্থা করা হবে। তিনি গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন গন্ধপুর পানি শোধনাগার প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনকালে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা ওয়াসার অধীনে দেশের অন্যতম বৃহৎ এই পানি সরবরাহ প্রকল্পের প্রথম ধাপের কাজ ইতোমধ্যে প্রায় 97% শেষ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাকাত হোসেন বলেছেন, বাংলাদেশের ওষুধ বর্তমানে বিশ্বের 140টির বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা স্বাস্থ্যখাতের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। তিনি গতকাল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন। ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডেঙ্গুর মৌসুম সামনে রেখে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আক্রান্তের হার কমাতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও সেবামুখী ও জনবান্ধব করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল সচিবালয়ে রামিসা হত্যাকাণ্ড সহ দেশব্যাপী সাড়া জাগানো 3টি ঘটনায় পুলিশ সদস্যদের প্রশংসনীয় অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2024 সালের 5ই আগস্টের পর পুলিশ বাহিনীর ভাবমূর্তি নিয়ে যে সংকট তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠতে বর্তমান সরকার সফল হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ জানিয়েছেন, আগামী আগস্টের মধ্যে 3.5 লাখ প্রাথমিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ইউনিফর্ম, জুতা ও স্কুল ব্যাগ বিতরণের পাইলটিং কর্মসূচি শুরু হবে। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান। ডিসেম্বরের মধ্যে পাইলটিং শেষ করে আগামী বছর থেকে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ বিতরণে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। খেলার খবর ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটিতে বাংলাদেশ সফররত অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে। বেলা 11টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবার শুনবেন আধুনিক গান। শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তজা মোহিন, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আধুনিক গান, শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তজা মহিন। এবারের গানটির কথা সাজিয়েছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন অশোক কুমার সরকার।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন কে এম আবদুল্লাহ আল মুর্তজা মহিন।
1: চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হিট ওয়েভের সময়।
0: বাংলাদেশ বেতার ঢাকা।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন সালমা জাহান।
1: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন পল্লীগীতি শুনবেন আজগর আলিমের কণ্ঠে। প্রথম গানটি লিখেছেন এবং শুরু করেছেন কানাইলাল শীল।

আপনারা পল্লীগীতি শুনছেন। এর আইডেন্টি লিখেছেন আলহাজ ডাক্তার জোয়ারদার, সুরকার আবুল কাসিম, আর শিল্পী হচ্ছেন আজগর আলী।

0: এতক্ষণ পল্লীগীতি শুনলেন, গেয়েছেন আজগর আলী।
1: রবীন্দ্রনাথ বলেছেন, আপনারই দীপ করে জ্বালো আপনার যাত্রাপথে, আপনিই দিতে হবে আলো। আসুন জীবনের ছোট ছোট সুন্দর সুন্দর সময়গুলোকে আমরা গঠনমূলক কাজে ব্যয় করি, নিজের যাত্রাপথে নিজেই আলো জ্বালিয়ে ভালো কাজের মধ্য দিয়ে। অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন, গেয়েছেন তানজিনা পারভীন তমা। প্রথম গান, ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন মিছে ভালোবাসা।

প্রিয় শ্রোতা, রবীন্দ্রসঙ্গীত শুনছেন। অনেক কথা বলেছিলাম কবে তোমার কানে কানে, তানজিনা পারভীন তোমার কণ্ঠে এবারের গান।

0: সেখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন তানসিনা পারভিন তমা। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি তাকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন আধুনিক গান। শিল্পী মনির খান, গানের কথা ও সুরারোপ করেছেন মিল্টন খন্দকার।

0: প্রিয় শ্রোতা, পরপর দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন মনির খান।
1: আপনারা অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন সমবেত কণ্ঠে শুনবেন ডেঙ্গু সচেতনতা বিষয়ক গান। গীতিকার মোহাম্মদ মামুনাল ফরিদ, সুর করেছেন বিশ্বজিৎ সরকার।

0: সর্বতকণ্ঠে ডেঙ্গু সচেতনতা বিষয়ক গানটি শুনলেন।
1: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় কথা নয়, আপনি দেশের জন্য যে কাজটি করবেন সেটাই গৌরবের বিষয় হয়ে থাকবে। আসুন জীবনের ছোট ছোট সুন্দর সুন্দর সময়গুলোকে আমরা গঠনমূলক কাজে ব্যয় করি। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 10টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আয়েশা আক্তার। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী 20 জুলাই প্রকাশিত হবে। এ লক্ষ্যে দেশের সব শিক্ষা বোর্ডকে সুনির্দিষ্ট ও চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড আ ন ম ইসানুল হক মিলন গতকাল তার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের পথ সুগম করতে এবং পরীক্ষা পরবর্তী সময় অপচয় রোধে সরকার প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এরই ধারাবাহিকতায় চলমান এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন সহ যাবতীয় প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী এক বছরের মধ্যে রূপগঞ্জের গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প চালুর ব্যবস্থা করা হবে। তিনি গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনকালে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা ওয়াসার অধীনে দেশের অন্যতম বৃহৎ এই পানি সরবরাহ প্রকল্পের প্রথম ধাপের কাজ ইতোমধ্যে প্রায় 97% শেষ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের ঔষধ বর্তমানে বিশ্বের 140টির বেশি দেশে রপ্তানি হচ্ছে। দেশের স্বাস্থ্যখাতের সক্ষমতা অর্জনে এটি একটি গুরুত্বপূর্ণ সাফল্য। তিনি গতকাল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। জাতীয় সংসদে বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গতকাল জাতীয় সংসদে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার স্পেসে গুজব, অপতথ্য, মানহানিকর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্টের বিস্তার রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য হেলেন জেরিন খানের উত্থাপিত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে একথা বলেন। বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পূর্ববর্তী সরকারের ভুল নীতির কারণে বাণিজ্য ঘাটতি বেড়েছে। পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে মূল্যবৃদ্ধি, ডলার সংকট এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতিও এতে ভূমিকা রেখেছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা জানিয়েছেন, আগামী আগস্টের মধ্যে 3.5 লাখ প্রাথমিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ইউনিফর্ম, জুতা ও স্কুল ব্যাগ বিতরণের পাইলটিং কর্মসূচি শুরু হবে। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ডিসেম্বরের মধ্যে পাইলটিং শেষ করে আগামী বছর থেকে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ বিতরণের সরকারের পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। ধর্ম মন্ত্রণালয় আগামী বছরে হজের রোডম্যাপ প্রকাশ করেছে। গতকাল এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোডম্যাপ অনুযায়ী হজের কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ জানানো হয়। রোডম্যাপ অনুসারে চলতি বছরের 26 সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজ যাত্রীর নিবন্ধন কার্যক্রম এবং 8 নভেম্বর স্বাক্ষরিত হবে দ্বিপক্ষীয় হজ চুক্তি। 2026 সালের 28 জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং 8 এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়াবাজার এলাকায় আজ ভোরে সড়ক দুর্ঘটনায় অন্তত 4 জন নিহত হয়েছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে আমাদের টাঙ্গাইল সংবাদদাতা জানান, ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি পিকআপ ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। খেলার খবর ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটিতে বাংলাদেশ সফররত অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। বেলা 11টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলা চলতি ধারা বিবরণী প্রচার করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ছড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন আমাদের আজের মালায় রয়েছে নজরুল সঙ্গীত। সরাসরি স্টুডিও থেকে গিয়ে শোনাবেন সুস্মিতা দেবনাথ।

এবার আমি গাইছি কাজী নজরুল ইসলামের অর্জুন বিজয় নাটকের একটি গান। এই গানটি বর্ষা ঋতুর কথা দিয়ে সাজানো।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, সরাসরি আমাদের স্টুডিও থেকে গেয়ে শোনালেন সুস্মিতা দেবনাথ।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের এবারের পরিবেশনা যন্ত্রসঙ্গীত, এতে লঘু সুরে গিটার শুনবেন, বাজিয়েছেন সিদ্দিকুর রহমান।

0: এতক্ষণ লঘু সুরে গিটার শুনলেন, বাজিয়েছেন সিদ্দিকুর রহমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
3: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
2: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
3: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
2: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
3: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
2: নতুন বাংলাদেশ।
1: বাংলাদেশ বেতার ঢাকা স্টুডিও থেকে এখন সরাসরি আধুনিক গান গেয়ে শোনাবেন সুজানা হোসেন রূপা। প্রথম গানের গীতিকার আহমেদ জামান চৌধুরী, সুরকার রবিন ঘোষ।

0: সুজানা হোসেন রূপা স্টুডিও থেকে সরাসরি পরপর দুখানি আধুনিক গান গেয়ে শোনালেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে। এপালের অনুষ্ঠান ঘোষণা রয়েছে আমরা কজন: ফারজানা ইয়াসমিন, লালটু হোসেন, তামান্না সুলতানা, আমি আফরোজা ডলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ শহীদুল্লাহ, হাফিজা আক্তার এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমদ।
2: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী কাজী আল মামুন, সানাউল হক।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন কাজী আল মামুন সানাউল হক।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন স্টুডিও থেকে লালন গীতি গেয়ে শোনাবেন আকরাম দেওয়ান ঝুলন।

0: স্টুডিও থেকে পরপর দুখানি লালন গীতে গিয়ে শোনালেন আকরাম দেওয়ান ঝুলন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান। শিল্পী মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার। প্রিয় শ্রোতা, গানের কথা এবং সুর করেছেন শিল্পী নিজেই।

0: শুনলেন ফ্যামিলি কার্ডের গান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলো হার্স, FM 90 মেগা হার্স, FM 106 মেগা হার্স, FM 102 মেগা হার্সে, এবং বাংলাদেশ বেতার বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহানা পারভিন লিটা। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী 20 জুলাই প্রকাশিত হবে। এলক্ষ্যে দেশের সব শিক্ষা বোর্ডকে সুনির্দিষ্ট ও চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন গতকাল তার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের পথ সুগম করতে এবং পরীক্ষা পরবর্তী সময় অপচয় রোধে সরকার প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এরই ধারাবাহিকতায় চলমান এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন সহ যাবতীয় প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী এক বছরের মধ্যে রূপগঞ্জের গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প চালুর ব্যবস্থা করা হবে। তিনি গতকাল নারায়ণগঞ্জে রূপগঞ্জে বাস্তবায়নাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনকালে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা ওয়াসার অধীনে দেশের অন্যতম বৃহৎ এই পানি সরবরাহ প্রকল্পের প্রথম ধাপের কাজ ইতোমধ্যে প্রায় 97% শেষ হয়েছে। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গতকাল জাতীয় সংসদে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার স্পেসে গুজব, অপতথ্য, মানহানিকর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্টের বিস্তার রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধনে উদ্যোগ নিয়েছে সরকার। তিনি সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য হেলেঞ্জিন খানে উত্থাপিত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে একথা বলেন। বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্রপাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পূর্ববর্তী সরকারের ভুল নীতির কারণে বাণিজ্য ঘাটতি বেড়েছে, পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সংকট, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে মূল্যবৃদ্ধি, ডলার সংকট এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতিও এতে ভূমিকা রেখেছে। ধর্ম মন্ত্রণালয় আগামী বছরের হজের রোডম্যাপ প্রকাশ করেছে। গতকাল এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোডম্যাপ অনুযায়ী হজের কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়। রোডম্যাপ অনুসারে চলতি বছরের 26 সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম এবং 8ই নভেম্বর স্বাক্ষরিত হবে দ্বিপক্ষীয় হজ চুক্তি। 2027 সালের 28শে জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং 8ই এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট। টাঙ্গাইলের সখীপুরে উপজেলা কালিয়ারবাজার এলাকায় আজ ভোরে সড়ক দুর্ঘটনায় অন্তত 4 জন নিহত হয়েছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে আমাদের টাঙ্গাইল সংবাদদাতা জানান, ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি পিকআপ ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এপ্রিলে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইরান ও ইসরায়েলের মধ্যে গোলাগুলি বিনিময়ের প্রেক্ষাপটে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে উভয় দেশ। গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তার দেশ হামলা বন্ধ করেছে। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান বন্ধ ঘোষণার পর তিনি এই ঘোষণা দেন। এদিকে লেবাননে ফের ইসরায়েলি হামলা হলে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান। খেলার খবর ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটিতে সফররত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাটিং শুরু করেছে। এর আগে টসে জিতে অস্ট্রেলিয়া বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধর নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী আবিদা রহমান সেতু।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন আবিদা রহমান সেতু, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ভাওয়াইয়া গান। শিল্পী সুরজিৎ রায়, গানের কথা এবং সুর করেছেন হরলাল রায়।

0: পরপর দুখানি ভাওয়াইয়া গান শুনলেন, শিল্পী ছিলেন সুরজিৎ রায়।
1: প্রিয় বন্ধু শ্রোতা, চলছে গ্রীষ্মকাল, থেকে থেকে কাল বৈশাখী, ঝড় আসছে এবং ঝড় আসার পূর্বে আমরা দেখছি যে কালো মেঘে ছেয়ে আসছে, তারপরে প্রচুর বজ্রপাত হচ্ছে, কখনো কখনো বজ্রপাতে কোথাও কোথাও আমরা নিহত হবার খবর পাচ্ছি, আহত হবার খবর পাচ্ছি। যখনই মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি তখনই আমরা নিরাপদ আশ্রয়ে চলে যাব, কোনো ছাউনির নিচে চলে যাব। বিশেষ করে মাঠে যারা কাজ করছেন তারা হয়তো ভাবছেন প্রচুর গরমের পরে একটু বৃষ্টি আসছে, আসুক কাজ করতে থাকি, এবং কাজ করছে করছে তারপরে বজ্রপাতে মারা যাচ্ছে এমন খবর আমরা প্রায়শই পেয়ে থাকি। এমন কোনো খবর যেন আপনার পরিবারের জন্য না আসে, সেজন্য ঠিক এখন এই মুহূর্ত থেকে সতর্ক হতে হবে। যখনই মেঘ দেখছি যে যার অবস্থান থেকে নিরাপদ আশ্রয় এবং ছাউনির নিচে চলে যেতে হবে। কোনোভাবে আমরা বৈদ্যুতিক কোনো তার বা খুঁটির পাশে থাকব না, আমরা কোনো গাছের নিচে দাঁড়াবো না, আমরা যে কোনো ঘরের ছাউনির নিচে চলে যাব। শহরে যারা রয়েছি বৈদ্যুতিক খুঁটি ট্রান্সমিটারের পাশে বা নিচে কোনোভাবে আমরা অবস্থান করব না। আসুন যে যার অবস্থান থেকে সতর্কতার মধ্য দিয়ে নিজেদেরকে নিরাপদ করে তুলি। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় বন্ধুরা, আয়োজন ডালিতে এখন রয়েছে কৃষক কার্ডের গান। গানের শিল্পী কে এম আবদুল্লাল মুর্তজা মুহিন ও নাসরিন আক্তার বিউটি। গানের গীতিকার মনিরুজ্জামান মনির, সুরকার মকসুদ জামিল মিন্টু।

0: কৃষককারের গান শুনলেন কে এম আব্দুল্লাহ আল মুর্তজা মুহিন ও নাসরিন আক্তার বিউটির কণ্ঠে।
1: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: আজকের কথায় কানে সঙ্গীত মালার আয়োজনে।
1: প্রথম চিঠি ইকবাল হোসেনের, কাজীকাটা কাটাপাড়িয়া মনোহরদী নরসিংদী থেকে লিখেছেন। শুভেচ্ছা জানিয়েছেন, কিছু সচেতনতার কথা বলেছেন, বলেছেন যৌতুক দিয়ে বিবাহ দেব না, পরিবারে অশান্তি সৃষ্টি করব না। এছাড়াও জনসংখ্যা ও বাল্যবিবাহ এ বিষয়েও দৃষ্টি দিতে হবে তেমনটি আপনি বলেছেন। আর সবশেষে বলেছেন, গান শোনাতে চাই মাহফুজ মুরাদ, ইসমাইল হোসেন এবং জুবায়ের আল ফাহাদকে। বন্ধুরা, এই যে সব বন্ধুরা নিশ্চয়ই এই মুহূর্তে আছে আমাদের সাথে, তাহলে চলুন গান শুনে আসি। শিল্পী নাসরিন আক্তার বিউটি, গীতিকার রঙ্গু শাহাবুদ্দিন আর সুরকার সমক খায়রুল ইসলাম।

সিরাজুল ইসলাম সৈকত, জিগাতলা, গোবিন্দ সি, ভুয়াপুর, টাঙ্গাইলের বন্ধু। আপনি বলেছেন যে জীবন মানে একটা বিচিত্র রং, সেই রং দিয়ে নিজেকে সাজাতে হয়, আর এই রঙই হচ্ছে আমার প্রিয় কথাই গানের সঙ্গীতমালা। আপু, প্রতিদিন তো আমাদের পছন্দের গান শোনান, আজ না হয় আপনাদের পছন্দের গানই শুনি। শোনাবেন কিন্তু, অপেক্ষায় রইলাম। বাহ, ভীষণ চমৎকার করে লিখেছেন, সত্যি খুব ভালো লাগলো আপনার লেখাটি। তাহলে এবার গানের কাছে যেতেই হয়। আর এবারে যে গানটি শুনব সেই গানটির শিল্পী বাবুল রেজা ও লেরিনা ফরোজ রেজা। কথা লিখেছেন মোহাম্মদ আহাদ ভাওয়ালি আর সুর করেছেন আবু বকর সিদ্দিক।

খায়রুল কাউসার নোয়াব মিয়া সড়ক রেসকোর্স কুমিল্লা থেকে লিখেছেন, সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, আমি এ অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা, এ অনুষ্ঠান থেকে বিভিন্ন ধরনের তথ্য নিয়মিত পাই, তাই এ অনুষ্ঠানটি শুনতে ভুল করি না। একটি গান শুনতে ও শোনাতে চেয়েছেন খোরশেদ আলম, শিকদার ইসাক আলী ও নুরুদ্দিন খানকে, আর গানটি গর্ভবতী মায়ের সচেতনতা নিয়ে। চলুন তবে শুনে আসি গান। শিল্পী ইকবাল হোসেন, কথা লিখেছেন মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন দীপক কুমার দে।

0: রমজান আলী রিপন নলুয়াকান্দি আজিজাবাদ তারা সিরাজগঞ্জের বন্ধু বলেছেন, আমি চাই আমার চিঠি যেন প্রতি সপ্তাহে থাকে, আমার প্রিয় অনুষ্ঠান কথাই কানে সঙ্গীতমালায়। কিন্তু কেন যে সময় মতো চিঠি পৌঁছায় না জানি না। একটি সপ্তাহ আমার চিঠি যদি অনুষ্ঠানে না শুনতে পারি তাহলে ভীষণ মন খারাপ হয়ে যায়। তাই আসলে বন্ধু, চিঠির জবাব না পেলে আর চিঠি ঠিক মতো না পৌঁছলে মনটা খারাপ হবারই কথা। আর এর জন্যই আমি বলি যে সবসময় প্রতি সপ্তাহে চিঠি লিখতে, তাহলে কিন্তু মিস হবার সম্ভাবনা একদম কম। আর গান শোনাতে চেয়েছেন শিকদার ইসাক আলীকে, চলুন শুনে আসি গান।
1: শিল্পী প্রিয়াঙ্কা বিশ্বাস, গীতিকার মোহাম্মদ আহাদ ভাওয়ালি আর সুরকার বিশ্বজিৎ সরকার।

সাথী। সিদ্ধার্থ কুমার বগাজান বনকোয়া ভালুকা ময়মনসিংহ থেকে লিখেছেন, বকুলের শুভেচ্ছা জানিয়েছেন, বলেছেন আপনার খুব প্রিয় অনুষ্ঠান হল কথায় গানে সঙ্গীতমালা, নিয়মিত যুক্ত আছেন এবং শুনছেন। আর একটি গান আপনি শোনাতে চেয়েছেন নকুল কুমার বিশ্বাস, মিলন কুমার এবং লাইভ মল্লিক বেতারকে, বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক। হ্যাঁ, অবশ্যই শোনাবো বন্ধু। তবে তার আগে একটি কথা, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ যা শিশুদের শারীরিক, মানসিক এবং শিক্ষাগত বিকাশে কিন্তু বাধা সৃষ্টি করে থাকে, আর তাই সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে এটি প্রতিরোধ সম্ভব। ব্যক্তি, পরিবার, সমাজ সবাই মিলে এ সমস্যার সমাধানে কাজ করে যেতে হবে। চলুন তাহলে এবারই গান শোনা যাক। শিল্পী মোহাম্মদ শাহিনুল ইসলাম, গীতিকার কাজী ফারুক বাবুল, সুরকার সজল দাস।

সুমাক্তার কাজল কালীপুর জলদির বাড়ি ভৈরব কিশোরগঞ্জ থেকে লিখেছেন, বলেছেন, প্রাণ প্রিয় আপি, শুভেচ্ছা রইল। কথা কেন সঙ্গীত মালা আমার প্রিয় অনুষ্ঠান, নিয়মিত শুনে থাকি। আমার একটা অনুরোধ, একটি গান শোনাতে চাই নাসিরুদ্দিন শরীফ ও আমির সোহেলকে, আর গানটি যৌতুক প্রতিরোধ বিষয়ক। আসলে যৌতুক একটি গুরুতর সামাজিক সমস্যা। যৌতুক প্রতিরোধে সমগ্র সমাজের মানসিকতা পরিবর্তন করা কিন্তু খুব জরুরি, আর সচেতনতা বৃদ্ধি এই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চলুন তবে এবারে আপনার পছন্দের গান শুনব। শিল্পী আইনুন নাহার শিউলি ও ইকবাল হোসেন, গীতিকার শিকদার ইসাক আলী আর সুরকার আলী আফতাব লনী।

সব শেষে আমাদের পছন্দের একটি গান, চলুন শুনে আসি। শিল্পী সালমা জাহান, গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুরকার শ ম খায়রুল ইসলাম।

0: শুনছিলাম গান, নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। সে সাথে জানাও হলো অনেক কিছু। আমাদেরকে সচেতন থাকতে হবে, পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে, স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করতে হবে, আর ডেঙ্গু বিষয়েও সচেতন থাকতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও যেন এক নাগাড়ে তিন দিনের বেশি পানি জমে থাকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, আর ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। থাকুন সচেতন এবং নিরাপদ। সময় বলছে বিদায়ের কথা। প্রিয় শ্রোতা, আমাদের পরবর্তী অনুষ্ঠান এসগুড়ির ছোট পরিবার প্রচারিত হবে আজ বিকেল 4:05। সোনার সাদর আমন্ত্রণ জানিয়ে বলছি শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি।
2: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, এফএম 90 মেগাহার্স, এফএম 106 মেগাহার্স ও এফএম 102 মেগাহার্স এ এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফারজানা রফিক বাবলি। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা ৩টায় আবার বসবে। এর আগে গতকাল জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার স্পেসে গুজব, অপতথ্য, মানহানিকর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্টের বিস্তার রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য হেলেন জেরিন খানের উত্থাপিত জরুরি জনগৌরব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে একথা বলেন। বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পূর্ববর্তী সরকারের ভুল নীতির কারণে বাণিজ্য ঘাটতি বেড়েছে। পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে মূল্যবৃদ্ধি, ডলার সংকট এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতিও এতে ভূমিকা রেখেছে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে। এ লক্ষ্যে দেশের সব শিক্ষা বোর্ডকে সুনির্দিষ্ট ও চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলন গতকাল তাঁর মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের পথ সুগম করতে এবং পরীক্ষা পরবর্তী সময় অপচয় রোধে সরকার প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এরই ধারাবাহিকতায় চলমান এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন সহ যাবতীয় প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী এক বছরের মধ্যে রূপগঞ্জের গন্ধপুর পানি শোধনাগার প্রকল্প চালুর ব্যবস্থা করা হবে। তিনি গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন গন্ধপুর পানি শোধনাগার প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনকালে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা ওয়াসার অধীনে দেশের অন্যতম বৃহৎ এই পানি সরবরাহ প্রকল্পের প্রথম ধাপের কাজ ইতোমধ্যে প্রায় ৯৭% শেষ হয়েছে। ধর্ম মন্ত্রণালয় আগামী বছরের হজের রোডম্যাপ প্রকাশ করেছে। গতকাল এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোডম্যাপ অনুযায়ী হজের কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ জানানো হয়। রোডম্যাপ অনুসারে চলতি বছরের ২৬শে সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম এবং ৮ই নভেম্বর স্বাক্ষরিত হবে দ্বিপক্ষীয় হজ চুক্তি। ২০২৭ সালের ২৮শে জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ই এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট। টাঙ্গাইলের সখীপুর উপজেলায় কালিয়া বাজার এলাকায় আজ ভোরে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে আমাদের টাঙ্গাইল সংবাদদাতা জানান, ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি পিকআপ ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এপ্রিলে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইরান ও ইসরায়েলের মধ্যে গোলাগুলি বিনিময়ের প্রেক্ষাপটে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে উভয় দেশ। গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তার দেশ হামলা বন্ধ করেছে। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান বন্ধ ঘোষণার পর তিনি এই ঘোষণা দেন। এদিকে লেবাননে ফের ইসরায়েলি হামলা হলে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান। খেলার খবর, ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটিতে সফররত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাটিং শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ১১ ওভারে ১ উইকেটে ৬৭ রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
2: এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সতর্ক বার্তা। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার গভীর সঞ্চলনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্রবন্দরসমূহে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানে আজ 9 জুন 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার বেলা 4:05 প্রচারিত হবে বিশেষ ফোন ইন অনুষ্ঠান। ফোন ইন অনুষ্ঠানের বিষয় পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে প্রচলিত ভুল ধারণা। এ বিষয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অনুষ্ঠান চলাকালীন সরাসরি ফোন করতে পারেন। ফোন নম্বরগুলো জানিয়ে দিচ্ছি, 02-44-81-3268, 02-44-81-3269, 02-44-81-3270, 02-44-81-3277, 02-44-81-3278 এবং 02-44-81-3279।
1: প্রিয় শ্রোতা, আজ 9 জুন মঙ্গলবার সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে মাছের বিভিন্ন রোগ ও প্রতিকারের কারণ নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন মৎস্য অধিদপ্তর মৎস্য ভবন ঢাকার উপপরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-44-81-3268 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-3277 থেকে 79 পর্যন্ত নম্বরে ফোন করে অনুষ্ঠান সম্পর্কিত প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ, এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকা থেকে ফেসবুক www.facebook.com/bangladeshbetar থেকে সরাসরি উপভোগ করুন। ঘোষণাটি শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপরে পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم, السلام علیکم, বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, এফএম 106 মেগাহার্জ, এফএম 90 মেগাহার্জ ও এফএম 102 মেগাহার্জে।
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
2: জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টস ও এফএম 106 মেগাহার্টসে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে ও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম 90 মেগাহার্স এবং এফএম 102 মেগাহার্সে।
3: ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এশোগরি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ। বিশ্ব একক্রেডিটেশন বিশ্ব দিবস উপলক্ষে কথিকা বিকেল 5:45। কৃষি বিষয়ক কার্যক্রম অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। জাতীয় ভাবধারাপন্থী ও গণতান্ত্রিক আর্থ সামাজিক সংস্কৃতির বিকাশে ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ রাত 10:30।
0: সবশেষে এফএমের অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এই ছিল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। আজকের বিষয় আখলাক, সঞ্চালনে ফরহান আহমদ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের অত্যন্ত জনপ্রিয় ও নিয়মিত ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবনে। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে শুনছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে যথারীতি আপনাদের সঙ্গে উপস্থাপনায় রয়েছি আমি ফারহান আহমদ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, একটি সুন্দর সমাজ ও আদর্শ রাষ্ট্র গঠনের মূল ভিত্তি হল উত্তম চরিত্র। ইসলাম শুধু ইবাদত বন্দেগীর নাম নয়, বরং মানুষের দৈনন্দিন আচরণ, সততা, পরোপকার এবং সদাচরণের এক পরম সংকলন, পরিভাষায় যাকে আমরা বলি আখলাক। আখলাক হল মুমিন জীবনের ভূষণ। সুন্দর আচরণের মাধ্যমেই একজন মানুষ আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দায় পরিণত হতে পারে। তাই আজকের পর্বে আমরা আলোচনা করব ইসলামে আখলাক বা সুন্দর চরিত্রের গুরুত্ব, এর সামাজিক প্রভাব এবং চরিত্র গঠনের উপায় সম্পর্কে। আমাদের স্টুডিওতে আপনাদের প্রশ্নের জবাবদানে আজ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও আলোচক শ্রদ্ধেয় মুফতি মোহাম্মদ মঞ্জুর হোসাইন, খতিব উত্তরা বাড্ডা কেন্দ্রীয় মসজিদ ঢাকা।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এবং আমাদের সঙ্গে রয়েছেন মাওলানা মোহাম্মদ ওসমান গনি, খতিব DOHS জামে মসজিদ মিরপুর সেনানিবাস ঢাকা।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: সুপ্রিয় শ্রোতা, মূল আলোচনা শুরুর আগে আমরা জেনে নিতে চাই উত্তম চরিত্র সম্পর্কে মহান আল্লাহ তাআলার প্রশংসা ও দিক নির্দেশনা। মহান আল্লাহ তাআলা স্বয়ং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে সূরা আল কলামের 4 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থ এবং নিশ্চয়ই আমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত এবং নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। শুধু তাই নয়, মুমিনদের পারস্পরিক কথাবার্তা ও আচরণের ক্ষেত্রে কঠোরতা বর্জন করে নম্রতা অবলম্বনের নির্দেশ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ কুনতা ফাজ্জন গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, অর্থ আর আপনি যদি কঠোরচিত্ত রুক্ষভাষী হতেন তবে তারা আপনার চারপাশ থেকে সরে যেত। কেবল ইবাদত নয়, বরং মানুষের সাথে সুন্দর কথা বলা এবং ভালো আচরণ করাও তার অন্যতম প্রধান হুকুম। সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, অর্থ এবং তোমরা মানুষের সাথে সুন্দর ও ভালো কথা বলো। প্রিয় শ্রোতাবৃন্দ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন মানব চরিত্রের এই নৈতিক বুনিয়াদকে পূর্ণতা দান করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে, ইন্নামা বুইস্তু লি উতাম্মিমা সালিহাল আখলাক, অর্থ আমি তো প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্যই। মুসনাদে আহমদ শরীফের হাদিস নম্বর 8939। হাদিস শরীফে আরও এসেছে, একজন মানুষের ইমান কতটা খাঁটি তা নির্ভর করে তার আখলাকের উপর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আকমালুল মুমিনিনা ইমানান আহসানুহুম খুলুকান, অর্থ মুমিনদের মধ্যে ইমানের দিক থেকে সবচেয়ে নিখুঁত ও পরিপূর্ণ হল সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর। মুসনাদে সুনানে তিরমিজি হাদিস 1162। প্রিয় শ্রোতা, আপনারা জানেন যে আমাদের 6টি নম্বর রয়েছে। আপনাদের যদি আজকের বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে এই 6টি নম্বরেই আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। আমি নম্বরগুলো বলছি, 02448132268, 02448132269 এবং 02448132370। সুপ্রিয় শ্রোতা, আমাদের একটু আজকে সঠিক করে নিতে হবে। আমাদের আজকের প্রশ্নের জন্য নম্বর হচ্ছে 3টি। এই 3টি নম্বর যেগুলো আমি বললাম, এই 3টি নম্বরে আজকে আপনারা আমাদেরকে আজকের বিষয় সম্পর্কে প্রশ্ন করতে পারবেন। সুপ্রিয় শ্রোতা, আমরা আপনাদের প্রশ্নের অপেক্ষায় রয়েছি। এখন আমরা চলে যাচ্ছি প্রারম্ভিক আলোচনায়। শুরুতেই আমি জেনে নিতে চাব আমাদের শ্রদ্ধেয় অতিথি মুফতি মোহাম্মদ মঞ্জুর হোসেন সাহেবের কাছে, মোহতারাম, আমাদের আজকের যে বিষয় আখলাক, এটি সম্পর্কে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে সংক্ষেপে যদি কিছু বলতেন।
2: ধন্যবাদ সম্মানিত সঞ্চালক এবং আমাদের শ্রোতা মণ্ডলী। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের সঞ্চালকের কাছ থেকে শুনলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি এরপর থেকে বলছি, ইমানের পূর্ণতা, সহজ জান্নাত, রবের সন্তুষ্টি, নফল ইবাদতের পরিপূরক, ইহপরকালীন সকল সফলতার সাবিকাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটার মধ্যে রেখে দিয়েছেন তা হচ্ছে আখলাক, উত্তম চরিত্র এবং উত্তম আচরণ, অর্থাৎ তার সকল কিছুকে উত্তম করে নেওয়ার যেই পদ্ধতি সেটি হচ্ছে আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহজাগতিক সফরের মূল উদ্দেশ্যের মধ্যে অন্যতম একটা হচ্ছে যে চারিত্রিক উৎকর্ষতার সম্পূর্ণতা পূর্ণতা এবং সেটাকে অনন্য মাত্রায় নিয়ে যাওয়া, যেটা আমরা একটু আগে হাদিসে শুনলাম, ইন্নামা বহিস্তুলি উত্তম মিমামা কারিমা লাকলাক। ভিন্ন শব্দ হাদিসটি এসেছে মুসনাদ আহমদ সহ আর অন্য কিতাবে। মুসলিমে বলেছেন, ইন্নামিন খেয়ারিকুম আহাসিন আকুম আখলাকান, আমার কাছে এবং আল্লাহ সুবহান তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি চরিত্রের দিক থেকে, উৎকর্ষতার দিক থেকে, আদব আখলাকের দিক থেকে সর্বোচ্চ মাত্রায় অবস্থান করে। তিরমিজি এবং আরো শর্ট শর্ট করে হাদিসগুলো বলছি, হাশরের ময়দানে তাকে কি পুরস্কার দেওয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছে সবচেয়ে বেশি কাছে মজলিসে বসবে যার চরিত্র ভালো। তিরমিজির হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা শাইউন আসকালু বিল ফি মিজানিল মুমিনি ইয়াউমুল কিয়ামা মিন হুসনিল খুলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিজানে সবচেয়ে বেশি ভারী হবে বান্দার আমলের মধ্যে উত্তম আচরণের আমলটা, এবং সেটা দিয়ে জান্নাত যাবে। মুসনাদ আহমদের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাতা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে তাকওয়ার কারণে, হুসনে খুলকের কারণে। এবং শুধু জান্নাত নয়, আবু দাউদের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি আ'লাল জান্নাতি লিমান হাসানা খুলকা, হাদিসের প্রথম অংশ ছেড়ে দিয়ে আমরা বলছি, এমন একটা অভিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসানা খুলকা, যা যে তার চরিত্রকে ভালো করতে পেরেছে সে জান্নাতের সর্বোচ্চ মাত্রায় সর্বোচ্চ জায়গাতে অবস্থান করবে। অতএব আমরা ইমানের পূর্ণতা বলি, জান্নাত সহজ বলি, রবের সন্তুষ্টি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি মজলিসে বসার যে সুন্দর সুযোগ সেটার দিকে বলি, ইহপরকালীন সকল ভালো জিনিসগুলো আল্লাহর কাছ থেকে নেওয়ার মূল বিষয় হচ্ছে আখলাককে সুন্দর করা। আল্লাহ যাতে আমাদের আখলাককে সুন্দর করার তৌফিক দান করেন, আমরা যাতে চেষ্টা করি সেই তৌফিক আল্লাহর কাছে ভিক্ষা চাই আমরা।
4: আমিন। জাযাকুমুল্লাহু খায়রান মুতালাম, আমরা আপনার কাছে আবারও ফিরত আসবো। এখন আমি চলে যাচ্ছি আমাদের অপর শ্রদ্ধেয় অতিথি মাওলানা মোহাম্মদ ওসমান গনি সাহেবের কাছে। হযরত, হুজুর যে বিষয়গুলো নিয়ে বললেন এগুলো বাদে যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু আলোকপাত করতেন।
5: জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়র। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে প্রেরণী করেছেন অনুসরণের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে যেটা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তো সেই জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন উত্তম আখলাকের পরাকাষ্ঠা, যিনি আমাদের সকল ক্ষেত্রে বিশেষ করে উত্তম আখলাক কিভাবে আমরা প্রদর্শন করব, কিভাবে অর্জন করব, এই বিষয়গুলো তিনি আমাদেরকে একদম অক্ষরে অক্ষরে শিখিয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি বলেছেন, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্রই হচ্ছে কোরআন। তো কোরআন করিমের মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো উত্তম আখলাকের কথা বলেছেন। তন্মধ্যে একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানে বলেছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা ফিল আরদি হাওনা, যে আল্লাহর বান্দা যারা, রহমানের বান্দা যারা, তাদের লাইফ স্টাইলটা হচ্ছে এরকম যে তারা জীবনে জমিনে যখন চলাফেরা করে খুব বিনয়ের সাথে চলাফেরা করে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যদি কেউ তার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করতে আসে তখন তাকে কোনোভাবে তর্ক বিতর্কে যুক্ত না হয়ে তিনি সাথে সাথে নিজেকে বিরত রাখেন এবং তাদেরকে সালাম দিয়ে চলে আসেন। তো এই আখলাকগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বাস্তব জীবনে আমাদেরকে দেখিয়েছেন। কিভাবে আবু জাহেলের কথাগুলো তিনি ডিনাই করে চলে এসেছেন, কিভাবে কাফের মুশরিকদের তিরস্কারগুলোকে তিনি ভ্রুক্ষেপ না করে সহ্য করে চলে গিয়েছেন, এই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আমরা অনেক সময় ভাবি যে আমি যদি দিনদার হতে হয় তাহলে আমাকে তাহাজ্জুদ নামাজ বেশি পড়তে হবে, আমাকে দান সদকা বেশি করতে হবে। অবশ্যই এগুলো দিনের কাজ, কিন্তু আমরা মোহতারাম মনজুর সাহেবের আলোচনায় আমরা শুনতে পেয়েছি যে কিয়ামতের দিবসে সবচাইতে ভারী আমল হবে সুন্দর আখলাক। সে জায়গায় বলা হয়নি সবচেয়ে ভারী আমল হবে তাহাজ্জুদ, সবচেয়ে ভারী আমল হবে রোজা, বলা হয়েছে সুন্দর আখলাক। আজ আমরা মুসলমান হিসেবে সুন্দর আখলাক থেকে অনেক দূরে আছি। আমরা আমাদের কথার মধ্যে গালিগালাজ, আমরা অল্প কথায় রাগ হয়ে যাই, মানুষের উপর আক্রমণাত্মক কথা বলি, এই সবগুলোই হচ্ছে আমাদের আখলাকের মানে অবনতি, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের বিপরীত। তো আজকের আলোচনার মূল বিষয়বস্তু এটা ঠিক করার উদ্দেশ্যে হচ্ছে আমাদের যাতে আখলাক সুন্দর হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর আখলাকের অধিকারী হওয়ার তৌফিক দান করুন।
4: আমিন। জাযাকুমুল্লাহু খায়রান মুতালামকে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা আরেকবার একটু মনে করিয়ে দিতে চাই, আজকে আমাদের তিনটি নম্বর রয়েছে এবং এই তিনটি নম্বরে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। আমি নম্বরগুলো আরেকবার বলছি, 02448132268, 02448132269 এবং 02448132270। আমরা দেখতে পাচ্ছি অনেক শ্রোতা আমাদের জন্য প্রশ্নে অপেক্ষা করছেন, আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ফোন ইনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি হযরত, আমরা ভালো রয়েছি।
6: আমি মোহাম্মদ লুৎফা জর্দার, বড়খোলা পাংশা রাজবাড়ি।
4: জি জি,
6: আমি হুজুরের কাছে জানতে চাচ্ছি, বুঝছেন, আমাদের গ্রাম অঞ্চলে মানুষ কিছু কিছু মানুষ ধরেন নামাজ সালামও করে, আবার হলে মানুষের সাথে খুব খারাপ কুর্ব্যবহার করে, বুঝছেন।
4: জি,
6: এদের পরকালে হইলো যে আপনার কথা কলি মানে রাগ করে, বুঝছেন।
4: জি জি,
6: খারাপ ব্যবহার করে মুসলমান, হ্যাঁ, এদের ব্যবহারটা কিরম করলি পরকালে মানে বৃহস্পতিবাসীরা হবে কিনা কি হবে, এই তুই হুজুর বললি
4: ধন্যবাদ।
2: নিয়মিত শ্রোতা লুৎফর জোয়ারদার ভাই, আমরা যে প্রাক আলোচনা যেগুলো হয়েছে এগুলোর মধ্যে আপনার উত্তরটা আছে যে রাগ থেকে দূরে থাকা, গোসা থেকে দূরে থাকা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষকে দ্রুত ক্ষমা করে দেওয়া, এই বিষয়গুলো খুবই রাসূলুল্লাহ গুরুত্বের সাথে তুলে ধরেছেন। বুখারীর একটা হাদিস আমরা উল্লেখ করছি, নবী সাল্লাম এক মজলিসে বসে বলতেছেন যে তোমরা জান্নাতি কোনো মানুষের দিকে যদি তাকাতে চাও তাহলে একটু পরে যে মানুষটা আমার কাছে আসবে তার দিকে তাকাও। একজন সাহাবি ঢুকলেন, এরপরে আরেকদিন রাসূলুল্লাহ সাল্লাম বলতেছেন জান্নাতি কোনো মানুষের চেহারা দেখে কি হৃদয়কে প্রশান্ত করতে চাও? সাহাবায়ে কেরাম খুব উন্মুখ হয়ে তাকিয়ে আছেন, এবার কে ঢুকে? দ্বিতীয় দিন একই ব্যক্তি ঢুকলেন, তৃতীয় দিন আবার বলতেছেন, তৃতীয় দিন একই ব্যক্তি ঢুকলেন। নবী সাল্লাম একজন সাহাবি তাকে পর্যবেক্ষণ করার জন্য তিন দিন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিন দিন তার বাসায় থাকলেন, বাহিরের কোনো আমল তিনি দেখলেন না, যে তাহাজ্জুদ, নফল ইবাদত, বেশি বেশি অনেক কিছু এগুলো দেখলেন না। খুব আজীব হয়ে তাকে জিজ্ঞেস করলেন যে আমি তোমার আমল দেখার জন্য আসলাম, এই বাহ্যিক আমলগুলো নাই, অথচ তুমি তিন দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন ব্যক্তি, এটা কিভাবে সম্ভব? তিনি তখন বললেন, আমি ঘুমানোর আগে দুইটা কাজ করে আমি ঘুমাই। প্রথমত আমি আল্লাহকে বলি যে আল্লাহ আমার সাথে আজকের দিনে যত মানুষ যত অপরাধ করেছে, আমার মনে কষ্ট দিয়েছে, আমার হক নষ্ট করেছে, আপনার সন্তুষ্টির জন্য আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। এই যে উত্তম চরিত্রের একটা দিক যে মানুষ ক্ষমা চায় নাই, সে উদার হয়ে মন থেকে মানুষকে মাফ করে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমার বান্দাকে সহজে মাফ করে দিচ্ছে, আমি তাকে এমনিতেই মাফ করে দিলাম। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই যে জান্নাতে

0: সেটাকে আল্লাহ সদকার সমান সওয়াব দান করবেন। এই জিনিসগুলো আমরা অনায়াসে উপরে উঠতে পারি, যেগুলো প্রাক হিসাবে আমরা তিনজনই আলোচনা করলাম যে জান্নাতের উচ্চ মাকাম, জান্নাত সহজে যাওয়া, এগুলো সহজ হয়ে যায় মানুষের সাথে ভালো আচরণের কারণে। আল্লাহ আমাদেরকে এটা কবুল করুক ইনশাআল্লাহ।
1: সুবহানাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান। মহতারামকে আমাদের খুব চমৎকার এবং সাবলীলভাবে বিষয়টি বুঝিয়ে বলেছেন। এই বিষয় নিয়ে আরেকটু জানার জন্য আমি চলে যাচ্ছি আমাদের অপ্রস্তুতীয় অতিথি মাওলানা মাহমুদ ওসমান গনি সাহেবের কাছে।
2: জাযাকুমুল্লাহ। আসলে মহতারাম যে আলোচনা করেছেন, এরপরে আলোচনার প্রয়োজন হয় না। এরপরে আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উত্তম আখলাকের যে পরাকাষ্ঠা আমাদের সামনে প্রতিষ্ঠা করে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবা ইকরামকে এমনও উত্তর দিয়েছেন যে রাগ বেশি করবে না। জেনে ওই মহতারাম ওই ভদ্রলোকের প্রশ্ন থেকে এটা এসেছে যে কারোর কারোর সাথে কথা বললে তিনি সাথে সাথে উত্তেজিত হয়ে যান, রাগান্বিত হয়ে যান। ব্যাপারটা আসলে অনেক দিক থেকে আলোচনা সাপেক্ষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নসিহত করুন। তিনি বললেন, লা তাগদব। এরপর বললেন, আর একটু নসিহত করুন। আবার বললেন, লা তাগদব, তাগদব। এরপর আবার বললেন, নসিহত করুন। আবার বললেন, লা তাগদব, মানে তুমি রাগ করো না, রাগ করো না, রাগ করো না। তিনবার একই কথাই বললেন। এ দ্বারা বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন যে রাগ মানুষের জীবনে একটা ভয়াবহ ব্যাপার, যেটা অনেক ক্ষেত্রে রাগের কারণে মানুষ অনেক ধরনের অসৎ আচরণ করে ফেলে। এই কারণে ওই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ থেকে দূরে থাকার জন্য বিশেষভাবে উপদেশ দিয়েছেন। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোরআন কারীমের পুরো প্র্যাকটিক্যাল উদাহরণ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষেত্রে আমাদেরকে শিখিয়েছেন যে কীভাবে রাগকে হজম করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যদি কোনো ব্যক্তির রাগ উঠে যায় তাহলে সে যেন সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে। এটার পরেও যদি তার রাগ না যায় সে যেন বসে পড়ে, সে যেন তার দাঁড়ানো অবস্থায় থেকে থাকলে সে যেন বসে যায়, এরপরেও যদি না যায় সে যেন শুয়ে পড়ে। এভাবে রাগকে প্রশমিত করার ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তো এই জন্য আমাদের বাস্তব জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা নসিহাত আমাদের জীবনে বাস্তবায়ন করলে আমরা উত্তম আদর্শের, উত্তম চরিত্রের হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।
1: জি, জাযাকাল্লাহু খায়রান মুহতারামকে। আমরা সম্মানিত শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিখ্যাত হাদিস রয়েছে আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে, মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুক। অর্থ, কিয়ামতের দিন মুমিনের আমলের পাল্লায় সুন্দর চরিত্রের চেয়ে ভারী আর কোনো জিনিস হবে না। সুনানে তিরমিজি শরীফে 2002 নম্বর হাদিস। তো আমি মুফতি মোহাম্মদ মানসুর হোসেন সাহেবের কাছে জানতে চাবো যে এই যে বলা হলো যে হাসরের মাঠে মিজানের পাল্লায় আমলটি এত ভারী হবে, তো এটার আসলে যদি এই জিনিসটা আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন।
0: জি, ধন্যবাদ। আমরা হাদিসটি আপনি উল্লেখ করেছেন তিরমিজির, আর অন্য বর্ণনায় এসে, মুসনাদের বর্ণনা এসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা অ্যাপ্রিশিয়েট করেছেন আমাদেরকে যে মিজান হালকা থাকলেও হুসনে খুলুক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারী করে দিবেন, বা হুসনে খুলুকের আমলটা যখন মিজানের পাল্লায় রাখা হবে সেটা অটোমেটিক ভারী হয়ে যাবে। মূলত হুসনে খুলুকটাই বান্দার সকল কিছু। আমরা যেটা বারবার বলছি যে ইহকালীন এবং পরকালীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, মান উতিয়া হাজ্জাহু মিনার রিফক ফাকাদ উতিয়া হাজ্জাহু মিন খাইরিদ দুনিয়া, দুনিয়ার সকল কল্যাণ তাকে দিয়ে দেওয়া হলো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক যেমন বন্টন করেন, হুসনে খুলক তেমন বন্টন করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে। অর্থাৎ আপনি যত ভালো কাজের দিকে অগ্রসর হবেন আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন, সেই আমলটাকে বড় করে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিসে বলেছেন যে মানবতার কল্যাণ, পরোপকার, মানব সেবা, যেগুলো উত্তম চরিত্রের একটা অংশ, এই সমস্ত কাজে সামান্য পদচারণকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফি মসজিদে হাজা, আমার মসজিদে এক মাস এতেকাব করার থেকে একজন ভাইয়ের সহযোগিতায় সামান্য সময় ব্যয় করা আমার কাছে বেশি সওয়াবের। অতএব এই এই কাজগুলো প্রত্যেকটাই আমল সওয়াব বাড়িয়ে দেয়। এই হুসনে খুলকের আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নফল রোজা, নফল সাদকা, নফল ইবাদতের থেকেও আল্লাহর কাছে হুসনে খুলকের দাম অনেক বেশি। অর্থাৎ একটা মানুষকে আপনি দেখলে মুস্কি হাসি দিয়ে তাকে বরণ করে নেওয়া, তাকে দেখে একটু আনন্দিত হওয়া, প্রফুল্ল চিৎকে তার সাথে ভালো ব্যবহার করা, তার ভালো জিনিসগুলো বের করে আনা, এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত জরুরি ইনশাআল্লাহ।
1: জাযাকুমুল্লাহ খায়রান মুহতারামকে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়া আলাইকুম আসসালাম।
3: আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ ভালুকামামে শুনতে বলছি।
1: জি, সম্মানিত শ্রোতা,
3: আমি আপনার এই অনুষ্ঠানের বাইরে একটা ছোট প্রশ্ন করতে চাই, অনুমতি চাই।
1: জি জি জি জি, আপনি প্রশ্নটি করুন।
3: আমাদের এলাকা ইদানিং একটা ঘটনা ঘটছে যে আমাদের এখন তো পল্লী এলাকায় আপনার প্রত্যেক মসজিদে মাইক আছে এবং মাইকে আজান হয়।
1: জি জি,
3: আমার এই পাশের এক মহল্লায় একজন গরিব মানুষ মারা গেছেন, তার মাইক মারার মতন মানে টাকা পয়সা নাই।
1: জি,
3: কিন্তু মাইকে তিনি যে মারা গেছেন এটা এলান করার জন্য

0: সুযোগটুকু দেওয়া হয় নাই,
1: বললো
0: যে না মাইকে মৃত্যু ব্যক্তির ঘোষণা এটা দেওয়া যাবে না, এই সম্পর্কে যদি একটু ফয়সালা দিতে।
1: সম্মানিত শ্রোতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তরের জন্য আমি চলে যাচ্ছি মাওলানা মোহাম্মদ ওসমান গনি সাহেবের কাছে।
2: ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছে যে কোনো ব্যক্তি যদি মারা যায় অবশ্যই আমরা মানুষের কাছে প্রচার করব নিঃসন্দেহে। তো সেক্ষেত্রে আমাদের সমাজে মাইকে প্রচার করার জন্য একটা পদ্ধতি হলো যে আমাদের মসজিদের মাইক ব্যবহার করে ঘোষণা করা, কারণ মাইক এছাড়া তো আর কোথাও থাকে না। তো এখানে মাসআলাগত একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার রাখা উচিত, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের ভিতরে কোনো হারিয়ে যাওয়া বস্তুর ঘোষণা দিতে নিষেধ করেছেন, এবং এভাবেও হাদিস পাওয়া যায় যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু হারিয়ে গিয়েছে এই ধরনের কোনো ঘোষণা দেয় তো তাকে বলা হতো যে তোমার জিনিসটা আল্লাহ তাআলা ফিরিয়ে না দিক, অর্থাৎ তুমি এটা পাবে না, এই জন্য দোয়া বদদোয়া করা হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, যা যেটা শিখিয়েছেন সেটাই সঠিক, সেটাই আমরা পালন করি। কিন্তু এখানে একটা পদ্ধতিগত ব্যাপার আছে যে এটা পালন করলে আমরা আমাদের সামাজিক প্রয়োজনটাও পূরণ করতে পারবো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞার জায়গা থেকেও বেঁচে থাকতে পারবো। সেটা এভাবে, যদি কোনো মসজিদে আজানের জন্য যে মাইকটা কেনা হয় সেটা যদি ওয়াকফ করার সময় এভাবে নিয়ত করা হয় যেটা আমি মসজিদের জন্য এবং মানুষের উপকারের ব্যবহারের জন্য আমি এটা এভাবে ওয়াকফ করছি, তাহলে সেটা ব্যবহার করা যাবে। দুই নম্বর বিষয় হচ্ছে মাইকটাকে যদি আমরা এমন জায়গায় স্থাপন করি যেটা মসজিদের এরিয়ার বাহিরে, যেমন হতে পারে এটা ইমাম সাহেবের বা মুয়াজ্জিন সাহেবের রুমের ভিতরে, অথবা এটা একটা এমন একটা অংশে যে জায়গাটা মসজিদের এরিয়ার মধ্যে পড়ে না, যেটা মসজিদের বাহিরে পড়ে, এমন জায়গায় যদি মাইকটাকে স্থাপন করা যায় তাহলে সেখান থেকে ওই ধরনের মাইক যে মাইকটা ওয়াকফ করার সময় এভাবে নিয়ত করা হয়েছে যে এই মাইকটা দিয়ে জনকল্যাণমূলক কাজেও ব্যবহার করা যাবে, এই শর্তে যদি মাইকটাকে ওয়াকফ করা হয় তাহলে মসজিদের বাহিরের অংশে দাঁড়িয়ে এভাবে ঘোষণা করতে কোনো নিষেধাজ্ঞা নেই। হতে পারে যিনি নিষেধ করেছেন তিনি হয়তো ব্যাপারটা নিয়ে জানতেন, এ কারণে তিনি হয়তো ব্যাপারটা নিয়ে নিষেধ করেছেন। বাকি আমরা সবাই মাসআলাগত দিক থেকে এটাকে পজিটিভভাবে দেখব, কিন্তু আমরা ব্যবহারটা করার ক্ষেত্রে অবশ্যই শরীয়তের সঠিক নির্দেশনা মেনে চলব
1: ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান মুহতারামকে। আমাদের সম্মানিত শ্রোতা আবুল কালাম সাহেব, আশা করি আপনি আপনার প্রশ্নের একটি যথাযথ এবং সঠিক উত্তর পেয়েছেন এবং আপনি সহ আমাদের সকল শ্রোতাই এই বিষয়ে উপকৃত হয়েছেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অত্যন্ত জনপ্রিয় নিয়মিত ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। আজকে আমাদের আলোচনার বিষয় ইসলামে আখলাক বা সুন্দর চরিত্রের গুরুত্ব, এর সামাজিক প্রভাব এবং চরিত্র গঠনের উপায়। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট মাওলানা মোহাম্মদ ওসমান গনি সাহেব এবং মুফতি মোহাম্মদ মানজুর হোসেন সাহেব। সুপ্রিয় শ্রোতা, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন, আমাদের তিনটি নম্বর রয়েছে, আমরা নম্বরগুলো বলবো, তার আগে আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটি প্রশ্নে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
3: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাতাম কেমন আছেন?
1: জি হযরত, আমরা সকলে আলহামদুলিল্লাহ ভালো রয়েছি, আশা করি আপনিও ভালো আছেন, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন।
3: জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। কথা বলতেছিলাম রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুস সামাদ শেখ, ছাতুরবাজার বলবাড়ি ফরিদপুর থেকে।
1: জি জি জি।
3: তো আজকের বিশেষ করে আমি একজন নিয়মিত শ্রোতা, তারপরে মানে আজকে অনুষ্ঠানের বাইরে একটি প্রশ্ন করতে চাই, অনুরোধ করবো। জি, আপনারা কোরবানির আগে কোন প্রোগ্রাম করেন নাই, এই জন্য প্রশ্নটা হয় না। তো আমি জানতে চাই যে আমার বাড়িতে আমি একটা ছাগল কোরবানি দিয়েছিলাম আমার আম্মার, এখন আমি নিয়ত করছি যে চার পাঁচ দিন দিলে আমার একটা বাড়িতে ছাগল আছে আমি ওকে কোরবানি করবো, কিন্তু জানতে চাচ্ছি যে এই ছাগলের বাচ্চাটাকে ছোটকালে কুকুরি কামড়াইছিল, এখন জানার বিষয় হচ্ছে যে এইটাকে মানে অনেকেই যে বলে খুত জিনিসকে কুরবানি করা হয় যায় না। আমি জানতেছি যে অনেক ছোটকালে মানে ধরেন আপনার এই 15-16 দিন হইলে
1: অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তরের জন্য আমি চলে যাচ্ছি মুফতি মোহাম্মদ মানসুর হোসেন সাহেবের কাছে।
4: জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা সুস্পষ্ট ত্রুটিকে কোরবানির পশুর জন্য বিবেচনার বাহিরে রাখতে বলেছেন। এর চারটার একটা হচ্ছে আল আওরা উল বাইয়ান, অর্থাৎ আমি সহজে বলছি, ছোট করে বলছি, চোখের অর্থাৎ দুইটা চোখ দুইটা যদি নষ্ট থাকে, লেজ যদি অর্ধেকের বেশি কাটা থাকে, শিং যদি উপরে ফেলা থাকে, পা যদি কোনোটা এমন ভাবে কাটা থাকে যে আর হাঁটতে পারে না, অথবা এত দুর্বল থাকে যে খাবারের জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, এই রকম ত্রুটিগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ত্রুটি বলেছেন। ছোটকালে হয়তো কুকুরে কামড় দিয়েছে, সেটা আবার রিকভার হয়ে গেছে, এখন স্বাভাবিক হয়ে গেছে, এখন তার কোনো ত্রুটি নেই। ত্রুটিটা হচ্ছে এখন প্রকাশ্য ত্রুটি, এখন জবাইয়ের আগের ত্রুটি, ত্রুটি, এই সময়ের ত্রুটিতে ত্রুটি। এর আগে ধরেন এমন হতে পারে যে কোনো একটা জায়গাতে আঘাতপ্রাপ্ত হয়েছে, কেটে গেছে, এটা আবার স্বাভাবিক হয়ে গেছে, পা দিয়ে কয়েকদিন হাঁটতে পারে না, এখন হাঁটতে পারতেছে, এখনকারটা দ্রষ্টব্য হবে, তবে কোরবানিতে আপনার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ।
1: জি, জাযাকাল্লাহু খাইরান। আশা করি সুপ্রিয় শ্রোতা আব্দুস সামাদ সাহেব আপনি আপনার প্রশ্নের যথাযথ উত্তরটি পেয়ে গিয়েছেন। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আমরা আলোচনা করছি আখলাক সম্পর্কে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
5: আমি ঢাকা থেকে বলছিলাম, মোহাম্মদ রাফিদ হাসান।
1: জি জি
5: জি, আমার প্রশ্ন ছিল যে মূলত এশার নামাজে তিন চার রাকাত ফরজের পর যদি কেউ দুই রাকাত সুন্নত না পড়ে, সরাসরি তিন রাকাত বেতের পরে, তারপর কি সুন্নত আদায় করা যাবে নাকি সুন্নত না পড়লেও, মানে যদি সুন্নতটা না পড়ে শুধু বেতেরটা পড়ে তার সমস্যা হবে কিনা, এটাই আমার প্রশ্ন ছিল।
1: জি, ধন্যবাদ আপনার প্রশ্নটি করার জন্য। আমি চলে যাচ্ছি মাওলানা মোহাম্মদ ওসমান গনি সাহেবের কাছে।
2: ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোনো ব্যক্তি এশার নামাজের পরে অর্থাৎ ফরজ নামাজের পরে যদি সুন্নত না পড়ে ভিতির পরে পড়ে ফেলে, সেক্ষেত্রে আসলে কি হবে? মাসআলা হলো, যদি কোনো ব্যক্তি ভিতির পড়ে তাহলে অবশ্যই তিনি ভিতিরটা তার নামাজ শেষ নামাজ হিসেবে পড়বে, অর্থাৎ রাতের শেষ নামাজটাকে ভিতির করতে বলেছেন, বেজট করে পড়তে বলেছেন, সে জায়গা থেকে ভিতিরটা শেষে পড়াই উত্তম। হ্যাঁ, কারোর যদি এমন সম্ভাবনা থাকে যে আসলে আমি এত তাড়ার মধ্যে আছি, আমি সুন্নত পড়তে গেলে ভিতিরের জন্য সময় পাবো না, তাহলে আমি ভিতিরটা আগে পড়ে ফেলি, এমন যদি কোনো প্রেক্ষাপট তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তিনি ভিতিরটা পড়ে ফেলবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তিনি এরপরে সুযোগ পেয়ে যান সুন্নতটা যদি তিনি চান পরে পড়তে, তাহলে পড়া যেতে পারে, বাকি এখানে উত্তম হলো আগেই ভিতিরের আগে সুন্নতটা পড়ে নেয়া। তো আরেকটা বিষয় এখানে চলে আসে, অনেকেই প্রশ্নটা করে থাকেন যে সুন্নতগুলো আসলে পড়তে হবে কিনা, এটা একটা অনেক মানুষের প্রশ্ন যে সুন্নত না পড়লে কোনো গুণা হবে কিনা। এই বিষয়টা আসলে এভাবে যদি আমরা বিবেচনা করি, আমরা যে ফরজ নামাজগুলো আদায় করে থাকি সেই প্রত্যেকটা ফরজ নামাজের আগে পরে যে সুন্নতগুলো আছে, এগুলো মূলত ফরজ নামাজের প্রোটেকশনের জন্য, ফরজ নামাজের ত্রুটিগুলোকে রিকভার করার জন্য। তো যেহেতু ফরজ নামাজগুলো আমরা অনেকভাবে অমনোযোগী থাকি, অনেকভাবে ত্রুটিপূর্ণ হয়ে থাকে, সেজন্য আমরা চেষ্টা করব কোনো সুন্নত যেন আমাদের মিস না হয়, বিশেষ করে সুন্নতে মুয়াক্কাদা, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়েননি, যেমন ফজরের নামাজের পূর্বে দুই রাকাত সুন্নত, জোহরের পূর্বের চার এবং পরের দুই, মাগরিবের পরে এবং এশার পরে দুই দুই, এই সুন্নতগুলো আমরা কোনোভাবে ছাড়ব না, পারতপক্ষে চেষ্টা করব এগুলো আমরা আদায় করতে। দ্বিতীয় বিষয় হলো যে সুন্নতগুলো আসলে আমরা কেন আদায় করি, এগুলো আদায় করার পিছনে আমাদের এক তো মোটিভ থাকে এটা যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণে করছি, যে জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় করেছেন সে জিনিসটা আমরা অধিকাংশ সময় ছেড়ে দিতে পারি না, বিশেষ প্রয়োজন সাপেক্ষে যদি কোনো ব্যক্তি ছেড়ে দেন সেটা ওজোরের কারণে হতে পারে, কিন্তু আমরা কোনো ব্যক্তি যদি মানে নিয়মিত সুন্নত ছেড়ে দিতে থাকেন, তাও সম্ভাবনা আছে তিনি অচিরেই নামাজ ফরজ নামাজও ছেড়ে দিবেন, এটা একটা সম্ভাবনা তৈরি হয়।
1: জি জি,
2: তো এই জন্য সুন্নতটাকেও আমরা কোনোভাবে ছাড়বো না, কারণ আমরা যখন একদম সীমানার কাছাকাছি চলে যাব তখন কিন্তু আমরা সীমানার ওপরেও চলে যেতে পারি, একদম লাস্ট জায়গায় যদি আমরা পৌঁছে যাই সেটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে।
1: জি,
2: আর পাশাপাশি যেহেতু আমরা চাই, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কামনা করি কিয়ামতের দিবসে, সুপারিশ তারাই পাবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার পূর্ণ অনুসারী ছিল। তো আমরা পারতপক্ষে চেষ্টা করব সুন্নত যেন আমাদের কোনোভাবে না ছুটে যায়। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন।
1: জি, জাযাকুমুল্লাহু খাইরান মুহতারামকে, খুবই চমৎকারভাবে আমাদেরকে বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
6: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ সানোয়ার হোসেন, সাথে আছে আমাদের তদ্দে বড় ভাই হাফেজ নুরুল আমিন ভাই, নুরুদ্দিন ভাই।
1: জি জি,
6: প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি আমি মোহাম্মদ সানোয়ার হোসেন। আমি জানতে চাচ্ছি দুটা প্রশ্ন।
1: জি,
6: একটা হচ্ছে যে আমরা সমাজে চলতে যাই, দেখা যাচ্ছে আমাদের শেষ নবীর উম্মত হিসাবে, আমরা কিন্তু উম্মত হিসাবে নবীর অনেক কিছুই মানছি না, বিভিন্ন মতবিরোধের সম্মুখীন হচ্ছি, তাহলে আমরা এই যে অনেক সময় দেখা যায় যে এই যে কিছুক্ষণ আগে একজন ভাই প্রশ্ন করলো সুন্নত নামাজ নিয়ে, আমাদের এখানে সমাজে একটা টিম তৈরি হয়েছে যারা সুন্নতকে কখনোই মানছে না গো, তারা সুন্নত নামাজ পড়েই না গো, তাহলে পরে এই যে এই মসজিদ হয়েছে, এই মসজিদে যখন আমরা নামাজ আদায় করি ওনারা কিন্তু সুন্নত পড়ছে না, তাহলে পরে আমাদেরও কিন্তু পড়তে নিষেধও করছে, আবার তাহলে পরে আমরা গুণাগার হবো না যারা নিষেধ করছে বা এই মসজিদে যে নামাজ হচ্ছে না, তাহলে এই মসজিদের যারা তদকারে তারা গুণাগার হবে, এটা একটা জানার ইচ্ছা। আর আরেকটাই জানার ইচ্ছা যে আগামীতে যে মহরম শুরু হবে, এই মহরমের রোজা আমরা নিয়ত করব কিভাবে, এটা একটু জানালে পরে খুশি হতাম, যেটা আমরা আমি বিশেষ করে আমি নিয়মিত এই রোজাগুলো করি ফার্স্ট থেকেই, আমি একটু জানতে চাচ্ছি যে নিয়তটা কি করবো, এটা একটু জানালে খুশি হতাম।
1: সম্মানিত শ্রোতা, আপনার দুটি প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তরের জন্য আমি চলে যাচ্ছি মুফতি মোহাম্মদ মনসুর হোসেন সাহেবের কাছে।
4: জি ধন্যবাদ। প্রথমে আপনি সুন্নাতের গুরুত্ব এবং কিছু মানুষ সুন্নত পড়তে নিষেধ করা, এটা তো জঘন্য খুবই। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যেটা অনেক কিছুকে আমাদের সহজ করে দিবে, আমার ভাই বলেছেন যে ফরজের পরিপূরক, এটা বুখারীরও একটা খণ্ডাংশ বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে বান্দার আমল হিসাবের সময় যখন ফরজে ঘাটতি দেখা যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে দেখো তার নফল ইবাদত কেমন আছে, সুন্নত কেমন আছে, এগুলোকে ফরজের ঘাটতি স্বরূপ, অর্থাৎ আমি ফরজ রোজা রেখেছি 30টা, 10টা আমার কবুল হয় নাই, সারা বছরের 10টা নফল রোজা থাকলে ওই 10টা নফল রোজা দিয়ে 10টা ফরজ রোজার ঘাটতি পূরণ করে দিবেন, এরকম সুন্নাত নফল দিয়ে পূরণ করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই গেছেন তারাকতু ফিকুম আমরা ইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুন্নাতা রাসূলি, তোমরা পদভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ, ফরজ এবং সুন্নাতকে আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদেরকে হেদায়তের উপর রাখবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এক একটা সুন্নতকে কিরকম গুরুত্ব দিতেন আমি শুধু সহজে বলছি। আর সাহাবায়ে কেরাম বলতেন যে জামাতে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা, এটা ফরজ নয়, সুন্নতে মুআক্কাদা। কিন্তু সাহাবায়ে কেরাম কোনো ব্যক্তি জামাত তরক করাকে তার নেফাকির নিদর্শন জানতেন। একটা সুন্নত ছেড়ে দেওয়া সাহাবায়ে কেরাম মনে করতেন যে সে হয়তো ইমানের দিক থেকে বিভ্রান্ত হয়ে গেছে এবং আমলের দিক থেকে নেফাক হয়ে গেছে, একটা সুন্নত ছাড়াকে তারা এমন মনে করতেন। অতএব সুন্নত ছুটে যাওয়া তো অনেক খুবই একটা পরিতাপের বিষয়, তার মধ্যে আরো বড় পরিতাপ হচ্ছে যারা নিষেধ করে, এরা ইমানের কোন স্তরে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। দ্বিতীয় মহরমের রোজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তখন দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে মাহাদাল ইয়াউম তাসুমুনা, তোমরা কোন দিন এমন যে দিনটাকে প্রাধান্য দিয়ে তোমরা রোজা রাখছো? তখন ইহুদিরা বললেন যে হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মূসা ওয়া কওমা ওয়া আগরাকা ফিরআউনা ওয়া কওমা, এই দিনটা এত গভীর আমাদের জন্য যে এই দিনে মূসা আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিয়েছেন এবং তার কৌমকে মুক্তি দিয়েছেন, লোহিত সাগরের মাঝখানে রাস্তা ভেঙে দিয়ে আবার ফেরাউনকে নিমজ্জিত করেছেন, আমরা ফাসামাহু শুকরান, মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ এই দিন রোজা রেখেছেন, আমরা রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নাহনু আহাক্কু ওয়া আওলা বি মূসা মিনকুম, আমি তোমাদের থেকে বেশি শুকরিয়া গুজার মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে, অর্থাৎ এই এই ব্যাপারে মূসা আমার আরো কাছে, অতএব আমরা আরো বেশি শুকরিয়া করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছর রোজা রাখছেন, পরের বছর বলছেন যে যদি আমি জীবিত থাকি তাহলে লা সুমান্নাত তাসে, আমি আরেকদিন বাড়িয়ে, অর্থাৎ দশে মহরম তো রোজা রাখছ, হয় নয় অথবা এগারো, হাদিসে তাসে শব্দটা এখানে আছে, অন্য হাদিসে আবার এগারোর কথা আছে, অর্থাৎ মহরমের রোজা আমাদের জন্য নবীজি দিয়ে গেছেন যে দুইটা রাখার সুন্নাত, হয় আপনি দশের সাথে মিলিয়ে নয় রাখবেন না হলে এগারো রাখবেন, একেবারে না পারলে অন্তত দশ রাখবেন, এইভাবে রাখাটা উত্তম, আমরা চেষ্টা করবো এভাবে রোজা রাখার জন্য ইনশাল্লাহ।
7: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধু এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 ও FM 102 মেগাহার্জ। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টস, FM 106 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিওতে।
8: জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি রাবেয়া সুলতানা শিবলি। আজ এখানে প্রকৌশল দায়িত্বে আছেন উত্তম চন্দ্রগোপ, তাওহিদা আফরোজ এবং রাসেল আহমেদ, প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ, সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরউদ্দিন, অনুষ্ঠান নির্দেশনায় ABM মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান, এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মাহফুজুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত চলুন শোনা যাক গান। প্রথমে স্বাধীনতার গান, শিল্পী শম খায়রুল ইসলাম, গানের কথা লিখেছেন শামসুদ্দিন আহমেদ হাসু, সুর করেছেন শিল্পী নিজেই।

বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম এখন জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

0: صدق الله العظيم. سورة الزمائر এর ৬৯ ও ৭০তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হল, যার বাংলা অনুবাদ এইরূপ। জমিন তার মালিকের নূরের ঝলক উদ্ভাসিত উঠবে, মানুষের কর্মফলের নথিপত্র সামনে রাখা হবে, নবীদের ও অন্যান্য সাক্ষীদের এনে হাজির করা হবে, তাদের সবার সাথেই ন্যায় বিচার করা হবে, তাদের কারো উপরই জুলুম করা হবে না, প্রত্যেক মানুষকে সে পরিমাণ প্রতিফলই দেওয়া হবে যে পরিমাণ কাজ সে করে এসেছে, কারণ আল্লাহ তাআলা সে বিষয়ে সম্যক অবগত আছেন যা কিছু তারা করত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। তারকা চিহ্নিত প্রশ্ন ১৮৭, মাননীয় সদস্য মোহাম্মদ আশরাফউদ্দিন নরসিংদি ৫ আপনি উত্থাপন করুন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার তারকা চিহ্নিত প্রশ্ন ১৮৭, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বিশেষ করে মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, স্টার্ট আপ বাংলাদেশ উদ্যোগের মাধ্যমে কতটি নতুন স্টার্ট আপকে অনুমতি দেওয়া হয়েছে এবং কতগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, তাহাদের বর্তমান অগ্রগতি কি, ভবিষ্যতে স্টার্ট আপকে আরও উৎসাহ প্রদান এবং সম্প্রসারণের জন্য সুদবিহীন বা সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা যায় কিনা। ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি জনাব ফকির মাহবুব আনাম।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। স্টার্ট আপ বাংলাদেশের মাধ্যমে এ পর্যন্ত ৫৫টি স্টার্ট আপ বিনিয়োগের জন্য অনুমোদন লাভ করা হয়েছে। উল্লেখ্য যে অনুমোদনের পরে লিগাল ডিউ ডিলিজেন্স ও বিনিয়োগের শর্ত নির্ধারণ করা হয়ে থাকে। অনুমোদিত ৫৫টি স্টার্ট আপের মধ্যে ১৯টি স্টার্ট আপ ডিউ ডিলিজেন্সে বিভিন্ন পর্যায়ে অসঙ্গতি ও বিনিয়োগের শর্তে মতানৈক্যের জন্য বাতিল করা হয়েছে। চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত ৩৬টি প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী স্টার্ট আপে প্রায় ১০৯ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। তালিকা নিম্নরূপ: ১ নম্বর চাল ডাল লিমিটেড, ২ নম্বর ১০ মিনিট স্কুল লিমিটেড, ৩ নম্বর সেবা প্ল্যাটফর্ম লিমিটেড, ৪ নম্বর ট্যুর বুকিং বাংলাদেশ লিমিটেড, ৫ নম্বর আই ফার্মার
1: মন্ত্রী।
3: জি,
1: অনেক লম্বা উত্তর, এটা পঠিতে বলে গণ্য করা হোক।
3: জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ।
1: মাননীয় সদস্য মোহাম্মদ আশরাফউদ্দিন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
2: জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। যেহেতু স্টার্ট আপ এই পলিসিটা টোটালি এই মডার্ন টেকনোলজিতে বা মডার্ন বিজনেস লাইফে নতুন বিনিয়োগকারী পাশাপাশি বেকারত্ব মোচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমরা এখানে পেয়েছি ৩৬টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে এবং উনি এখানে এক্সপ্লেনেশন দিলে হয়তো বুঝতে পারতেন অনেকে, এখানে ফান্ডিংও করা হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই আইটি গাইডেড টেকনোলজির মাধ্যমে যদি স্টার্ট আপ বিজনেস কেউ শুরু করতে চায়, তারা কিন্তু বিনামূল্যে বা শুধুমাত্র ব্রেন খাটিয়ে অনেক ব্যবসা করতে পারে। কিন্তু আমার প্রশ্নটা, এখানে কিছু বাধা আছে, সেই বাধাগুলোর মধ্যে, কারণ এই স্টার্ট আপ বিজনেস কিন্তু নট অনলি দ্য ইনসাইড দ্য কান্ট্রি, অলসো দ্য ওভারসিজ কান্ট্রি অ্যান্ড ইন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো ইন্টারন্যাশনালি বিজনেস ডেভেলপমেন্ট ক্ষেত্রে এখানে কিন্তু কাস্টমস, যেটা আমরা বলি যে ক্রস বর্ডার প্রবলেম আছে, পেপাল সিস্টেম আছে, পেমেন্ট সিস্টেম আছে, এই ব্যাপারগুলো নিয়ে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে, তাহলে কিন্তু যদি ফেসিলিটিটা একটু সহজ হয় তাহলে দেখা যাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার গ্রামীণ প্রান্তিক লেভেলের কৃষকের কাছ থেকে অনেক পণ্য চলে যাবে সেই জায়গায়, কৃষক তার মূল্য পাবে এবং প্রত্যেকটা মানুষ তার দূর গোড়ায় মূল্যবান জিনিসটা চলে যাবে, কিন্তু মধ্যস্থভোগী থাকবে না এবং বেকারত্ব মোচন হবে। তাতে করে স্টার্ট আপ সিস্টেমে লক্ষ লক্ষ যুবকের বেকারত্ব মোচন হবে। কাজে আমি মনে করি এখানে ক্রস বর্ডার এবং পেপল সিস্টেমে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে। থ্যাংক ইউ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। স্টার্ট আপ কোম্পানিগুলিতে এখন যেভাবে চালু অবস্থায় আছেন, কিছু কিছু অনিয়ম আমরা দেখতে পাচ্ছি। সব স্টার্ট আপ কোম্পানিগুলি যে ভালো করছে তাও না, যার জন্য আমরা একটু খুব সতর্কতার সহিত এই স্টার্ট আপ কোম্পানিগুলিকে, নতুন কোম্পানি যারা আসছে তাদেরকে আমরা যাচাই বাছাই করে দিচ্ছি, আর যা এক্সিস্টিং যারা আছে তাদেরকে আমরা নজর রাখছি তারা ঠিকভাবে কাজ করছে কিনা। তবে আমরা স্টার্ট আপ কোম্পানিকে ভবিষ্যতে আমরা এটিকে চালু রাখব এবং আজকে আমাদের মাননীয় এমপি মহোদয় যেটা বললেন আমাদের মাথায় এটা আছে, আমরা এই স্টার্ট আপ কোম্পানিকে উৎসাহিত করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর এক।
4: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে একটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে বিগত বেশ কয়েক বছরে আমাদের দেশের বেশ কিছু প্রতিষ্ঠান যারা অনলাইনে সার্ভিস দিত, যেমন টিকিট বিক্রি অর্থাৎ এয়ারলাইন্সের টিকিট বিক্রি, তারপরে হচ্ছে যে বিভিন্ন মালামাল আদান প্রদানের জন্য যে প্রতিষ্ঠানগুলো থাকে তথা কুরিয়ার সার্ভিস সহ এরকম অনলাইন সার্ভিস যেগুলো আর কি, এগুলোর যে রেগুলেটরি সিস্টেম এই সম্পর্কে আমি একটু মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে হঠাৎ করে এগুলো খুবই ব্যাপক ভিত্তিক বিজনেসে জড়িয়ে যাচ্ছে এবং হঠাৎ করে আবার এগুলো সব কিছু গুটিয়ে হারিয়ে যাচ্ছে, এগুলো রেগুলেটরির জন্য কি পদ্ধতি অবলম্বন করা হয়? আর ব্যক্তিগতভাবে আমার পরামর্শ হচ্ছে যে বিটিভি বা বাংলাদেশের যে টেলিভিশন চ্যানেলগুলো আছে বা নিউজ মিডিয়াগুলো আছে, আমাদের দেশে সংশ্লিষ্ট সেক্টরের জন্য লাইসেন্স যেগুলো বিটিআরসির পক্ষ থেকে বা বিটিসির পক্ষ থেকে প্রদান করা হয়েছে সেগুলোকে মাঝে মধ্যে প্রকাশ করা যায় কিনা, তাহলে মানুষ জানতে পারত যে কোনটা অথেন্টিক প্রতিষ্ঠান এবং কোনটা ভুয়া প্রতিষ্ঠান। অনেকেই এই ভুয়া প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রতারিত হচ্ছে, আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে এ ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের এমপি মহোদয় যে কথাগুলি বললেন, আনফর্চুনেটলি আমার কাছে আপনার এই তথ্যগুলি এই মুহূর্তে জানা নেই, আপনি আমাকে একটা নোটিশ দিলে আপনি সব ইন ডিটেলস আপনাকে পড়ে জানাবো। ধন্যবাদ আপনাকে।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 188, জনাব মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট 3।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন হচ্ছে যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি বেকারত্ব দূরকরণে তরুণদের উদ্যোক্তাদের সহজ শর্তে ও বিনা সুদে ঋণ প্রদানের কোন প্রকল্প চালু রইয়াছে কিনা, থাকিলে তাহা কি না থাকিলে এই ধরনের কোন প্রকল্পের গ্রহণ করা হইবে কিনা। ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। বর্তমানে বাংলাদেশ ব্যাংক কর্তৃক তরুণদের জন্য বিনা সুদে কোন ঋণ প্রকল্প চলমান নেই, তবে সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল হতে বিভিন্ন পুনরুদ্ধারণ স্কিম পরিচালনা করে আসছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনরুদ্ধারণ স্কিম এর তহবিলের পরিমাণ 100 কোটি টাকা অতি বৃদ্ধি করে 500 কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এ তহবিল হতে নতুন উদ্যোক্তাগণ বিনা জামানতে সর্বোচ্চ সাত শতাংশ সুদে সর্বোচ্চ 10 লক্ষ টাকা এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ 35 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। স্টার্ট আপ, একটু আগে যে আলোচনাটা হয়েছে আগের প্রশ্নে, স্টার্ট আপ উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে স্টার্ট আপ ফান্ড নামে 500 কোটি টাকার একটি পুনঃ অর্থায়ন তহবিল প্রবর্তন করা হয়েছে। এ তহবিল হতে উদ্যোক্তাগণ মাত্র 4% সুদে ঋণ গ্রহণ করতে পারবেন। এছাড়াও স্টার্ট আপ খাতের অনুকূলে ঋণ সুবিধার পাশাপাশি ইকুইটি সহায়তা প্রদানের সুযোগ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এর উদ্যোগে 29টি তফসিলি ব্যাংকের অংশীদারিত্বে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি PLC নামক ইকুইটি ইনভেস্টমেন্ট কোম্পানি গঠন করা হয়েছে। স্টার্ট আপ উদ্যোগ সমূহ উক্ত কোম্পানি হতে ইকুইটি সহায়তা গ্রহণ করতে পারবে। স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম সিসিপের অধীনে বাংলাদেশ ব্যাংকের PIU সিসিপ কর্তৃক পরিচালিত এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মাধ্যমে বিভিন্ন জেলায় সম্ভাবনাময় উদ্যোক্তাদেরকে মাসব্যাপী 1 ঘন্টার উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সিসিপ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে উদ্যোক্তার প্রশিক্ষণ ফি প্রদান করতে হয় না, বরং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার সাপেক্ষে উদ্যোক্তাদের 5,000 টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয় এবং ঋণ প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্য একটি প্রশ্ন করতে পারেন, সম্পূরক প্রশ্ন।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলাদেশের পরিসংখ্যা ব্যুরো শ্রম শক্তি জরিপ অনুযায়ী দেশের শিক্ষিত বেকার সংখ্যা প্রায় 26 লাখ, তার মধ্যে স্নাতক ডিগ্রিধারী বেকার প্রায় 8 লাখ। দেশের প্রতি 3 জন বেকারের মধ্যে 1 জন জনস্নাতক ডিগ্রিধারী। প্রতি বছর 20-25 লাখ শিক্ষিত তরুণ শ্রমবাজারে প্রবেশ করেছে। এই বিশাল সংখ্যক তরুণ বেকার যুবকদের জন্য উল্লেখযোগ্য কর্মসংস্থান তৈরি করা হচ্ছে না। দিন দিন এই শিক্ষিত বেকার যুবকদের মধ্যে তীব্র হতাশা ছড়িয়ে পড়েছে। এর ফলে অনেক মাদকাসক্ত ছিনতাইকারী, ছুরি ডাকাতি, খুন মতো ভিন্ন অপকর্মের মধ্যে জড়িয়ে পড়েছে। অনেক শিক্ষিত মেধাবী তরুণ দেশ ছেড়ে বিদেশে চলে যেতে বাধ্য হচ্ছে। তাই তরুণদের জন্য ব্যবসা বাণিজ্য সহজকরণে সকল প্রশাসনিক জটিলতা দূরীকরণ এবং তরুণদের উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে এবং বিনা সুদে ব্যাংক লোন প্রদানের ব্যবস্থা করা অতীব জরুরি। বিনা জামানতে বৃহত্তর আকারে ঋণ প্রদান সম্ভব না হলেও অন্ততপক্ষে 4-5% সুদ এবং বর্তমান ঋণের পরিমাণ সর্বোচ্চ 10 লাখ টাকা হইতে 20 লাখ টাকা বর্ধিত করার জন্য অনুরোধ করছি। তরুণদের উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ এবং দেশে বিদেশে কর্মসংস্থান এবং কর্মসংস্থানের
1: প্রশ্ন করুন।
5: মাননীয় স্পিকার, গত 15 বছরে এই দেশের যুবকদেরকে স্পেশালি যে ড্রাগ এডিক্টেড গত ফেসিস্ট সরকার এবং বিশেষ একটা দেশ যেমন ইন্ডিয়া এবং মায়ানমার থেকে ড্রাগ বাংলাদেশের যুব সমাজের বিরুদ্ধে একটা কনস্পিরেসি করে যাতে এই বাংলাদেশ ঘুরে না দাঁড়াইতে পারে, সেই জন্য গত 15 বছরে বাংলাদেশের শিক্ষা এবং প্রতিষ্ঠানগুলি এবং যুবদেরকে ডিস্ট্রয় করে দিয়েছে। যেভাবে ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং ল অ্যান্ড অর্ডার বাংলাদেশে ছিল না, সেই জন্য মাননীয় মন্ত্রী যে যুবকদের জন্য স্পেশাল এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে ওনার আন্তরিকতা রয়েছে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ।
1: মাননীয় অর্থমন্ত্রী।
6: মাননীয় স্পিকার, আমার মনে হয় প্রশ্নকারী অনেক উত্তর দিয়ে দিয়েছেন ওনার বক্তব্যের মধ্য দিয়ে। একটা বিষয় শুধু এখানে আসছে, 10 লক্ষ বিনা জামানতে সর্বোচ্চ 7% সুদে 10 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা করা যাবে কিনা উনি সেটা জানতে চেয়েছেন। সেটা এই মুহূর্তে বলা যাবে না, যদি এই স্কিম যদি সফলভাবে চলতে থাকে সেটা বিবেচনায় আনা যেতে পারে। মানে স্পিকার আপনাকে ধন্যবাদ।
7: জনাব মাহবুব আলম, মাহবুবুল আলম, কুড়িগ্রাম 3।
8: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী আসন কুড়িগ্রাম 3 উলিপুর। মাননীয় স্পিকার, দুঃখজনক হলে সত্য যে সরকার প্রত্যেক 5 বছর পর পর একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেন। আমার যে নির্বাচনী আসন এটি প্রথমে যেমন দরিদ্র অঞ্চলগুলোর মধ্যে একটা থেকে গেছে, সর্বশেষ যেটা হয়েছে সেটার মধ্যেও বাংলাদেশের অন্যতম দরিদ্রতম একটা থানা হিসেবে থেকে গেছে। প্রায় 70% মানুষ দরিদ্র সীমার কাছাকাছি বাসবাস করে, এ কারণে যে প্রায় 50,000 মতো যুবক যারা তরুণ তারা বেকার। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জানবার হল, এ ধরনের পিছিয়ে পড়া যে সকল থানা আছে এই সকল থানার যুবকদেরকে এন্টারপ্রেনারশিপে নিয়ে আসার জন্য বিশেষ কোনো পদক্ষেপ উনি গ্রহণ করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার।
7: মাননীয় অর্থমন্ত্রী।
6: জি মাননীয় স্পিকার, ভালো প্রশ্ন করেছেন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন হয়তো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার এর প্রথম আমাদের যে কর্মসূচি, প্রধান যে কর্মসূচি সেটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি, এবং সেই উদ্দেশ্যে আমাদের অনেক বড় কর্মসূচি রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা বৃদ্ধি। আসলে আগের প্রশ্নকারী যেটা বলেছেন সত্যই সেটা হচ্ছে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশে, এবং এটার কারণ হচ্ছে আমরা সবাই জেনারেল এডুকেশনের দিকে চলে গেছি, আমরা কারিগরি শিক্ষার দিকে মনোযোগী হই নাই। এই জন্য বর্তমান সরকারের কর্মসংস্থান সৃষ্টিকল্পে প্রাথমিকভাবে প্রাধান্য দিচ্ছি স্কিল ডেভেলপমেন্ট, এবং সারা দেশে ভোকেশনাল স্কুল সৃষ্টির মাধ্যমে এবং চাকরিকে মাথায় রেখে সেই ট্রেনিংগুলো দেওয়া হবে। শুধু ট্রেনিং নয়, এই ইনস্টিটিউশনগুলোতে অ্যাক্রেডিটেশন এবং সার্টিফিকেশনের মাধ্যমে যাতে দেশে এবং দেশের বাইরে উপযুক্ত চাকরি পায় তারও ব্যবস্থা করা হচ্ছে, সেটা সমস্ত বাংলাদেশের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার।
7: তারকা চিহ্নিত প্রশ্ন 189, মাননীয় সদস্য এস এম ফয়সাল, হবিগঞ্জ 4।
9: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি তথ্য প্রযুক্তি খাতে দক্ষ ও বারব সম্পদ তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও ICT শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ 4-এর মাধবপুর ও চুনাগড় উপজেলার 1টি করিয়া সরকারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা আছে কিনা, থাকিলে কবে নাগাদ চালু করিবেন? ধন্যবাদ।
7: মন্ত্রী ফকির মাহবুব আনাম।
10: ধন্যবাদ মাননীয় স্পিকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন অবস্থায় ডিজিটাল সংযোগ স্থাপন প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের মাধ্যমে নির্বাচনী এলাকা হবিগঞ্জের 4-এর চুনারিঘাট উপজেলায় উপজেলা পরিষদ কমপ্লেক্স 1-তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করে 5ম তলায় উপজেলা সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কার্য চলমান রয়েছে। ইতিমধ্যে 60% নির্মাণ কাজ শেষ হয়েছে। এছাড়া উক্ত প্রকল্পের মাধ্যমে মাধবপুর উপজেলার উপজেলা সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ পরিকল্পনা রয়েছে। উপজেলা সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র ভবিষ্যতে উপজেলা পর্যায়ের একটা আধুনিক আইসিটি হাবে পরিণত হবে ইনশাল্লাহ। উক্ত কেন্দ্রে ডিজিটাল ল্যাব স্থাপন করে উপজেলা পর্যায়ের তরুণ তরুণীরা স্কিলস ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সহ আইসিটি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করার কার্যক্রম গ্রহণ করা হবে, ফলে উপজেলা পর্যায়ে আত্মকর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি হবে। এছাড়া উপজেলা সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রে স্টার্ট আপ জোন, প্লাগ অ্যান্ড প্লে জোন প্রভৃতি সুবিধা থাকবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য এস এম ফয়সাল একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
9: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ চাইরের মাধবপুর উপজেলা একটি সরকারি সহ তিনটি ডিগ্রি কলেজ, পাঁচটি উচ্চ মাধ্যমিক কলেজ ও একত্রিশটি হাই স্কুল এবং চুরাইগড় উপজেলা একটি সরকারি ডিগ্রি কলেজ, চারটি উচ্চ মাধ্যমিক কলেজ ও ২২টি হাই স্কুলের ছাত্রছাত্রীদের তথ্য প্রযুক্তি বিষয়ে আধুনিক ধারণা পেতে এসব প্রতিষ্ঠানে সরকারিভাবে কম্পিউটার সরবরাহ হবে কি না? ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী।
10: মাননীয় স্পিকার, ইনশাল্লাহ আমরা মাননীয় এমপি মোদীকে বলতে পারি যে আমরা খুব শীঘ্রই আপনাদের যে স্কুল কলেজের কথাগুলি বললেন আমরা ওগুলি সব কিছু স্থাপন করে দেব ইনশাল্লাহ। ধন্যবাদ।
1: মাননীয় সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম ১৬।
11: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্ডারে উপজেলা কমপ্লেক্সের উপরে পঞ্চমতলা বিল্ডিংয়ে স্থাপিত যে ট্রেনিং সেন্টার স্থাপিত হচ্ছে, ওই ট্রেনিংয়ের আওতায় স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাড়াও বাংলাদেশের কই মাদ্রাসার নির্বাচিত ছাত্রদেরকে বেশ ভিত্তিক যদি ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা হয় সামগ্রিক উন্নয়নে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ সহায়ক হবে, এ ধরনের কোনো উদ্যোগ সরকারের আছে কিনা? মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি আমার প্রশ্ন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী।
10: ধন্যবাদ মাননীয় স্পিকার। নিশ্চয়ই সেখানে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না, আমরা ওখানে সবাই যেতে পারবে প্রশিক্ষণের জন্যে। আজকে আমাদের মাননীয় এমপি সাহেব যেটা বললেন, আপনার সেই ট্রেনিং সেন্টারগুলি সবার জন্য খোলা থাকবে, দেয়ার ওয়ন্ট বি এনি ডিসক্রিমিনেশন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: তারকা চিহ্নিত প্রশ্ন ১৯০, জনাব সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা ৪।
12: সালাম আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত প্রশ্ন ১৯০, অর্থমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি ঢাকা ৪ আসনের নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সমাজের যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে বিশেষ লক্ষ্যে বিশেষ উন্নয়ন বরাদ্দ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ ও স্টার্ট আপ ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন তহবিল গঠনের কোনো পরিকল্পনা সরকারের রইয়াছে কিনা? মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। ঢাকা ৪ আসনের নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, এলাকার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বিশেষ উন্নয়ন বরাদ্দ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ ও স্টার্ট আপ ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন তহবিল গঠনের পরিকল্পনা এই সরকারের রয়েছে। নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সরকার নিম্ন পদক্ষেপ গ্রহণ করতে পারে। বিশেষ উন্নয়ন বরাদ্দ ও অবকাঠামো উন্নয়ন, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি আওতায় ঢাকা মহানগরের সামগ্রিক অবকাঠামো, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নিয়মিত প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ঢাকা ৪ আসনের অন্তর্গত এলাকার সুনির্দিষ্ট চাহিদার উপর ভিত্তি করে স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও নিম্ন মুদ্রায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বাড়াতে আগামী বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার সারা দেশে ক্রমান্বয়ে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে। নিম্ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বরাদ্দ আগামী অর্থ বছরে আরও সম্প্রসারণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। যুব কর্মসংস্থান ও স্টার্ট আপ, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন তহবিল যুব সমাজকে আত্মনির্ভরশীল করতে এবং নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে সরকার বদ্ধপরিকর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে যুব ঋণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড এবং অর্থ বিভাগের বিভিন্ন তহবিলের মাধ্যমে দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করা হচ্ছে। ঢাকা চার আসনে যুব সমাজ ও ক্ষুদ্র উদ্যোক্তা যাতে এই সুযোগ সুবিধা ও কারিগরি প্রশিক্ষণ আরও সহজে পেতে পারে সেজন্য সংশ্লিষ্ট ব্যাংক ও দপ্তরগুলোকে বিশেষ নির্দেশনা প্রদান করা হবে। উল্লেখ্য, 2025-26 অর্থ বছরে সংশোধিত বাজেটে স্টার্ট আপ তহবিল খাতে 200 কোটি টাকা বরাদ্দ রয়েছে। এছাড়া আগামী 26-27 অর্থ বছরের বাজেটে স্টার্ট আপ তহবিল, নারী উদ্যোক্তা তৈরি, নারী উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরিতে প্রস্তাবিত বরাদ্দ মোট 400 কোটি টাকা। ধন্যবাদ মাননীয় স্পিকার।
7: মাননীয় সদস্য সৈয়দ জয়নুল আবেদিন।

0: ঢাকা চার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি এলাকা এবং ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণের প্রথমই হচ্ছে সিরিয়ালে ঢাকা চার। এই ঢাকা চারে নয়টা প্রশাসনিক ওয়ার্ড রয়েছে, চারটা ওয়ার্ড যেটা আগে ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ছিল, সেই ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত যে ওয়ার্ডগুলি তার ভিতরে একটা বড় অংশ এখনো কাঁচা রাস্তা। আমার ই হলো যে ঢাকা চারের বর্তমানে এমন অবস্থা হয়েছে যে সামান্য বৃষ্টি হলেই 80% রাস্তা পানির নিচে থাকে, অর্থাৎ জলাবদ্ধতায় সৃষ্টি হয়। এর থেকে উত্তরণের জন্য খুব কম সময়ের ভিতরে আগামী যে মৌসুম আসতেছে বর্ষা, এর আগেই অন্তত ভাঙ্গা রাস্তা মেরামত এবং ড্রেনেজ পরিষ্কার করার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দর জন্য আমি আবেদন করছি। কারণ সিটি কর্পোরেশন বলতেছে তাদের কাছে কোনো টাকা পয়সা নেই, এই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে আবেদন রাখছি যে যাতে করে স্পেশাল কিছু বরাদ্দ দিয়ে এই মৌসুমে ওখানের 80% লোককে অন্তত বসবাস করার মতো উপযুক্ত করা যায়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী, স্পেশাল বরাদ্দ দেবেন?
2: আমার মনে হয় ওনার আবেদন আমরা সক্রিয় বিবেচনায় রাখব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: পরবর্তী প্রশ্ন, বিথিকা বিনতে হুসাইন, মহিলা আসন 24।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ফ্রিল্যান্সিং বা কন্টেন্ট ক্রিয়েশন হলো ব্যবসার প্রাথমিক ধাপ, যা পরবর্তীতে স্টার্ট আপ বিজনেসে রূপান্তরিত হতে পারে। মাননীয় স্পিকার, এখানে যতগুলো তারকা চিহ্নিত প্রশ্ন এসেছে সবগুলোর মধ্যে বেকারত্বের সমস্যার কথা এসেছে। বেকারত্ব বর্তমানে বাংলাদেশের একটি বড় ধরনের অভিশাপ, সেই অভিশাপ থেকে মুক্তি পেতে চায় বাংলাদেশের প্রতিটি ঘরের জনগণের প্রতিটি পরিবার। সেই লক্ষ্য থেকে প্রতিটি পরিবারে আমরা দেখি যে প্রত্যেকটা শিশু থেকে শুরু করে, নবাগত শিশু থেকে শুরু করে স্কুল এবং কলেজ লেভেলে প্রত্যেকটা সেশনে কন্টেন্ট ক্রিয়েট করে একটা অর্থ উপার্জনের চেষ্টা তারা করে থাকে এবং নানা ধরনের সেখানে সামাজিক অবক্ষয়েরও আমরা লক্ষণ দেখতে পাই। সেক্ষেত্রে আমি মনে করি যে এই সব যারা আছেন এখানে, আমাদের এডুকেশনের ফান্ডামেন্টাল যে বেসমেন্ট রয়েছে সেখানকারও আমরা অনেকটা সিস্টেম লস হওয়ার প্রবণতা দেখতে পাই। তো আমি মনে করি আমরা যদি এই সকল যারা স্কুল কলেজে গুড প্যারেন্টিং এর মাধ্যমে কিংবা স্কুল সেশনে যারা আছেন তাদেরকে যদি আমরা একটা ক্রাইটেরিয়া, যাদের সৃজনশীল মনোভাব রয়েছে, প্রতিভা রয়েছে, তাদেরকে যদি একটা ক্রাইটেরিয়া এনে আমরা যদি সেগুলোকে এঞ্জেলস ইনভেস্টরের মাধ্যমে একটা ক্রাইটেরিয়া দাঁড় করাতে পারি, তাহলে সেটা পরবর্তীতে একটা প্রোডাকশন হাউজের মাধ্যমে স্টার্ট আপ বিজনেস রূপান্তরিত হতে পারে। সেক্ষেত্রে জনগণ এবং রাষ্ট্র দুটোই সমানভাবে লাভবান হতে পারে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের 7.5% কর আর মকুব করেছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এবং আমার প্রশ্ন, আমাদের এই ধরনের কোনো পরিকল্পনা রয়েছে কিনা?
1: মাননীয় মন্ত্রী,
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। কন্টেন্ট আমি অতটুকু শুধু বলতে চাই, আপনি যতগুলো বিষয় উত্থাপন করেছেন সবগুলোতে এই সরকারের বড় ধরনের কার্যক্রম রয়েছে, সেটা আগামী বাজেটে আশা করি প্রতিফলন হবে। আর কন্টেন্ট ক্রিয়েটারের ব্যাপারে আমি একটু বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর একটু বিশেষ ইন্টারেস্ট আছে, সুতরাং এটা প্রাধান্য পাবে, সেটা আপনি বুঝতেই পারছেন।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 191, বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল 1, উত্থাপন করুন।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 191, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি কালিয়া উপজেলার প্রত্যন্ত গ্রামগুলিতে মোবাইল নেটওয়ার্কের দুর্বলতা ও ধীর গতির ইন্টারনেটের কারণে ফ্রিল্যান্সার এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হইতেছে? উক্ত এলাকায় নিরবচ্ছিন্ন উচ্চ গতির ইন্টারনেট নিশ্চিত করিতে বিটিএস টাওয়ার স্থাপনের কোনো পরিকল্পনা আছে কিনা? থাকিলে তাহা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে? ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনম।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী

0: ও ফ্রিল্যান্সারদের নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সরকার অত্যন্ত আন্তরিক। উক্ত এলাকার নেটওয়ার্কের দুর্বলতা, ধীরগতির ইন্টারনেট সংক্রান্ত জটিলতা নিরসনে টেলিটক বাংলাদেশ লিমিটেড, গ্রামীণ ফোন লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি, বাংলালিগ ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ইত্যাদি মোবাইল অপারেটরগুলিকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে এবং উচ্চগতির 4G ইন্টারনেট নিশ্চিতকল্পে অতিসত্বর নূতন BTS টাওয়ার স্থাপন সহ কার্যকর ব্যবস্থাকরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। ফলে অচিরেই কালী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকরা মানসম্মত ও উচ্চগতির ইন্টারনেট সুবিধা ভোগ করতে পারবে। এছাড়াও কালী উপজেলা সহ নড়াইল এক আসনের প্রত্যন্ত এলাকার মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবার মান উন্নয়নে সরকার কাজ করছে। প্রয়োজনীয় অনুযায়ী টেলিটকের নূতন BTS বেস ইন্টারসেপ্টর স্টেশন স্থাপন ও বিদ্যমান টাওয়ার আপগ্রেড করে নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে। ধাপে ধাপে এসব কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে উক্ত এলাকার উচ্চগতির নির্বিচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: বিশ্বাস জাহাঙ্গীর আলম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
2: মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ। আমার নড়াইল জেলায় কালিয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ICT ল্যাব স্থাপন ও আধুনিক কম্পিউটার সরঞ্জাম সরবরাহ এবং শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ স্থাপনের কোনো উদ্যোগ সরকারের আছে কিনা, থাকলে উক্ত প্রকল্প সমূহের বর্তমান অগ্রগতি, অনুমোদিত প্রতিষ্ঠান সমূহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিত বিবরণ কি? মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা প্রত্যেকটি স্কুল কলেজে ডিজিটাল ল্যাব দিচ্ছি। আমাদের এই মুহূর্তে ডিজিটাল ল্যাব হাতে নেই। আমরা DPM এর মাধ্যমে আপনার ডিজিটাল ল্যাব হয়তো 6 মাসের মধ্যেই আমাদের কাছে হাতে আসবে, তখন আমরা এই স্কুল কলেজগুলিতে DPM এর মাধ্যমে যেসব ডিজিটাল ল্যাব আসবে আমরা ইনশাল্লাহ পৌঁছে দিব। আর ওনার অন্য প্রশ্ন যেটা বললেন, আর নিশ্চয়ই আপনাদের এলাকায় আমরা ভাবছি যে প্রত্যেক উপজেলা পর্যায়ে আমরা AI এবং ফ্রিল্যান্স স্থাপন করার চিন্তা ভাবনা করছি। তাহলে আপনার এলাকার যারা ইয়াং জেনারেশন যারা আছে তাদের প্রশিক্ষণ দিয়ে তারা ভবিষ্যতে আমরা বিদেশে পাঠাতে পারবে, এই পরিকল্পনা আমাদের রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য মহিলা আসন লাস্ট রো, সাবিকুন্নাহার মাননীয় সদস্য প্রশ্ন করুন।
3: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রমে দক্ষ জনবলের অভাব, অবকাঠামোগত সীমাবদ্ধতা, গবেষণা ও উদ্ভাবনে অপর্যাপ্ত বিনিয়োগ এবং বিভিন্ন সেবায় ধীর গতি পরিলক্ষিত হচ্ছে। এসব চ্যালেঞ্জের কারণে প্রযুক্তির কাঙ্ক্ষিত সুফল সর্বপর্যায়ে পৌঁছানো ব্যাহত হচ্ছে। মন্ত্রণালয়টির কার্যবিধি বাস্তবায়নের প্রধান সীমাবদ্ধতাগুলো হচ্ছে দক্ষ মানব সম্পদের অভাব, অবকাঠামোগত সীমাবদ্ধতা, গবেষণা ও উদ্ভাবনে ঘাটতি, ডিজিটাল বৈষম্য ও সচেতনতা, সমন্বয়ের অভাব ও আমলাতান্ত্রিক জটিলতা। মন্ত্রণালয়টির এসব সীমাবদ্ধতা দূর করতে সরকারের কি ধরনের পদক্ষেপ রয়েছে? মাননীয় স্পিকারের মাধ্যমে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়কে এর উত্তর প্রদানের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ
1: মাননীয় মন্ত্রী।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার। ইনফ্যাক্ট লাস্ট 17 ইয়ার্স এত ইরেগুলারিটি রয়ে গেছে ICT সেক্টরে, আমরা এসব পরিষ্কার করতে আমাদের সময় লাগছে। মাননীয় MP মহোদয় যা বললেন, আমাদের মন্ত্রণালয়কে আমরা চেষ্টা করছি গত 17 বছরের এই আবর্জনা থেকে বেরিয়ে আসতে, এবং ইনশাল্লাহ আমাদের যে টার্গেট আছে, আমাদের নির্বাচনে যে প্রতিশ্রুতি ছিল, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিকে সামনে রেখে আল্লাহ চেয়ে তো আমাদের এই আইসিটি সেক্টরে আমাদের যে পরিকল্পনা রয়েছে ইনশাল্লাহ আমরা এই সেভাবে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ডাক্তার মাহবুবুর রহমান, ময়মনসিংহ সাত।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী তথ্য ও প্রযুক্তি মহোদয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে প্রথম যে স্টার্ট আপ প্রোগ্রামটা আপনার মন্ত্রণালয় থেকে শুরু হয়েছিল সেটা ছিল তৎকালীন তথ্য বাবা এবং তার বন্ধু তৎকালীন মন্ত্রীর যৌথ প্রযোজনায় এই প্রকল্পগুলো শুরু হয়েছিল। টাকার অঙ্ক যে পরিমাণ দেখলাম এবং তাদের ব্যক্তিগত একান্ত লোকজনের মাধ্যমেই এই প্রকল্পগুলো শুরু করা হয়েছিল, এবং আপনার যে লিস্ট আমরা দেখলাম এই লিস্টে ঠিক ওই লোকগুলাই আছে। তো আমরা কি এই ফ্যাসিস্ট সরকারের ওই লিস্ট নিয়েই স্টার্ট আপ প্রোগ্রাম আগাবে, নাকি আপনারা এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমার মন্ত্রী এমপি মহোদয়কে বলতে চাই, অ্যাজ আই সেড, যে আমাদের অনেক ইরেগুলারিটিস লাস্ট 17 ইয়ার্স রয়ে গেছে, আমরা চেষ্টা করছি টু ক্লিন আপ। ওয়েল, আমরা আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যে স্টার্ট আপ কোম্পানিগুলি আপনারা দেখেছেন এখানে, সেই স্টার্ট আপ কোম্পানি আমাদের নজরে আছে, এবং ভবিষ্যতে আমরা যে স্টার্ট আপ কোম্পানিগুলিকে নতুন নতুন যারা আসছেন তাদেরকে আমরা যাচাই বাছাই করছি, এবং এক্সিস্টিং যারা আছে আইসিটি মন্ত্রণালয়ে আমরা আমাদের নজর রেখে আমরা মন্ত্রণালয়কে যে যাতে অ্যাক্টিভ করতে পারি সেটা মাথায় রেখে আমরা কাজ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 192, মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া 4।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার প্রশ্নটি করার আগে আমি সরকারকে একটি বিষয় একটু ধন্যবাদ দিতে চাই, যদি আপনি অ্যালাউ করেন এক মিনিট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, সরকারকে এই কারণে ধন্যবাদ দিতে চাই যে আমার নির্বাচনী এলাকা 39, বগুড়া 4, ঠিক আমার উপজেলা দুইটা, কাহারু এবং নন্দীগ্রাম। আমি নন্দীগ্রাম উপজেলায় আমার বাড়ি, আমার পাশের, আমার ইউনিয়নের পাশের বাজারে ভদ্রডিগি, দোহার, কোহলি এবং হচ্ছে দাসগ্রাম, এই 4-5টা গ্রামের 28 জন যুবক কাজের ছন্দানে, বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি ছিল ফ্যাসিস্ট সরকারের আমলে, তারা কোনো কাজ না পেয়ে বিএনপি মোনার কারণে তারা দেশের বাহিরে চলে গিয়েছিল তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে গিয়ে মাননীয় স্পিকার, তারা সেখানে ওই তামিলনাড়ু পুলিশের কাছে কিন্তু তারা গ্রেপ্তার হয়, কারণ তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল, সে কারণে তারা গ্রেপ্তার হওয়ার কারণে তারা 14 মাস একটানা জেল খেটেছে। তাদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, তারা কোনোভাবেই তারা সেখান থেকে বেরোতে পারেনি। 14 মাস পরে যখন তারা মুক্তি পেয়েছে তখন সরকারি একটা আশ্রয় কেন্দ্রে ছিল, সেখানে থাকার পর তারা ওখান থেকে টেলিফোনে তাদের পরিবারকে জানিয়েছে যে আমরা 14 মাসের জেল খাটার কারণে কাউকে কোনো স্পেস দিতে পারিনি, কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তখন মাননীয় আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের একটা কনফারেন্স মিটিংয়ের সময় আমি তার সামনে উপস্থাপন করেছিলাম, তিনি আমাকে নির্দেশনা দিয়েছিলেন যে আমাদের পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে আলাপ করে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করো। আমি ইতিমধ্যে মাননীয় স্পিকার জানার পরে 4-4-2026 তাদের সেই বিষয়টা আমি পররাষ্ট্র এবং হোম মিনিস্ট্রিতে আলাপ আলোচনা করে আমার ডিও লেটারের মাধ্যমে তাদেরকে ফেরত আনার বিষয়ে চেয়েছিলাম। তারপরে 1 মাসের মাথায় তারা কিন্তু ঈদের আগের দিন পরিবারের সঙ্গে ঈদ করতে পেরেছে। আমি মাননীয় সরকার প্রধানকে আমি ধন্যবাদ জানাই যে তাদের আমাদের পররাষ্ট্র নীতি এতটাই সুন্দর যে অতি দ্রুত বাংলাদেশ সরকার তাদেরকে বাংলাদেশে ফেরত নিয়ে আসতে পেরেছে এবং তাদের পরিবার পরিজন সঙ্গে ঈদ করতে পেরেছে।
1: আমি
5: আগে বলেছি ধন্যবাদ দেওয়ার জন্য মাননীয় স্পিকার, আমি প্রশ্ন
1: করুন।
5: মাননীয় স্পিকার, আমি আমি জানতে চাই যে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি চৌদ্দী অর্থবছরে বগুড়া জেলার কাহারু নন্দীগ্রাম উপজেলার কোন কৃষকের কৃষি ঋণ মকুব হয়েছে কিনা, হইলে তাহা কি সুদবিহীন কোন ঋণ প্রদান করা হইবে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় অর্থমন্ত্রী।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সরকার কর্তৃক বগুড়া জেলার কাহালু ও নন্দীগ্রাম উপজেলা সহ সারা দেশের কৃষকদের অনুকূলে বিতরণকৃত 10,000 টাকা পর্যন্ত মূল ঋণ সুদসহ মকুব করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আওতায় বগুড়া জেলার সকল উপজেলা সহ সারা দেশে 10,000 টাকা পর্যন্ত ঋণ গ্রহণকারী কৃষকগণ এই সুবিধা পেয়েছে। সরকার ইতিমধ্যে 1,567,96,00,000 টাকা বাজেট বরাদ্দ করেছে। এতে বগুড়া জেলা সহ সারা দেশের প্রায় 13,17,500 জন কৃষক উপকৃত হয়েছে। তবে কৃষিখাতে সুদবিহীন ঋণ প্রদান করার কোনো পরিকল্পনা আপাতত নেই, কারণ ব্যাংক আমানতকারীদের নিকট হতে সংগৃহীত আমানত গ্রাহকদের মাঝে বিতরণ হিসাবে বিতরণ করে থাকে গ্রাহকদের মাঝে ঋণ হিসাবে বিতরণ করে থাকে। সংগৃহীত আমানতের উপর ব্যাংক কর্তৃক আমানতকারীগণকে সুদ প্রদান করতে হয় বিধায় প্রচলিত নিয়মে ব্যাংকের পক্ষে কৃষকদের মাঝে বিনা সুদে ঋণ বিতরণ করা সম্ভব নয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য মোশাররফ হোসেন, সংক্ষেপে প্রশ্ন করুন।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে একটু প্রশ্ন করতে চাই যে মাননীয় স্পিকার, গত 17 বছরে আমরা যেভাবে নিষ্পেষিত হয়েছি, আমাদের নেতাকর্মী যেভাবে রাস্তায় নেমে রিক্সা চালিয়েছে, জেল খুম গুম হত্যার শিকার হয়েছে, সেই সব নেতাকর্মীদেরকে আমরা সেভাবে কোনো স্পেস দিতে পারছি না মাননীয় স্পিকার। যদি তাদেরকে উন্নত প্রযুক্তির মধ্য দিয়ে ICT শিক্ষা, ফ্রিল্যান্সিং এবং অন্যান্য খাতে তাদেরকে শিক্ষা এবং সহজ শর্তে ঋণ দিয়ে এই 17 বছরে এত বঞ্চিত হয়েছে মাননীয় স্পিকার। একটা পরিবারের সন্তান তার বাবার সঙ্গে দাঁড়াতে পারে না। আমরা চাই সেই পরিবারের সদস্যদেরকে এবং আমাদের শিক্ষিত বেকার যুবকদেরকে আগামীতে তাদেরকে উন্নত প্রশিক্ষণের মধ্য দিয়ে বাংলাদেশের সুনির্দিষ্ট নাগরিক হিসেবে দেশ এবং জাতির সেবা করার সুযোগ দেওয়া হবে কিনা, আমি সেটাই প্রশ্ন করছি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের কাছে।
1: মাননীয় মন্ত্রী।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। উনি যে সমস্ত দাবিগুলো করেছেন এগুলো সকল সবকিছু সরকারের প্ল্যানের মধ্যে রয়েছে, এবং এটা শুধু যারা নিগৃহীত হয়েছে তারা না, সমগ্র দেশবাসীর জন্য এই সুযোগ সুবিধা থাকবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর 2।
7: বিসমিল্লাহির রহমান রহিম। মাননীয় স্পিকার, আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমার সংসদে আমার যে চেয়ারে বসে আছি, যেখানে আমার অবস্থান, মনে হয় বাংলাদেশের তেঁতুলিয়াতে। এত দূর থেকে যে আপনি আমাকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন, সেই জন্য আপনাকে আরেকবার ধন্যবাদ জানাই। আপনার কাছে কাছে দূরের কোনো পার্থক্য নাই সেটা আপনি প্রমাণ করলেন। মাননীয় স্পিকার, আমি গত 28 এপ্রিল 71 বিধিতে একটা নোটিশ দিয়েছিলাম মাননীয় অর্থমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে। সেটা ছিল সম্প্রতি প্রচলিত নতুন ডিজাইনের ব্যাংকনোট নিয়ে জনমনে তীব্র বিরূপ প্রতিক্রিয়া এবং নকল টাকার ভয়াবহতার কারণে জনমনে আতঙ্কের সৃষ্টি বিধায় 71 বিধিতে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়,
1: মাননীয় সদস্য
7: করেছিলাম।
1: আপনি একটা সম্পূরক প্রশ্ন করুন।
7: হ্যাঁ, প্রশ্নের মানে চলে আসুন,
1: 71 বিধিতে যাবেন না, প্রশ্ন করুন।
7: জি, জাল টাকার বিস্তার, অবৈধ অর্থ ছাপানো, নতুন ডিজাইনের ত্রুটিযুক্ত ডিজাইন অরিজিনেশনের কারণে দেশে প্রচুর জাল টাকার বিস্তার সহ বহু অনিয়ম, দুর্নীতি এবং ফেসিস সরকারের অপকর্ম চলছে বিভিন্ন ব্যাংকগুলিতে। এগুলির লক্ষ্যে আমি অনুরোধ করেছিলাম, আবেদন করেছিলাম সংসদীয় কমিটি গঠন করার জন্য।
8: কিন্তু আদর সংশোধনী কমিটি গঠন করার জন্য আমি অনুরোধ করেছিলাম, আবেদন করেছিলাম, আমি সেই বিষয়ে অগ্রগতি জানার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
1: সংসদীয় কমিটি করবেন কিনা জাল টাকা ধরার জন্য?
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে এটা এই প্রশ্নের সাথে একেবারেই সম্পর্কিত কোন বিষয় না, উনি যদি নোটিশ দেন পরবর্তীতে সেটা আমি উত্তর দিতে পারব। ধন্যবাদ।
1: আতিকুর রহমান মুজাহিদ, কুড়িগ্রাম দুই।
9: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি স্ট্রেট আমাদের অর্থমন্ত্রীর কাছে একটা বিষয় উঠাতে চাই, যদিও ডিরেক্ট মানে সম্পূরক না। আমাদের মালয়েশিয়া, ব্রুনাই এবং বিভিন্ন দেশে সুকুক এবং অ্যাসেট বেস যে কোম্পানিগুলো, সিকিউরিটি কোম্পানিগুলো আমাদের ক্যাপিটাল মার্কেটে আসে, সেগুলো তো ওদের অনেক প্রচণ্ড রকম ওনাদের দেশে উন্নত হয়েছে। কিন্তু বাংলাদেশে এই ক্যাপিটাল মার্কেটে আমরা সুকুক বন্ড অথবা অ্যাসেট বেস যখন ক্যাপিটাল যতগুলা করা হয়, সেগুলোর বড় বাধা হলো এই অ্যাসেটটা ট্রান্সফার করতে গেলে অনেক বেশি ভ্যাট হয়, প্রায় 8-9%। এই কারণে এটা ডেভেলপ হয়নি আমাদের সুকুক বেস জিনিসগুলো। সেক্ষেত্রে এটা ট্যাক্সটা কমানোর ক্ষেত্রে আমাদের মাননীয় অর্থমন্ত্রীর কোনো ধরনের প্ল্যান আছে কিনা সেটার জন্য আমি একটু জানতে চাই।
1: মাননীয় মন্ত্রী।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার, একটু ভালো প্রশ্ন করেছেন। আসলে বাংলাদেশ এই মুহূর্তে ক্যাপিটাল মার্কেট অত্যন্ত খারাপ অবস্থায় আছে, এজন্য আমরা এখানে অনেকগুলো প্রোডাক্ট ডেভেলপ করতে পারি নাই। ইতিমধ্যে আপনারা জানেন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি নতুন কমিশন গঠন করা হয়েছে, অত্যন্ত বিজ্ঞ অভিজ্ঞ লোকদের নিয়ে, এবং আগামী দিনে ক্যাপিটাল মার্কেটকে অ্যাক্টিভেট করার জন্য, এর মাধ্যমে আমাদের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করার জন্য আমাদের অনেকগুলো ডিরেগুলেশন আসবে এবং এর মধ্যে সুকুব রয়েছে। সুতরাং এই মুহূর্তে আমি এটি আর বেশি বলতে পারছি না, তবে ক্যাপিটাল মার্কেটকে প্রমোট করার জন্য এবং এটাকে এর মাধ্যমে দেশের অর্থনীতিকে গতি সঞ্চার করার জন্য যত প্রয়োজনীয় সংস্কারের প্রয়োজন সব সংস্কার করা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 193, আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6।
10: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই। ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি আমার নির্বাচনী এলাকা উপকূলীয় দ্বীপ হাতিয়া এই অঞ্চলের পিছাইয়া পড়ার শিক্ষার্থীদের মাঝে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা বিস্তারের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে কম্পিউটার ল্যাব স্থাপন করিবার ব্যাপারে আপনার পরিকল্পনা কি?
1: মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।
11: ধন্যবাদ মাননীয় স্পিকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল ল্যাবস স্থাপন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় বর্তমানে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় মোট 13টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। তালিকা নিম্নরূপ: 1 নম্বর সুকচর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
1: মাননীয় মন্ত্রী,
11: জি,
1: দীর্ঘ উত্তর পঠিত বলে গণ্য করা যেতে পারে।
11: আচ্ছা, ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য আব্দুল হান্নান মাসুদ, একটি সম্পূরক প্রশ্ন করুন।
10: মাননীয় স্পিকার, 13টি শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাব স্থাপন করা হলো, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের অকেজু এবং হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষক সংকট রয়েছে, এ ব্যাপারে মাননীয় মন্ত্রীর কাছে উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আর একটা সম্পূরক প্রশ্ন রাখতে চাই, সপ্তদশ শতাব্দী অষ্টদশ শতাব্দীতে শিল্প বিপ্লবের পর বর্তমান প্রযুক্তিগত বিপ্লবের যুগ, এই একবিংশ শতাব্দীতে সিলিকন ভ্যালির মতো করে যেভাবে বেঙ্গল সিলিকন ভ্যালি পশ্চিমবঙ্গ হয়েছে, বেঙ্গালুরুকে একটা সিলিকন ভ্যালি বলা হয় যার উপর নির্ভর করে ভারতের অর্থনীতি অনেক ডেভেলপড হয়েছে, আমরা ক্যালিফোর্নিয়া সেই সিলিকন ভ্যালির মতো করে বাংলাদেশে কোনো প্রযুক্তি বান্ধব কোনো শহর গড়ে তোলার ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ রয়েছে কিনা? এই ক্ষেত্রে যে কোনো একটা ছোট দ্বীপকে সরকার দ্বীপকে চাইলে একটা প্রযুক্তি বান্ধব শহরে গড়ে তুলতে পারে এবং প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা প্রদান করলে এক্ষেত্রে বাংলাদেশ প্রযুক্তি বিপ্লবের ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। সরকারের এই ব্যাপারে কোনো উদ্যোগ রয়েছে কিনা আমি মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই।
1: মাননীয় মন্ত্রী,
6: ধন্যবাদ। মাননীয় স্পিকার, সরকারের এরকম পরিকল্পনা রয়েছে, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আমাদের সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আরিফা সুলতানা, মহিলা আসন 30।
12: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করে বলবেন বৈধ পথে রেমিটেন্স প্রেরণ বৃদ্ধির জন্য প্রণোদনা প্রদানের পাশাপাশি হুন্ডি নির্ভরতা কমাতে সরকার কি ধরনের কাঠামোগত সংস্কার গ্রহণ করেছে এবং প্রবাসীদের সঞ্চয় ও বিনিয়োগকে দেশের উৎপাদনশীল খাতে যুক্ত করবার জন্য বাজেটে কোনো নতুন ব্যবস্থা রাখা হয়েছে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী।
6: আই থিঙ্ক প্রশ্নটা কনফিউজিং, এটা কি আমাকে করেছে নাকি ফাইন্যান্স মিনিস্টার সাহেব করেছেন? অর্থমন্ত্রী
1: প্রশ্নটি আবার বলবেন।
12: বৈধ পথে রেমিটেন্স প্রেরণ বৃদ্ধির জন্য প্রণোদনা প্রদানের পাশাপাশি হুন্ডি নির্ভরতা কমাতে সরকার কি ধরনের কাঠামোগত সংস্কার গ্রহণ করেছে এবং প্রবাসীদের সঞ্চয় ও বিনিয়োগকে দেশের উৎপাদনশীল খাতে যুক্ত করবার জন্য বাজেটে কোনো নতুন ব্যবস্থা আছে কিনা?
1: মাননীয় সদস্য, এটা তো ডাক টেলিযোগাযোগ মন্ত্রীর প্রশ্ন না।
12: আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি মাননীয় স্পিকার।
1: আচ্ছা, করেন।
12: মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, গ্রহণ অনুগ্রহ করে জানাবেন কি
1: অর্থমন্ত্রী না টেলিযোগাযোগ মন্ত্রী?
12: আচ্ছা, আমি আরেকটা, আচ্ছা এখন টেলিযোগাযোগ মন্ত্রী, সরি আমি,
1: আচ্ছা ওয়েট করেন যখন অর্থমন্ত্রী। সুবর্ণা শিকদার, মহিলা আসন।
13: ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি ওরাকান্দি গ্রামের কথা বলতে চাই। বিগত 115 বছর ধরে আমাদের ঐতিহ্যবাহী সেই গ্রামে একটি জনবহুল জনসমাগম হয়ে থাকে, যেখানে 30-40 লক্ষ লোক সেখানে উপস্থিত হয় এবং 3 দিন ব্যাপী এই মেলার পিছনে যে সমস্ত ভক্তরা সমাগম করে এখানে আসে সেখানে ইন্টারনেটের কোনো ব্যবস্থা নেই, 3 দিন ধরে আমরা ইন্টারনেটবিহীন সেখানে থাকতে হয়। আমার প্রশ্ন, ইন্টারনেটের কোনো সুযোগ সুবিধা সেখানে করা যায় কিনা? করলে এই মানুষগুলো উপকৃত হবে এবং আমরা ইমার্জেন্সি ইন্টারনেট সুযোগ সুবিধা পাবো। আমি মাননীয় মন্ত্রীর কাছে ইন্টারনেট সুযোগ সুবিধা করতে পারবেন কিনা জানতে চাই। ধন্যবাদ আপনাকে।
1: মাননীয় মন্ত্রী।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। যে লোকসংখ্যার কথা বলা হলো, ইনশাল্লাহ আপনার মেলার সময় আমরা, আপনার যেটা চেয়েছেন মাননীয় এমপি মহোদয়, আপনাকে সেই ইন্টারনেটের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দিব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আব্দুল্লাহ আল আমিন, মাননীয় সদস্য, নারায়ণগঞ্জ 6।
14: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই। যে আমরা জানি, আমরা মোবাইল রিচার্জ করলে এই মোবাইল রিচার্জের প্রায় 38 টাকা বা 39 টাকা, 100 টাকার মধ্যে 39 টাকা ট্যাক্স হিসেবে কেটে নেওয়া হয় এবং পরোক্ষ কর সহ এটা 56-58 টাকা পর্যন্ত কেটে নেওয়া হয়। মন্ত্রীও ব্যাপারটা অ্যাড্রেস করেছিলেন কয়েকদিন আগে, মাননীয় মন্ত্রী। আমি মাননীয় মন্ত্রীর কাছে সবিনয়ে জানতে চাই যে এখানে 20% একটা সম্পূরক ট্যাক্স আছে। মাননীয় স্পিকার, মোবাইল ফোন এখন আর বিলাস দ্রব্যে নাই, মোবাইল ফোন এখন আমাদের বেসিক নিডে পরিণত হয়েছে। তো আমরা জানি যে সম্পূরক ট্যাক্সগুলো বিলাস দ্রব্য বা সিগারেট ইত্যাদি ব্যাপারে হচ্ছে অ্যাড করা হয়। তো মোবাইল ডাটার মধ্যে সম্পূরক ট্যাক্স 20%, এটা কি আসলে পরিবর্তন করা হবে কি না, এই মর্মে আমি মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর কাছে সবিনয়ে জানতে চাই।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। সম্পূরক ট্যাক্সের কথা যেটা বলা হলো, এখানে ফাইন্যান্স মিনিস্টার আছেন, ওনার সাথে কথা বলে কিভাবে কি করা যায় এবং সরকার কতটুকু বিবেচনা করবে এটা ইনশাল্লাহ ইন কোর্স অফ টাইম ইনশাল্লাহ আমরা জানাব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী।

0: কলিমউদ্দিন আহমদ, মাননীয় সদস্য শ্রীরামগঞ্জ পাঁচ।
1: মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই যে কম্পিউটার ডিজিটাল ল্যাব স্থাপন করার পরিকল্পনা করছেন এবং ডিপিপি রেডি করছেন, আমাদের ছাতকে এবং দোয়ারা বাজারে পর্যাপ্ত সংখ্যক স্কুল এবং কলেজে কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করছি। সাথে সাথে প্রত্যেক উপজেলাতেই টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ আছে। বর্তমান যুগের দাবিতে এই সমস্ত টেকনিক্যাল স্কুল এবং কলেজে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করার কোনো পরিকল্পনা মন্ত্রণালয়ের আছে কিনা? ধন্যবাদ।
0: মাননীয় মন্ত্রী।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় এমপি মহোদয়, বলতে চাই আপনার এই ছাতক এবং দোয়ারা বাজারে যে আপনার রিকোয়ারমেন্ট, আমাদের ডিপিএম পদ্ধতি আমাদের চালু আছে, ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আমরা এবার 5,000 ডিজিটাল ল্যাবের কথা বলেছি, চেষ্টা করছি আমরা উইদিন নেক্সট 6 to 8 মান্থসের মধ্যে আল্লাহ চাইতো আপনাদের যে রিকোয়ারমেন্ট দেওয়ার চেষ্টা করব। আর কি প্রশ্ন করলেন এটা? ও, টেকনিক্যাল স্কুল কলেজগুলিতেও যে আমরা এই টেকনিক্যাল স্কুলগুলিতে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ হল। এখন আমি যাচ্ছি বিশেষ অধিকার প্রশ্নের নোটিশ বিধি 164 সম্পর্কে। এ বিষয়ে প্রথম নোটিশটি দিয়েছেন মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1। তিনি তার নোটিশে উল্লেখ করেছেন বিগত 2024 সালে 5ই আগস্টের মূল কথা ছিল উই ওয়ান জাস্টিস, সুবিচার চাই। এই সুবিচার নিশ্চিত করার জন্য সুবিচার নিশ্চিত করার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীর। মহান সংসদে 350 জন মাননীয় সংসদ সদস্য সমান পরিমাণ বরাদ্দ পাবেন, কিন্তু এ পর্যন্ত কতবার কি পরিমাণ দেওয়া হয়েছে বা হচ্ছে তা এমপিদের জানানো হয়নি। সরকারি দলের এমপিদের বেশি পরিমাণ দেওয়া হচ্ছে এবং বিরোধী দলের এমপিদেরকে মোটে দেওয়া হয়নি এবং কাউকে কাউকে কিছু দেওয়া হয়েছে। এই ধরনের বেইনসাফি বরাদ্দ দিয়ে আমাদেরকে বঞ্চিত করেছে। এই বরাদ্দ জনগণের জন্য, কিন্তু বিরোধী দলের এমপিদের না দিয়ে আসলে জনগণকেই বঞ্চিত করেছেন। এই পদক্ষেপ একটি অন্যায় এবং বড় ধরনের জুলুম। সুবিচার চাই, অধিকার চাই। এ ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, মাননীয় সদস্যের নোটিশটি নির্বাচনী এলাকার উন্নয়ন বরাদ্দ ও সরকারি নীতিমালার সাথে সম্পর্কিত। সংসদীয় আইন ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী সরকারি তহবিল বা উন্নয়ন বরাদ্দের বণ্টন সংক্রান্ত যে কোনো অসঙ্গতি বাজেট আলোচনা, ছাঁটাই প্রস্তাব কিংবা কার্যপ্রণালী বিধির 71 বা অন্য বিধির আওতায় সংসদে উত্থাপন করার সুযোগ রয়েছে। উপরন্তু গতকাল প্রশ্নোত্তর পর্বে মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এ বিষয়ে উত্তর দিয়েছেন। এমত অবস্থায় কার্যপ্রণালী বিধির 164 বিধির অধীনে আপনার নোটিশটি বিশেষ অধিকার ক্ষুণ্ণের প্রশ্ন হিসাবে গ্রহণ করা গেল না বলে দুঃখিত। অপর বিশেষ অধিকার প্রশ্নের নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল হান্নান, চাঁদপুর 4। তার নোটিশের বিষয়বস্তু তার নির্বাচনী এলাকা চাঁদপুর 4 ফরিদগঞ্জে একাধিকবার রাজনৈতিকভাবে বাধার সম্মুখীন হয়েছেন। গত 21 ফেব্রুয়ারি শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদনের জন্য সময় তার প্রতিরোধ করা হয় এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এছাড়া গত 31 মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যাওয়ার পথে তার গাড়ির গতিরোধ করা হয়। পরবর্তীতে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠান চলাকালে উপজেলা গেটের সামনে বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে তার কয়েকজন নেতাকর্মী আহত হন। এসব ঘটনার পিছনে কারা জড়িত এবং কি কারণে বারবার এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এই জন্য তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। একই সঙ্গে ফরিদগঞ্জে বিএনপির ঐক্য ও সাংগঠনিক শক্তি অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য তিনি মাননীয় সংসদ নেতার সহযোগিতা কামনা করেছেন। এই প্রসঙ্গে আমার বক্তব্য হল, মাননীয় সদস্য, আপনার নোটিশে উল্লেখিত নির্বাচনী এলাকার রাজনৈতিক কোন্দল, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে কার্যপ্রণালী বিধির বিভিন্ন বিধিতে প্রশ্ন উত্থাপনের সুযোগ রয়েছে, উপরন্তু উত্থাপনীয় বিষয়ে কোনো দলিল সংলগ্ন করেননি। বিশেষ অধিকারের প্রশ্ন, কোয়েশ্চেন অফ প্রিভিলেজ, কেবল তখনই উত্থাপন করা যায় যখন সংসদ সদস্য হিসাবে আপনার কোনো আইনগত অধিকার বা সংসদীয় দায়িত্ব পালনে প্রত্যক্ষ বাধার সৃষ্টি হয়। নির্বাচনী এলাকার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, এ বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। কার্যপ্রণালী বিধির 165 বিধি অনুযায়ী নোটিশে কোনো সুনির্দিষ্ট বিষয় উত্থাপন করা হয়নি। এমত অবস্থায় কার্যপ্রণালী বিধির 164 বিধির অধীনে আপনার বিশেষ অধিকার ক্ষুণ্ণের নোটিশটি গ্রহণ করা গেল না বলে দুঃখিত। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ গুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে 83 মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন, নিপুণ রায় চৌধুরী মহিলা আসন 11, শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15, মাহবুবুর রহমান বেলাল রংপুর 3, মোহাম্মদ আব্দুল বারী সর্দার রাজশাহী 4, এম এ হান্নান ব্রাহ্মণবাড়িয়া 1, মোহাম্মদ মতিউর রহমান ঝিনাইদহ 3, রেহানা আক্তার রানু মহিলা আসন 4, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন মহিলা আসন 6, মোহাম্মদ জনাব সালাউদ্দিন গাজীপুর 4, খায়রুল কবির খোকন নরসিংদী 1, মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, রাশেদা বেগম হীরা মহিলা আসন 3, সাবিকুন নাহার মহিলা আসন 39, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ শেরপুর 1, মোহাম্মদ গোলাম রসুল যশোর 4, নীলুফার চৌধুরী মণি মহিলা আসন 10, মোহাম্মদ আব্দুল আজিজ নাটোর 4, মোহাম্মদ মাহবুবুল আলম কুড়িগ্রাম 3, জি এম নজরুল ইসলাম সাতক্ষীরা 4, মোহাম্মদ আব্দুল সত্তার নীলফামারী 1, অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ 2, মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা 6, আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী 2, আনিসুর রহমান মাদারীপুর 3, মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালী 2, শেখ ফরিদ আহমদ চাঁদপুর 3, মোসাম্মদ শাম্মি আখতার মহিলা আসন 22, আরিফা সুলতানা মহিলা আসন 30, মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর 1, মোহাম্মদ শকতুল ইসলাম মৌলভীবাজার 2, মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা 2, এস এ জিন্না কবির মানিকগঞ্জ 1, মোহাম্মদ আব্দুল মান্নান ব্রাহ্মণবাড়িয়া 5, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুর 2, মোহাম্মদ নজমুল হুদা মেহেরপুর 2, আমির রেজাজ খান খুলনা 1, মোহাম্মদ নুরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ 3, সানজিদা ইসলাম মহিলা আসন 16, নেওয়াজ হালিমা আর্লি মহিলা আসন 5, আবুল কায়সার মোহাম্মদ নজরুল ইসলাম গাইবান্ধা 3, মাসুদ সিদ্দিকী পিরোজপুর 1, মোহাম্মদ রায়হান সিরাজি রংপুর 1, আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ 4, মোহাম্মদ এনামুল হক নওগাঁ 2, মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16, মোহাম্মদ আব্দুল করিম গাইবান্ধা 2, জনাব জয়নুল আবেদিন বরিশাল 3, এস কে আজিজুল বারী খুলনা 4, এম মাহবুব উদ্দিন নোয়াখালী 1, এরশাদুল্লাহ চট্টগ্রাম 8, আখতার হোসেন রংপুর 4, মোহাম্মদ সেলিম রেজা সিরাজগঞ্জ 1, ইমরান আহমদ চৌধুরী সিলেট 6, এ ই সুলতান মাহমুদ বাবু জামালপুর 2, মোহাম্মদ আখতারুজ্জামান ময়মনসিংহ 10, হাফিজ মোহাম্মদ রবিউল বাসার সাতক্ষীরা 3, মোহাম্মদ মুজিবুর রহমান রাজশাহী 1, সৈয়দ জয়নুল আবেদিন ঢাকা 4, মোহাম্মদ জাহান্দার আলী মিয়া মাদারীপুর 2, মোহাম্মদ ইজ্জতুল্লাহ সাতক্ষীরা 1, মোহাম্মদ লুৎফুর রহমান টাঙ্গাইল 4, মোহাম্মদ সাদাত হোসেন লক্ষ্মীপুর 1, মোহাম্মদ আবদুল্লাহ মুন্সিগঞ্জ 1, মোহাম্মদ মুক্তার আলী যশোর 6, মনসুরা আক্তার মহিলা আসন 26, মোহাম্মদ আশরাফউদ্দিন নরসিংদী পাঁচ, কাজী রফিকুল ইসলাম বগুড়া এক, মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম নয়, মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিং ছয়, মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা দুই, মোহাম্মদ মাজেদুর রহমান গাইবান্ধা এক, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ভুইয়া নারায়ণগঞ্জ এক, মোহাম্মদ কামরুজ্জামান মুন্সিগঞ্জ তিন, মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া তিন, এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা ১৮, এস এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর দুই, মোহাম্মদ মাহবুবুল হক রুবেল শেরপুর তিন, সানসিলা জেব্রিন মহিলা আসন ১৫, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল জামালপুর তিন, সুলতানা আহমেদ মহিলা আসন ১৭, আন্না মিন্স মহিলা আসন ১৯। নোটিশগুলোর মধ্যে থেকে আমি মহিলা আসন ১১ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য নিপুণ রায়চৌধুরী, নরসিংদী এক আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকন এবং নাটোর দুই আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মাননীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলির নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হল না বলে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা হয়নি, বিধি অনুযায়ী তাদের মধ্যে থেকে প্রত্যেককে নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে দুই মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাব। তবে মোট ৩০ মিনিটের মধ্যে যতজন সদস্য বক্তব্য রাখা সম্ভব ততজন সদস্যই বক্তব্য রাখবেন। মাননীয় সদস্যবৃন্দ, বিধি অনুযায়ী আজকে বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশটি শুধু পড়বেন, বৈঠকের জন্য প্রযোজ্য অন্য বৈঠকের জন্য প্রযোজ্য কোনো নোটিশ পড়বেন না। প্রথমে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল রংপুর তিন।
3: আসসালামু আলাইকুম, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এ বিষয়ে ইতিপূর্বে বারবার ডিসকাশন করেও সুযোগ পাইনি, আজকে আমার এই বিষয়টি সুযোগ পেয়ে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টি হল যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চরম স্বাস্থ্য সংকট, জনবল ঘাটতি নিরসন ও চিকিৎসা সেবার মান উন্নয়নের প্রসঙ্গে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান। এটা মূলত এই বিভাগের ৮টি জেলা হাসপাতাল বলে বিবেচিত হতে পারে, যেখানে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা গ্রহণ করে থাকেন। কিন্তু দীর্ঘদিন যাবৎ এই হাসপাতালে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর তীব্র জনবল সংকট বিদ্যমান। উল্লেখ্য যে হাসপাতালটি ১৯৯৩ সালে ৬০০ শয্যায় উন্নীত করা হয় এবং পরবর্তীতে ২০১০ সালে ১০০০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখনও ৬০০ শয্যার পুরাতন জনবল কাঠামো দিয়েই ১০০০ শয্যার সেবা প্রদান করা হচ্ছে। তা বাস্তবিক অর্থে অত্যন্ত কঠিন ও প্রায় অসম্ভব ব্যাপার। দীর্ঘদিনেও প্রয়োজনীয় জনবল নিয়োগ না হয় সেবার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক দামি যন্ত্রপাতি যোগ্য জনবলের অভাবে ব্যবহার না হয়ে স্টোররুমে পরিত্যক্ত অবস্থায় নষ্ট হচ্ছে। বর্তমানে প্রতিদিন প্রায় ২২০০ থেকে ২৫০০ রোগী হাসপাতালে ভর্তি থাকে, যা নির্ধারিত শয্যা সংখ্যার অনেক বেশি। ফলে রোগীদের বেডের পরিবর্তে মেঝেতে করিডোরে মানবেতরভাবে চিকিৎসা নিতে বাধ্য হতে হয়। এছাড়া পর্যাপ্ত সংখ্যক ক্লিনার না থাকায় হাসপাতালে যত্রতত্র ময়লা বর্জ্য পড়ে আছে, পরিচ্ছন্নতা রক্ষা করা সম্ভব হচ্ছে না, যা রোগীদের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। আরো
0: মোহাম্মদ আব্দুল বারী সর্দার রাজশাহী ৪।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে আমার উত্থাপনের বিষয় আমার নির্বাচনী এলাকা বাগমারার নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার দাবি প্রসঙ্গে। আসলে আমরা সবাই জানি শিক্ষায় জাতির মেরুদণ্ড, এবং যে দেশ যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। এই শিক্ষিত জাতি গড়ার কারিগর আমাদের সম্মানিত শিক্ষকগণ। কিন্তু আমার নির্বাচনী এলাকা ৫৫ রাজশাহী ৪ বাগমারার প্রায় ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠান এখনো এমপিওভুক্ত হয় নাই, যেটা দেশ স্বাধীনের ৫৫ বছর পরেও আমার মনে হয় সবার জন্যই বেদনাদায়ক। এবং আমার এমনও দেখেছি আমার বাগমারায় এই সম্মানিত শিক্ষকগণ এমপিএভুক্ত না হওয়ার কারণে মানবেতর জীবন যাপন করছেন এবং অনেকেই অটোরিকশা চালান, চার্জার ভ্যান চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করছেন। তাই মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি জোর দাবি জানাতে চাই, এ সমস্ত নন এমপিএভুক্ত প্রতিষ্ঠানগুলো মানবিক দিক থেকে বিবেচনা করে জরুরি ভিত্তিতে এমপিএভুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি। সাথে আমিও জানাতে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে আমার নিজে প্রতিষ্ঠিত করা একটা শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ বিএম কলেজ, যার জেনারেল শাখা আজ 26 বছর হয়ে গেল, তারপরেও এখনো এমপিএভুক্ত হয় নাই। এ ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় সদস্য এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া এক।
5: বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া এক, নাসিরনগর উপজেলা। এখানে একটিমাত্র সরকারি কলেজ আছে, যেটি 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর 1997 সালে এটি ডিগ্রি পাস কোর্স চালু হয়। সর্বশেষ 2018 সালে এটা জাতীয়করণ করা হয়েছে। তো এই কলেজটিতে অনার্স কোর্স চালু না থাকার কারণে আমাদের উপজেলা সদর থেকে জেলা সদর প্রায় 30 মাইল দূরে আমাদের এই হাওর বেষ্টিত গরিব এলাকার কৃষক পরিবারের ছেলেমেয়েরা ঠিক মতন লেখাপড়া করতে পারে না। তাই আমি আজকে আমার মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে সংসদে উপস্থিত আছেন। আমি অনুরোধ করে বলবো যে এই নাসিরনগর আসনটি স্বাধীনতা সংগ্রামের পর এই প্রথম নাসিরনগরের জনগণ বিএনপিকে উপহার দিয়েছে। আমি প্রথম বিএনপির এমপি এখানে নির্বাচিত হয়েছি। আমাদের জনগণের অনেক প্রত্যাশা যে আমাদের এই সরকারের আমলে আমাদের নাসিরনগরের উন্নয়ন হবে এবং আমাদের এই কলেজেতে অনার্স কোর্স চালু করা হবে। আমি গতকালকে আমার মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নিকট একটি ডিউ লেটার দিয়েছি, আমার এই কলেজটিতে যেন তাড়াতাড়ি অনার্স কোর্স চালু করে আমাদেরকে, আমাদের এই হাওয়ার বিস্তৃত গরিব অসহায় মানুষকে শিক্ষার সুযোগ যেন করিয়ে দেওয়া হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্য মোহাম্মদ মতিউর রহমান, ঝিনাইদহ তিন।
6: আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ মতিউর রহমান, 83 ঝিনাইদহ তিন, মহেশপুর কোটচাঁদপুর নির্বাচনী এলাকা। আমার মহেশপুর উপজেলাটি 12 ইউনিয়ন ও 1 পৌরসভা নিয়ে গঠিত। 77 কিলোমিটার ব্যাপী ভারতীয় সীমান্ত এলাকা রয়েছে। তন্মধ্যে 10 কিলোমিটার এলাকা কাঁটাতারের বেড়া নেই, সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এই আমার 6 ইউনিয়ন ভারতীয় সীমান্ত রয়েছে। এটা মাদক ও চোরাচালানের অভয় অরণ্যে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, মাদক ও মাদকের মরণ সবলের আঘাতে গোটা দেশের তরুণ ও যুব সম্প্রদায় জর্জরিত। এই আঘাতে গোটা জাতি বিধ্বস্ত। এমত অবস্থায় আমার এত বড় একটি উপজেলাতে মাত্র 3 পুলিশ ফাঁড়ি রয়েছে, আর 2-3 বিজিপি ক্যাম্প আছে, তা আইন শৃঙ্খলা রক্ষায় যথেষ্ট নয়। ল এনফোর্সিং এজেন্সিস আরো লজিস্টিক সাপোর্ট আরো প্রয়োজন। আমি 2 পুলিশ ফাঁড়ি, কমপক্ষে 2 পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাই, মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং রাষ্ট্রীয়ভাবে গোটা দেশে প্রতিটা ওয়ার্ডে সর্বদলীয় মাদক নির্মূল কমিটি গঠনের মাধ্যমে এই জাতিকে মাদকের মরণ সবল থেকে বাঁচানোর আহ্বান জানাচ্ছি। আমরা যদি ইসলামের দিকে ফিরে আসি, ইনশাল্লাহ এ সমস্ত সমস্যা অতি সত্তরই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দেশ ও জাতি গঠনে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় সদস্য রেহানা আক্তার রানু, মহিলা আসন 4।
7: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমার উত্থাপনীয় বিষয় ফেনীবাসীর প্রাণের দাবি, ফেনীতে একটি মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ স্থাপন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, ভৌগোলিক কারণে ফেনী জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। গত কয়েক বছর ধরে ফেনীবাসী উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা এই সংসদে ফেনী থেকে চারজন এমপি এসেছি, আমরা একজন যোগ্য মন্ত্রী পেয়েছি। আমাদের চারজন এমপির প্রাণের দাবি, আমাদের ফেনীর গণমানুষের দাবি, ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। ইতিপূর্বে ফেনীতে একটি প্রাইভেট মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, চাঁদা না দেবার কারণে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে জানে না, আওয়ামী লীগ শুধু ধ্বংস করতে জানে, কিন্তু বিএনপি গড়তে জানে। মাননীয় প্রধানমন্ত্রী 2026 সালের 25 জানুয়ারি ফেনী সরকারি কলেজের মাঠে একটি নির্বাচনী সভায় অঙ্গীকার করেছিলেন তিনি ফেনী মেডিকেল কলেজ স্থাপন করবেন। এই দাবিটি যতদিন পূরণ না হবে মাননীয় স্পিকার, ততদিন এই দাবির পক্ষে এই সংসদে কথা বলে যাব। প্রয়োজনে এই সংসদের দক্ষিণ প্লাজায় আমরা চারজন এমপি আমরা অনশন করব। এই বিষয়টি অতি জরুরি, বিধায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার জন্যে আমি আমার অনেক প্রিয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: মাননীয় সদস্য মোসাম্মদ ফরিদে ইয়াসমিন, মহিলা আসন 6।
8: মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি সর্বপ্রথমে মহান রাব্বুল আলমিনের কাছে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি এবং আমার মাননীয় প্রধানমন্ত্রীকে আমার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রিয় কুষ্টিয়া জেলাকে সংস্কৃতির জেলা ঘোষণা ও বাস্তবায়ন প্রসঙ্গে আমি আমার বক্তব্য পেশ করছি। মাননীয় স্পিকার, কুষ্টিয়া শুধু একটি জেলা নয়, এটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল কেন্দ্র। এ জেলার মাটি থেকে বহু রাজনীতি, জ্ঞানী গুণী ও কবি সাহিত্যিক, সাধক, সাংবাদিক, শিল্পী, অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিদের জন্ম হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য লালন শাহ, মীর মোশাররফ হোসেন, কাঙ্গাল হরিনাথ মজুমদার, গগন হরকরা, ফরিদা পারভিন, আব্দুল জব্বার, সালাউদ্দিন লাবলু, এস আই টুটুল প্রমুখ। কুষ্টিয়া জেলার আরও অনেক শিল্পী তাদের সৃষ্টির মাধ্যমে দেশের সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রেখেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি রয়েছে সেখানে। প্রতি বছর পয়লা বৈশাখ সহ বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। লালন শাহের আখড়ায় প্রতি বছর দেশ বিদেশ থেকে হাজার হাজার লোক আসা যাওয়া করে। প্রতিদিন উক্ত স্থানে পর্যটক ও লালন ভক্তগণ ঘুরতে আসেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, কুষ্টিয়াকে একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করতে সহায়তা করুন। এখানে একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হলে এটি বিশ্বজুড়ে শিল্পীদের এবং গবেষকদের জন্য একটি প্ল্যাটফর্ম হবে। কুষ্টিয়া যে সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্য ধারণ করে সেটিকে বিশ্বময় তুলে ধরার জন্য আপনার নেতৃত্ব অপরিহার্য। বর্তমান সরকার দেশের জনগণের মনের কথা, মনের অনুভবগুলো বাস্তবায়নে অনেক পদক্ষেপ গ্রহণ করে চলেছে। তাই কুষ্টিয়া জেলার সর্বস্তরের মানুষের প্রাণের দাবি আমারও।
0: মাননীয় সদস্য সালাউদ্দিন, গাজীপুর 4।
9: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মাদক নির্মূল, গরু চুরি রোধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণে যৌথ অভিযান পরিচালনা প্রসঙ্গে আমাদের আজকের 71 বিধিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন। কিন্তু দুঃখজনক হল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে উপস্থিত নেই, আশা করি তিনি আমাকে উত্তর দিয়ে বাধিত করবেন। মাননীয় স্পিকার, সারা বাংলাদেশেই বিশেষ করে আমার নির্বাচনী এলাকা গাজীপুর 4 কাপাসিয়ায় মাদকের উৎপাত, মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ী এবং মাদক নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের দখলে চলে গেছে পুরো যুব সমাজ। এই যুব সমাজকে যদি বাঁচাতে হয় চোরাচালান বন্ধ করতে হবে, মাদক ব্যবসা বন্ধ করতে হবে, মাদক সেবন বন্ধ করতে হবে। এই মাদক সেবনের সাথে সম্পর্কিত হল গ্যাং কালচার। কিশোর গ্যাংরা সমাজে নানাভাবে অস্থিরতা তৈরি করছে, যানমালার নিরাপত্তার জন্যে মারাত্মকভাবে বিঘ্নিত করছে, যে কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতি হয়েছে। এই পরিস্থিতি উত্তরণে দ্রুত বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর এলিট শ্রেণী যারা রয়েছে, র‍্যাব, বিজিবি এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ বাহিনীর অভিযান আমি দাবি করছি। একই সাথে আমি আমার নির্বাচনী এলাকার কাপাসিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি করছি, দ্রুত আমার থানার মডেলকরণের মধ্য দিয়ে এ কাপাসিয়া মডেল থানাকে সত্যিকার অর্থে উপযোগী করার জন্য পুলিশ ভ্যান, সংশ্লিষ্ট অস্ত্রসহ ব্যবস্থা করার মধ্য দিয়ে যথাযথ মানে উন্নীত করার জন্য দাবি জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা এক।
10: ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দানের জন্য। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী আসন চুয়াডাঙ্গা এক, যেটা কর্কট ক্রান্তি রেখার উপরে পতিত হয়। এখানে বছরের অধিকাংশ সময় অধিক তাপমাত্রা এবং সূর্যালোক প্রাপ্ত অঞ্চল হিসেবে পরিচিত। এখানে বছরের অধিকাংশ সময়ই সূর্যের বিকরণ বিদ্যমান থাকায় আমি মূলত এখানে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী বরাবর দৃষ্টি আকর্ষণ নোটিশ এনেছি, কিন্তু উনি এখন সংসদে উপস্থিত নাই। আমি ওনার দৃষ্টি আকর্ষণ করব যে সৌর বিদ্যুৎ ভিত্তিক গ্রিন এনার্জি পার্ক স্থাপনের জন্য আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে নোটিশ এনেছি। আমি যেটা বলতে চাই মাননীয় স্পিকার, বর্তমান সরকার সৌর বিদ্যুৎ থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য 2030 সাল নাগাদ একটা প্রকল্প গ্রহণ করেছেন, কিন্তু এখন পর্যন্ত সেখানে 1,781 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যা মোট উৎপাদনের 2.3 থেকে 4.6% মাত্র। এ কারণে যদি চুয়াডাঙ্গাতে একটি সৌর বিদ্যুৎ ভিত্তিক গ্রিন এনার্জি পার্ক স্থাপন করা হয়, তাহলে যেমনিভাবে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, জীবাশ্ম জ্বালানির উপরে নির্ভরতা হ্রাস পাবে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ সম্ভব হবে, এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব রয়েছে সেটা মোকাবেলায় এটা গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। সে কারণে এবং পাশাপাশি আমার এলাকার যে যুব সমাজ আছে, বেকার যুবকদের তাদের কর্মসংস্থান এবং বিনিয়োগ বৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সে কারণে আমাদের বৈদ্যুতিক চাহিদা পূরণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হবে হিসাবে আমি মাননীয় জ্বালানি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। চুয়াডাঙ্গার এই আবহাওয়াকে কাজে লাগিয়ে আমরা এখানে একটি গ্রিন এনার্জি পার্ক যেন অতিবিলম্বে স্থাপন।
0: মাননীয় সদস্য রাশেদা বেগম হীরা, মহিলা আসন 3।
11: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, রাব্বুল আলমিনের করুণায় এই মহান সংসদে এইবার সহ তৃতীয়বারের মতো আসার সৌভাগ্য আমার হয়েছে, তাই রাব্বুল আলমিনের কাছে শুক্রিয়া। আমার কৃতজ্ঞতা আমার দলের প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সকল স্থায়ী কমিটির নেতাদের, যারা আমাকে এই সংসদে আসার জন্য উপযুক্ত মনে করেছে। মাননীয় স্পিকার, আমার মনোযোগ আকর্ষণের নোটিশটি মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের মাননীয় মন্ত্রীর কাছে। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, যা হচ্ছে উচ্চ শিক্ষার সকল প্রতিষ্ঠানে শিক্ষিকা এবং ছাত্রীদের, যাদের দুগ্ধপোষ্য সন্তান রয়েছে বা ছোট সন্তান একা ফেলে আসতে পারে না, তাদের জন্য ডে কেয়ার সেন্টার খোলার প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমাদের দেশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বয়সী মেয়েদের বিয়ে হয় এবং সন্তানও হয়ে যায়, এর উদাহরণ প্রচুর। নারীদের জন্য প্রাকৃতিকভাবে আরোপিত এই রিপ্রোডাকটিভ ভূমিকার জন্য তারা উচ্চশিক্ষার আলো থেকে বঞ্চিত হয়। প্রচুর আগ্রহ ও ভালো রেজাল্ট হওয়ার পরও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে অনেক নারী নিজের জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে না। সন্তান পালন লালনের ক্ষেত্রে মায়ের বুকে দুধ খাওয়া একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। মাননীয় স্পিকার, এটি শুধু একটি পরিবার বা একজন নারীর ব্যক্তিগত ক্ষতি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের মেধা বিকাশের এক বিরাট অন্তরায়। একটি সমাজের এক অংশকে ফেলে অন্য অংশকে যতই শক্তিশালী করা হোক না কেন, সমাজের জন্য তা মঙ্গলজনক নয়। শরীরের এক অংশ ফুলে ওঠা স্বাস্থ্যের লক্ষণ নয়, ব্যাধির লক্ষণ। এই ব্যাধি থেকে সমাজকে রক্ষার জন্য প্রতিটা উচ্চশিক্ষাতে ডে কেয়ার সেন্টার স্থাপন করে নারীদের জন্য এটা একটি অত্যাবশ্যক পরিকল্পনা। এ ব্যাপারে আমি মাননীয় মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় সদস্য সাবিকুন নাহার, মহিলা আসন 39।
12: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আমার দল বাংলাদেশ জামাত ইসলামীকে, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই মহান সংসদে বিরোধী দলের আসন অলঙ্কৃত করছেন এবং সংরক্ষিত মহিলা আসনে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি এই প্রথমবারের মতো সংসদে এসে গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান

0: জুলাই যোদ্ধাদের, যাদের রক্তদান, আত্মত্যাগ, জুলুম, নির্যাতন ও পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং আমরা এই মহান সংসদে আসার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আমার আজকের যে বিষয়টি জনগুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতি আমার উত্থাপনের বিষয়। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরকারের মূল্যবান বাড়ি ও সম্পত্তি দখলমুক্ত করা, স্বাধীনতা উত্তরকালে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে যেসব সম্পত্তিকে পরিত্যক্ত ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছিল, সেগুলোর একটি বড় অংশই এখন সরকারের নিয়ন্ত্রণে নেই। রাজধানীতে সরকারের এমন 123টি মূল্যবান পরিত্যক্ত বাড়ি দীর্ঘদিন ধরে প্রভাবশালী সিন্ডিকেটের অবৈধ দখলে রয়েছে। হাজারো কোটি টাকা মূল্যের এ সরকারি সম্পত্তি উদ্ধারে কোনো ভূমিকা নেই। গুলশান, বনানী এবং ধানমন্ডির মতো অভিজাত এলাকায় বহু আবাসিক বাড়ি রাতারাতি অবৈধভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তর করে প্রতি মাসে কোটি কোটি টাকা হাতে নিচ্ছে দখলদাররা। এসব সরকারি সম্পত্তি দখলদারদের হাত থেকে মুক্ত করে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় মন্ত্রী
1: মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 2।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে 71 বিধিতে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপন করছি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি 4 লেনে আছে, সেটিকে 6 লেনে উন্নীতকরণ এবং আমার এলাকা শেরপুর তথা ময়মনসিংহ শেরপুর মহাসড়কটিকে 4 লেনে উন্নীতকরণ প্রসঙ্গে, এই মহাসড়কটি বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ এলাকা, বিশেষ করে এদেশের গার্মেন্টস শিল্প এই এলাকার একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কিন্তু আজকে দীর্ঘদিন যাবৎ 4 লেনে উন্নীত এই মহাসড়কটি যে মানে রয়েছে, তাতে জনদুর্ভোগ যেমন একদিকে বৃদ্ধি করেছে, তেমনি উন্নতির জন্য এই মহাসড়কটি খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে না। তথাপি আমি বলছি, ময়মনসিংহ শেরপুর মহাসড়ক ময়মনসিংহ বিভাগীয় শহরের সঙ্গে শেরপুর জেলার একমাত্র প্রধান সড়ক যোগাযোগ মাধ্যম এবং উত্তর পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর। প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী, পণ্যবাহী দূরপাল্লার যানবাহন এই মহাসড়ক দিয়ে চলাচল করে, কিন্তু দীর্ঘদিন ধরে মহাসড়কটি 2 লেন বিশিষ্ট থাকায় যানবাহনের ক্রমবর্ধমান চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে শেরপুর নকলা ফুলপুর অংশটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিআরটি এর বিগত 5 বছরের তথ্য অনুযায়ী বিভিন্ন দুর্ঘটনায় 772 জন নিহত এবং 956 জন গুরুতর আহত হয়েছেন। এমতাবস্থায় মানুষের জীবন রক্ষা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার স্বার্থে এই মহাসড়কের সক্ষমতা অনিবার্য দাবি। অন্যদিকে শেরপুর একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা, ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ, স্থলবন্দর কার্যক্রম, কৃষিপণ্য পরিবহন, শিল্পায়ন সহ সামগ্রিক বিষয়কে সামনে রেখে আমি দাবি জানাচ্ছি মাননীয় মন্ত্রীর কাছে, এই সড়কটিকে 4 লেনে উন্নীত করা, পাশাপাশি ঢাকা থেকে ময়মনসিংহ শহরকে সড়ককে 6 লেনে উন্নীত করা। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য নীলুফার চৌধুরী মণি, মহিলা আসন 10।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে দক্ষ মানব সম্পদ তৈরি ও রপ্তানিতে সরকারের পরিকল্পনা গ্রহণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, কথায় আছে গতিতে জীবন আর স্থিতিতে মরণ। দক্ষ জনশক্তির গতি একটি দেশকে সামনের দিকে অগ্রসর করে। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার বড় ভূমিকা রাখছে আমাদের এই প্রবাসী আয়। 2025 সালে জিডিপিতে এই দক্ষ জনশক্তি আমাদেরকে 7% আয় আমরা এর মাধ্যমে অর্জিত হয়েছে। প্রতি বছর মাননীয় স্পিকার প্রায় 1 মিলিয়ন দক্ষ এবং অদক্ষ শ্রমিক বিদেশে পাড়ি দেন। এদের মধ্যে বেশিরভাগই অদক্ষ এবং অশিক্ষিত। অথচ বিশ্বব্যাপী শ্রমিকের চাহিদা কমছে এবং চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপিত হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের দক্ষ শ্রমিকের যোগান যদি না বাড়াতে পারে, বাংলাদেশের শ্রম বাজার হারানোর উচ্চ ঝুঁকি রয়েছে। মাননীয় স্পিকার, 80-এর দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এই যাত্রা শুরু হয়েছিল। মিডিল ইস্টের সরকার প্রধান যখন উনাকে বলেছিলেন যে আপনি কি চান আপনার দেশের, উনি বলেছিলেন আমি আপনার কাছে কিছুই চাই না,

0: আমি শুধু আমার এই বৃহৎ জনশক্তির একটা অংশ আপনার এখান থেকে আমি কর্মে নিয়োগ করতে চাই। সেইখান থেকে শুরু, সেই হাত ধরে আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবও, উনিও জোর দিয়েছেন এই জনশক্তির যাতে উন্নত হয় আগামী বাংলাদেশে, সেটার জন্য এই জনশক্তি মন্ত্রীর আপনার মাধ্যমে বলতে চাচ্ছি যে সমস্ত বাংলাদেশের জেলা এবং থানায় কিভাবে এই প্রশিক্ষণগুলো দেয়া যায় এবং কত তাড়াতাড়ি, কারণ প্রতি মাসে প্রতিদিন।
1: মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর 4।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একাত্তর বিধি অনুযায়ী জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে আমার উত্থাপনের বিষয় হচ্ছে দুটি কমপ্লেক্স, স্বাস্থ্য কমপ্লেক্স হসপিটালের বিষয়ে অগণিত অসংখ্য সমস্যা জর্জরিত আমার নির্বাচনী এলাকা 61 নাটোর 4 গুদাসপুর বরাইগ্রাম। প্রায় 6 লক্ষাধিক মানুষ সেখানে বসবাস করে, কৃষিকাজ এবং মৎস্য চাষের উপরেই তারা জীবিকা নির্বাহ করে। সারাদিনের কর্মক্লান্ত মানুষ যখন অসুস্থ হয়ে হসপিটালের দিকে ধাবিত হয়, হসপিটালের করুণ দশা থেকে তারা মুখ ফিরিয়ে চলে আসে, অভিযোগের বার্তা নিয়ে আসে আমাদের কাছে। আমরা যখন হসপিটালে যাই অভিযোগ নিয়ে, হসপিটাল কর্তৃপক্ষ আমাদের যে তথ্যাদি তুলে ধরেন তাতে আমরা শাসনের দণ্ড তাদের উপর আর তুলে ধরতে পারি না। স্বল্প সময়ের মধ্যে আমি 2-1টি অভিযোগের কথা মাননীয় স্বাস্থ্য দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি। গুদাসপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গাইনি, অর্থোপেডিক এবং নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার থাকলেও অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসক শূন্য পদ, অপারেশন থিয়েটার একেবারেই অকার্যকর অবস্থায় পড়ে আছে, হাসপাতাল ভবনে প্রায়শই বিদ্যুৎ, পানি ও স্যানিটারি লাইনের সমস্যা দেখা দেয়। তা সমাধান করার জন্য স্বাস্থ্য প্রকৌশল বিভাগ এ যোগাযোগ করা হলে বেশিরভাগ সময়ই তাদের বরাদ্দ না থাকায় জরুরি ভিত্তিতে মেরামত করতে পারেন না। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার এর বরাদ্দকৃত জিপ গাড়িটির জ্বালানি এবং ড্রাইভারের বেতন বিগত 2 বছর যাবৎ বন্ধ আছে। জেনারেটরের জন্য প্রয়োজনীয় জ্বালানি বরাদ্দ না থাকায়।
1: মোহাম্মদ মাহবুবুল আলম, 20, 3।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুযায়ী আমার আজকের নোটিশের বিষয় হল উলিপুর পৌরসভার সেবার মান, ড্রেনেজ সিস্টেম সংস্কার, রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, কাগজে কলমে আমার নির্বাচনী আসনের এই পৌরসভাটি এ ক্লাসের একটা পৌরসভা হলেও এর সেবার মান এবং রাস্তাঘাটের অবস্থা একেবারেই নাজুক। পৌরসভার অনেক বড় অংশ জুড়ে এখনও কাঁচা রাস্তা আছে মাননীয় স্পিকার, এবং এই রাস্তার অনেকগুলো জায়গায় একেবারে চলার অনুপযুক্ত। এই পার্লামেন্ট সহ সারা বাংলাদেশের অনেক ইউনিয়নের মানুষ পৌরসভা হওয়ার জন্য আন্দোলন করে মাননীয় স্পিকার। আমার নির্বাচনী আসনে বাঘুরহাট নামক অঞ্চলে আমি গিয়েছিলাম, সেই এলাকার মানুষ আমাকে অনুরোধ করেছে তারা যেন তাদেরকে যেন পৌরসভার বাইরে রাখা হয়। এর কারণটা হল মাননীয় স্পিকার, পৌরসভা হওয়ার কারণে তাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে, কিন্তু পৌরসভার যে সেবা, পৌরসভার যে সার্ভিস, পৌরসভার যে অবকাঠামো, এর সব কিছু সেখানে অপ্রতুল। মাননীয় স্পিকার, আমাদের এই পৌরসভার মধ্যে স্ট্রিট ল্যাম্পের বিশাল অভাব, এর মধ্যে সাপ্লাইয়ের পানি খুবই অপ্রতুল, আধুনিক স্বাস্থ্যসম্মত ড্রেনেজ একেবারেই নেই, একটু বৃষ্টি হলেই চলাচল অনুপযোগী হয়ে যায়, এর মধ্যে ডাস্টবিনের খুব ভালো কোনো ফেসিলিটিস নেই, বর্জ্য নিষ্কাশনের জন্য একটা বর্জ্য নিষ্কাশন কেন্দ্র হলেও এর প্রাথমিক কাজ শুরু হয়েছে বাট এটা এখনো শেষ হয়নি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমাদের এই অনুন্নত পৌরসভার দিকে উনি যেন বিশেষ দৃষ্টি দেন এবং অতি দ্রুত উলিপুর পৌরসভার সেবার মান বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নগুলোর ব্যাপারে উনি যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।
1: জিএম নজরুল ইসলাম, 4।
4: মাননীয় স্পিকার, আপনাকে মোবারকবাদ। আমার নির্বাচনী এলাকা সাতক্ষীরা চার, সংসদীয় আসন আট, একটি কোস্টাল বেল্ট নদীমাতৃক বানভাসী এলাকা এবং দেশের সর্ববৃহত্তম উপজেলা। এটা নদীমাতৃক এলাকা, প্রায় দুইটি ইউনিয়ন, এখানে দ্বীপ ইউনিয়ন, প্রায় পাঁচ লক্ষ লোকের বাস। মাননীয় স্পিকার, প্রতিটি ইউনিয়নে বিদ্যুতের সংযোগ লাইন যাওয়ার পরেও দীর্ঘদিন থেকে বর্তমান পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ খুবই অপ্রতুল। বিশেষ করে সুন্দরবন সন্নিহিত এলাকা হওয়ার কারণে এখানের বাচ্চারা রাতে পড়াশোনা, বাইরে বের হওয়া, বাঘের আক্রমণের ভয়, বিভিন্ন ইস্যু আতঙ্কিত থাকে। আর বিদ্যুতের যে সরবরাহ অত্যন্ত অপ্রতুল হওয়ার কারণে সবাই উদ্বিগ্নতায় ভুগতে থাকে। এখানে সরবরাহ লাইন বেশি হওয়ার কারণে গ্রিড, এখানে বিদ্যুতের যে গ্রিড হওয়া দরকার সেটা এখনো স্থাপিত হয়নি। এদের মধ্যে আমরা সকালে দৃষ্টি আকর্ষণ করলেও অনেক দেরি হয়ে যাচ্ছে বলে এলাকাবাসী মনে করছে। আমরা চাচ্ছি আমার শ্যামনগর এবং কালীগঞ্জ পাশাপাশি দুইটি উপজেলার মধ্যবর্তী জায়গায় কিংবা শ্যামনগরের দক্ষিণ পশ্চিম প্রান্তে যদি একটি 33 kV বিদ্যুতের গ্রিড স্থাপন করা যায় এবং এটা দ্রুত সম্পন্ন করা যায়, তাহলে বিদ্যুৎ সরবরাহ ভালো হতে পারে এবং জনগণের চাহিদা পূরণ হতে পারে। আমি মাননীয় বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী দেশ আকর্ষণ করছি আপনার মাধ্যমে, আমার এই প্রত্যন্ত এলাকায়, বানভাসী এলাকায়, কোস্টাল বেল্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্যে একটি বিদ্যুতের গ্রিড, 33 kV গ্রিড অতি দ্রুত স্থাপন যাতে করা যায়।
1: মাননীয় সদস্যবৃন্দ, 2 মিনিট ব্যাপী বক্তব্য এখানেই শেষ হল। সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটে বিরতি দেওয়া হল। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
5: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন আসরের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই আবারও সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন মহান আল্লাহ পাকের শানে হামদ, পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পরিবেশিত হচ্ছে।

এতক্ষণ মহান আল্লাহ পাকের সানে হামদ, পরে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানে নাত পরিবেশিত হলো। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন ভক্তিমূলক গান শুনবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে আসরের নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে, যা এখন আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং এর গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনা। প্রথমে আমি মাননীয় সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন বগুড়া চারকে তার জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। অনুপস্থিত উত্থাপিত হল না। পরেরটা সদস্য মোশা হোসেন, আপনি কি এসছেন না আসতে পারেননি? আসতে পেরেছেন শেষ পর্যন্ত? আচ্ছা, উত্থাপন করুন।
1: মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার কার্যপ্রণালী বিধির 71 বিধির অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। আমার নোটিশে উপস্থাপনীয় বিষয় রাস্তা নির্মাণের টেন্ডার প্রক্রিয়া সহজীকরণ এবং জলাশয় সমিতি সহ বেহাল দশার থেকে রক্ষাকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে। মাননীয় স্পিকার, আপনি জানেন যে আমাদের রাস্তাঘাটগুলোর অবস্থা খুবই খারাপ। সেই রাস্তাগুলোকে নির্মাণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। একটি সরকার কেবলই মাত্র ভূমিষ্ঠ হয়েছে, সরকার অতিদ্রুত বাস্তবায়ন করা সম্ভব নয়, এটা আমরা নিজেরাও জানি। কেবল 60 মাসের ভিতর 3 মাস যাচ্ছে, 3 মাস অতিক্রম আমরা করেছি। মাননীয় স্পিকার, একটি বিষয় আমি অবগত করতে চাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে এরকম যে আমরা দেখেছি যে ফ্যাসিস্ট সরকারের আমলে এইটা এই রাস্তাঘাট নির্মাণের সময় তারা তাদের লোকজন দিয়ে বিভিন্ন কলা কৌশলে এই 17 থেকে 19 বছর যেভাবে রাস্তাঘাটগুলোকে মেনটেন্স করার
0: চেষ্টা। মাননীয় সদস্য, এই পর্যায়ে আপনি নোটিশটি পড়বেন, পরে আপনাকে যখন প্রশ্ন করতে দেওয়া হবে তখন সংক্ষেপে কিছু বলতে পারবেন, এখন জাস্ট নোটিশটি পড়ুন।
1: দেশের উন্নয়ন কাজের অংশ হিসেবে রাস্তাঘাট নির্মাণ অন্যান্য বিষয় বিভিন্ন বিষয়ে সরকারি দলের জন্য দরপত্র আহ্বান করা হয়, কিন্তু বর্তমান দরপত্র আহ্বানের নীতিমালা জটিল হওয়ার কারণে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়, যার ফলে উন্নয়ন কাজের অনেক ধরনের বাধা সৃষ্টি হয়, ফলে উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত হয়। কাজের জড়িতদের অনেক সময় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। অপরদিকে দেশের যে সকল জলাশয় রয়েছে সেই জলাশয়গুলো ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের সমিতি গঠন করা হয়, উক্ত সমিতি সঠিকভাবে পরিচালিত না হয় সরকার এবং সুবিধাভোগী যারা সুবিধা ভোগকারীগণ নানা ধরনের অসুবিধার মধ্যে পড়ে, তাই এ বিষয়ে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করা জরুরি। উন্নয়নের অগ্রযাত্রা ত্বরান্বিত করার লক্ষ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। এই বিষয়টা গতকাল আলোচনা হয়েছে, তারপরে আমি আজকে এর উত্তর দিচ্ছি। দেশের উন্নয়ন কাজের অংশ হিসেবে গ্রামীণ রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া বড় রাস্তা নির্মাণের ক্ষেত্রে সড়ক ও মহাসড়ক বিভাগ কাজ করে থাকে। এক্ষেত্রে এলজিইডির আওতায় জেলা, উপজেলা ও অন্যান্য ক্রয়কারী কার্যালয় হতে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006 পাবলিক প্রকিউরমেন্ট রুল 2025 এর অনুযায়ী অধিকাংশ ক্ষেত্রে দুইটি পদ্ধতিতে ক্রয় কার্য সম্পাদন করা হয়। এগুলো হচ্ছে সীমিত দরপত্র পদ্ধতি এলটিএম, যার নির্দিষ্ট প্রাক্কলিত মূল্য সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত, এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতি ওটিএম, যা যে কোনো পরিমাণ প্রাকৃত মূল্যের জন্য প্রযোজ্য। তবে সর্বক্ষেত্রে পিপিআর এর আইন ও বিধি সঠিকভাবে অনুসরণ করা হয়। পিপিআর এর আইন ও বিধি পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক প্রণয়ন করা হয়েছে এবং বর্তমানে সে অনুযায়ী দরপত্র আহ্বানে যাবতীয় কার্যক্রম সম্পাদন করা হয়ে থাকে। দরপত্র আহ্বান ও সহজীকরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট পিপিআর 2025 সংশোধন করা যেতে পারে। যা পরিকল্পনা মন্ত্রণালয় এখতিয়ারহীন। মাননীয় স্পিকার, গতকাল আমরা বলেছি যে আমরা এটা নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, আমরা এই রুলটাকে পরিবর্তন করার জন্য আমরা কাজ শুরু করব। অন্যদিকে বাংলাদেশের জলাশয় সমূহ মূলত ধরন ও ব্যবহারের উপর ভিত্তি করে একাধিক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। ভূমি মন্ত্রণালয়, দুই পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। হাওর, বাওর, বিল, নদী, ঝিল বা অন্য কোনো প্রাকৃতিক জলাভূমি জলমহল হিসেবে ভূমি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। এক্ষেত্রে সরকারি জলমহল নীতিমালা 2009 অনুযায়ী ইজারা প্রদান করা হয়ে থাকে। বর্ণিত বিষয়টি স্থানীয় সরকার বিভাগ সংশ্লিষ্ট না হওয়ায় নোটিশটির জলাশয়ের সমিতি গঠনে ব্যবস্থা থেকে রক্ষণাবেক্ষণের বিষয়টি ভূমি মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য মোহাম্মদ মোস্তফা হোসেন, আপনি এ ব্যাপারে একটি প্রশ্ন করতে পারেন।
1: মাননীয় স্পিকার, আমার প্রশ্নটুকু এটি হচ্ছে, আমাদের মাননীয় মন্ত্রী অত্যন্ত বিচক্ষণ এবং বসিয়ার নেতা, আমাদের পরম শ্রদ্ধেয়, আমি তার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। মাননীয় স্পিকার, দীর্ঘ 19 বছরে আমরা কিন্তু এক অবস্থানে অবস্থান করতে পারিনি। আমরা এক অবস্থান থেকে আরেক অবস্থান সবসময় একটা নাজুক পরিবেশ পরিস্থিতির মধ্যে ছিলাম। এই যে জলাশয়ের পাড়ে যেটা সমবায় সমিতি থেকে তারা একটা লাইসেন্স নিয়ে থাকে, আমার নির্বাচনী এলাকা 39 বগুড়া 4 কাহারু নন্দীগ্রাম, অনেক বড় বড় পুকুর আছে। মাননীয় স্পিকার, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সেখানে সমবায়ের নামে একটা সমিতি এখানে ইনক্লুড করা হয়েছে পুকুরের পাড়ে, তো সেই পুকুরগুলো 19 বছর তারা খেয়েছে। ওই শুধু সমিতির নাম তারা ভাড়ায় চালিত, এগুলোকে ভাড়া দেয়, তাদের লাইসেন্সগুলোকে ভাড়া দিয়ে একজনকে দিলেই সবচাইতে যে নিয়ারে থাকে সেই কিন্তু সে পুকুরটা চাষ করে। মাননীয় স্পিকার, 19 বছর তারা শুধু এসবই করেছে, এখনো যদি সেটা ভাড়ায় চালায় বা তার থেকে নিয়ে যদি আর এক ফ্যাসি সেটাকে জলাশয়ে মাছ ধারণ করে, তাহলে আমাদের শিক্ষিত বেকার যুবকরা সেই সুযোগ পাচ্ছে না। মাননীয় স্পিকার, আমি চাই অতি দ্রুত অবৈধ সরকারের যেসব লিস্ট দেওয়া হয়েছিল, যাদের নামে আমাদের হচ্ছে সমবায় সমিতি লাইসেন্স দেওয়া হয়েছিল সারা বাংলাদেশে, সেগুলোকে বাতিল করে অতি দ্রুত আবার নতুন করে জলাশয় নীতিমালা আইন প্রণয়ন করা হোক, যাতে সর্বসাধারণ সকলে যেন এটাকে উন্মুক্তভাবে ডাকার ব্যবস্থা করতে পারে। মাননীয় স্পিকার, সেই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় মন্ত্রী।
2: মাননীয় স্পিকার, এটা আমি বলছি যে এটা ভূমি মন্ত্রণালয়ের ব্যাপার, এবং আমি যেটা প্রত্যাশা করব যে ভূমি মন্ত্রণালয়ের প্রশ্নটি স্থানান্তর করা হয়েছে, আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি, আর উনি যদি সেখানে করে দেন তাহলে সেটা ভালো হবে। তবে নীতিগতভাবে সমবায়ের অধীনে যেগুলো থাকে সেগুলো আমাদের আলাদা বিষয়ে, সমবায় দপ্তরের অধীনে থাকে, কিন্তু এটা যেহেতু আপনার ভূমি মন্ত্রণালয় লিস্ট দেয়, সুতরাং ভূমি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করলেই ঠিক হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন মাননীয় সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন লক্ষ্মীপুর এককে
3: জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। কার্যপ্রণালী বিধি 71 বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ, মহোদয়, এত দ্বারা নোটিশ প্রদান করছি যে সংসদ অধ্যক্ষের বৈঠকে আমি নিম্নলিখিত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় মৎস্য পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, ইলিশ মাছ আমাদের জন্য অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত সুস্বাস্থ্য একটি মাছ। এই ইলিশ মাছ রক্ষা করার জন্য 1991 সালে বিএনপি সরকার সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেছে ঝাটকা রক্ষা করার জন্য। 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত ঝাটকা নিধন একেবারে নিষিদ্ধ, তার মধ্যে দিয়েও কিছু অসাধু আপনার জেলে এবং অসাধু ব্যবসায়ীরা মিলে এই ঝাটকা নিধন চালিয়ে যাচ্ছে, বিশেষ করে নজরদারির অভাবে।

0: নিয়মিত সাহসী অভিযান এবং নজরদারি বৃদ্ধির জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।
1: প্রাণী সম্পদ মন্ত্রী।
2: মাননীয় স্পিকার, ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ঝাটকা সংক্রান্ত এই নোটিশটি পড়ার জন্য। মাননীয় স্পিকার, ঝাটকা সুরক্ষা ও ইলিশের উৎপাদন বাড়াতে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিয়মিত চাঁদপুর বরিশাল জেলা সহ দেশের বিভিন্ন জেলায় ঝাটকা ও ইলিশ সমৃদ্ধ পদ্মা মেঘনা সহ বিভিন্ন নদ নদীতে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে। এছাড়া ঝাটকা বিক্রয় ও পরিবহন বন্ধে মৎস্য আড়ত, মাছঘাট এবং মৎস্য অবতরণ কেন্দ্রে সহ বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মাননীয় স্পিকার, চাঁদপুর এবং বরিশাল জেলায় ঝাটকা ইলিশ সুরক্ষায় নভেম্বরে 25 থেকে মে 26 পর্যন্ত সর্বমোট 163টি মোবাইল কোর্ট এবং 2033টি অভিযান পরিচালনার মাধ্যমে 1,07,000 মিটার কারেন্ট জাল সহ অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই সাথে উল্লেখিত অভিযানের মাধ্যমে 19,50,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। 213 জন অসাধু জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, চলতি 25-26 অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ইলিশ সমৃদ্ধ 20 জেলার 98টি উপজেলায় ঝাটকা আহরণে বিরত থাকা জেলেদের জীবিকা নির্বাহের জন্য 3,67,000 জেলে পরিবারকে মাসিক 40 কেজি হারে 58,720 মেট্রিক টন ভিজিএফ চাল খাদ্য সহায়তা হিসাবে প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, উল্লেখ্য চাঁদপুর জেলায় 39,400 জেলে পরিবারের মাসিক 40 কেজি হারে 6,304 মেট্রিক টন চাল, বরিশাল জেলায় 44,736 জেলে পরিবারকে মাসিক 40 কেজি হারে 7,158 মেট্রিক টন চাল খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সম্প্রতি মুন্সিগঞ্জ জেলায় প্রশাসক ও জেলা মৎস্য দপ্তর কর্তৃক আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করে প্রায় 15টি অবৈধ কারেন্ট জাল উৎপাদনকারী কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, কারখানাগুলি সিলগালা করা হয়েছে, ফলে ভবিষ্যতে অবৈধ কারেন্ট জালের উৎপাদন ও ব্যবহার কমবে, ঝাটকা রক্ষা কার্যক্রম সহায়ক হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আবার আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রশ্ন করার জন্য।
1: মাননীয় সদস্য মোহাম্মদ সাদাত হোসেন, আপনি এবার একটি প্রশ্ন করতে পারেন।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। কৃষকদের বা বিশেষ করে যারা জেলে আছেন তাদেরকে মানবিক সহায়তা করার জন্য মানবিক সহায়তার কার্যক্রমটা আরও জোরদার করা দরকার। বিশেষ করে জুনের পর থেকে আর কোনো মানবিক সহায়তা করা হবে না বলে আমরা জানতে পেরেছি, এটা যেন চালু থাকে। আর মাননীয় স্পিকার, বিশেষ করে চাঁদপুর বরিশাল ভোলা রামগতি এই ইলিশের অভয়ারণ্যকে রক্ষা করার জন্য কোস্টগার্ডকে চট্টগ্রাম থেকে আসতে হয়, সেখানে অনেক সময় নষ্ট হয়, কিন্তু ভোলা থেকে যদি কোস্টগার্ড এই চাঁদপুর বরিশাল ভোলা এবং রামগতিতে তারা নজরদারি করে এবং এই ব্যাপারে যদি মাননীয় মন্ত্রী যথাযথ পদক্ষেপ নেয়, তাহলে আমার মনে হয় যেসব অসাধু জেলেরা ঝাটকা নিধনের জন্য এই নিয়োজিত, কোস্টগার্ড খুব দ্রুততার সাথে তাদেরকে আপনার প্রতিহত করতে পারবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী মৎস্য ও পানি সম্পদ।

0: કંટ્રોલ લે એ પ્રાણી સંપદ
1: જે ધન્યવાદ માનનીય સ્પીકર આમાર મને માનનીય સંસદ સદસ્ય જા બોલેছে কথাটা সত্য আমরা আগামী দিনে চেষ্টা করছি যে এক্স্যাক্টলি ভোলাতে আরেকটা কোস্টগার্ড স্টেশন করার জন্য আমাদের সরকারের মূল উদ্দেশ্য ঝাটকা নিধন বন্ধ করা মাননীয় স্পিকার এখানে একটা সত্যি কথা যেটা বলতেই হবে সেটা হলো যারা মৎস্য শিকারী বা মৎস্য আহরণ করে মৎস্যজীবী এরা নেহায়েতে একেবারে দরিদ্র মানুষ একেবারে খেটে খাওয়া মানুষ মাননীয় স্পিকার যে কথাটা বলতে হয় যে খিদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ দেখলো জলছানো রুটি মনে হয় ঠিক এমনি ক্ষুধার্ত মানুষ অভাবী মানুষ এই মৎস্যজীবীরা তাই বর্তমান সরকার আগামী দিনে এই মৎস্যজীবীদেরকে যারা মৎস্য আহরণ করে এদেরকে আরো কিছু জব দেওয়ার জন্য এখানে একটা জিনিস বলে রাখি মাননীয় স্পিকার যারা এই মৎস্য আহরণ করে এরা নৌকার মালিক 1% লোক না জালের মালিকও তারা না তারা কিন্তু দাদন খাটে এখানেই মূল কথাটা দাদনদারদের অর্ডারে তখন তাদেরকে মুভ করতে হয় তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা যেন দাদনদারের কাছে তারা যেন বাধ্য না হয় এই কারণে তাদেরকে 12 মাস উপার্জনের জন্য আমরা কৃষি মন্ত্রণালয় বা মৎস্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা কিছু প্রকল্প নিচ্ছি বিশেষ করে গরু ছাগল লালন পালন করা এতে করে যখন এই মাছ আহরণ বন্ধ থাকবে তখন যেন তারা কারোর উপরে নির্ভরশীল না হয় আমরা আশা করি এই বছরে অনেকটা কন্ট্রোল হয়েছে আমরা ওনার কথায় একমত ওইখানে কোস্টগার্ডের স্টেশন চেঞ্জ করব একই সাথে এই মৎস্য আহরণকারী যারা তাদেরকেও আরো বেশি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য সেলফ সাফিসিয়েন্ট করার জন্য আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ আগামী দিনে আমরা আরো ভালো কিছু করতে পারবো ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী এবার আমি তৃতীয় নোটিশের সম্পর্কে বক্তব্য দিচ্ছি মাননীয় সদস্যবৃন্দ মাননীয় সদস্য জনাব শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15 জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য গৃহীত নোটিশটির উপর আলোচনা মাননীয় বাণিজ্য মন্ত্রীর অনুরোধে স্থানান্তরিত করা হল ধন্যবাদ

মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 62 বিধি অনুযায়ী জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মুলতবি প্রস্তাবের একটি নোটিশ পাওয়া গিয়েছে। নোটিশটির সিদ্ধান্ত সংসদকে অবহিত করব। নোটিশটি দিয়েছেন চট্টগ্রাম 15 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী। তার নোটিশে নিম্নলিখিত মুলতবি প্রস্তাব উত্থাপন করেছেন। চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের পতন রোধ, কাঁচা চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ফিরিয়ে আনার বিষয়। কার্যপ্রণালী বিধি 63 অ অনুযায়ী বাজেট আলোচনার দিনগুলোতে মুলতবি প্রস্তাব উত্থাপন করা যাবে না। বাজেট উত্থাপনের আগে বাজেট উত্থাপনের জন্য মাত্র দুদিন বাকি আছে। তার মধ্যে আজ 68 বিধিতে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হবে। মাননীয় সদস্যের বিষয়টি নিয়ে ইতিমধ্যে 71 বিধিতে একটি নোটিশ আলোচনার অপেক্ষা রয়েছে। এমতাবস্থায় কার্যপ্রণালী বিধির 63 উ বিধি অনুসারে মাননীয় সদস্যের নোটিশটি মুলতবি প্রস্তাব হিসাবে গ্রহণ করা গেল না বলে দুঃখিত।

0: মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা বিধি 68। আজ দিনের কার্যসূচিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা বিধি 68 জন্য একটি নোটিশ অন্তর্ভুক্ত আছে। নোটিশটি এনেছেন মাননীয় বিরোধী দলের নেতা জনাব মোহাম্মদ শফিকুর রহমান, ঢাকা 15। নোটিশের সপক্ষে 5 জন মাননীয় সদস্য স্বাক্ষরপূর্বক সমর্থন করেছেন। এরা হলেন মাননীয় সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান পাবনা 1, ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালী 2, মীর আহমদ বিন কাসেম ঢাকা 14, মোহাম্মদ আব্দুল বাতেন ঢাকা 16, জনাব সালাউদ্দিন গাজীপুর 4। কার্যপ্রণালী বিধির 69 বিধি উইদিন ব্র্যাকেট 2 উপবিধি অনুযায়ী আলোচনার সময় সর্বমোট 1 ঘন্টা। আমি এখন মাননীয় বিরোধী দলের নেতা মোহাম্মদ শফিকুর রহমান ঢাকা 15 তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন নোটিশের সপক্ষে সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি।
1: বিসমিল্লাহির রহমান রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনগুরুত্বপূর্ণ এই বিষয়টি আমলে নিয়ে আলোচনার সুযোগ দেওয়ার জন্য, যেহেতু ইসলামী ব্যাংক বাংলাদেশ দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক, দেশের মোট রেমিটেন্সের একটি উল্লেখযোগ্য অংশ এই ব্যাংকের মাধ্যমে দেশে আসে, যেহেতু তৎকালীন ফ্যাসিবাদী সরকারের অব্যাহত অপপ্রচার এবং কর্মকর্তা কর্মচারীদের রাজনৈতিক হয়রানি সত্ত্বেও 2016 সালে ব্যাংকটি 447 কোটি টাকারও বেশি মুনাফা অর্জন করে, সে সময় খেলাফি বিনিয়োগের হার ছিল মাত্র 4%। কিন্তু পরবর্তীতে ফ্যাসিবাদী সরকার নজিরবিহীন উপায়ে ব্যাংকটির নিয়ন্ত্রণ দখল করে এবং ব্যাংক লুটপাট ও অনিয়মের মাধ্যমে শুধু এই ব্যাংকেই নয়, দেশের সামগ্রিক অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এর ফলশ্রুতিতে 2024 সালে ব্যাংকের মুনাফা আশঙ্কাজনকভাবে কমে যায় এবং শেয়ার হোল্ডারদের কোনো লভ্যাংশ প্রদান করা সম্ভব হয়নি। খেলাপি বিনিয়োগের পরিমাণ মোট বিনিয়োগের প্রায় 51% এসে পৌঁছায়। যেহেতু ফ্যাসিবাদ পরবর্তী সময়ে ব্যাংকটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের পথে অগ্রসর হচ্ছিল, 1 বছরের ব্যবধানে ব্যাংকের মুনাফা 108 কোটি টাকা থেকে বেড়ে 137 কোটিতে উন্নীত হয়। ঠিক এমন সময় আবারও পুরোনা ব্যাংক দখলকারী চক্রের দৃষ্টি ব্যাংকটির দিকে পড়েছে। নতুন ষড়যন্ত্রের মাধ্যমে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে বিতর্কিত এবং দুর্নীতির অভিযোগে চিহ্নিত ব্যক্তিকে বসানো হয়েছে। একই সঙ্গে ব্যবস্থাপনায় অযৌক্তিক ও অন্যায় হস্তক্ষেপের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক
0: মাননীয় বিরোধী দলের নেতা, আপনি তো পরে আবার বলতে পারবেন, এই পর্যায়ে সংক্ষিপ্ত করেন, পরে আবার বলবেন।
1: এতটুকুতেই রাখতে পারি, যে বিষয়ে আলোচনা হওয়া জরুরি বলে আমি মনে করি। আপনাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।
0: থ্যাংক ইউ। এখন আমি আহ্বান জানাব মোহাম্মদ শফিকুর রহমান ঢাকা 15, এখন আমি আহ্বান জানাবো সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এখন আমি আহ্বান জানাব নুরুন্নেসা সিদ্দিকা, মহিলা আসন 37, আপনার সময় 5 মিনিট।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই সংসদে এসে কথা বলার তৌফিক দিয়েছেন। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক বাংলাদেশের একটা অত্যন্ত বলিষ্ঠ সম্ভাবনাময় ব্যাংক, যা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ এবং বর্তমান তাদের আশাকাঙ্ক্ষার প্রতীক। এর যাত্রা শুরু হয়েছিল 1983 সালে এবং কিছু আল্লাহ নিবেদিত প্রাণ বান্দা সেই সময়ে চ্যালেঞ্জটা গ্রহণ করেছিলেন। তারা এই সুদমুক্ত ইসলামী অর্থব্যবস্থা চালু করার নিয়তে এটা করেছেন, এবং তারা সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো ঘুরে তাদেরকে বিভিন্ন সরকারকে মোটিভেট করে তারা এখানে ইনভেস্ট করার ব্যবস্থা করেছেন। তারা এখন আল্লাহর দরবারে চলে গিয়েছেন, কিন্তু তারা যে সফল উদ্যোগটা নিয়েছিলেন সেটা মহিরুহ আকার ধারণ করেছে। বর্তমানে বাংলাদেশে ইসলামী ব্যাংকের 3 কোটির বেশি গ্রাহক রয়েছে এবং 80 লক্ষ উদ্যোক্তা রয়েছে। তো একটা ব্যাংক দেশের জন্য রক্ত প্রবাহের কাজ করে, শরীরের রক্ত প্রবাহের কাজ, যেমন শিরা উপশিরার কাজ, ঠিক তেমনি ব্যাংকের মাধ্যমে একটা সমাজের রক্ত প্রবাহ হয়। সেই ব্যাংকটাকে ধ্বংস করার জন্য সেই ইসলামী ব্যাংক ব্যবস্থা, যেখানে বিশ্বে নন্দিত এবং বাংলাদেশে আপামর জনতা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার কাছেই এটা নন্দিত, কিন্তু সবার আস্থার প্রতীক, কিন্তু সেই ব্যাংকটাকে ধ্বংস করে এই দেশের অর্থব্যবস্থাকে ধ্বংস করার জন্য নীল নকশা করা হয়েছিল, বিগত ফ্যাসিস্ট সরকার করেছিল, কিন্তু সেই ফ্যাসিস্ট আমল চলে গিয়েছে। তারপরে ব্যাংকটা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখন শুরু হয়েছে আরেকটা নতুন ষড়যন্ত্র। মাননীয় স্পিকার, আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি, যারা তারা কম বেশি আমরা কোরআন পড়ি, এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায়, অবৈধ এবং বাড়াবাড়ির কাজে পরস্পরকে সহযোগিতা করো না। আমরা এই নীতির ভিত্তিতে, কোরআনের এই নীতির ভিত্তিতে আমরা আজকে আমাদের সরকার যেই পথে আগাচ্ছে ইসলামী ব্যাংকের ব্যাপারে, আমরা এই নীতির ভিত্তিতে এটার প্রতিবাদ করছি, এবং তাদেরকে সংশোধিত হয়ে আবার নতুন করে তারা সৎ পথে ফিরে আসার জন্য আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। এই জন্য আমি বলবো যে ব্যাংকটা যেইভাবে চলছিল, অর্থাৎ তার যেই সুষ্ঠু নিয়ম নীতি ব্যবস্থাপনা, তার উপরে ব্যাংকটাকে ছেড়ে দেওয়ার জন্য এবং ব্যাংকের উপরে অযাচিত হস্তক্ষেপ না করার জন্য, কারণ এই দেশের মানুষ অন্যায় সহ্য করে কিন্তু বেশি দিন না। এই দেশের মানুষ প্রতিবাদ করতে জানে, এবং সেই প্রতিবাদটা তারা দেখিয়ে দিয়েছে 24 অগস্টে। এখন যদি ইসলামী ব্যাংককে তার পথে চলতে দেওয়া হয় এবং তার যেই নীতিমালা রয়েছে সেই নীতিমালার ভিত্তিতে যদি পরিচালিত হয়, তাহলে দেশ যেমন রক্ষা পাবে, জাতি উন্নত হবে এবং সরকারও রক্ষা পাবে। এই জন্য আমি সরকারের সুমতির আবেদন করছি, সুমতি আকর্ষণ করছি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মারদিয়া মমতাজ, মহিলা আসন 44। আপনার সময় 5 মিনিট।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে এমন একটি বিষয়ে আমরা কথা বলতে দাঁড়িয়েছি যেটি একই সাথে বাংলাদেশের অর্থনীতি এবং কোটি কোটি মানুষের স্বার্থের সাথে জড়িত। ইসলামী ব্যাংক বাংলাদেশে একটি আস্থার প্রতীক, প্রায় 400টি শাখা, 271টি উপশাখা, প্রায় 2800টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং 3 কোটির মতন গ্রাহক নিয়ে এটি বাংলাদেশের মানুষের কাছে একটি আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি এর আগের দিনগুলোতে সর্বাধিক সংখ্যক প্রবাসী অ্যাকাউন্টের মাধ্যমে 9 বার সর্বাধিক রেমিটেন্স সংগ্রহকারী ব্যাংক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকার কিভাবে এই ব্যাংকটিকে অবৈধভাবে দখল করে নিয়েছে এবং এমন একটি গ্রুপের মাধ্যমে দখল করে নিয়েছে যারা মোট খেরাপি ঋণের অর্ধেকের বেশি এই ব্যাংক থেকে তুলে নিয়েছিল। আমরা আশা করেছিলাম নির্বাচিত সরকার আসার পরে এই অবস্থার পরিবর্তন ঘটবে, আমরা দেখেছি নির্বাচিত সরকার আসার পরে এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দেয়া হলো যিনি জুলাই আন্দোলনের পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে জনতার কারণে, জনতার আকাঙ্ক্ষার কারণে অপসারিত হয়েছেন। আমরা জানি না এর পেছনের কারণ কি, বরং তার একজন পরিবারের সদস্য তার স্ত্রীর 3 কোটি টাকা ঋণ খেলাপি। সুতরাং এক্ষেত্রে আমাদের মনে হয় যে তিনি এই পদটির জন্য কিছুতেই যোগ্য ছিলেন না। এর প্রভাব যেটা পড়েছে সেটা 4 জুনের বিজনেস স্ট্যান্ডার্ড থেকে আমরা দেখি 7 দিনে 4,200 কোটি টাকা এখান থেকে তুলে নেওয়া যাওয়া হয়েছে, গ্রাহকরা আস্থা হারিয়ে ফেলছেন। সিআরআর প্রয়োজনীয়তা 7,000 থেকে কমে 2,600 কোটি টাকায় নেমে এসেছে। এই বিপুল ঐশ্বর্যময় ব্যাংকটি অবশেষে বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকার তারল্য সাহায্য প্রার্থনা করেছে, যেটি একই সাথে দেশের অর্থনীতির এবং ব্যাংকের জন্য চরম অবমাননাকর। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক বিষয়ে ক্ষমতা, জন আস্থা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা এই 4টি বিষয় জড়িত। সুতরাং দেশের অর্থনীতি এবং কোটি কোটি আমানতদারের স্বার্থে এই ধরনের অযাচিত হস্তক্ষেপ সামগ্রিক আর্থিক অবস্থায় প্রভাব ফেলতে পারে, এমত অবস্থায় আমরা 2টি বিষয় জোর দিতে চাই। 1, এই বাংলাদেশ ব্যাংকের এই সাবেক গভর্নরের প্রতি সরকারের এই পক্ষপাতিত্বের আমরা কারণ জানতে চাই। 2, বাংলাদেশ ব্যাংকের তদারকি কাঠামো, প্রাতিষ্ঠানিক স্বাধীনতা এবং সংসদীয় জবাবদিহিতার মধ্যে ভারসাম্যতা আনা জরুরি। মাননীয় স্পিকার, আমি সবশেষে বলতে চাই, ইসলামী ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি একটি ইকোসিস্টেম। সুতরাং এটিকে ক্ষতিগ্রস্ত করলে সারা দেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: পরবর্তী বক্তা মাননীয় সদস্য সাইফুল আলম, ঢাকা 12। আপনার সময় 5 মিনিট।
4: মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মাননীয় সংসদ সদস্য মাদিয়া মমতাজ 2 মিনিট লেফট রাখছেন, ওটা আপনি আমাকে দিতে পারেন। জি, মাননীয় স্পিকার, দেশের টোটাল ব্যাংক ও আর্থিক যে অব্যবস্থা এটা সম্পর্কে আমি কিছু বলতে চাই। বর্তমানে 34টি অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে 20টি প্রতিষ্ঠান গ্রাহকদের আমানত টাকা সময় মতো ফেরত দিতে পারছে না এবং 14টি ইসলামী ব্যাংক তাদের আমানতের টাকা ফেরত দিতে পারছে না। মাননীয় স্পিকার, এই জুন মাসে গত 2 দিন আগ পর্যন্ত ইসলামী ব্যাংক থেকে 35,000 কোটি টাকা গ্রাহক দ্বারা উত্তোলন করেছেন, যার ফলে যেটা বোঝা যাচ্ছে গ্রাহকদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, এটা পুরাতন তথ্য। মাননীয় স্পিকার, আপনি জানেন যে এদেশে রিজার্ভ চুরির মতো বড় ধরনের ঘটনা সংঘটিত হয়েছে এবং এদেশের ডিজিএফআইয়ের নেতৃত্বে ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তন হয়েছে, এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পত্রিকায় এসেছে। বড় ঋণ খেলাপির সংখ্যা অনেক, এর মধ্যে শীর্ষে আছে এসালম। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক রেটিং এবং খেলাপি ঋণের তুলনামূলক যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণে রেটিং আগে পজিটিভ ছিল, এখন সেটা নেগেটিভে চলে গেছে। সেটা যদি না হয়, পজিটিভ না হয়, তো আমরা ঋণ পাবো না। আমরা S&P স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর্ট যে আপনার তথ্য, মুদিজ এবং ফিচের তথ্য, সেখানে আমরা দেখতে পাই যে আপনার 2009 সালে ছিল পজিটিভ, 2009 আপনার 15 সালে ছিল স্টাবল এবং 2026 সালে সে B+ অর্থাৎ নেগেটিভে চলে আসছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, ব্যাংক খাতের সামগ্রিক খেলাপি ঋণের হার আপনার যেটা আপনার 2009 সালে 9.2 ছিল, 15 সালে 8.79, 26 সালে সেটা দাঁড়িয়েছে 32.26%। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ পরিস্থিতি 2009 সালে এটা 2-3% মধ্যে ছিল এবং 26 সালে বিতর্কিত ব্যবসায়ী এসালম জোরপূর্বক ইসলামী ব্যাংক দখল করার ফলে এইটা 79% এসে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ ব্যাংক খাতের নিয়ন্ত্রণ সংস্থার আপনার ভূমিকা বেশ বিতর্কিত এবং একজন আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন খেলাপি বলা যাবে না, তা আমি সেটা মেনে নিলাম। একজন ঋণগ্রস্ত ব্যক্তি, 89 কোটি টাকা ব্যাংক যার কাছে পাবে, তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন। মাননীয় স্পিকার, আজকে ইসলামী ব্যাংক এসআরএমের গ্রুপে হাতে তুলে দেওয়ার ফলে আজকে ইসলামী ব্যাংক হাজার হাজার কোটি টাকা আপনার আপনার দেশের বাইরে পাচার হয়ে গেছে। সাইপ্রাসের মতো আপনার একটি দেশ ইসলামী ব্যাংকে এসআরএমের সম্পত্তি আপনার বাজেয়াপ্ত করেছে। একসময় এদেশের ডলারের রেট ছিল 84 টাকা, আজকে সেই ডলার 126 টাকায় চলে গিয়েছে। IMF এর কাছে আমাদেরকে দ্বারস্থ হতে হয়েছে দেশ চালানোর জন্য। তা IMF এর মূল্যায়ন, IMF বলছে যে বেশ কয়েকটি বিষয় আমাদেরকে নজর দিতে হবে। প্রথম হল খেলাপি ঋণের প্রকৃত রূপ প্রকাশ। মাননীয় স্পিকার, আজকে খেলাপি ঋণের প্রকৃত রূপ প্রকাশ পায় না, সেখানে উইন্ডো ড্রেসিং হয়, কাজে সেটা দিতে হবে। তারা বলছে রাষ্ট্রায়ত্তের ব্যাংকের খেলাপি ঋণ কমানো, ব্যাংক তদারকির দুর্বলতা, পর্ষদ পুনর্গঠন, ওয়ার্ল্ড ব্যাংকের মূল্যায়ন ও আর্থিক ক্ষতির ঝুঁকি, আর্থিক খাতকে অর্থনীতির অন্যতম প্রধান ঝুঁকি হিসাবে বলা হচ্ছে। আজকে আমাদের ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে মাননীয় স্পিকার। তাই কোন ব্যাংকে, আরেকটি কথা হলো 5টি ব্যাংকে একত্রিত করা হয়েছে। আজকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো আপনি যখন কোনো ব্যাংকে একত্রিত করবেন, একটি অ্যাসেট ভ্যালুয়েশন আপনার মূল্যায়ন করা দরকার, সেটা না করেই 5টি ব্যাংকে একত্রিত করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার,
0: আপনি আর 2 মিনিটে শেষ করেন, ঘড়ির দিকে তাকিয়ে বলবেন দয়া করে, 2 মিনিট করেন, 2 মোর মিনিট।
4: জি, তো আমি বলছিলাম যে এখন আমার আগামী দিনের যে সমস্ত পরামর্শ আমি রাখতে চাচ্ছি, একথা বলে শেষ করতে চাচ্ছি, সেটা হলো আপনার ব্যাংক কোম্পানি আইনসহ বিভিন্ন ব্যাংকিং আইনের প্রয়োজনীয় ও বৈপ্লবিক সংশোধন, সুশাসনের জন্য সুপারিশমালা, IMF ও বিশ্ব ব্যাংকের সংস্থার প্রস্তাব সহ এবং তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের প্রবেশাধিকার নিশ্চিত করা, ভালো গ্রাহকদের প্রণোদনা দেওয়া, প্রকৃত চিত্র এবং কৃত্রিম উইন্ডো ড্রেসিং বন্ধ করা। মাননীয় স্পিকার, আজকে শুধু ইসলামী ব্যাংক নয়, সরকারি খাতের ব্যাংকগুলো উইন্ডো ড্রেসিং করে তাদের আপনার রিপোর্ট প্রকাশ করে, এরপরে রাজনৈতিক প্রভাব মুক্ত পর্ষদ তৈরি করা, এরপর বলা হচ্ছে যে পর্ষদেরকে সরাসরি দায়বদ্ধতা করা, যখন রিং স্যাংশন হয় তখন অফিসারদের ধরা হয় কিন্তু ডাইরেক্টরদের ধরা হয় না, ডাইরেক্টরদের ধরা হলে তারা এরকম উল্টাপাল্টা ঋণ দিবে না। মাননীয় স্পিকার, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্ত শাসন থাকা দরকার, কেন্দ্রীয় ব্যাংকে আজকে স্বায়ত্ত শাসন নেই। অ্যাসেস ম্যানেজমেন্ট কোম্পানি থাকা বিশ্ব ব্যাংকের পরামর্শ অনুযায়ী দ্রুত ও বিচার ট্রাইব্যুনাল করা আর কি। মাননীয় স্পিকার, আরেকটি কথা বলে আমি শেষ করছি, আজকে বলা হয় যে ইসলামী ব্যাংকে রাজনীতি মুক্ত করতে হবে, এটা বিশেষ রাজনৈতিক দলের হাতে কেন থাকবে? মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য এবং মন্ত্রী আবদুল্লাহ আল মিন্টু সাহেব একটি ব্যাংকের কর্ণধার, আমরা কি বলবো সেটা বিএনপির ব্যাংক? আমরা কি ঢাকা ব্যাংকে বলবো মির্জা আব্বাস সেখানে ডাইরেক্টর, তা সেটাকে কি আমরা বলবো আপনার বিএনপির ব্যাংক? অথবা আমাদের আব্দুল জলিল সাহেব যে ব্যাংকের ডাইরেক্টর ছিলেন, সেটা কি আওয়ামী লীগের ব্যাংক বলবো?
0: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা জনাব মোহাম্মদ সালাউদ্দিন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় চিফ হুইপ কিছু বলবেন? আপনারাই তালিকাটি দিয়েছেন।
5: মাননীয় স্পিকার, আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা একটা স্পষ্ট কথার বিষয়, আমাদের তরফ থেকে এই বিষয়টা পরিষ্কারভাবে শোনার জন্য আমাদের তরফ থেকে এখানে আমরা দুজন মাননীয় সদস্য, আমাদের মাননীয় মন্ত্রী দুজন বক্তব্য রাখবেন। ওখান থেকে মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন পাঁচজন বক্তব্য রাখবেন, একবার উনি বলেছেন আবার কমিয়ে বলতে পারেন কারণ বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য। তো সেখানে যেহেতু তারা পাঁচজন করেছেন বা ছয়জন, তা আপনি পাঁচ মিনিট করে দিলে পাঁচ ছয় তিরিশ মিনিট, আমাদের জন্য মাননীয় মন্ত্রী বলবেন পনেরো মিনিট করে, তিরিশ মিনিট। কাজেই মাননীয় বিরোধী দলের নেতা বলার আগে আমি মাননীয় মন্ত্রীকে দিয়ে আর ওনারা বলুক ওনাদের বক্তব্য আমরা শুনছি।
6: অর্থমন্ত্রী বলবেন না,
5: অর্থমন্ত্রী বলবে সবার শেষে, হি ইজ দ্য লাস্ট বক্তা, উনি সাম আপ করবেন।
0: পরবর্তী বক্তা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধী দলের উপনেতা, আপনার সময় সাত মিনিট। আপনি কি বসে বলতে চান? দেন, বিরোধী দলের উপনেতাকে মাইক দেন, উনি বসে বসেই বলবেন।
7: বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহ। মাননীয় স্পিকার, আপনি তো একজন নিরপেক্ষ ব্যক্তি এই সংসদের জন্য, তো কিন্তু আনফর্চুনেটলি একটু আগে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে সেটা খুবই আনফর্চুনেট, কারণ স্পিকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পরে সিপিএম দাঁড়িয়ে আবার নতুন করে আপনার ডিজাইন করা এবং এই করা এটা খুবই অসুন্দর। এর প্রতিবাদে আমি আজকে কোনো বক্তব্য রাখবো না, ধন্যবাদ।
0: মাননীয় বিরোধী দলের উপনেতা, বক্তব্য রাখা ইচ্ছা অনিচ্ছা সেটা আপনার উপর নির্ভর করে, কিন্তু সাধারণত প্র্যাকটিস হলো যে যদি সরকারি দলের নেতারা বক্তব্য দেয় সেখানে চিফ হুইপ উপরে নিচে করতে পারেন কিছু, আবার বিরোধী দলের তরফ থেকেও যখন কথাবার্তা বলবেন বিরোধী দলের চিফ হুইপও বক্তাকে উপরে নিচে দিতে পারেন। এখন আপনি যদি না বলেন, মাননীয় বিরোধী দলের নেতা, আপনি কি ওনার পরিবর্তে অন্য কাউকে দিতে বলবেন? আপনাদের ৩০ মিনিট সময়, আপনার বক্তব্য রাখতে পারবেন। মাইক দেন, বিরোধী দলের উপনেতাকে মাইক দেন।
7: মাননীয় স্পিকার, আসলে এখানে আমাদের যে সিরিয়ালটা দেওয়া হয়েছে এবং আপনি যেটা করছেন এই সম্পূর্ণ এক্তিয়ার কিন্তু আপনার, বাকিরা বলতে পারে আপত্তি করতে পারে। এখানে যদি কোনো কিছু ঘোষণা না হতো এবং এরপরে আপনি আমাকে সময় দিতেন বা এরপরে মাননীয় নেতাকে সময় দিতেন তাতে কোনো আপত্তি ছিল না। এখন আমাদের দিক থেকে তিনজন বক্তব্য রাখার পরে আপনি সরকারের পক্ষ থেকে একজনও বক্তব্য দিবে না, এটা তো ঠিক না। তাহলে আমরা তাদের মাইন্ড বুঝতে পারতাম তারা কী বলতে চাচ্ছে। তো যেহেতু একটা মানে আনপ্লিজেন্ট এনভায়রনমেন্ট এখানে তৈরি হয়েছে এবং সেটা আপনি অ্যালাউ করেছেন এবং আপনাকে অ্যালাউ করে আপনি আপনার নিরপেক্ষতা হারিয়েছেন।
0: মাননীয় বিরোধী দলের উপনেতা,
7: আমি আপনাকে একটা ভারতের পার্লামেন্টের একটা আলোচনা আপনাকে উদাহরণ দিতে চাই। পার্লামেন্টে ঢুকার সময়ে স্পিকারও ছিল, তারপরে সেখানের কংগ্রেসের যিনি প্রধান তিনি ছিলেন এবং বর্তমান প্রাইম মিনিস্টার যিনি তিনি ছিলেন। প্রাইম মিনিস্টার যখন আসছে তখন স্পিকার তাকে একটু অধিকতর সম্মান দেখিয়ে ট্রিটমেন্ট দিয়েছে এবং তার প্রতিবাদে সেখানে রাহুল গান্ধী দাঁড়িয়ে স্পিকারের পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন এবং স্পিকার সেটাকে পরে এন্ডোর্স করেছে। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ দি পার্লামেন্ট অ্যান্ড দি রোল অফ দি স্পিকার, কিন্তু আজকে সেটা ব্যর্থ ঘটে গেছে। কারণ হচ্ছে এটা ব্যাখ্যা আপনাকে করতে হবে বা কিভাবে এটা করতে হবে যে একজনের নাম ঘোষণার পরে উনি সেটাকে চেঞ্জ করে আবার অপোজিশনের একজন বক্তাকে দেওয়ার জন্য উনি অনুরোধ করছেন, এটার কারণটা কি এটা আমরা একটু জানতে চাই।
0: মাননীয় বিরোধী দলের উপনেতা, সংসদে বক্তাদের ক্রম নির্ধারণ করে স্পিকার, স্পিকারের অথরিটি আছে। তারপরও এখানে কোনো তেমন কোনো বক্তা বা কোনো খারাপ মানে খারাপ পরিবেশ তো আমি দেখতে পাচ্ছি না, আমি তো উভয় দলের মধ্যে সহযোগিতার পরিবেশ এখনো দেখতে পাচ্ছি। সুতরাং তারা তাদের আধা ঘন্টার সময়ের মধ্যে টাইমটা নির্ধারণ করেছে। সংসদে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি হল সংসদ নেতা এবং বিরোধী দলের নেতা, তাদের যে সিরিয়ালটা এটা ব্রেক করা হয় না। তার মধ্যে যদি আপনি মনে করেন যে উপনেতাকে একটু সুযোগ দেওয়া হয় নাই বা কিছু,
6: সেটা আপনি ভাবতে পারেন, কিন্তু এটা সিরিয়ালের কোনো ব্যর্থ ঘটনা হয় নাই। দ্বিতীয়, ভারতের যে উদাহরণ আপনি দিলেন, সংসদ নেতার অনেক প্রিভিলেজ থাকে, সুতরাং প্রাইম মিনিস্টারকে যদি একটু টাইম বেশি দিয়ে থাকেন, স্পিকার সংসদ নেতাকে দিয়েছেন, প্রাইম মিনিস্টারকে দেন নাই, সংসদ নেতাকে দিয়েছেন, সুতরাং কিছু এরকম হতেই পারে। বাট যাই হোক, এটা অত্যন্ত তুচ্ছ বিষয়। আপনারা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন, দেশের ব্যাংকিং ব্যবস্থার সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। এখানে আমার মনে হয়, আমার ব্যক্তিগত মত এটা, ছোটোখাটো বিষয় উপেক্ষা করে বিষয়টি গুরুত্ব নিয়ে এটার উপরে যদি আপনারা মনোযোগ অধিকতর নিবদ্ধ করেন, জাতি উপকৃত হবে। ধন্যবাদ, প্লিজ গো অ্যাহেড।
7: জি মাননীয় স্পিকার, আপনি যেহেতু পরে আবার অনুরোধ করেছেন, আমি আপনার অনুরোধকে অভ্যাস করতে হবে। আলোচনা করার যে মুড আমার, সেটা কিন্তু আই লস্ট ইট, ফ্র্যাঙ্কলি স্পিকিং।
6: আপনার টাইম 7 মিনিট।
7: আমি যতক্ষণ
6: বলব, এখন থেকে টাইম শুরু হবে 7 মিনিট।
7: মাননীয় স্পিকার, আজকে আমি আপনাকে ধন্যবাদ দিয়েই শুরু করতে চাই, আমাকে যেহেতু সাজেশন দিয়েছেন। আজকে যে বিষয়টি এখানে উত্থাপনে খুশি উত্থাপিত হয়েছে এবং আলোচনা হচ্ছে, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইকোনমির জন্য। ইসলামী ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছিল তারা এদেশের অত্যন্ত সম্মানীয় এবং অত্যন্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা ছিল, এবং ইসলাম ব্যাংক বাংলাদেশের সুরের পিছনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং সহযোগিতা করেছিলেন, অনুমোদন দিয়েছিলেন, এটা আমার সামনে যারা বসে আছেন, বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা ওনারা জানেন কিনা আমি জানি না। ওনার উৎসাহে অনুমোদনেই এদেশে প্রথম ইসলামিক ইসলামিক ব্যাংক এখানে প্রতিষ্ঠিত। অনুমোদন বলতে অফিসিয়াল না, যে প্রসেসেই করছেন উনি, বাট হি ওয়াজ দি ওয়ান অফ দি পায়োনিয়ার যেটা এদেশে ইসলাম ব্যাংক গঠনের ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন। এবং ইসলাম ব্যাংক একটি আন্তর্জাতিক ইনভেস্টমেন্টের মাধ্যমে এখানে তৈরি হয়েছিল, আপনি জানেন। এখানে আইডিবির ফান্ডিং ছিল, কুয়েত ফাইন্যান্স ব্যাংকের ফান্ডিং ছিল, আল রাজি যেটা বিশাল কোম্পানি আল রাজি, সেখানে ফান্ডিং ছিল, এবং বাংলাদেশের কতিপয় ইসলামপ্রিয় মানুষের ফান্ডিং ছিল। ইসলাম ব্যাংক পরিপূর্ণভাবে একটি যোগ্য এবং সততার ভিত্তিতে পরিচালিত হয়েছে। আজকেও ইসলাম ব্যাংকের যারা স্টাফ আছেন, চাকরি করছেন, এদের কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এমন কোনো অবস্থান সেখানে ছিল না। ইট ওয়াজ ফুললি একটা নিরপেক্ষ স্পিরিচুয়াল স্পিরিট এবং সততার ভিত্তিতে ইফিশিয়েন্টলি এই ব্যাংক পরিচালিত হয়, এবং সেই কারণেই এশিয়াতে 11 বারের মতোই এই ব্যাংকটি প্রধান প্রাইভেট সেক্টরের প্রধান ব্যাংক হিসাবে আবির্ভূত হয়, এবং যেটা বলেছে সবচেয়ে গণমুখী ব্যাংক ছিল ইসলামী ব্যাংক। 3 কোটি গ্রাহক, আমার ধারণা জানি না একজাক্টলি এই পরিমাণ গ্রাহক আর কোনো ব্যাংকে আছে বলে আমি মনে করি না। সুরাতের যখন ক্ষমতায় আসলো, তারা এই ব্যাংকটাকে লুটপাট করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। এস আলমের মতো ব্যাংক লুটের বিশ্ব ডাকাত আনফর্চুনেটলি এই ব্যাংকের কর্ণধার হিসাবে তৎকালীন স্বৈরাচার শাসক তাকে সেখানে চলে যায়। আপনারা দেখেছেন যে রিপোর্টটা ইসলামী ব্যাংক একটা তদন্ত কমিটি করেছিল, সেই তদন্ত কমিটিতে যে রিপোর্ট এখন ব্যাংকে আছে, ব্যাংকের কর্তারা জানেন যে 26টার মতো বিভিন্ন প্রতিষ্ঠান, ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে তাদের নামে এই ব্যাংক লোনটা নিয়ে যাওয়া হয়েছিল। ওইটা এই ভুয়া কোম্পানিগুলি 26 জন তারা আছে, তাদের মধ্যে আপনার এস আলমের বাসার চাকর, তার চাকরানি, তার পিয়ন, তার কর্মচারী, এই ধরনের বহু লোককে দিয়েই একবারে ভুয়া কোম্পানি গঠন করে আপনার 1,25,000 কোটি টাকা এই ইসলামী ব্যাংক থেকে সরিয়ে নিয়েছিল। এই অভ্যুত্থানের পরে আপনার আবার নতুন করে এই ব্যাংক কিছুটা প্রাণ ফিরে পায়, 26,000 কোটি টাকার মতো নতুন টাকা এখন গ্রাহকদের পক্ষ এখানে আছে। আমরা আশা করেছিলাম যে এই সরকার এসে সর্বপ্রথম বিদেশের যে টাকাগুলো আছে, এসরম নিয়ে চলে গেছিল সেগুলোকে ফেরত পাওয়ানোর জন্যই উদ্যোগ গ্রহণ করবে। কিন্তু আমরা লক্ষ্য করছি সেই দিকে না গিয়ে গভর্নমেন্ট বিতর্কিত লোকদেরকে সেখানে বসিয়ে এখন যে পরিমাণ কিছু টাকা আছে জনগণের টাকা, সে টাকাকেও কিভাবে লুটপাট করা যায় সেরকম উদ্যোগ গ্রহণ করছে বলে অবশ্যই দেখি। যে ব্যক্তিটিকে এখন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে তার ব্যক্তিগত চরিত্র, তারপর আত্মাক আত্মসাত, ঘুষ খাওয়া, এই ব্যাপারে ইতিমধ্যেই বহু রিপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর একটি লোককে ইসলাম ব্যাংকের যেখানে সততাই অন্যতম প্রধান বিষয় ছিল, এফিসিয়েন্সি অন্যতম প্রধান ছিল, সেই সৎ ব্যাংকটির চেয়ারম্যান বানানো হয়েছে একজন পরীক্ষিত প্রমাণিত অত্যাত্মসাতকারী এবং দুর্নীতিবাজ ব্যক্তিকে। এরকম লোকেরা যদি এখানে চেয়ারম্যান হয় তাহলে এসালামের মতোই তারা বাকি টাকাগুলোকে জনগণের টাকাকেই নিয়ে যাবে, এটা অত্যন্ত পরিষ্কার। এবং এই জন্যই ইসলাম ব্যাংকের গ্রাহকদের ভিতরে এক বিরাট আতঙ্ক তৈরি হয়েছে। মাননীয় স্পিকার, আজকে ইসলাম ব্যাংকের যে টাকা এই টাকাগুলো কাদের? এখানকার সব মানুষের এবং যারা ইসলামিক অর্থনীতি বিশ্বাস করে এটা তাদের টাকা। সুতরাং এই টাকার ব্যাপারে আমাদের অবশ্যই কনসার্ন আছে। সেখানে আমি একজন গ্রাহক, আমি একজন ডিপোজিটার আছি সেখানে, এবং এখানে যে যারা আছে তারা, এবং ওই সাইডে অনেকেই আসেন নিশ্চয়ই যারা ইসলাম ব্যাংকের সাথে ব্যবসা করছেন এবং তারা কম্পিউটারে ব্যবসা করতে যাচ্ছে। এখন একটি সরকারের লক্ষ্য হওয়া উচিত কি? একটি সরকারের লক্ষ্য হওয়া উচিত যে এ সমস্ত প্রতিষ্ঠানগুলো যাতে অধিকতর সুন্দর এবং সুচারুভাবে পরিচালিত হয় সেই জন্য চেষ্টা গ্রহণ করা। কিন্তু আমরা দেখছি এই সরকার আসার পরে যে পরিবর্তনটা ব্যাংকে নিয়ে আসা হচ্ছে এটা একেবারেই একটি নেগেটিভ অ্যাটিচিউড আমরা দেখছি, এবং অন্যায় করে অসৎ লোকদেরকে দেওয়া হয়েছে। আমরা এটা জানতে চাই যে জুবায়দুর রহমান সাহেবকে চেয়ারম্যান করার পরে এখন যে ওমর ফারুক যে তার এমডি ছিল, এই দুজনের নেতৃত্বে ব্যাংকটি আবার কিছুটা হলে স্বাভাবিকতা ফিরে পাচ্ছিল, কোন কারণে আজকে চেয়ারম্যানকে চেঞ্জ করা হলো, কোন কারণে এমডিকে পদত্যাগ করতে বাধ্য করা হলো, এটা এই জাতির কাছে পরিষ্কার থাকা উচিত। তো আমি এটা পরিষ্কার করে বলতে চাই যে ইসলাম ব্যাংক এর আগে যেভাবে ছিল মোবাইদুর রহমান এবং এমডি ফারুক, এদেরকে সেখানে রিহেবিলিট করে আগের পর্যায়ে রেখে তাদেরকে যে রিজাইন করতে বাধ্য করা হয়েছে সেটাকে আবার উদ্রো করে ইসলাম ব্যাংকে স্বাভাবিকভাবে চলার জন্য সে সুযোগ করে দেওয়া দরকার। আর যদি সেটা না হয় তাহলে গ্রাহকের টাকা গ্রাহকদের বিরুদ্ধে আন্দোলন করবে, আর গ্রাহক টাকা যদি না থাকে যে
6: মাননীয় উপনেতা, আচ্ছা আপনি এক মিনিটে সাম আপ করুন।
7: আমার সমস্যাটা খুব সহজ, আমরা দেখছি যে ইসলাম ব্যাংকে আওয়ামী লীগ যেভাবে দখল করেছে, আমাদের মাননীয় মন্ত্রী সালাউদ্দিন সাহেব তার আগের বক্তৃতায় বলেছিলেন যেটা কত অংশ শেয়ার মানে শেয়ার হোল্ডার কত অংশের মালিক আছে, না 82% এস আলমের যে মালিকানা এই 82% হচ্ছে অন্যান্য লোকদের মালিকানাকে ডাকাতির মাধ্যমে রিজেফাই দিয়ে এটাকে সে দখল করে জোর করে নিয়ে গেছে। আমাদের দাবি এটা অরিজিনাল মালিকদের ফেরত দিতে হবে, এবং যেভাবে সুস্থভাবে চলছিল সেটাকে অব্যাহত রাখার জন্য চেষ্টা করতে হবে, নাহলে গ্রাহকরা আন্দোলন করবে, স্টেট ব্যাংকের পক্ষে যারা আছে তারা আন্দোলন করবে, এবং দেশে একটা বড় ধরনের আন্ডারেস্ট হওয়ারও সম্ভাবনা আছে। আমি সেই জন্য অনুরোধ করব যে আগের মতো করে স্টেট ব্যাংকে ইসলামিক আড্ডায় সব লোকদেরকে দিয়েই পরিচিত করার জন্য চেষ্টা করতে হবে, এবং এসালামের লোককেই বর্ষণের জন্য চেষ্টা করছে, কোনো এসালামের লোক ইসলামী ব্যাংকের কাজও দিতে পারবে না।
6: ধন্যবাদ, ধন্যবাদ বিরোধী দলের উপনেতা। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাব সালাউদ্দিন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার সময় 15 মিনিট।
8: মাননীয়, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আবারও আলহামদুলিল্লাহ, অন্তত পক্ষে মাননীয় বিরোধী দল জামায়াত ইসলাম ইসলামী ব্যাংকের মালিকানা দাবি করেন নাই। আপনারা বলেছেন যে ন্যায় নীতির পথে ফেরত আসতে হবে, ওই ন্যায় নীতির পথে ফেরত আসার জন্যই বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা গ্রহণ করবে। মাননীয় স্পিকার, আমরা মানে বিরোধী দলীয় নেতার এবং জামাত ইসলামের দুঃখ বুঝবো না মানে স্পিকার, ওই আছে না চিরসুখী জন ভ্রমে কি কখন বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কবু আসিবি সে ধ্বংসে নিজারে। এটা ঊনবিংশ শতাব্দীর একটা বাঙালি কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের কবিতা। তার আরো কয়েকটা লাইন আছে, যতদিন ভবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম, ঈষৎ হাসিবে শোনে না শুনিবে বুঝে না বুঝিবে যাতনা মম। আমাদের এখানে কবি বেশি আছে মানুষ তো। এখন বটম আপ করি, মাননীয় বিরোধী দলীয় উপনেতা বলেছেন যে শেয়ারগুলো ডাকাতি করে কিনে নেওয়া হয়েছে। ইবনে সিনার 2% শেয়ার ছিল মানে স্পিকার, ব্লক মার্কেটে 3 গুণ দামে তারা শেয়ার বিক্রি করেছে, এটা তো রেকর্ড। পাবলিকলি লিস্টেড কোম্পানির শেয়ার ব্লক মার্কেটে 3 গুণ দামে বিক্রি করা হয়েছে। এছাড়া বর্তমান শেয়ার হোল্ডিং স্ট্যাটাস অনুসারে, এখানে মাননীয় অর্থমন্ত্রী এখানে আছে, 81% 92% বোধহয় একটা গ্রুপের, তারা যেভাবে বললেন আমি জানি না খতিয়ান, এটা স্ট্যাটিস্টিক্স বলছে, দয়া করে আপনারা না বললে খুশি হবো, আপনাদের বলার সময় আমরা বলি নাই। আর শেয়ার হোল্ডিং এর যারা মালিক তাদের কাছে মাননীয় বিরোধী দলের নেতা নোটিশে বলেছেন, দেশের অর্থনীতি ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এবং কোটি কোটি গ্রাহকের স্বার্থ রক্ষার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ার সমূহ বৈধ ও প্রকৃত মালিকদের নিকট প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে হোক। সেই বৈধ এবং প্রকৃত শেয়ার হোল্ডারদের কাছে এই মালিকানা ফেরত দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে মাননীয় স্পিকার। এখন কারা কত পার্সেন্ট শেয়ারের মালিক সেদিনও বক্তৃতায় বলেছিলেন প্রকাশ করা হোক, মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করেছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে অনুরোধ করে জাতির সামনে প্রকাশ করা হোক। শেয়ার হোল্ডাররা তারা কিভাবে খরিদ করেছে, দ্যাট ইজ ডিফারেন্ট ডিবেট, সেটা দুদকের তদন্ত হতে পারে, মামলা হতে পারে, বাট শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার পাবলিকলি লিস্টেড কোম্পানির মধ্যে, সেটা আলাদা ডিবেট এবং আলাদা তদন্ত হতে পারে। এখন বলা হচ্ছে আপনারা ব্যাংকের মালিক না, জামাত ইসলাম ব্যাংকের মালিক না, আবার বলছে ইসলামের উপর হাত দিবেন না। কদিন আগে জামাত ইসলাম এক বন্ধু, আমি নাম নিলে আবার এখানে 74 দাঁড়াতে পারেন, সেজন্য 2 জন এমপি ছিলেন, আরেকজন পরাজিত এমপি ছিলেন, আরেকজন নেতা ছিলেন, বলছে দিচ্ছি ইসলামের উপর হাত দিবেন না। মানে স্পিকার, ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়, সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। মানে স্পিকার, আমি এবার পয়েন্ট টু পয়েন্ট আসি। এখন একবার যে ব্যাংক আজান দিয়ে তকবীরে লিল্লা দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে এই যাতনা তো আমরা বুঝি মানে স্পিকার। সুতরাং যারা পর্দার আড়ালে থেকে গ্রাহক বলে রাস্তায় আন্দোলন করছে, ভিডিওটা দেখেন তাদের রাজনৈতিক পরিচয়, আমাদের মধ্যে অনেকে তো গ্রাহক আছে, গ্রাহককে বলে দেওয়া হচ্ছে বলেন বলেন আপনার অ্যাকাউন্ট আছে, বলে যে আচ্ছা ঠিক আছে কত, কয় 2-3 লাখ টাকা আছে, পিছন থেকে খোঁচা দিয়ে বলছে বলেন 7-8 লাখ টাকা আছে, বলেছে, এটা রেকর্ড ভিডিও, তারা গ্রাহক হচ্ছে সেই রকম গ্রাহক। তা এখন পর্দার আড়াল থেকে নেমে পড়েছেন, এটা ভালো, বেপর্দা হওয়া বেনাকাব হওয়া কোনো কোনো ক্ষেত্রে খারাপ, তবে এই ক্ষেত্রে ভালো হয়েছে যে মানুষ জানতে পেরেছে। মানে স্পিকার, এখানে আরডিএস নামে একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের, এটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প, এই প্রকল্পের মূল হচ্ছে পল্লী উন্নয়ন প্রকল্প নামে, যেখানে 5,000, 10,000, 20,000 টাকা পর্যন্ত লোন দেয়া যায়, নারী গ্রাহকের সংখ্যায় বেশি, ভোটের আগে 10,000 টাকা করে অনেক নারীকে দেয়া হয়েছে। লাইনে আমার এক ভোটার জিজ্ঞেস করছে আমার এক কর্মী, মা আপনি কোথায় দিবেন, বলছে যে বাবা বলছে কোরআনের দল না দিলে তো জান্নাতে যাওয়া যাবে না, 10,000 টাকাও দিয়েছে বলেছে এটা মাফ হয়ে যাবে, আরো 10,000 টাকা পাবো। এইভাবে মানে স্পিকার মুনাস হিসাবে দাঁড়ির পাল্লায় বুট দিলে জান্নাত পাওয়ার নিশ্চয়তাও দিয়েছে। এই আরডিএস প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানেন? 22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। 11,000 কোটি টাকা আগে দেওয়া হয়েছিল এই 5ই আগস্ট 2024 পরে নির্বাচনের এই বৈতরণী পার হওয়ার জন্য, আরো 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এর কোনো হদিশ নাই। তবে একজন নারী ভোটারের কথা তো বললাম, ভোটের আগে আমরা প্রায় সময় দেখছি মানে স্পিকার আমরা তো লেজিটিমেট গভর্নমেন্ট, ভোট টুট পেয়ে জনগণ আমাদেরকে এখানে বসিয়েছে, কিন্তু ইলেকশনের দিন পর্যন্ত আমরা একটা ফেসবুক গভর্নমেন্ট দেখেছিলাম মানে স্পিকার প্রচারণার মাধ্যমে। তা আমরা এখনো মনে করছি বিরোধী দল বিরোধী দলের ভূমিকা পালন করুক, তারা স্ট্রাগল করবে সরকারি দলে আসার জন্য, নির্বাচিত হয়ে মেজরিটি পাওয়ার জন্য। কিন্তু বারে বারে এভাবে প্রচারণা, পর্দার আড়ালে প্রচারণা, পর্দার ভিতরে প্রচারণা ইত্যাদি চালিয়ে মানুষকে বিভ্রান্ত করে মাননীয় স্পিকার আমরা বোধহয় খুব বেশি এগোতে পারব না। এখন ইসলামী ব্যাংকের আমি কয়েকটা আইনের কথা পরে বলবো, এখন বলছি না। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান দায়িত্ব নিলে এবং এই চেয়ারম্যানকে দায়িত্ব পালন করতে না দিলে কি হবে সেটা আইনে বলা আছে, বাংলাদেশ ব্যাংকের ব্যাংক কোম্পানি আইন অনুসারে সেকশন 45, 46, 47 এবং লাস্টে 57 এই কথাগুলো বলা আছে। মাননীয় অর্থমন্ত্রী বলছে যে আইন উনি বলবেন, তা আমার একটু অভ্যাস খারাপ বলে আগে বলে দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশ দানের ক্ষমতা, বাংলাদেশ ব্যাংক যদি এই মর্মে সন্তুষ্ট হয় জনস্বার্থে মুদ্রানীতি এবং ব্যাংক নীতির উন্নতির বিধানের জন্য কোনো ব্যাংক কোম্পানির আমানতকারীদের স্বার্থে প্রতিবন্ধী পরিপন্থী এবং ব্যাংক কোম্পানির স্বার্থের পক্ষে ক্ষতিকর কার্যকলাপ প্রতিরোধ করার জন্য যে কোনো রকমের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক দেয়ার এখতিয়ার রাখে এবং ব্যাংক কোম্পানিগুলো সংশ্লিষ্ট ব্যাংক কোম্পানিগুলো উক্ত আইন নির্দেশ পালনে বাধ্য থাকবে। ব্যাংক কোম্পানির পরিচালক সেকশন 46 ইত্যাদির অপসারণ বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা, চেয়ারম্যান থেকে বোর্ড অফ ডাইরেক্টর সবার। তারপরে আপনার 49 বাংলাদেশ ব্যাংকের অধিকতর ক্ষমতা আছে, 47 পরিচালনা পরিষদ বাতিলের ক্ষমতা আছে। বিস্তারিত পড়লে আমার ওই 15 মিনিটে খোলাবে না, সেই জন্য বলব না। এই পরিষদ বাতিল করা এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত নির্দেশনা দেয়া এগুলো সব বাংলাদেশ ব্যাংকের ইখতিয়ার, ব্যাংক কোম্পানি আইন। তাইলে আগে আইন পরিবর্তন করুন, বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে তারপর আপনারা এই আলোচনায় আসুন। অন্যথায় রেগুলেটরি অথরিটি হিসাবে বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব ক্ষমতা বলে দেশের স্বার্থে ব্যাংককে রক্ষা করার স্বার্থে এই সমস্ত কার্যক্রম তারা চালু করবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা তদন্তের কথা বলছেন, তদন্ত করার জন্যই তো। যদি এখন বলি আপনারা 5ই পরবর্তী এই ব্যাংকের যারা লোন গ্রহণ করেছে, আমি নামই বলি, নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেনস্টে লোন দেওয়া হয়েছে, পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি, দুষ্ট লোকরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনে তহবিলে গেছে, এবং তারা একটা টিভি চ্যানেল প্রতিষ্ঠা করেছে এবং সেই টিভি চ্যানেলটা কোন পক্ষে খেলছে সেটা আমরা জানি। তার ব্যাংক লাইবিলিটি হচ্ছে 16,000 কোটি টাকা, তার বিরুদ্ধে তদন্ত কেন হচ্ছে না? সেই জন্য তদন্ত হবে মানে স্পিকার। এখন লান্তাবুর গ্রুপকে হেড অফিসের অ্যাপ্রুভেল ছাড়া নির্বাচনের আগে 40 কোটি টাকা লোন দেওয়া হয়েছে, যার কোনো সদুত্তর নাই, এগুলো তদন্ত হবে মানে স্পিকার। সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটির নাম দিয়ে যারা ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বিমানের টিকিট পর্যন্ত ব্যাংকের থেকে করানো করিয়েছে সেগুলোরও তদন্ত হবে মানে স্পিকার, রেকর্ড আছে, এগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই আরডিএস প্রকল্প থেকে এলসির এগেনস্টে লোন দেয়া থেকে এই যে গ্রুপের কথা বললাম, নামও তো মনে নাই, লান্তাবুর না কি যেন, লান্তাবুর, এরা এগুলো তদন্ত। এই তকবির দিয়ে ব্যাংক দখল করার পর যাদেরকে চক্রচ্যুত করা হয়েছে তাদের সংখ্যা হচ্ছে 9000। অন্যায্যভাবে কোনো আইন কানুন না দেখিয়ে তাদেরকে নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তারা প্রায় সময় ডেমনস্ট্রেশন করে রাস্তায়, আপনারা দেখতে পারেন পত্রিকায়। শুধু তাই না, 6000 নতুন নিয়োগ দেওয়া হয়েছে, তাদের সবাই একটি রাজনৈতিক মতাবলম্বী লোক এবং তাদেরকে কনফার্ম করা হয়েছে 50%, আর 50% করার তালে আছে, তদন্ত হলে আর পারবে না। 13000 প্রমোশন দেওয়া হয়েছে, যারা যেই ক্যাটাগরি থেকে প্রমোশন পেয়ে যে ক্যাটাগরিতে যাওয়ার কথা না, 2-3 করে প্রমোশন দেওয়া হয়েছে। এই অনিয়মগুলো তো হয়েছে মাননীয় স্পিকার, ইসলামের নামেই তো হয়েছে বলে মনে হয়। তো সুতরাং এগুলো তদন্ত হলে হয়তোবা আমাদের কারো কারো নাম ওখানে চলে আসতে পারে। এই তদন্ত হোক, টাকা কোথায় সরানো হয়েছে সেটা তদন্ত হোক। যেহেতু দাবি করা হয়েছে যে এস আলম গ্রুপের লক্ষ কোটি টাকা পাচার করার যে অভিযোগ তোলা হয়েছে, আমরা দাবি করছি মাননীয় স্পিকার, সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক, বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে করা হোক, যারা বাংলাদেশের টাকা, মানুষের টাকা পাচার করেছে বিদেশে, সকলের বিরুদ্ধে তদন্ত করা হোক। শুধু অভিযোগ দিয়ে ক্ষান্ত হইলে হবে না, কিন্তু এগুলোও তদন্ত করা হবে মাননীয় স্পিকার। এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় দখলদারিত্বের এবং মফ সৃষ্টির একটা পায়তারা যে ছিল, সেগুলোরও তদন্ত করা হবে। তারা কোথায় কোথায় কার কার নামে লোন দিয়েছে, কর্পোরেটের সোশ্যাল রেসপন্সিবিলিটির টাকা কোথায় ব্যবহার করা হয়েছে, নির্বাচনের আগে সেই তহবিল কোথায় গিয়েছে, আরডিএস প্রকল্পের টাকা কত লোককে দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে, সেগুলো ফেরত আনার ব্যবস্থা করা হবে, তদন্ত করা হবে মাননীয় স্পিকার। এখন সেই জন্যই বলছিলাম, কি যাতনা বিষয়ে বুঝিবে সে কিসে, কবু আসিবে সে দংশে নিজারে। আমরা ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে যাচ্ছি, আপনাদের আহ্বান মতো যে এখানে দুনিয়াতে ন্যায়ের নীতি প্রতিষ্ঠা করা হবে, সৎপথে ন্যায় আশা করা হবে। তো ন্যায় একজনের জন্য চাইবেন, আপনাদের জন্য চাইবেন না, তা তো হতে পারে না। আমরা সকল গ্রাহকের এবং শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা করব, ন্যায় নীতি প্রতিষ্ঠা করব, সুষ্ঠুভাবে তদন্ত করব। মাননীয় স্পিকার, শুধুমাত্র একজন চেয়ারম্যান নিয়োগকে নিয়ে যে অভিযোগ করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে, তার প্রত্যুত্তরে বলা হয়েছে এই অফিসারের, এই চেয়ারম্যান যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, কোনো তদন্ত নাই। যদি নতুনভাবে অভিযোগ আসে সেটা তদন্ত হবে, এখনো পর্যন্ত তো সে প্রিজাম্পশন অফ ইনোসেন্স নীতি অনুসারে তার বেনিফিটটা পাবে। যে তার বিরুদ্ধে শুধু অভিযোগ আনা হচ্ছে মৌখিকভাবে বা পত্রিকায়, সেই অভিযোগের তো তদন্ত হয় নাই, সুতরাং প্রিজাম্পশন অফ ইনোসেন্স হিসাবেই সে তার বেনিফিটটা পাবে। যদি অভিযোগ আনে তদন্ত হবে, তখন সেটা দেখা যাবে। এবং হি হু সিক্স ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ড, দিস ইজ ওয়ান অফ দি ম্যাক্সিম অফ দি ইকুইটি। তারা যেগুলো বলছে, তারা যদি ক্লিন হ্যান্ডে থাকে তাহলে তারাও তদন্তের ফেস করুক মাননীয় স্পিকার। যাদেরকে আজকে ব্যাংক কর্মচারীদেরকে অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং কলম বিরতির নামে জবরদস্তিমূলক ব্যাংকে যেয়ে বাধা দেওয়া হচ্ছে, আমাদের কাছে তো ভিডিও আছে। আমরা যেহেতু এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছি, আমাদের কাছে সমস্ত কিছু রাখতে হয়, এই সমস্ত তদন্ত ভিডিও সহ অডিও সহ সব কিছু আছে। মাননীয় বিরোধী দলীয় নেতা এক জায়গায় বক্তৃতা দিয়ে বলেছেন, তার বুকের উপর দিয়ে যাবে, যদি টিয়ার গ্যাসগুলি করতে হয় আমার উপর দিয়ে যাবে, আমি গ্রাহকের সেবা নিশ্চিত করব। গ্যারান্টেড মাননীয় বিরোধী দলীয় নেতা, গ্রাহকদের আমানতকারীদের স্বার্থ নিশ্চিত করার জন্য আমরাও বুক পেতে দেবো আপনি কেন। সুতরাং ন্যায় নীতি প্রতিষ্ঠা করা হবে। আজকে ইন্টারেস্টিংলি দেখছি আমাদের এনসিপির বন্ধুরা কেউ নাই, আপনারা জামাল ইসলামকে কি তারা এনসিপি অ্যাভোর্ড করলো কিনা জানি না, কেউ বক্তৃতাও দেয় নাই, আমি চেয়ারগুলো খালি দেখে বলতেছি মাননীয় স্পিকার। তবে এখানে একটা দাবি রাখি, অন্যায্যভাবে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে চাকরি ফেরত দেওয়ার জন্য একটা তদন্ত পরিচালনা করা হোক, আর যাদেরকে রাজনৈতিক বিবেচনা চাকরি দেওয়া হয়েছে তাদের কয়টা সঠিক নিয়োগ হয়ে গেছে সে বিষয়েও তদন্ত করা হোক। মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করছি, বাংলাদেশ ব্যাংক অ্যাজ রেগুলেটরি অথরিটি অব দি ব্যাংকস, সেন্ট্রাল ব্যাংক, তার যথেষ্ট ক্ষমতা আছে, ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতা দিয়ে আছে, সে যেন সেভাবে যায়। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এক সেকেন্ড।
9: ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাব বিরোধী দলের নেতা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। খুব ভালো হয় আপনি যদি 8 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন।
10: মাননীয় স্পিকার, এত গুলি কামানের পরে মাত্র 8 মিনিট,
9: আপনাকেও কামান দেওয়া হবে, বলতে থাকেন।
10: আমি বলতে থাকি, আপনি যখন থামাই দিবেন আমি থেমে যাব।
6: থ্যাংক ইউ,
10: ধন্যবাদ মাননীয় স্পিকার। নোটিশটি উত্থাপন করেছিলাম জনস্বার্থে, বক্তব্য সবাই যখন দেয় জনস্বার্থেই দেয়। আমরা বিরোধী দলের পক্ষ থেকে পর্যন্ত চারজন কথা বলেছেন বা পাঁচজন, আমি এখন বলছি। আমার মূল বক্তব্যে যাওয়ার আগে মাননীয় সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী খুব চমৎকার চমৎকার কিছু কথা বলেছেন, এগুলো একটু স্মরণ করতে চাই। উনি বলেছেন যে শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার, সে কিভাবে শেয়ার হোল্ডার হয়েছে এটা পরে দেখা যাবে। এটা পরে কেন, এটা তো আগেই এক্সপোজ হয়ে গেছে, সারা দুনিয়া জানে, উনি জানেন না। উনার মতো একজন বিজ্ঞ মানুষ আমি এটা বিশ্বাস করি না। এই ব্যাংক থেকে উনি একা নিয়েছেন, তার নিজের নামেই

0: অর্থাৎ তিনি কই তেল দিয়ে শুধু কই বাঁচেন নাই, কইও বাঁচছেন, শোল মাছও বাঁচছেন। এবং সবগুলা ব্যাংক থেকে ডাকাতি করা টাকা, সেই শেয়ারগুলা কিভাবে হস্তান্তর হয়েছে তিনি একটা প্রতিষ্ঠানের নাম এখানে বলেছেন, সবগুলা বলে দিলে ভালো হইত। এই ধরনের সকল শেয়ার হোল্ডারের উপরে বিশেষ একটা এজেন্সির মাধ্যমে প্রচন্ড চাপ ক্রিয়েট করে তাদেরকে বাধ্য করা হয়েছে তাদের শেয়ার হস্তান্তর করতে। এরা তো হস্তান্তরের জন্য এই শেয়ারগুলা কিনে, তারা যুগ যুগ ধরে এই ব্যাংকের সাথে ছিল এবং যথারীতি এই ব্যাংক সবাইকে স্যাটিসফ্যাক্টরি সার্ভিস দিয়ে চলছিল, ডিভিডেন্ড দিয়ে চলছিল। একটা মাত্র ব্যাংক, যে ব্যাংক তারল্য সংকটে অন্য ব্যাংকেও হেল্প করত, এইভাবে ব্যাংকটা ডাকাতি করে আজকে এটাকে একদম দেউলিয়া করা হয়েছে। এটা করেছে ফেসিস সরকার, উনি কর্মচারীদের নিয়োগের ব্যাপারে কথা বলেছেন, 10,000 কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে, সামান্য কোনো নিয়ম নীতি মানা হয়নি, পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এই ব্যাংকের সমস্ত অতীত ট্রেডিশন ব্যাক করে কোনো পরীক্ষা ছাড়াই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। একটা কাগজে কেউ না কেউ সই করে দিয়েছে, এইটাই তার নিয়োগ লেটার।
1: মাননীয় বিরোধী দলের নেতা, আপনি ভালোই বলছেন, কিছু কিছুটা অস্পষ্টতা আমার কাছে মনে হয় যে তিনি বলতে কাকে আপনি মিন করছেন, আর যেই আমলে এভাবে নিয়োগে বৈষম্য করা হয়েছে, অবৈধভাবে নিয়োগ হয়েছে, সেটা কি ফ্যাসিস্ট আমলে নাকি ইন্টারিম সরকারের আমলে, এটা ক্লিয়ার করে বললে সবাই উপকৃত হবে।
0: জি জি, এটা ফ্যাসিস্ট আমলে, কিন্তু সালাউদ্দিন সাহেব একটা অংশ এনেছেন আর একটা অংশ আনেন নাই। সরকার পরিবর্তন হওয়ার পরে, 5 আগস্টের পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের সকলকে আবার পরীক্ষায় আসার জন্য ইনভাইট করা হয়েছিল যে আসেন, বিনা পরীক্ষায় আপনারা চাকরি নিয়েছেন, মিনিমাম নিয়মটা মানে এখন আপনারা চাকরিতে ফিরে আসেন, তারা কেউ আসেনি। কেন তারা আসেন? এরপরে এই ব্যাংকটা 1983 সালের নভেম্বরে 3টা শাখা দিয়ে বাংলাদেশে তার কার্যক্রম শুরু করে, ঢাকার লোকাল ব্রাঞ্চ, মতিঝিলে, আগ্রাবাদ, চিটাগাং, সিলেট, তালতলা, পর্যায়ক্রমে তাদের সততা, দক্ষতা, আমানতদারি এবং গ্রাহকদের প্রতি তাদের সেবার মান, এগুলার কারণে অনন্য উচ্চতায় এই ব্যাংকটা চলে যায়। তিনি যে সমস্ত অভিযোগ আনলেন যে কোনো একটা দলের দিকে ইঙ্গিত করে, একবার নাম বলে দিলেই পারতেন, জামাতে ইসলামী, তিনি বলছেন যে মাঝে মাঝে নেকাব খুলা ভালো, এটাও খুলে দিতেন, এখানে নেকাব রাখলেন কেন উনি? যে এখান থেকে 700 টাকার একটা কি জানি 700 কোটি টাকার লোন কে নিয়েছে, এটা কোনো একটা দলের নির্বাচনী ফান্ডে ফান্ডিং করা হয়েছে, আমি এটা পরিষ্কার জানতে চাই, উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা, যদি উনি মিন করে থাকেন, আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। তিনি এটা প্রমাণ করতে পারলে আমি তাকে একটা মেডেল দিব পার্সোনালি। এরপরে কার ছেলে, কার নাতি, কোন কোম্পানি, শুধু ইসলামী ব্যাংক না, যে কোনো ব্যাংক থেকে চুরি ডাকাতি অসততার মাধ্যমে কিছু নিয়ে যদি আত্মসাৎ করে থাকে, তার ব্যাপারে অবশ্যই তদন্ত করে স্টার্ন অ্যাকশন দেশের বিদ্যমান আইনে নেওয়া উচিত। এটা আমি শফিকুর রহমান হলে আমাকেও যেন স্পেয়ার করানো হয়। মাননীয় স্পিকার, এই ব্যাংকটিতে ক্ষুদ্র একজন ব্যবসায়ী হিসাবে আমার বসার সুযোগ হয়েছিল 2005 থেকে 2011 সাল 6 বছর। ব্যাংকের বোর্ডে বসতাম, শিখতাম, জানতাম, বাংলাদেশের অর্থনীতিকে বোঝার চেষ্টা করতাম। সেই সময়টা এই ব্যাংক এককভাবে বৈদেশিক রিমিটেন্সের 32% পর্যন্ত আর্ন করত, তার ডিপোজিট, তার তারল্য, তার ইনভেস্টমেন্ট, সকল টার্নওভারে ইম্প্যারালাল একটা ব্যাংক ছিল, সবগুলা সরকারি ব্যাংক মিলেও তার সমতুল্য ছিল না। কিন্তু তখন বয়ান বানাতেন একজন বিশেষ অর্থনীতিবিদ, ডক্টর আবুল বারাকাত, তিনিও আঙ্গুল তুলতেন জামাত ইসলামের দিকে, যে এইখান থেকে জামাত ইসলামী হাজার হাজার

0: 4 কোটি টাকা নিয়ে যাচ্ছে। আর এই বয়ানের ভিত্তিতেই শেষ পর্যন্ত এই ব্যাংকে অভ্যুত্থান করা হলো, দখল করা হলো, 15.5 বছর দুঃশাসন চালানো হলো। কই প্রমাণ কোথায়? 15.5 বছর তো কম না। এখনো আবার একই তারে যদি কথা বলা হয়, আমি বলবো আমরা কি আবার সেকেন্ড আবুল বারাকাত হতে যাচ্ছি? আন্দাজ অনুমানের ভিত্তিতে কোন মহিলার কোন কোটেশন সংসদের মতো একটা প্রেস্টিজিয়াস জায়গায়, এগুলো আসলে আমরা আশা করি না। ওই মহিলাকে সংসদে হাজির করা হোক, যদি কোনো প্রভিশন তাকে সংসদে গণশুনানি হোক, অসুবিধা নাই। আরডিএস প্রকল্প কোনো দলের নয়, কোনো ধর্মেরও নয়। আমি নিজে বোর্ডে ছিলাম, আমি জানি এখানে বিভিন্ন ধর্মের মানুষ এখান থেকে বেনিফিশিয়ারি। এখানে দল ধর্ম দেখা হয় না, এখানে টার্গেট গ্রুপকে প্রাধান্য দেওয়া হয়। উনি কত 11,000 কোটি টাকার একটা রেফারেন্স দিয়েছেন, কে নিয়েছে এটা? আমি, আমার সহকর্মীরা? যদি এরকম হয়, দলের ফান্ডে যদি 1 টাকাও আসে, আমি বলবো সার্চ লাইট দিয়ে এটা তালাশ করে আমাদের বিরুদ্ধে যেন অভিযোগ।
1: মাননীয় বিরোধী দলের নেতা, আপনাকে ওনাদেরকে 15 মিনিট বলেছে, আপনাকে 7 দিয়েছি, আরো 8 মিনিট বলেন আপনি।
0: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি যা আশঙ্কা করছি সেটা এখন বলতে চাচ্ছি। ব্যাংকে পরিবর্তন যে কোনো সময় আসতেই পারে, ব্যাংকের স্বার্থে আসতে হবে, গ্রাহকের স্বার্থে আসতে হবে, মালিকের স্বার্থে আসতে হবে। আমি এই ব্যাংকের একজন মালিক, আমার 10 টাকা মূল্যের একটা শেয়ার আছে, আমি আমার এই শেয়ারের দাবি কখনো ছেড়ে দেব না। আমার এই 10 টাকা মূল্যের শেয়ারের পক্ষে আমি আমার রাইট ধরে রাখার জন্য, এস্টাবলিশ করার জন্য যা করা দরকার তাই আমাকে করতে হবে। আমি তার রাজনৈতিক পরিচয় করব না, আমি করব এই ব্যাংকের একজন গ্রাহক হিসাবে, একজন মালিক হিসাবে। এইভাবে রাজনৈতিক পরিচয় থাকা কোনো দোষের বিষয় নয়। আর এই ব্যাংকের গ্রাহক শুধু জামাত ইসলামের মানুষটাই নয়, এই ব্যাংকের গ্রাহক বিএনপির বহু লোক আছেন, আমার পরিচিত অনেক লোক, অন্যান্য দলের আছে, অন্যান্য ধর্মের আছে। এটা সকলের ব্যাংক, এই ব্যাংক একক কারণা। ওই ব্যাংকের গায়ে লেখা নাই যে এই ব্যাংক, এরাই শুধু সুবিধা নেবে বাকিরা পারবে না, এরাই শুধু গ্রাহক হতে পারবে বাকিরা পারবে না, এই ধরনের কিছু লেখা নাই। এগুলো হলো বানায়াত বয়ান। ব্যাংকটাকে ধ্বংস করেছেন শেখ হাসিনা, এস আলমকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আমরা এখন স্পষ্টত দেখতে পাচ্ছি সেই এস আলমকে আবার ফিরে আসার পথ করে। এর প্রমাণ এই যে ডিপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকের সাবেক, তিনি রংপুরের রিজিওনাল ম্যানেজার থাকা অবস্থায়, ডিরেক্টর থাকা অবস্থায় অনিয়মের 52 লাখ টাকার অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে, তাকে তখন শাস্তি দেওয়া হয়েছে। আর 5 আগস্টের পর তিনি স্বৈরাচারের দূষর এবং দুষ্কৃতকারী হওয়ার কারণে তিনি শেষ পর্যন্ত এখান থেকে বাধ্য হয়েছেন চলে যেতে। সেই লোকটাকে এনে এখানে বসানো হলো। তিনি যখন ডিপুটি গভর্নর তখন এস আলমের সকল অপকর্মের তিনি ছিলেন সহযোগী, এবং সেই হিসাবে তিনি একটা প্রাইজ পেয়েছিলেন। তার স্ত্রীর নামে ভুয়া কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই, সেখানে 3.5 কোটি টাকা এক্সিম ব্যাংক থেকে গিফট লোন দেওয়া হয়েছে। তিনি অসৎ। সেই লোকটাকে এনে একটা বিধ্বস্ত ব্যাংকের মাথার উপর বসায় দেওয়া, এটা কোনো যুক্তিতেই মেনে নেওয়া যায়। সরকার অবশ্যই সব কিছু চালাবেন, ক্রেডিট হলেও সরকারের, ডিসক্রেডিট হলেও সরকারের, কিন্তু জনগণের পারসেপশনটা কি এই ব্যাংক নিয়ে, এটা অবশ্যই সরকারকে বিবেচনায় নিতে হবে আমি মনে করি। সরকার বিবেচনায় নিলে দেশ লাভবান হবে, জাতি লাভবান হবে। ইসলামী ব্যাংক কোনো কারণে যদি আরো ক্ষতিগ্রস্ত হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের অর্থনীতি মাটির সাথে বসে যাবে। আস্থার এটি একটা পিরামিড, এই পিরামিড হেলে পড়লে অথবা বিধ্বস্ত হয়ে গেলে ব্যাংকিং ব্যবস্থার উপরে এই মানুষের অনাস্থা তৈরি হবে, এবং এই অনাস্থা বাংলাদেশের জন্য কোনো ভালো বার্তা বয়ে আনবে না। যারা রিমিটার তাদের কষ্টে অর্জিত টাকা বাংলাদেশে পাঠায় পরিবারের জন্য, দেশবাসীর জন্য, তাদের মধ্যেও এখন অস্থিরতা তৈরি হয়েছে। আমি হজের শহরে মাত্র 11 দিনের জন্য গিয়েছিলাম, সেখানে এই ব্যাপারে অনেকের উদ্বেগ, সরাসরি প্রশ্ন শোনার সুযোগ পেয়েছি। এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, রেমিটেন্স প্রবাহ যদি বাধাগ্রস্ত হয়। আমাদের মাত্র 2টা সোর্স, একটা রেমিটেন্স আরেকটা হচ্ছে আরএমজি। আরএমজিও এখন বিভিন্ন চ্যালেঞ্জের ভিতর দিয়ে অতিক্রম করছে, রেমিটেন্সও যদি বিপদে পড়ে যায় তাহলে আমাদের দেশের অর্থনীতিটা গিয়ে কোথায় দাঁড়াবে মাননীয় স্পিকার? এই সবগুলোই তো আমরা বিপদে পড়ে যাব। এই জন্য আমরা অনুরোধ করব, জোর জবরদস্তি করে যাদের কাছ থেকে এই শেয়ারগুলা ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছিল, অনতি বিলম্বে সসম্মানে সেই মূল্যেই তাদের কাছে আবার শেয়ারগুলা ফিরিয়ে দেওয়া। এরপরে সরকার সকল নিয়ম কানুন মেনে বোর্ড গঠন করবে, পরিচালনা করবে, আমাদের পূর্ণ সমর্থন থাকবে, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। সন্তান তার মায়ের কোলেই তো নিরাপদ, ওরা তো সৎ মা হয়ে এসেছিল, ওদের কোনো দরদ ছিল না, ওরা ডাকাতি করেছে। এখন আবার যদি অসৎ লোকদেরকে দিয়ে এই ব্যাংক পরিচালনা করা হয়, যা আছে তাও শেষ হয়ে যাবে, উধাও হয়ে যাবে। আমাদের উদ্বেগটা এই জায়গায়। তখন যখন এই সমস্যা দেখা দিয়েছিল, মাত্র 4 দিনে ওখানে 70,000 কোটি টাকা ব্যাংক থেকে মানুষ উত্তোলন করে ফেলেছিল, আমরা একটা অনুরোধ জানিয়েছিলাম একজন গ্রাহক হিসাবে, ছোট্ট একজন মালিক হিসাবে, একটু ধৈর্য ধরুন, ব্যাংকটাকে বাঁচতে দিন, থেমে গিয়েছিল। এখন কি বলবো মানুষকে, এখন তো বলার কিছুই খুঁজে পাচ্ছি না। এই জন্য আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করব, বিষয়টা নিয়ে তিনি যেন সিরিয়াসলি ভাবেন, কোনো পূর্ব ধারণা থেকে নয়, বাস্তবতার ভিত্তিতে এই ব্যাংকটাকে বাঁচাতে হবে। আমরা বিশ্বাস করি এই ব্যাংক বাঁচলে, তার আগের জায়গায় ফিরে আসলে ব্যাংকিং ব্যবস্থাপনার উপরে মানুষের আস্থা আবার ফিরে আসবে। অর্থনীতির 2 চাকার, 1 চাকা ব্যাংক আর 1 চাকা স্টক মার্কেট, ব্যাংকে আস্থা ফিরে আসলে অবভিয়াসলি হাত ধরে স্টক মার্কেটেও আস্থা ফিরে আসবে। আমরা আমাদের দেশটাকে সামিয়ে এক দেশ যাচ্ছে এটাই দেখতে চাই। আর লেম এক্সকিউজ এবং ব্লেমের যে বিষয়গুলো এখানে চলে আসে, এটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। অলরেডি 5টা ব্যাংকের গ্রাহকরা রাস্তায় রাস্তায় ভিক্ষুকের মতো ঘুরছে, তারা তাদের বিনিয়োগের কোনো রেজাল্ট পাচ্ছে না, তারা তাদের আমানত ফেরত পাচ্ছে না। আবার যদি সর্ববৃহৎ ব্যাংকের একই বিপর্যয় ঘটে তাহলে আমরা গিয়ে কোথায় দাঁড়াবো? মাননীয় স্পিকার, আজান হয়ে গেছে, আমার কথা আমি এখানেই শেষ করলাম। আমি আপনার মাধ্যমে একটা প্রতিকার চাই, ব্যাংকটা বাঁচুক, আমরা এটাই চাই। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। বিরতির পর প্রথমেই বক্তব্য রাখবেন মাননীয় অর্থমন্ত্রী। ধন্যবাদ।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন মাগরিবের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই আবারও সরাসরি সম্প্রচার করা হবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন প্রথমে মহান আল্লাহর পাকের শানে হামদ, পরে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পরিবেশিত হচ্ছে।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ মহান আল্লাহ পাকের শানে হামদ, পরে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পরিবেশিত হলো। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন ভক্তিমূলক গান শুনবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম মাগরিবের নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে।

0: মাননীয় সদস্য, পয়েন্ট অফ অর্ডারে কথা বলতে চান? আমার বক্তব্য হল, পয়েন্ট অফ অর্ডার দেওয়া যায় সংসদে চলমান কোনো বিষয়ের উপর যদি আপনি বক্তব্য রাখতে চান, কিংবা সংসদ কাজে শৃঙ্খলা রক্ষার জন্য বক্তব্য রাখতে হবে। এখন যারা বলল আপনাদের নেতাও বক্তব্য রেখেছে, এখন এই দিক থেকে সমাপনী বক্তা রাখবে। আপনি কি এই আলোচনার উপরে এখানে বিশৃঙ্খলা কিছু হয়েছে বলতে চান? আচ্ছা, দেন মাইক দেন ওনাকে, কিন্তু এই সাবজেক্টের উপরে বলবেন, কিন্তু বর্তমান বিরাজমান পরিস্থিতির উপরে।
1: জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আসলে 301 বিধিতেও আমি বৈধতার একটা প্রশ্ন আছে, সেটা হলো আমার বলা হয়েছে এনসিপির কোনো প্রতিনিধি এখানে নাই। আমি ডক্টর আতিকুর রহমান মুজাহিদ, এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য, এবং ডাক্তার মাহমুদা মিতু, আমরা দুইজনে ছিলাম। এবং এখানে যেভাবে বলা হয়েছে এই শব্দটাকে এক্সপ্যান্স করা হোক, এনসিপি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের স্বচ্ছতার ক্ষেত্রে ইসলামী ব্যাংকের যেটা হচ্ছে সেটার পক্ষে আমরা স্বচ্ছতার পক্ষে আমরা আছি, এবং আমরা মনে করি যে এখানে খাতিরে যে যুক্তি হচ্ছে বাংলাদেশের স্বার্থে এই ব্যাংকে একটা স্বচ্ছতা নিরপেক্ষ।
0: ধন্যবাদ। ব্যাংক সম্বন্ধে তো ওনারাই বলছেন, আপনি এটা বলতে পারেন যে আপনারা উপস্থিত ছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রী যে বলেছেন যে এনসিপি কে উপস্থিত নাই, এই তত্ত্বটি সঠিক নয়, এই তো আপনার বক্তব্য? সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের সময় তিনি যে বলেছেন যে এনসিপির কে উপস্থিত নাই, এই পোর্শনটি এক্সপাঞ্জ করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, এখন বক্তব্য রাখবেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইসলামিক
0: আপনার মাননীয় মন্ত্রী, আপনার সময় 15 মিনিট চলেন, তারপরে দেখা যাক,
2: চেষ্টা করে দাঁড়ায়
0: 15 মিনিটে শেষ করার চেষ্টা করেন আর কি।
2: জি,
0: থ্যাংক ইউ,
2: ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলীয় নেতৃবৃন্দ অনেকগুলো বক্তব্য রেখেছেন আজকে এখানে। আমার প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের বিরোধী দলীয় নেতা চ্যালেঞ্জ করেছেন যে ইসলামিক ব্যাংক থেকে যে টাকাগুলো বের হয়েছে সেগুলোর প্রতিবাদে উনি চ্যালেঞ্জ করেছেন যে এখানে জামাত ইসলামীর কোনো রকমের এর সাথে জড়িত না। উনি চ্যালেঞ্জ করেছেন, গোল্ড মেডেল দিতে বলেছেন। মাননীয় স্পিকার, এই দাবিটা কিন্তু সালমান রহমানও করতে পারে। এই দাবিটি সালমও করতে পারে, কারণ তারা তো নিজের নামে কেউ টাকা দেয়নি, কেউ নিজের নামে টাকা দেয়নি। কারণ মাননীয় স্পিকার, এই প্রশ্নগুলোর উদ্রেক কোত্থেকে হয়েছে? এই প্রশ্নগুলোর উদ্রেক হয়েছে বিগত নির্বাচনে আমরা দেখেছি কি পরিমাণে টাকা খরচ হয়েছে নির্বাচনী এলাকাগুলোতে, অবিশ্বাস্য রকমের টাকা খরচ হয়েছে। প্রত্যেকটি নির্বাচনী এলাকায় আমরা বিপুল অঙ্কের টাকার সম্মুখীন হয়েছি। এমন এমন ক্যান্ডিডেট যাদের কোনো ব্যবসা নেই, বাণিজ্য নাই, বুঝলাম নির্বাচনী আইন ভায়োলেট করেও ব্যবসা বাণিজ্য থাকলে নিজের পয়সা খরচ করতেছে, এমন এমন ক্যান্ডিডেট ছিল যাদের তেমন কোনো আয়ের উৎস সম্বন্ধে জানা নাই, কিন্তু তারাও কোটি কোটি 50 কোটি 100 কোটি টাকা খরচ করেছে। মাননীয় স্পিকার, এই প্রশ্নগুলো আসছে কিন্তু ওই জায়গা থেকে, এবং এটা কিন্তু পাবলিক নলেজ যে সবার কাছে এত টাকা কিভাবে খরচ করতে পারে। তো এটা একটা বিষয় আছে, এটা আমাদের বোঝা দরকার। এটা অনেক কারণে, শুধু ব্যাংকের থেকে টাকা নিয়ে যাওয়ার কারণ না, আরেকটা কারণ হচ্ছে আমাদের আমাদের নির্বাচনী ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে এটা বাধাগ্রস্ত করবে। এই ধরনের অর্থ আপনি আনআর্নড ইনকাম, যারা ইনকাম আর্ন করে না, এই টাকা যখন পলিটিক্সে আসে সেটা রাজনীতির জন্য খুবই ক্ষতিকর মাননীয় স্পিকার। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে পিটিশন যেটা দিয়েছে এখানে বলা হচ্ছে চেয়ারম্যানের কথা বলা হয়েছে পার্টিকুলারলি, তো চেয়ারম্যান সম্বন্ধে আমরা বিরোধী দলের মন্তব্য শুনেছি, চেয়ারম্যানের চরিত্র সম্বন্ধে ওনারা বলেছেন, এটা ওনাদের মন্তব্য। কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু এটা পরিষ্কারভাবে বলেছে, ওনারা তদন্ত সব কিছু করে এখানে ওনাদের এখানে তদন্তে কিছুই পাওয়া যায় না। আমার প্রশ্ন সেখানে না, আমার প্রশ্ন হচ্ছে একজন চেয়ারম্যানের কারণে, একজন চেয়ারম্যানের মনোনয়নের কারণে কোন ব্যাংকের গ্রাহকরা টাকা উত্তোলন করে চলে যায়, এটার কোন নজির নাই মাননীয় স্পিকার, কোন নজির নাই দুনিয়া। আসলে কোন ব্যাংকের চেয়ারম্যান কে গ্রাহকের ধার ধারে না, গ্রাহক ধার ধারে তার ইন্টারেস্ট সে ঠিক মতো পাচ্ছে কিনা, সে টাকাটা ফেরত পাবে কিনা এবং আস্থা আছে কিনা। চেয়ারম্যানের মনোনয়নের কারণে কোন ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিশ্বে কোনো নজির নেই, কারণ গ্রাহকদের কোনো ইন্টারেস্টই নেই এখানে। সুতরাং এই যে টাকা উত্তোলন হচ্ছে, আপনারা বললেন মাননীয় বিরোধী দলের সদস্যরা, এই যে টাকা উত্তোলন 2,000-3,000 কোটি টাকা উত্তোলন হয়েছে, এটার সাথে কিন্তু আরো কিছু ব্যাপার আছে এখানে। এটার সাথে সাথে এই যে আমাদের ব্যাংকের ভিতরে বাইরে যে উগ্রভাগ উগ্র মিছিল এবং কর্মসূচি গ্রহণ করা হয়েছে ব্যাংকের ভিতরে এবং বাইরে, উচ্ছৃঙ্খল উগ্রতার সাথে যে ধরনের প্রতিবাদ করা হয়েছে এবং এটা এখনো অব্যাহত আছে, এটা হচ্ছে একটা দিক। এবং এটার সাথে সাথে যে আপনাদের যে মাননীয় বিরোধী দলের যে আশঙ্কা যে আপনারা প্রকাশ করছেন, এটার আমরা একটু যোগসূত্র দেখতে পাচ্ছি এখানে। কারণ এই যারা উড্র করে চলে গেল এরা কারা? নিশ্চয় চেয়ারম্যানের কারণে উড্র করেনি, যারা উড্র করে চলে গেছে তারা বোধ হয় এই ইসলামিক ব্যাংকটাকে বিপদে ফেলতে চাচ্ছে এবং এর পেছনে কারো হাত আছে আমরা বিশ্বাস করি, কোন কোন শক্তির হাত আছে। তারা চাই আসলে তারা ইসলামিক ব্যাংকের ফেল করতে চায়, ইসলামিক ব্যাংকটাকে তারা ফেল করে রাজনৈতিকভাবে ফায়দা উসুল করতে যাচ্ছে। এখানে ইসলামিক ব্যাংকের ভালোর জন্য কেউ বলছে আমি সেটা বিশ্বাস করতে চাই না মাননীয় স্পিকার। এইটাকে ফেল করাবে এবং রাজনৈতিকভাবে বলবে যে আর্থিক শৃঙ্খলা দেশে নষ্ট হয়ে গেছে। আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই মাননীয় স্পিকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা আর্থিক শৃঙ্খলায় বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি না, আমরা যে কথাগুলো বলি আর্থিক শৃঙ্খলার কথা, আমরা যখন বলি ম্যাক্রো স্টেবিলিটির কথা, আমরা যখন বিনিয়োগের কথা বলি, আমরা কিন্তু কথাগুলো অক্ষরে করে পালন করি। আপনি বিএনপির বিগত দিনের সরকারগুলোর ইতিহাস যদি আপনি দেখবেন, আর্থিক শৃঙ্খলা নিয়ে কোনো প্রশ্ন নাই, শেয়ার বাজার নিয়ে কোনো প্রশ্ন নাই, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি সবসময় বিএনপির সময় সবচেয়ে সচল ছিল, সেই জায়গা থেকে তো আমরা সরে দাঁড়াই নাই, আমরা বরঞ্চ আরো ভালোর দিকে যাচ্ছি। এখন বাংলাদেশে আর্থিক শৃঙ্খলার প্রয়োজনীয়তা বিএনপির চেয়ে বেশি কেউ অনুধাবন করে না মাননীয় স্পিকার। এখানে মাননীয় স্পিকার ওনাদের পিটিশনে একটা জায়গা আমি আসছি, যে ওনারা বলছেন ফেসিবাদ পরবর্তী সময়ে ব্যাংকটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে পথে অগ্রসর হচ্ছিল। এক বছরের ব্যবধানে ব্যাংকের মুনাফা 108 কোটি টাকা থেকে বেড়ে 137 কোটিতে উন্নীত হয়, ঠিক এমন সময় দখলদারি ইত্যাদি ইত্যাদি, এটার একটা হিসাব আমি মাননীয় স্পিকার দিচ্ছি। ব্যাংকটির ব্যবস্থাপনার স্বার্থে

যে দুই বছরের ওনারা প্রফিটের কথা বলছেন, ওই দুই বছরের ব্যাংকের যে প্রভিশন প্রায় 70,000 কোটি টাকার মতো প্রভিশন ওনারা ওই বছরও ক্যারি ফরওয়ার্ড করেছে, তারপরের বছরও ক্যারি ফরওয়ার্ড করেছে মাননীয় স্পিকার। অর্থাৎ এটা আসলে ওই প্রভিশন যদি আপনি দেখান যে এনপিএল নন পারফরমেন্স লোনে, এটা বিশাল ক্ষতির অবস্থানে ছিল। সুতরাং দিস ইজ উইন্ডো ড্রেসিং, এটা প্রফিট না মাননীয় স্পিকার, দিস ইজ উইন্ডো ড্রেসিং। একজন বক্তা এখানে বলেছেন ইসলামিক ব্যাংক শুধুমাত্র একটা ব্যাংক নয়, এটা একটা ইকোসিস্টেম। সঠিকভাবে বলেছেন, ইট ইজ অ্যান ইকোসিস্টেম। এই ব্যাংকটাকে ঘিরে যে রাজনৈতিক কর্মকাণ্ড চলছে মাননীয় স্পিকার, এই ব্যাংকটিকে ঘিরে যে সুবিধাবাদী রাজনীতিতে অর্থায়নের যে প্রক্রিয়া চলছে, এটা শুধু ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে। এবং আমি বিশ্বাস করি এই ইকোসিস্টেম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।

শেষে ইসলামী ব্যাংকের শ্রেণীকৃত ঋণ 94,000 কোটি টাকায় পৌঁছেছে, যা ব্যাংকের মোট ঋণ পোর্টফোলিওর 51%। 31 ডিসেম্বর 2024 তারিখে ব্যাংকটির 69,000 কোটি টাকা প্রভিশন ডেফারেল সুবিধা নিয়েছে, যেটি একটু আগে বলেছিলেন, আর একটু স্পেসিফিক্যালি বলছি আমি, 70,000 কোটি টাকার মতো প্রভিশন ডেফারেল সুবিধা নিয়েছে ইসলামিক ব্যাংক। পরবর্তীতে 31 ডিসেম্বর 2025 তারিখে 84,000 কোটি টাকার প্রভিশন ডেফারেল সুবিধা নিয়েছে। সুতরাং 2026-এর প্রথম প্রান্তিকে ব্যাংকটি প্রায় 268 কোটি টাকা নিট লোকসান করেছে, প্রফিট করেনি, লোকসান করেছে। তো এটা কথা হচ্ছে, আপনারা বলছেন এই ব্যাংকের এই ব্যাংকটির যে সফলতার কথা বলেছেন সেটাও আমি বুঝলাম। আপনি উইথড্রলের ব্যাপারটা আমি আবারও বলি যে যখন স্বৈরশাসকের সময়, ফ্যাসিস্ট সরকারের সময় ইসলামিক ব্যাংক যখন টেক ওভার হয়, স্বৈরশাসকের লোকজন যখন টেক ওভার করেছে বলে আপনারা বলছেন, তখন কি ব্যাংকের গ্রাহকরা তাদের টাকা প্রত্যাহার করেছিল? করেনি। এই জন্য আমি বলছি একজন চেয়ারম্যানের নিয়োগের জন্য ব্যাংকের গ্রাহকরা টাকা উইথড্র করে নিয়ে যাবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই, কারণ ডিপোজিটারদের সাথে, ডিপোজিটার ব্যাংকের গ্রাহকের সাথে ব্যাংকের চেয়ারম্যানকে এটা তাদের কোনো সম্পর্কিত কোনো ব্যাপার নয়। মাননীয় স্পিকার, আপনারা শেয়ার বৈধ মালিকের কাছে ফেরত দেওয়ার কথা বলছেন, ভালো কথা। আসলে পুরো প্রসেসটাই তো তাই, আমি আপনারা কি বলছেন ঠিক বুঝতে পারছি না। মানে স্পিকার, ফুল এখন যে প্রসেসটা চলছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সেটাই তো উদ্দেশ্য, সরকার তার বৈধ মালিকের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা বাংলাদেশ ব্যাংক বর্তমানে করছে। এবং বাংলাদেশ ব্যাংক যেখানে শঙ্কা প্রকাশ করছে, বাধাগ্রস্ত হচ্ছে যে যাদের মাধ্যমে পরিচালিত হলে গ্রাহকদের অসুবিধা হবে, শেয়ার হোল্ডারের অসুবিধা হবে, সেই জায়গায় পরিবর্তনটা আনছে, এবং সেই পরিবর্তন আনার অধিকার বাংলাদেশ ব্যাংকের ব্যাংক আইনের পরিপ্রেক্ষিতে আছে, সেই কাজটি তারা করছে। এখানে আপনাদের আপত্তির আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এবং এর মাধ্যমে এটা একটা আইনও তো আছে, সময়সীমাও নির্ধারিত আছে, কতদিনের মধ্যে এটা বাংলাদেশ ব্যাংকে করতে হবে, আপনারা একটু অপেক্ষা করুন না, দেখুন শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক যে কাজটি হাতে নিয়েছে সেটা তারা সফলভাবে করতে পারে কিনা। আমরা তো দেখেছি, আমার কাছে মনে হচ্ছে পুরো বিষয়টা একটি রাজনৈতিকভাবে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার এই সমস্ত মুভমেন্টের পিছনে কাজ করছে। এটা কোনো ইসলামী ব্যাংকের মধ্যে সীমিত নয়। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যখন ইয়ে মারা গেল, তোমরা গেলে কোথায়, মাহমুদপুরে, মানে স্পিকার, আমরা প্রতিটি ক্ষেত্রে মবক্রেসির যে একটা টেন্ডেন্সি আমরা কিন্তু প্রতিটি ক্ষেত্রে দেখতেছি। রামিসা যখন মারা গেল, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাথে গেলেন, পররাষ্ট্রমন্ত্রী গেলেন, আমাদের ল মিনিস্টার গেলেন, ওখানে আমরা কি দেখেছি মাননীয় স্পিকার, টোটাল মবক্রেসি, উচ্ছৃঙ্খলতা, এবং যেখানেই কোনো কিছু ঘটছে সেখানেই মবক্রেসি, সেখানেই উচ্ছৃঙ্খলতা, একটা রাজনৈতিক অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া চলছে মাননীয় স্পিকার। সম্মিলিত ইসলামিক ব্যাংকের ব্যাপারে আমি কেন এই কথাটা বলছি, যে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ছাড়া কোনো দেশ এগোতে পারে না, এবং যে কারণে বাংলাদেশ ব্যাংকে যিনি দায়িত্ব নিয়েছেন, একজন বলেছেন উনি ঋণ খেলাপি না, গভর্নর সাহেব ঋণগ্রস্ত। মানে স্পিকার, এই হাউসের মধ্যে ঋণগ্রস্ত না এমন কেউ আছে? আপনারা টেবিল, আপনারা আপনারা এই টেলিভিশন, গাড়ি

0: মাননীয় মন্ত্রী, মাননীয় মন্ত্রী, আমার মনে আর 5 মিনিটে আপনি সাম আপ করতে পারবেন, অ্যানাদার 5 মিনিট।
1: থ্যাংক ইউ। একজন ভদ্রলোক, একজন গভর্নর বাংলাদেশের খুব ভালো কাজ করছে। আমাদের ফিডব্যাক হচ্ছে প্রাইভেট সেক্টর বলেন সর্বস্তরের মানুষ একটা গভর্নরকে বলছে, অনেকদিন পর একজন গভর্নর আসছে যে ডিসিশন দিতে পারছে, সঠিক ডিসিশন উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ ল। আপনারা একটা ঋণগ্রস্ত বলে তাকে আন্ডারমাইন করতেছেন, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আপনাদের চিন্তার প্রতিফলন। আপনারা কোনোভাবেই সঠিক কাজটাকে গ্রহণ করতে রাজি নেই। আপনারা চেয়ারম্যানের কারণে আপনারা টাকা উইথড্র করে নিয়ে যাচ্ছেন। তাতে এখানে একটা যোগসূত্র আছে, যারা টাকা নিয়ে যাচ্ছে, যারা ব্যাংকের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ব্যাংকের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যারা প্রস্তাবটা আজকে এনেছেন তাদের মধ্যে একটা যোগসূত্র আছে বলে তো মনে হয় আমাদের কাছে। সুতরাং মাননীয় স্পিকার, আমি শেষ করছি এই কথাটা বলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনে কোনো কম্প্রোমাইজ করবে না। এবং এটা বারবার আমাদের সরকার বারবার প্রমাণ করেছে এটা। এবং আমাদের ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের কারণে, প্রুডেন্সের কারণে বাংলাদেশের ইকোনমি বারবার ঘুরে দাঁড়িয়েছে। আজকে যে ভঙ্গুর অর্থনীতি আমরা হাতে নিয়েছি, এটাকে আমরা স্থিতিশীল এবং সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য ফিনান্সিয়াল সেক্টরের গুরুত্ব যে কত, ফিনান্সিয়াল সেক্টরের যে গুরুত্বপূর্ণ সেটা আমরা অক্ষর অক্ষরে বুঝি, এটা না বুঝার কোনো কারণ নেই। সুতরাং আপনারা নিশ্চিত থাকতে পারেন, ইসলামিক ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে, খুবই সেফ, একেবারে নিশ্চিত থাকতে পারেন। হ্যাঁ, আপনারাই তো বলেছেন শহীদ জি এটা বিল করেছে, তাহলে তো আরো বেশি নিশ্চিত থাকবে, কোনো চিন্তার কোনো কারণ নাই। এমন কোনো কাজ করবেন না মাননীয় বিরোধী দলের নেতৃবৃন্দকে বলছি আমি, এমন কোনো কাজ করবেন না যে বাংলাদেশের মানুষ হতাশ হয়। একটা গণতান্ত্রিক সরকার দেশ চালাচ্ছে, একটা বিশাল সমর্থন নিয়ে একটা গণতান্ত্রিক সরকার দেশ চালাচ্ছে, এটাকে একটু সময় দেন। যে কোনো কারণে, যে কোনোভাবে আপনারা একটা অস্থিতিশীল অবস্থা যদি সৃষ্টি করে বাংলাদেশের মানুষের কাছে যদি মনে হয় আপনারা এই কাজটা করছেন, এটা আপনাদের রাজনীতির জন্য ভালো হবে না। আমরা চাই একটা স্থিতিশীল বাংলাদেশ। সুতরাং এই যে ব্যাংকের বাইরে যারা আছে, ব্যাংকের ভিতরে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আইনের চোখে তারা কিন্তু দোষী। বিএনপি সরকার যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে, আইনের চোখে তারা দোষী। কোন রকম ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সামনে ভিতরে বাইরে বিশৃঙ্খলা করার অর্থ তার শাস্তিযোগ্য অপরাধ, এবং এটার জন্য 2 বছরের জেল হতে পারে। কিন্তু বিএনপি সরকার অত্যন্ত ধৈর্যশীল, এবং আমরা কিন্তু অসম্ভব টলারেন্সের মাধ্যমে সরকার পরিচালনা করছি। এই যে এত বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, সরকার কিন্তু খুবই ধৈর্যের সাথে দেশ পরিচালনা করছে। আমি আশা করব আপনারা সহযোগিতা করবেন। আগামীর বাংলাদেশ, বিএনপি যে আগামীর বাংলাদেশ গড়ার যে শপথ নিয়েছে, সেটা আপনাদের বাদ দিয়ে তো না, আপনাদেরকে নিয়েই তো আমরা করতে চাই। কারণ আপনারাও তো নির্বাচিত হয়ে এসছেন, আমরা না হয় বেশি ছাত্র কম আসছেন, কিন্তু আপনারাও তো নির্বাচিত। আমার অনুরোধ, আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাই। প্রতিটি জায়গায় এ ধরনের ছোটখাটো ইস্যু নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাজনৈতিকভাবে আপনারা খুব বেশি লাভবান হবে না। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
2: মাননীয় সদস্যবৃন্দ, বিষয়টির উপর আলোচনা এখানেই সমাপ্ত হল। নট অন দিস, আই নট অ্যালাউ এনিথিং অন দিস। এর বাইরে যদি পয়েন্ট অফ অর্ডারের সীমাবদ্ধতা আছে, আপনি বিরোধী দলের উপনেতা, আপনি এদের কমেন্টের উপরে পাল্টা কোনো কমেন্ট করা সঠিক হবে না। আপনি কোন বিষয়ের উপর, আচ্ছা মাইক দেন, কোন বিষয়ের উপর বলতে চান?
3: আমার প্রস্তাব হচ্ছে যে আজকে দুই পক্ষের বক্তব্যে যথেষ্ট গ্যাপ ডিফারেন্স পাওয়া যাচ্ছে এবং নানা রকম হুমকি দুমকি আমরা এখানে শুনছি। আমার প্রস্তাব হচ্ছে আপনি একটা পার্লামেন্টারি তদন্ত কমিটি করে দেন, আর এখান থেকে এই তদন্ত কমিটি এই বিষয়টাকে সুচারুভাবে দেখবে। বাংলাদেশ ইসলাম ব্যাংক শুরু থেকে আজ পর্যন্ত দেখার পরে রিপোর্টটা এখানে আসুক পার্লামেন্টে, তখন এই যে গভর্নমেন্ট চেঞ্জ, অন্যান্য চেঞ্জ যদি প্রয়োজন হয় আমরা একসাথে সেটা করব। কিন্তু ওনাদের বক্তব্যের যে স্পিরিট আমরা ইজ টোটালি ডিফারেন্ট এটা মনে করি। কারণ কোন চেয়ারম্যান কি হয়, এটা হয় কিন্তু এর আগের চেয়ারম্যানই তো সব লুট করে ফেলেছে, সমস্যা এখানে।
2: মাননীয় বিরোধী দলের উপনেতা, এই সংসদে কোনো ঢালাও বক্তৃতা রাখার কোনো সুযোগ নাই। ওখানে আমি ঘোষণা করেছি যে স্বাভাবিকভাবেই বিতর্ক শেষ হয়েছে, দি মোশন হ্যাজ বিন টকড আউট, এটার উপরে আর কোনো আলোচনা। যে পয়েন্ট অফ অর্ডার আপনি তুলেছেন, এই পয়েন্ট অফ অর্ডারটি গৃহীত হল না, দিস ইজ নট এ পয়েন্ট অফ অর্ডার। সংসদ, মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 27 জ্যৈষ্ঠ 1433, 10 জুন 2026 তারিখ রোজ বুধবার বিকাল 3টা পর্যন্ত মুলতবি করা হল। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
4: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানি ভাই ও বোনেরা, দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী সুমন রাহাত, গানের কথা লিখেছেন এবং সুর করেছেন কবির বকুল।

0: এই গানের সাথে শেষ হল আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সালমা সুলতানা।
1: আমি নিশাত শাহরিয়ার। আজকের দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া জয়ের জন্য 285 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত 42 ওভার 2 বলে 9 উইকেটে 191 রান করার পর বৃষ্টির জন্য খেলা আপাতত বন্ধ রয়েছে। এর আগে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 284 রান করে। দলের পক্ষে মোসাদ্দেক হোসেন অপরাজিত 86 রান করেন। এছাড়া নাজমুল হোসেন শান্ত 67 এবং তানজিদ হাসান 54 রান করেন। আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি বেলা 11টায় শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 14 জুন মিরপুর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগেই জানানো হয়েছে সফরে অস্ট্রেলিয়া স্বাগতিকদের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক ম্যাচ ছাড়াও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজেও অংশ নেবে। কিংস্টনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় শ্রীলঙ্কা 1-0 সিরিজ জিতে নিয়েছে। আগামী শুক্রবার বাংলাদেশ সময় সকাল 6:30 শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুদিন বাকি। আগামী শুক্রবার থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে ক্রিকেটের এই আসর। মাসব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এতে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। বার্মিংহামে বাংলাদেশ সময় রাত 11:30 খেলা শুরু হবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামবে। ম্যাচটি বাংলাদেশ সময় বেলা 3:30 শুরু হবে। এদিকে চলতি মাসের 17 ওভালে স্বাগতিক ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় বেলা 4:00 খেলা শুরু হওয়ার কথা রয়েছে। তিন ম্যাচ টেস্ট সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে রয়েছে। দুদলের মধ্যে তৃতীয় শেষ টেস্ট 25 জুন নটিংহ্যামে শুরু হবে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হতে আর মাত্র দুদিন বাকি। আগামী বৃহস্পতিবার দিবাগত রাত 1:00 যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। মেক্সিকো সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1:00 দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দেশ অংশ নিচ্ছে। এদিকে ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন বিটিভির মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ এক বিবৃতিতে মন্ত্রী জানান, সম্প্রচার সংক্রান্ত ব্যবস্থার বিষয়ে শিগগিরই গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হবে। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামীকাল থেকে বয়সভিত্তিক আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ঢাকায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে। প্রতিযোগিতায় অংশ নিতে দলগুলিতে মধ্যে ঢাকায় পৌঁছেছে। 5-দিনব্যাপী এবারের প্রতিযোগিতায় দুটি গ্রুপে 6টি দেশ অংশ নিচ্ছে। এ গ্রুপে অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে ভারত, নেপাল, ইয়েমেন এবং বি গ্রুপে স্বাগতিক বাংলাদেশ, মালদ্বীপ ও আফগানিস্তান। দুই গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলো নিয়ে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামী 20 জুন ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বালক বিভাগের ফাইনালে সিলেট লালখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়মনসিংহের ত্রিশাল দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোকাবেলা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার সমাপ্তি ঘোষণা করবেন এবং খুদে ফুটবলারের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। চলতি মাসের 21-27 পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল অংশ নেবে।
খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের সুখী সংসার অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি সবাই সুস্থ ও নিরাপদ আছেন। একটি আদর্শ সামাজিক ও পারিবারিক চিত্র গঠনে নারী পুরুষ সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। মতামত প্রকাশের স্বাধীনতা, কর্মদক্ষতা আর সামগ্রিক অধিকার বোধের বিষয়টি নারী পুরুষ সকলের জন্য সমান। তাই যদি যথার্থ একটি দেশের উন্নয়নের চিত্র আমরা দেখতে চাই, তবে সেখানে নারী পুরুষের সমঝোতা ভিত্তিক একটি শক্তিশালী কাঠামো প্রয়োজন হবে। আর তাই তো সকল বয়সের নারী পুরুষের পরিবার, সমাজ তথা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জনসংখ্যা বহুল ছোট দেশ বাংলাদেশ, একে পরিপূর্ণ উন্নয়নের চিত্র দেখাতে আমাদের জনসংখ্যাকে সীমিত রেখে দক্ষতা শ্রেণীতে বিশ্লেষণ করতে হবে। যে যে বিষয়ে পারদর্শী সে সেভাবেই দেশের কাজে এগিয়ে আসবে, তাহলে আমরা পাব দেশের সামগ্রিক উন্নয়ন। সার্থক বাংলাদেশের ছবি বুকে নিয়ে এগিয়ে যেতে চাই সামনের দিকে। কত সুন্দর আমার এই বাংলাদেশ, সবুজ আর পরম মমতা মাখা বাংলা আমাদের ধারণ করে, আলো বাতাস দিয়ে বাঁচিয়ে রাখে। তাই আসুন সবাই এই বাংলা মায়ের যত্ন করি, আগলে রাখি প্রিয় দেশকে আর দেশের মানুষকে। এমনই প্রত্যাশায় আমন্ত্রণ সুখী সংসার অনুষ্ঠানের মূল পরিবেশনায়। শ্রোতা বন্ধুরা, আমরা সবাই জানি বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা অপরিসীম। সেক্ষেত্রে অবশ্যই পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারে আগ্রহ বাড়াতে হবে। বিশেষ করে অল্প বয়সে যারা মা হয়েছেন তারা যেন আর ঘন ঘন বাচ্চা নিতে আগ্রহী না হয়, যা তার শরীর এবং পরিবারের জন্য ক্ষতি। তাদের জন্য পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের হার বৃদ্ধি করতে হবে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই আমরা আজ এই বিষয়টি নিয়ে কথা বলব। এবারে আপনাদের জন্য রয়েছে 15-19 বছর বয়সী মায়েদের পরিবার পরিকল্পনার পদ্ধতি ব্যবহারের হার বৃদ্ধিতে করণীয়, এই বিষয়টি নিয়ে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। সঞ্চালনে রয়েছেন ডাক্তার ডোরিন আঞ্জুম।
2: শ্রোতা, আজ আমরা কথা বলব 15-19 বছর বয়সী বিবাহিত কিশোরী মায়েদের মাঝে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের হার বাড়াতে করণীয় নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার নুরুন্নাহার বেগম, আরও রয়েছেন জনাব মোহাম্মদ মাহবুবুল আলম। শুরুতেই জানতে চাইব যে আজকে আমাদের যে বিষয়, অর্থাৎ 15-19 বছর বয়সী কিশোরীরা, এই বয়সটাকে আমরা এত গুরুত্ব দিচ্ছি কেন?
3: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা একটা জিনিস আপনারা যদি খেয়াল করেন, গত যে আমাদের আদমশুমারি হলো, সেই আদমশুমারির তথ্য অনুযায়ী আমাদের যুব জনগোষ্ঠীর সংখ্যা মোট জনগোষ্ঠীর প্রায় 22%, 22-23%। এইটা সারা পৃথিবীতেই কখন একটা পর্যায়ে এসে যুব জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যায়, এবং আমরা এটাকে বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নেওয়ার একটা সময়ে। অর্থাৎ যে বিশাল যুব জনগোষ্ঠী একটা দেশে থাকে, সেই যুব জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে শিক্ষিত করে আমরা আর্থসামাজিক উন্নয়নের জন্য, আমরা দেশের আর্থসামাজিক উন্নয়নে আমরা হয়তো আরো বেশি সাফল্য লাভ করতে পারি। কিন্তু সেই বিষয়টা আসলে ঘটবে তখনই যখন আমাদের এই যুব জনগোষ্ঠীরা শিক্ষিত হবে, সুস্থ থাকবে এবং কর্মক্ষম হবে। আমরা যদি সেটা করতে চাই তাহলে আমাদেরকে এই 15-19 যে বয়সের আমাদের কিশোররা রয়েছে তাদেরকে আমাদের এমন একটা পরিবেশ তৈরি করে দিতে হবে যেখানে তারা সুস্থ জীবন যাপন করতে পারবে, যেখানে তারা অর্থনৈতিকভাবে সক্ষম হবে, যেখানে তারা পড়াশোনা করতে পারবে। তো সার্বিক এই বিষয়টা যদি আমরা মাথায় রাখি, আমাদের আর্থসামাজিক উন্নয়নের সাথে পরিবার পরিকল্পনা এবং জনসংখ্যার যদি একটা যোগসূত্র আমরা দেখি, তাহলে এই 15-19 এই যে বয়সী তরুণ তরুণী, তাদেরকে অবশ্যই আমাদের বিশেষ কার্যক্রমের আওতায় পরিবার পরিকল্পনা এবং প্রজনন স্বাস্থ্য সেবা প্রদান করতে হবে।
2: ডাক্তার নুরুন্নাহার বেগম, আমরা যদিও জানি যে 800 বছরের আগে বিয়ে নয় এবং বিশ্বের আগে সন্তান নয়, তারপরেও যেসব মা দেখা যাচ্ছে 15-16 বছর বয়সে তাদের জীবন শুরু করছেন, তো তাদের জন্য কি আসলে ফ্যামিলি প্ল্যানিং মেথড প্রযোজ্য নয়?
4: অবশ্যই প্রযোজ্য, এবং তাদের জন্য অনেক বেশি প্রয়োজন। কারণ আমরা জানি যে আমরা আমাদের গভর্নমেন্টের যে রুলস রয়েছে সেটি 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না এবং 21 বছর আগে কোনো ছেলের বিয়ে দেওয়া যাবে না। এই যে কথাটা করাটা, এটা কিন্তু সঠিকভাবে মানা হচ্ছে না। আইন থাকলেও আইনের প্রয়োগটা ওইভাবে মানা হয় না, এবং আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন পরিকল্পিতভাবে এই বয়সটাকে কমিয়ে, বয়সটাকে যা বয়স সেটি আবার বাড়িয়ে বা কমিয়ে বিভিন্নভাবে অন্যায়ভাবে কাজগুলো করে বিয়ে দেওয়া হয়। কিন্তু যদি তাদেরকে বিয়ে দেওয়া হয় তাহলে তখন তাদের নিশ্চয়ই সন্তান হবে, আর এই সন্তানটা কখনো হয়তো বা আকাঙ্ক্ষিতও হতে পারে, অনাকাঙ্ক্ষিতও হতে পারে। কিন্তু মেডিকেল সায়েন্সের দিক দিয়ে যদি আমরা তাকাই তাহলে কিন্তু আসলে এই বয়সে বাচ্চা অবশ্যই অনাকাঙ্ক্ষিত, কারণ এই বয়সে তাদের শরীরটা ঠিক মতো তৈরিই হয় না। বাচ্চা হওয়ার জন্য তাদের যে শারীরিক মানে গঠন, তাদের যে ব্রেন বা মানসিকতা বা মেন্টাল ম্যাচিউরিটি, এগুলো আসলে আসে না। এবং একটা ছেলে এই বয়সে তার আর্থিক ক্ষমতাও অত বেশি থাকে না। সবকিছু মিলিয়ে অবশ্যই যদি কোনো কারণে বিয়ে হয়েও যায়, তাদের উচিত সময়টাকে স্টে করে, যখন তাদের শারীরিকভাবে তারা ফিট হবে, যখন মানসিকভাবে ফিটনেস প্রস্তুত হবে, তখনই যেন তারা সন্তান নেয়। আর এই অপেক্ষার জন্য কোনো না কোনো পদ্ধতি তাদেরকে অবশ্যই নিতে হবে,
2: করতে হবে। জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, অনেক সময় আমরা দেখি যে কিশোরী মায়েরা তাদের বয়স এবং অনভিজ্ঞতার কারণে অনেক ঝুঁকিপূর্ণ আচরণ করে থাকে। তাদের শরীরের পরিবর্তন, গর্ভধারণ, পরিবার পরিকল্পনা এবং যৌন সংক্রমণ, এসব সম্পর্কে তাদের পর্যাপ্ত জ্ঞান থাকে না। তো এসব ব্যাপারে তাদের কি ধরনের সহযোগিতা আসলে প্রয়োজন?
3: এখানে আসলে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর মূলত বিবাহিতদেরকে সেবা প্রদান করে থাকে। আমরা বিবাহিতদের বাইরে যে সেবা দেই না সেটা বলা ঠিক হবে না, কিন্তু যেটা দিই সেটা প্রয়োজনের তুলনায় খুবই কম। যারা তরুণ তরুণী তাদের কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা দল আছে যারা বিবাহিত, আর একটা দল আছে যারা বিবাহিত না। যারা বিবাহিত তরুণ তরুণী তাদের জন্য কিন্তু আমাদের একদম ইন্টেনসিভ প্রোগ্রাম রয়েছে। আমাদের মাঠ পর্যায়ে আমাদের মাঠ কর্মীদের রেজিস্টারের মধ্যে তাদের তথ্যাবলী রেকর্ডের আছে, এবং আমাদের সেবা প্রদানকারী যারা রয়েছেন তৃণমূল পর্যায়ে তারা তাদেরকে নিয়মিতভাবে পরিদর্শন করছেন, তথ্য দিচ্ছেন, সেবা দিচ্ছেন। অপরদিকে যারা বিয়ে করেননি তাদের জন্য কিন্তু চিত্রটা খুবই হতাশাজনক। তাদের আমরা এখনো আশা করছি যে তারা, তাদের কাছে আমরা যাব না, তারা আমাদের সার্ভিস সেন্টারে আসবে, এসে সেবা নিয়ে যাবে। এই জায়গাটাতে আসলে প্রবলেম হচ্ছে, কারণ তরুণ তরুণীরা অনেক সময় তাদের প্রয়োজনীয় সেবাটা নেওয়ার জন্য হাসপাতালে আসতেও দ্বিধাগ্রস্ত থাকে যে সে যাবে কিনা, গিয়ে কিভাবে কথা বলবে। তো এই বিষয়টা সরকারিভাবে আমরা চিহ্নিত করেছি। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কেন এতদিন করা হলো না, এখন কেন আমরা ভাবছি। আসলে সরকারি যে কোনো কাজই আমাদের রিসোর্স একটা সম্পদ একটা বড় সমস্যা। আমাদের যেহেতু সম্পদটা সীমিত, টাকাটা সীমিত, তো সীমিত অর্থের মধ্যে আমরা যখন কাজ করতে যাই তখন আমরা অগ্রাধিকার নির্বাচন করি। তো এতদিন যাবত আমাদের অগ্রাধিকার তালিকা ছিল মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, আমাদের অগ্রাধিকার তালিকা ছিল পরিবার পরিকল্পনার পদ্ধতি বাড়ানো, যার ফলে তরুণ তরুণীদের দিকে আমরা খেয়াল করিনি। তবে এখন আমাদের অগ্রাধিকার তালিকায় তরুণ তরুণীদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি, এবং আগামী দিনে অবশ্যই তাদের জন্য প্রয়োজনীয় সেবা থাকবে।
2: ডাক্তার নূরনাহার বেগম, জানতে চাইবো যে 15-19 বছর বয়সী কিশোরীদের জন্য কোন পদ্ধতিগুলো উপযুক্ত? আসলে
4: এটি একদম মানে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 15-19 বছর তাদের বয়স একদমই কম, এবং তাদের শারীরিক ম্যাচিউরিটিও অনেক কম। আমরা এদেরকে দুই ভাগে ভাগ করে থাকি, যাদের একটিও বাচ্চা হয় নাই তাদেরকে একটা গ্রুপে ফেলি, এবং যাদের বাচ্চা একটি বা দুটি হয়ে গিয়েছে তাদেরকে আমরা আরেকটি গ্রুপে ফেলতে পারি। যাদের একটিও বাচ্চা হয় নাই, অর্থাৎ নববিবাহিত যারা, তাদের জন্য আমরা সাধারণত বলে থাকি খাবার বড়ি, কন্ডম এবং ইমপ্ল্যান্ট, অর্থাৎ যেটা 3 বা 5 বছর মেয়াদী ইমপ্ল্যানন এবং জার্ডেল রয়েছে। তো এই তিনটি পদ্ধতি তাদের জন্য ভালো। আর যাদের একটি বাচ্চা হয়ে গেল বা দুটি বাচ্চা হয়ে গিয়েছে তাদের জন্য তো দীর্ঘ সময় বিরতি প্রয়োজন, তাদের ক্ষেত্রে অন্য যে কোনো পদ্ধতি তারা নিতে পারে। দীর্ঘমেয়াদী পদ্ধতি যেমন ইমপ্ল্যান্ট, তারপর IUD পদ্ধতি, অর্থাৎ যেটি 10 বছরের জন্য তাদেরকে সুরক্ষা দিবে, এবং পাশাপাশি ইনজেকশন রয়েছে 3 মাস মেয়াদী। এছাড়াও তারা নিজেরা ইচ্ছা করলে খাবার বড়ি বা কন্ডোমও ব্যবহার করতে পারে।
2: জনাব মাহবুবুল আলম, সব শেষে ছোট্ট করে জানতে চাইবো যে যদি আমরা, যদিও জানি যে 18-র আগে বিয়ে না এবং 20-র আগে সন্তান নয়, সেক্ষেত্রে 18 বছরের আগে যদি কোনো কিশোরীর বিয়েও হয়ে যায় তাহলে সেসব কিশোরীদের জন্য কি করণীয় রয়েছে?
3: আইনগতভাবে আমরা 18-র আগে বিয়ে নয় কথাটা বললেও আমরা সবাই জানি যে এখনো আমাদের দেশে বিশাল সংখ্যক মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে 18 বছরের নিচে। বিয়ে হয়ে যাওয়ার পরে আমাদের আইনগত যে বিষয়গুলো রয়েছে, বাল্যবিবাহ আইন বা অন্যান্য যে আইনগুলো রয়েছে, কোনো আইনই কিন্তু ওই বিয়েটাকে বাতিল করে না। যেটা করে ওই বিয়ের সাথে সম্পৃক্ত যারা রয়েছে তাদেরকে হয়তো কিছু জরিমানার ব্যবস্থা করে কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেয়, কিন্তু বিয়েটা বাতিল হয় না। তো সেক্ষেত্রে আমরা মনে করি, আমরা যে দম্পতিটা অল্প বয়সে বিয়ে করলো, বয়স হওয়ার আগে বিয়ে করলো, তাদেরকে আরো বেশি করে যত্ন নেওয়া প্রয়োজন, তাদের জন্য আরো নিবিড় সেবাদান কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। তো বিষয়টা মাথায় রেখে পরিবার পরিকল্পনা দপ্তর বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে, এবং আমরা ওই সমস্ত দম্পতি যাদের স্ত্রীর বয়স 18 বছরের নিচে তাদেরকে আমরা বিয়ের সাথে সাথে রেজিস্ট্রেশন করতেছি, এবং আমাদের মাঠকর্মীরা নিয়মিতভাবে তাদেরকে মনিটরিং এ রাখতেছে, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের উদ্বুদ্ধকরণ কার্যক্রমে আমরা তাদেরকে দাওয়াত দিচ্ছি, এবং আমরা তাদেরকে বিভিন্ন রকমের বার্তা দিচ্ছি যাতে করে সময়ের আগে তারা সন্তান না নেয়।
2: ধন্যবাদ আপনাদেরকে প্রিয় শ্রোতা।
5: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন। এখন প্রচার হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
6: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: তা আজ এ পর্যন্তই, কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে। ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন।
4: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন 15-19 বছর বয়সী মায়েদের পরিবার পরিকল্পনার পদ্ধতি ব্যবহারের হার বৃদ্ধিতে করণীয় বিষয় একটি আলোচনা। আশা করছি বিষয়টি সম্পর্কে জেনে আপনারা উপকৃত হয়েছেন। এবারে বন্ধুরা, আপনাদের শোনাবো একটি জনসংখ্যা বিষয়ক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আশিকুর রহমান আশিক ও মোর্শেদা শাহরিন। কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার এবং এতে সুর করেছেন দীপক কুমার দে।

0: শুনছিলেন জনসংখ্যা বিষয়ক গান। আসুন দেশের জনসংখ্যা সীমিত রাখি, জীবন মান উন্নয়ন করি। এই গরমে শরীরকে সুস্থ রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। পর্যাপ্ত বিশ্রাম, বিশুদ্ধ পানি পান আর ভিটামিন সমৃদ্ধ খাবার আমাদের সুস্থ রাখবে। পাশাপাশি ডেঙ্গু সহ অন্যান্য অসুখ থেকে বাঁচতে বাড়ির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। আসুন রোগ জীবাণু ধুলাবালি থেকে বাঁচতে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করি। সুখী সংসার অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম শাহনাজ পারভীন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভিন। শুরুতেই শিরোনাম। 2266 কোটি 41 লাখ টাকা ব্যয় সম্বলিত 8টি উন্নয়ন প্রকল্প এগনেকে অনুমোদন। অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাস বাদ দেওয়ার কোন পরিকল্পনা সরকারের নেই বললেন শিক্ষামন্ত্রী। সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 101 শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত সরকারের। আগামী এক বছরের মধ্যে রাশিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা 1 লাখে উন্নীত করতে ঢাকার প্রস্তাব। লেবাননের টায়ার শহরে ইসরায়েলের প্রাণঘাতী হামলায় নিহত নয়, ইরানের সঙ্গে কয়েকদিনের মধ্যে চুক্তি সম্পন্ন হবে বললেন ডোনাল্ড ট্রাম্প। এবং ঢাকায় 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটিতে বৃষ্টি আইনে 86 রানের সফরকারী অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 2266 কোটি 41 লাখ টাকা ব্যয় সম্বলিত 8টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। আজ রাজধানী সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে 2,229 কোটি 13 লাখ টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং বাকি 37 কোটি 28 লাখ টাকা সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে নেওয়া হবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 3টি নতুন, 3টি সংশোধিত ও 2টির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পানি সম্পদ, পরিবহন, জনপ্রশাসন, স্বাস্থ্য, প্রতিরক্ষা, শিক্ষা ও জ্বালানিসহ বিভিন্ন খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পানি সম্পদ খাতে বরিশাল সেচ প্রকল্পের প্রথম পর্যায়ে রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনের অনুমোদন দেওয়া হয়। স্বাস্থ্য খাতে প্রকল্প 2-এর অধীনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সম্প্রসারণ প্রকল্প অনুমোদন লাভ করে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে একটি ক্যান্সার কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধিত পর্যায়েও অনুমোদন করেছে। এছাড়া দেশজুড়ে 653টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন সহ শিক্ষাখাতের সংশোধিত কয়েকটি প্রকল্প অনুমোদন করা হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা গড়ে তুলতে আগামী অর্থ বছরের বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তা তৈরিতে স্টার্ট আপ তহবিলে 400 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তিনি আজ সংসদে ঢাকা 4 আসনের সংসদ সদস্য বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৈয়দ জয়নুল আবেদিনের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান। এর আগে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিতে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও বলেন, বিভিন্ন অর্থনৈতিক ও কাঠামোগত চ্যালেঞ্জের কারণে গত অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড NBR এর রাজস্ব আদায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। চলতি অর্থ বছরেও একই প্রবণতা অব্যাহত রয়েছে বলেও তিনি সংসদকে জানান। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বিদায়ী 2025-26 অর্থ বছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় 42,600 কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে। এদিকে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জাতীয় সংসদকে জানান, সরকারের ফ্ল্যাগশিপ উদ্যোগ স্টার্টআপ বাংলাদেশের মাধ্যমে এ পর্যন্ত অনুমোদিত 36টি প্রযুক্তি নির্ভর স্টার্টআপে প্রায় 109 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের সাইবার নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করতে সরকার সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি 2026-2030 প্রণয়নের কাজ করছে। সংসদের বৈঠক আগামীকাল বিকেল 3টায় আবার বসবে। অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাসের মতো মৌলিক বিষয়গুলো বাদ দেওয়ার কোন পরিকল্পনা সরকারের নেই বলে সাফ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। আজ সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সংক্রান্ত ছড়ানো গুজবের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বাংলা, দর্শন, ইতিহাস সহ কয়েকটি বিষয়ে অনার্স কোর্স বন্ধ হতে যাচ্ছে সম্প্রতি এমন একটি খবর প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তৈরি হয় নানা ধরনের আলোচনা ও উদ্বেগ। তবে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, কোন বিষয়ে অনার্স কোর্স বন্ধ করা বা অনার্স শিক্ষা সংকুচিত করার কোন পরিকল্পনা সরকারের নেই। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, বাংলা, দর্শন বা ইতিহাসের মতো

0: যেগুলি আমাদের মার্কেট ডিমান্ড রয়েছে সেগুলিকে আমরা দেখছি, সে তো প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। কিন্তু বাংলা দর্শন ইতিহাস বাদ পড়বে এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি।
1: একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় বাংলা দর্শন ইতিহাস সহ ছয়টি বিষয়ে অনার্স কোর্স বাতিল করা হচ্ছে। তবে সেই তথ্য নাকচ করে দিয়ে মন্ত্রী বলেন, সরকার কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে গুরুত্ব দিলেও প্রচলিত মানবিক বিষয়ের কোর্স বন্ধের প্রশ্নই ওঠে না।
0: আমাদের টিচার শর্টেজ রয়েছে, সেগুলিতে আমরা রেগুলার টিচার নিচ্ছি, শর্টেজ ফিল আপ করছি। কিন্তু মার্কেট ড্রিভেন ডিমান্ড যে আমরা সাবজেক্ট ইনক্লুড করব, এটা তো ওয়ার্ল্ড ডিমান্ড, সেটা তো আর বাংলার সাথে কোনো সম্পর্ক।
1: এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোনো অনার্স কোর্স বন্ধের বিষয়ে সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই। অনার্স শিক্ষা কার্যক্রম আগের মতোই চলবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: দেশের তৃণমূল পর্যায়ে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে বিদ্যমান সকল 31 ও 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, জনগণের দোরগোড়ায় দ্রুত জরুরি স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কারিগরি সহায়তায় দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স তৈরি করা হবে। আগামী এক বছরের মধ্যে রাশিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা 100,000 উন্নীত করতে মস্কোকে প্রস্তাব দিয়েছে ঢাকা। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়ায় চলমান 3 দিনের সরকারি সফরে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এই প্রস্তাব দেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রুশ কর্তৃপক্ষ এই প্রস্তাবের উপর দ্রুততার সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। পাশাপাশি বাংলাদেশের জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা প্রণয়ন এবং এই খাতে উৎকর্ষ কেন্দ্র স্থাপনে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে মস্কো। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশকে প্রায় 3,800 কোটি টাকা ঋণ সহায়তা দেবে জাপান। এই লক্ষ্যে আজ বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো স্বাক্ষর করেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঋণ সহায়তায় এই অর্থ জ্বালানি সরবরাহ সংক্রান্ত ঝুঁকি এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তার ফলে সৃষ্ট সংকট মোকাবেলায় ব্যবহার করা হবে। বাংলাদেশ ও জার্মানি দ্বিপক্ষীয় রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সফররত জার্মানির পররাষ্ট্র দপ্তরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক ফ্রাঙ্ক হারমান এক বৈঠকে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ শৃঙ্খলা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন, জনগণের মধ্যে আদান প্রদান এবং শান্তি ও নিরাপত্তায় সহযোগিতা বৈচিত্র্যময় ও শক্তিশালী করার সুযোগ নিয়ে আলোচনা করা হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছে জিনা তাক্তার। বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার আবাসিক রাষ্ট্রদূত কিম জি জুন এবং নবনিযুক্ত মরক্কোর আবাসিক রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কারদৌদি এল কৌলালি আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম সাংবাদিকদের বলেন, মরক্কোর আবাসিক রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককালে রাষ্ট্রপতি স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো নির্মাণ, তৈরি পোশাক ও বস্ত্রশিল্প, আইসিটি সহ বিভিন্ন খাতে বাংলাদেশের দক্ষ ও আধা দক্ষ শ্রমশক্তি নিয়োগে উদ্যোগ নিতে মরক্কোর প্রতি আহ্বান জানান। এদিকে দক্ষিণ কোরিয়ার আবাসিক রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত

0: প্রথম স্যাটেলাইট ভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন করেছেন। স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টারটি দেশের সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু গবেষণা, মৎস্য সম্পদ উন্নয়ন এবং দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি এবং আসামিদের ডেথ রেফারেন্সের নথি উচ্চ আদালতে পাঠানো হয়েছে। আজ মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এসব নথি উচ্চ আদালতে প্রেরণ করেন। এর আগে গত রোববার রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের আদেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মশরুর সালিহিন। একই সঙ্গে আসামি সোহেল রানাকে 5,00,000 টাকা এবং স্বপ্না আক্তারকে 2,00,000 টাকা জরিমানা করেন আদালত। তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। আপিলের উপর শুনানি আগামী 16 জুন ধার্য করা হয়েছে। আজ প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের সঙ্গে ভয়াবহ উত্তেজনার পর তিনি ইরানের সঙ্গে একটি চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছেন এবং কয়েকদিনের মধ্যেই চুক্তিটি সম্পন্ন হবে বলে ইঙ্গিত দিয়েছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইসরায়েল পছন্দ করুক বা না করুক ইরানের সঙ্গে যে কোনো শান্তি চুক্তি মার্কিন জনগণের জন্য মঙ্গলজনক হবে না। জোরপূর্বক স্থানান্তরের আদেশ জারির পর ইসরায়েল দক্ষিণ লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে। টায়ার শহরে ইসরায়েলি বাহিনী 9 জনকে হত্যা করেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার করেছেন। শি জিনপিং পিয়ংইয়ং সফরে গেলে উভয়ে এই অঙ্গীকার করেন। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, কিম জংকে চীনা প্রেসিডেন্ট বলেন তিনি সম্পর্ক জোরদার করতে চান। ঘনিষ্ঠ কৌশলগত অংশীদারিত্বের বিষয়েও উভয় নেতা একমত হন। ইউক্রেনের বিভিন্ন স্থানে রুশ হামলায় অন্তত 5 জন নিহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানান, দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলায় এক গর্ভবতী নারীসহ আরও 2 জন নিহত এবং দোনেৎস্কে 2 জন নিহত হন। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে ডিএলএস মেথডে 86 রানে পরাজিত করেছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 284 রান করে। 285 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া 42 ওভার 2 বলে 9 উইকেট হারিয়ে 191 রান করার পর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে গেলে ডিএলএস মেথডে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হয়। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
3: মিরপুরের চেনা সবুজ গালিচায় আজ এক অন্য সুর, যে সুরে মিশে আছে ব্যাটে বলে রাজত্ব করার চেনা দর্প। টসের মুদ্রা ভাগ্যে না মিললেও 22 গজের ভাগ্য বিধাতা যেন আজ শুধুই বাংলাদেশের। মোসাদ্দেক হোসেন সৈকতের চওড়া ব্যাটে চড়ে প্রথম ভাগে লেখা হয়েছিল এক মহাকাব্য। 86 রানের এক অপরাজিত রাজকীয় ইনিংসে ভর করে স্কোর বোর্ডে জমা হয় 284 রানের চ্যালেঞ্জিং পুঁজি। তামিম আর শান্তর শুরুর ভিতটাকে যেন তুলির শেষ আচরে এক পূর্ণাঙ্গ ক্যানভাসে রূপ দিলেন মোসাদ্দেক। 285 রানের পাহাড় সম লক্ষ্য, জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার অহমিকা চূর্ণ হতে সময় লাগেনি। ক্যাঙ্গারু বাহিনীকে শুরুতেই এক গতিঝড়ে লণ্ডভণ্ড করে দেন এক তরুণ তুর্কি নাহিদ রানা। গতির আগুনে পুড়ে ছার খার অজিদের টপ ওয়ার্ডার। দলীয় মাত্র 14 রানে প্রথম উইকেটের পতন, তখনই স্পষ্ট হয়ে যায় আজকের রাতটা মিরপুরের চেনা রূপকথার। কুপার কনলি কিংবা জজ ইংলিশরা প্রতিরোধের দেয়াল গড়ার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু নাহিদ রানার বিধ্বংসী পেসের সামনে তা ছিল তাসের ঘরের মতোই ভঙ্গুর। পেসের ঝড়ের পর মিরপুরের চিরায়ত স্পিনের ফাঁদ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আর বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের ঘূর্ণি জাদুতে দিক হারালো ক্যাঙ্গারুরা। যেন পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজের সেই চেনা ভূত তারা করে বেড়ালো অস্ট্রেলীয় মিডল অর্ডারকে। অ্যালেক্স কেরি কিংবা ম্যাট রেশন স্পিনের মায়াজালে আটকা পড়ে সাজঘরের পথ ধরেছেন অল্প রানেই। 159 রানেই যখন 9 উইকেটের পতন, তখন মিরপুরের গ্যালারিতে শুধুই বিজয়ের জয়ধ্বনি। মঙ্গলবারের বোলিং পরিকল্পনা এবং এক্সিকিউশন দুটোই ছিল বিশ্বমানের। বিশেষ করে নাহিদ রানার গতি এবং মিরাজ তানভীরের স্পিন জুটি অস্ট্রেলিয়াকে দাঁড়ানোর কোনো সুযোগই দেয়নি। মাঝে বিরূপ আবহাওয়ার জন্য ম্যাচ কিছু সময় বন্ধ থাকলেও ডিএল ম্যাথডে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হয়। 86 রানের ব্যবধানে বিজয়ী হয় স্বাগতিক বাংলাদেশ। ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে এভাবে কোণঠাসা করার দৃশ্য রূপকথার চেয়েও কম কিছু নয়। অজি দলের বিপক্ষে সিরিজে 1-0 লিড নিয়েছে টাইগাররা। মিরপুরের আকাশে এখন উৎসবের রং আর লাল সবুজের ড্রেসিং রুমে এক বুক আত্মবিশ্বাস। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি বেলা 11:00 শুরু হবে। ফুটবল বিশ্বকাপের খেলাগুলো সরাসরি সম্প্রচারে ফিফার সাথে 47 কোটি টাকার চুক্তি করেছে রাষ্ট্রীয় টেলিভিশন বিডিভি। এই খরচ 2022 বিশ্বকাপের চেয়ে অনেক কম। বিজ্ঞাপন আর সম্প্রচার স্বত্ব বিক্রি করে সেই টাকাও উঠিয়ে ফেলেছে বিডিভি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপ যখন একেবারে কাছে, তখনও অনিশ্চয়তা আর বড় প্রশ্ন ছিল বাংলাদেশের দর্শক বিশ্বকাপের খেলা দেখতে পারবেন কিনা। সম্প্রচার সত্যের উচ্চ মূল্য এই অনিশ্চয়তার সৃষ্টি করলেও তা দূর হয়েছে। বিশ্বকাপের সব খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, গত বিশ্বকাপ দেখাতে খরচ হয়েছিল প্রায় 100 কোটি টাকা, আর এবার ফিফার কাছ থেকে স্বত্ব কেনা হয়েছে 47 কোটি টাকায় ভ্যাট ট্যাক্স সহ, যা প্রায় 64 কোটি টাকায় ঠেকবে।
5: বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমী মানুষের প্রিয় ঘর বাংলাদেশ টেলিভিশন আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। আজ অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করতে চাই যে অতীতের প্রায় 100 কোটি টাকার লুটপাটের যে গন্ধ আমরা পেয়েছি, তার প্রথম এবং তার প্রথম দাবিকৃত 200 কোটি টাকার যেই ফাঁদ এড়িয়ে আমরা ফিফার সাথে অত্যন্ত সাশ্রয়ী এবং যৌক্তিক মূল্যে চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানাই। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং বাংলাদেশের নীতিমালার আলোকে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তি মূল্য নির্ধারিত হয়েছে মাত্র $3.85 মিলিয়ন, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশের টাকায় প্রায় 47 কোটি টাকার মতো।
4: তিনি জানান, দুটি বেসরকারি টেলিভিশন সহ টেলকো এবং ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমেও বিশ্বকাপ ফুটবল দেখা যাবে। বিজ্ঞাপন ও স্বত্ব বিক্রি করে খরচ উঠে যাবে বিটিভির। সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, গতবারের তুলনায় কম দামের স্বত্ব কেনাটা প্রমাণ করেছে স্বচ্ছ অবস্থান তৈরি করে ভালো কিছু অর্জন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে সরকার।
6: বিশ্বকাপে কিভাবে 100 কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল, বর্তমানে আমরা যেটিকে 47 কোটি টাকা দিয়ে স্বত্ব কিনে এবং সেটি আবার অ্যাডভার্টাইজমেন্ট রাইটস দিয়ে আবার সেটি পূরণ হয়ে যাচ্ছে, তার মানে কি আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা যে আমরা একটি স্বচ্ছ একটি অবস্থান তৈরি করে আমরা নীতিগতভাবে ভালো কিছু কিভাবে অর্জন করা যায়, কিভাবে ভালো কিছু প্রতিষ্ঠিত করা যায়, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।
4: দেশের বিভিন্ন জায়গায় বড় স্ক্রিনে খেলা দেখানোরও পরিকল্পনার কথাও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমাকে গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারিক রহমান। তিনি আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের ফাঁকে নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে এই অনুদানের চেক তুলে দেন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আর একবার। 2,266 কোটি 41 লাখ টাকা ব্যয় সম্বলিত 8টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন। অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বললেন শিক্ষামন্ত্রী। এবং ঢাকায় 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটিতে বৃষ্টি আইনে 86 রানে সফরকারী অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ। খবর শেষ হলো।
7: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি সোহাইব আহমদ। বিগত স্বৈরাচার সরকারের সময়ে ব্যাংকিং খাতের নানা ত্রুটি ও অব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করলে কয়েকটি বড় দিক স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, খেলাপি ঋণের সমস্যা। শেখ হাসিনার সময় ব্যাংকিং খাতের সবচেয়ে বড় দুর্বলতা ছিল ঋণ আদায় ব্যর্থতা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে রাজনৈতিক প্রভাবের কারণে অনেক অযোগ্য ও প্রভাবশালী ব্যক্তি বিপুল অঙ্কের ঋণ নিয়েছিলেন, কিন্তু তা ফেরত দেননি। ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হলেও অনেক ক্ষেত্রে তা ছিল দায়মুক্তির মতো, ফলে খেলাপি ঋণের পরিমাণ ক্রমাগত বেড়েছে। দ্বিতীয়ত, দুর্বল তদারকি ব্যবস্থা। বাংলাদেশ ব্যাংক তদারকি ও নিয়ন্ত্রণের দায়িত্বে থাকলেও বাস্তবে অনেক সময় তারা রাজনৈতিক চাপের মুখে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি, ফলে ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা আসেনি, বরং অনিয়ম ও দুর্নীতি আরও বেড়েছে। তৃতীয়ত, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অব্যবস্থাপনা। শেখ হাসিনার সময়ে সোনালী, জনতা, রূপালী ও কৃষি ব্যাংকের মতো বড় প্রতিষ্ঠানগুলোতে আর্থিক শৃঙ্খলা ভেঙে পড়ে। নিয়োগের স্বজনপ্রীতি, ঋণ প্রদানের রাজনৈতিক প্রভাব এবং অভ্যন্তরীণ দুর্নীতি ব্যাংকগুলোকে দুর্বল করে তোলে। এর ফলে মূলধন ঘাটতি দেখা দেয় এবং গ্রাহক আস্থা কমে যায়। বেসরকারি ব্যাংকের অস্বচ্ছ কার্যক্রম আরেকটি দুর্বলতা। শেখ হাসিনার সময় নতুন বেসরকারি ব্যাংক অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু অনেক ক্ষেত্রে তা ছিল রাজনৈতিক বিবেচনায়। এসব ব্যাংকের অনেকগুলোই পর্যাপ্ত মূলধন ও দক্ষ জনবল ছাড়াই কার্যক্রম শুরু করে, ফলে তারা টেকসই হতে পারেনি এবং গ্রাহকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে থাকার কারণেও ব্যাংকিং খাতে অনিয়ম হয়েছে। বিশ্বব্যাপী ব্যাংকিং খাতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানো হলেও শেখ হাসিনার সময়ে বাংলাদেশে তা যথাযথভাবে হয়নি। অনলাইন ব্যাংকিং ও ডিজিটাল নিরাপত্তা দুর্বল থাকায় জালিয়াতি ও অর্থ পাচারের ঘটনা বেড়েছে। গ্রাহক সেবার ঘাটতি ব্যাংক অব্যবস্থাপনার আরেকটি দিক। সাধারণ মানুষ ব্যাংকে গিয়ে সঠিক সেবা পাননি, ঋণ নিতে গিয়ে হয়রানি, আমলাতান্ত্রিক জটিলতা এবং দুর্নীতির কারণে গ্রাহকরা হতাশ হয়েছেন, ফলে আর্থিক খাতের প্রতি সামগ্রিক আস্থাহীনতার সৃষ্টি হয়। শেখ হাসিনার সময়ে ব্যাংকিং খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যায়, অনেকেই টাকা জমা রাখতে অনীহা প্রকাশ করেন, আবার ব্যবসায়ীরা ঋণ নিতে গিয়ে নানা সমস্যায় পড়েন। এইসব ত্রুটি ও অব্যবস্থাপনার কারণে ব্যাংকিং খাতের সংস্কার জরুরি হয়ে পড়ে। শেখ হাসিনার সময় কিছু পদক্ষেপ নেওয়া হলেও তা দীর্ঘমেয়াদে কার্যকর হয়নি। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বর্তমান সরকারের মুখপাত্র হিসেবে সম্প্রতি জানিয়েছেন, ব্যাংকিং খাতে সংস্কার ও মেরামতের জন্য একটি সংস্কার কমিশন গঠন করা হবে। এটি বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনআস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঘোষণায় নতুন করে সংস্কার কমিশন গঠনের উদ্যোগ আসলে সেই পুরনো সমস্যাগুলোরই ধারাবাহিক সমাধানের প্রচেষ্টা। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যদি নতুন কমিশন কার্যকরভাবে কাজ করতে পারে, তবে ব্যাংকিং খাত পুনর্গঠিত হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি আনতে সক্ষম হবে। এই কমিশন যদি সত্যি স্বাধীনভাবে কাজ করতে পারে, তবে ব্যাংকিং খাতের পুনর্গঠন সম্ভব হবে। বিশেষজ্ঞরা মনে করেন, কমিশনের কাজ হবে শুধু সমস্যার তালিকা তৈরি নয়, বরং বাস্তবায়নযোগ্য সুপারিশ প্রদান এবং তার প্রয়োগ নিশ্চিত করা। এর মধ্যে থাকতে পারে ঋণ প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, ব্যাংক পরিচালনায় দক্ষ জনবল নিয়োগ, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জালিয়াতি রোধ এবং বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়ানো। বিগত সরকারের প্রচেষ্টা ও বর্তমান উদ্যোগের মধ্যে একটি মৌলিক পার্থক্য হল, তখন সংস্কার ছিল মূলত প্রশাসনিক নির্দেশনা ভিত্তিক, আর এখন কমিশন গঠনের মাধ্যমে একটি কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে অগ্রসর হচ্ছে তারেক রহমানের সরকার। তবে বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দক্ষতা এবং কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। শেখ হাসিনার সময়কার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যদি এবার বাস্তবায়ন প্রক্রিয়া শক্তিশালী করা যায়, তবে ব্যাংকিং খাত সত্যি পুনর্গঠিত হতে পারে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
8: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনমালা এখন রয়েছে দেশের গান। শুরুতেই শোনাব আমার জীবন মরণ, এই শিরোনামে গান। গানটির শিল্পী, সুরকার ও গীতিকার আপেল মাহমুদ।

বন্ধুরা, আপনারা দেশের গান শুনছেন। এবারের গানটি শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, কথা সাজিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আনোয়ার পারভেজ।

0: বন্ধুরা, পরপর দুখানি দেশের গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: যতক্ষণ মাঠে থাকি খেতে থাকি লাথি, আমাকে নিয়েই যত মাতামাতি, পায়ে পায়ে পায়ে পায়ে ছুটি, কখনো সখনো মাথাতে উঠি, তাই খেলোয়াড়ই খুব প্রিয় সাথী, ফুটবল ফুটবল মাতোয়ারা জাতি।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, গ্রীষ্মের সন্ধ্যা উত্তীর্ণ রাতের এই প্রহরে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ।

0: বন্ধুরা, এই গ্রীষ্মে অনুষ্ঠিত হতে চলেছে ফুটবল বিশ্বকাপ 2026। 11 জুন উত্তর আমেরিকায় পর্দা উঠবে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও ব্যতিক্রমী বিশ্বকাপ টুর্নামেন্ট।
1: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বিশ্ব ফুটবলের এই আসরটি আগের সব আসরের চেয়ে সম্পূর্ণ আলাদা।
0: এবারেই প্রথমবারের মতো তিনটি দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। আবার এবারেই প্রথম 48টি দেশ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে, ফলে 39 দিন ধরে দর্শক উপভোগ করবে 104টি ম্যাচ।
1: এই বিশ্বকাপে মেক্সিকো সিটির বিখ্যাত এস্টেকা স্টেডিয়াম বিশ্বের প্রথম ভেন্যু হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপের ম্যাচ আয়োজনের রেকর্ড গড়তে চলেছে।
0: 1970 সালে পেলে ও 1986 সালে ম্যারাডোনার বিশ্বকাপ জয়ের এই ঐতিহাসিক ভেন্যুতেই দুই দিন পরে ঝলসে উঠবে উদ্বোধনী অনুষ্ঠানের রোশনাই।
1: বাংলাদেশের মানুষের চিরকালের প্রিয় খেলা হলো ফুটবল। নিজ দেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও ফুটবল প্রিয় বাঙালি কিন্তু দারুণ আগ্রহ নিয়ে প্রহর গুনছে উদ্বোধনী পর্দা উঠার জন্য।

0: প্রিয় বন্ধুরা, গ্রীষ্মের সন্ধ্যা উত্তীর্ণ রাতের এই প্রহরে আপনাদের জন্য বিস্ময়কর খবরের সংকলন বিশ্ববিচিত্রার ডালি সাজিয়ে এনেছেন আফসানা আক্তার, আর খবরগুলো জানাচ্ছেন জাহানারা বেগম।
1: কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি চতুর্মুখী রোবটিক কুকুর সফলভাবে মাউন্ট এভারেস্টের ক্যাম্প 2 পর্যন্ত আরোহণ করে নতুন নজির গড়েছে। ভূপৃষ্ঠ থেকে এটির উচ্চতা প্রায় 21,000 ফুট। তীব্র ঠান্ডা, তুষার ঝড় এবং পাথুরে খাড়া রাস্তা জয় করে এই রোবটটি যেভাবে ভারসাম্য বজায় রেখে উপরে উঠেছে, তা বিজ্ঞানীদের ভবিষ্যতের মহাকাশ বা দুর্গম পার্বত্য অভিযানে রোবট ব্যবহারের এক নতুন পথ খুলে দিয়েছে। ১৯২৬ সালে প্রশান্ত মহাসাগরে একটি ভয়ানক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে সম্পূর্ণ নিখোঁজ হয়ে যাওয়া একটি মালবাহী স্টিমার জাহাজ এসএস নেভাদার ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। সমুদ্রের প্রায় 3,000 ফুট গভীরে হাইটেক সোনার প্রযুক্তির সাহায্যে মেরিন আর্কিওলজিস্টরা এই জাহাজটি খুঁজে পান। 100 বছর পানির নিচে থাকার পরেও জাহাজের ভেতরের মালামাল এবং কয়লার ইঞ্জিনটি অনেকটাই অক্ষত রয়েছে। ফ্রান্সে ভ্রমণের সময় হারিয়ে যাওয়া লুনা নামের একটি পোষা বিড়াল দীর্ঘ 14 মাস পর ঘরের দরজায় ফিরে এসেছে। মালিকের বাড়ি থেকে বিড়ালটি যেখানে হারিয়ে গিয়েছিল তার দূরত্ব ছিল প্রায় 4,000 কিলোমিটার। কোন রকম জিপিএস বা ম্যাপ ছাড়াই কিভাবে বিড়ালটি এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজের পুরনো বাড়ি চিনে ফিরে এলো, তা প্রাণীবিজ্ঞানীদের দারুণভাবে ভাবিয়ে তুলেছে। জাপানের একটি বিলাসবহুল ডেজার্ট কোম্পানি সাদা ট্রাফল বিশেষ ধরনের পনির এবং খাঁটি সোনার পাতা দিয়ে তৈরি একটি বিশেষ আইসক্রিম বাজারে এনেছে। মাত্র 1 স্কুপ এই আইসক্রিমের দাম নির্ধারণ করা হয়েছে $6,700, যা বাংলাদেশি টাকায় প্রায় 8,00,000 টাকা। এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আইসক্রিম হিসেবে গিনেস বুকে নাম তুলেছে। বিশ্ববিচিত্রা আজ এ পর্যন্তই।

0: শুনলেন বিশ্ববিচিত্রা। যে কোনো জাতি একতাবদ্ধ থাকে এবং সমৃদ্ধি লাভ করে পূর্বপুরুষদের রেখে যাওয়া সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ ও লালন পালন করে।
1: পূর্বপুরুষেরা তাদের উত্তরপুরুষদের জন্য যে জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, প্রথা, পোশাক আশাক, খাদ্যাভাস, ভাস্কর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, রীতিনীতি, উৎসবের প্রচলন রেখে যান, এসবই জাতির সাংস্কৃতিক ঐতিহ্য।
0: প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে শুনবেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে। পর্বটি গ্রন্থনা করেছেন তাপসী মনির, উপস্থাপন করছেন বর্ষা আহমেদ।
2: আমাদের এই পৃথিবীতে এক একটি দেশ যেন এক এক রকম সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে চলেছে, যে সাংস্কৃতিক ঐতিহ্য দেশটিকে আলাদাভাবে চিনিয়ে দেয়। আলজেরিয়া এমন একটি দেশ যে দেশে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য এবং ঐতিহ্যবাহী প্রাচীন ধ্বংসাবশেষ পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে আছে। উত্তর পশ্চিম আফ্রিকায় ভূমধ্য সাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি দেশ হল আলজেরিয়া। ইতিহাস, সংস্কৃতি, ভাষা এবং ধর্মের কারণে এদেশকে আরব বিশ্বের অংশ হিসেবে গণ্য করা হয়ে থাকে। আলজেরিয়ার আরবি নাম হল আলজাজাইর। এদেশের নাগরিকদেরকে আলজেরীয় বলা হয়। এদেশের সরকারি ভাষা আরবি, ধর্ম ইসলাম, মুদ্রার নাম আলজেরীয় দিনার। এদেশের শতকরা 99% মানুষই মুসলমান। আফ্রিকার ধনী দেশগুলোর একটি হল আলজেরিয়া এবং এর অন্যতম কারণ পেট্রোলিয়াম জাতীয় সামগ্রী রপ্তানি। আলজেরিয়ারও রয়েছে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য। এখানকার হস্তশিল্প খুবই বৈচিত্র্যময়। এখানকার কার্পেটগুলো আকর্ষণীয়। গয়না এবং চামড়ার সামগ্রী এখানে দারুণ জনপ্রিয়। এদেশের চিত্রকলায় বিমূর্ত শৈলী এবং স্বাধীনতা যুদ্ধের প্রভাব লক্ষণীয়। আলজেরিয়ার সাহিত্যে মৌখিক ঐতিহ্যের প্রমাণ মেলে। এদেশে গল্প বলার একটি সমৃদ্ধ মৌখিক ঐতিহ্য রয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কেতেব ইয়াসিন এবং আসিয়া জেবার। আলজেরিয়ায় মিশ্র সংস্কৃতি চোখে পড়ে। এদেশের বিশ্ববিখ্যাত সঙ্গীত ধারা হল রাই সঙ্গীত। রাই সঙ্গীতের বিখ্যাত এবং জনপ্রিয় দুই শিল্পী হলেন খালেদ এবং রাসিদ তাহা। আলজেরিয়ায় নারীদের ঐতিহ্যবাহী পোশাক হল কারাকু, আর পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক হল জেল্লাবা, যা দেখতে লম্বা আলখাল্লার মতো। এছাড়াও পুরুষেরা শীতকালে বার্নুস নামের পোশাক পরে থাকেন, যা একরকম পশমি চাদর। আলজেরিয়ার জাতীয় খাবার হল কাসকাস, যা শাকসবজি এবং ছোলার সাথে পরিবেশন করা হয়। স্যুপ জাতীয় খাবার তানজিন এবং চোরবা এদেশে বেশ জনপ্রিয়। এখানকার আরও একটি জনপ্রিয় খাবার হল খেজুর। এছাড়াও আলজেরিয়ান সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হল চা পান। ফুটবল আলজেরিয়ার খুবই জনপ্রিয় একটি খেলা। অন্যান্য খেলার ভেতর উল্লেখযোগ্য হল হ্যান্ডবল, ভলিবল এবং অ্যাথলেটিক্স। ঈদুল আজহা এবং ঈদুল ফিতর এদেশের প্রধান দুটি ধর্মীয় উৎসব। আলজেরিয়ার জাতীয় উৎসবগুলো মূলত তাদের স্বাধীনতা সংগ্রাম, ধর্মীয় বিশ্বাস এবং প্রাচীন ঐতিহ্যের উপর ভিত্তি করে পালিত হয়ে থাকে। নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের ভেতর দিয়ে এখানে স্বাধীনতা দিবস, বিপ্লব দিবস এবং ভ্রাতৃত্ব ও সংহতি দিবস পালিত হয়ে থাকে। প্রাচীন একটি উৎসব হল ইয়েনায়ের। এ দিনটি সরকারিভাবে ছুটি থাকে। এই উৎসবে ঐতিহ্যবাহী খাবার খাওয়া হয় এবং ঘোড় দৌড়ের মাধ্যমে নতুন কৃষি বছরকে স্বাগত জানানো হয়। সবই সাংস্কৃতিক ঐতিহ্যের নিদর্শন হয়ে আছে। আলজেরিয়ার বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য দেশটিকে বিশ্বের মাঝে সুন্দর একটি দেশের উদাহরণ সৃষ্টি করেছে। এমন কথা জোরের সাথে উচ্চারণ করা যেতেই পারে।
1: শুনলেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে, শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ।
0: প্রিয় শ্রোতা, নদীর একুল ভাঙে উকুল গড়ে, এই তো নদীর খেলা। নদীর ভাঙা গড়ার এই খেলার প্রতিনিয়ত নতুন চর জেগে উঠে সময়ের পরিক্রমায়, আবার বিলীন হয়ে যায়। নদীর চরে যারা বসবাস করে তারা প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকে।
1: নদীর চরের মানুষের সংগ্রামী জীবন, তাদের দুঃখ কষ্ট এবং চরের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের এক জীবন্ত ও সুন্দর ছবি ফুটে উঠেছে কবি বন্দে আলী মিয়ার ময়নামতির চর কবিতায়। কবিতাটি আবৃত্তি করছেন পুলক রঞ্জন।

0: এপারের এই বুনো ঝাওয়ার ওপারের বুড়ো বট, মাঝখানে তার আগাছায় ভরা শুকনো গাঙের তট। এরই উঁচুপারে নিত্য বিহানে নাঙল দিয়েছে চাষি, কুমিরেরা সেথা পোহাইছে রোদ শুয়ে শুয়ে পাশাপাশি। কুলে কুলে চলে খরশুলা মাছ দাঁড়িকানা পালে পালে, ছো দিয়ে তার একটারে ধরি গাঙচিল বসে ডালে। ঠোঁট চেপে ধরি আছাড়ি আছাড়ি নিস্তেজ করি তাই, মুড়ো পিটিলে ছিঁড়ি একে একে গিলিয়া গিলিয়া খায়। এরই কিছু দূরে এক পাল গরু বিচড়িছে হেতা সেতা, শিয়ে মাটি মাখা দড়ি ছিঁড়ি সার চলে সে স্বাধীন চেতা। মাথা নিচু করি কেহ বা ঝিমাই কেহ বা খেতেছে ঘাস, শুয়ে শুয়ে কেহ জাবর কাটিয়া ছাড়িতেছে নিঃশ্বাস। গোচর পাখিরা ইহাদের গায়ে নির্ভয়ে চলে ফেরে, উকুন আঠালু ঠুকরিয়া খায় লেজের পালক নেড়ে। বক পাখিগুলো গোচর পাখির হয়েছে অংশীদার, শালিক কেবলই করিছে ঝগড়া কাজ কিছু নাই তার। নতুন চরের পলি জমিটাতে কলাই বুনেছে যারা, আখের খামারে দিতেছে তারাই রাতভর পাহারা। ক্ষেতের কোনায় বাঁশ পুঁতে পুঁতে শূন্যে বেঁধেছে ঘর, বিচালে বিছায়ে রচেছে শয্যা বাঁশের বাখারি পর। এমন শীত মাঝ মাঠে তারা খড়ের মশাল জ্বালি, ঠকঠকি নেড়ে করিছে শব্দ হাতে বাজাইয়া তালি। ওপার হইতে পদ্মা সাঁতারি বন্য বরাহ পাল, এপারে আসিয়া আখ্যায় রোজ ভেঙে করে পয়মাল। তাই বেচারিরা দারুণ শীতেও এসেছে নতুন চরে, টঙে বসি বসি জাগিতেছে রাত পাহারা দেবার তরে। কুয়াশা যেন কে বুলাইয়ে দিয়েছে মশারির মতো করি, মাঠের ওপারে ডাকিতেছে ফেউ কাপাইয়া বেভাবরি। ঘুমেল শিশুরা এই ডাক শুনি জড়ায় ধরিছে মাই, কৃষাণ যুবতী ঝাপটি তাহারে মনে মনে ভয় পায়। ফেউ নাকি চলে বাঘের পেছনে, গায়ের লোকেরা বলে টঙের মানুষ ভাবিতেছে ঘর, ঘর ভেজে আখি জলে। এই চরে ওই হালটার কোণে বিঘে দুই ক্ষেত ভরি, বট পাকুড়ে দোহে ঘিরে ঘিরে করি আছে জড়াজড়ি। গায়ের লোকেরা নতুন কাপড় তেল ও সিঁদুর দিয়া, ঢাক ঢোল পিটি গাছ দুইটি দিয়ে গেছে নাকি দিয়া। নতুন চালনি ভেঙে গেছে তার মুছি আর করিগুলা, রাখাল ছেলেরা নিয়ে গেছে সব ভরি গামছাই ঝুলা। চরকের মেলা এই গাছতলে হয় বছরের শেষে, সেদিন যেন গো সারা চরখানি উৎসবে ওঠে হেসে। বটের পাতায় নৌকা গড়িয়া ছেড়ে দেয় জলে কেউ, এই চর হতে ওই গাপানে নিয়ে যায় তারে ঢেউ। ছোট ছেলে পুলে বাঁশি কিনে কিনে বেদম বাজায় চলে, বড়দের হাতে ঠোঙাই খাবার কাশে আর কথা বলে। ছেঁড়া কলা পাতা টুকরো বাতাসা চারিদিকে পড়ে রয়, পরদিনে তার রাখাল ছেলেরা সবে মিলে খুঁটে লয়। উৎসব শেষে খাঁকা করে হায় শূন্য বালির চর, এপারের পানে যাইয়া ওপার কাঁদে শুধু রাত ভর।
1: ইংরেজ পরিচালক ক্যারল রিড, ইংরেজ ঔপন্যাসিক গ্রাহাম গ্রিন রচিত দ্য থার্ড ম্যান উপন্যাস অবলম্বনে একই নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন।
2: যুদ্ধবিধ্বস্ত ভিয়েনার পটভূমিতে নির্মিত 104 মিনিটের সাদাকালো চলচ্চিত্রটি যুক্তরাজ্যে মুক্তি পায় 1949 সালের সেপ্টেম্বর মাসে।
1: প্রিয় শ্রোতা সঙ্গী, ক্লাসিক সিনেমা পর্বে ক্যারল রিড পরিচালিত দ্য থার্ড ম্যান চলচ্চিত্রটি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন শামীম খান।
2: আজকের উত্তরণে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা জানব বিশ্ব চলচ্চিত্রের এক রহস্যময় ও কালজয়ী সৃষ্টি দ্য থার্ড ম্যানের গল্প।
3: Is Mr. Martins engaged on a new book?
4: Yes. It's a murder story. It's based on fact. It's called The Third Man.
2: The Third Man, এমন একটি চলচ্চিত্র যার সম্পর্কে আত্মবিশ্বাসের সাথে বলা যায় যে এতে সমস্ত উপাদানই রয়েছে যার প্রতিটি তার সমসাময়িক এবং সর্বকালের অন্যান্য চলচ্চিত্রকে পরিমাপ করার জন্য একটি মানদণ্ড। চলচ্চিত্র প্রেমীদের ভাষায় এটি একটি নিখুঁত থ্রিলার। দ্য থার্ড ম্যান হল 1950 সালের একটি ফিল্ম নোয়ার চলচ্চিত্র যা ক্যারল রিড পরিচালিত, গ্রাহাম গ্রিন রচিত। এই সিনেমাটিতে অভিনয় করেন জোসেফ কটন হোলি মার্টিনস চরিত্রে, ভ্যালিয়ানা স্মিথ হিসেবে, অরসন ওয়েলস হ্যারি ল্যাং চরিত্রে, ট্রেভর হাওয়ার্ড মেজর ক্যালোওয়ে চরিত্রে, কার্ল চরিত্রে পল হবরিগার, লাইমের পোর্টার, ব্যারন কার্টস চরিত্রে আর্নেস্ট ডয়েচ, এরিক পন্টো ডক্টর উইঙ্কেল চরিত্রে, সিগফ্রিড ব্রয়ার পোপেকো হিসেবে, আনার বাড়িয়ালা হিসেবে হেডউইগ ব্লিবোট্রু, সার্জন পেইন চরিত্রে বার্নার্ড লি, উইলফ্রিড হাইট হোয়াইট ক্র্যাবেন চরিত্রে।
5: When we do meet, old man, it's you I want to see. Not the police. Remember that, won't you? Don't be so gloomy. After all, it's not that awful. What the fella said. In Italy, for 30 years under the Borgias, they had warfare, terror, murder, and bloodshed. But they produced Michelangelo, Leonardo da Vinci, and the Renaissance. In Switzerland, they had brotherly love. They had 500 years of democracy and peace. And what did that produce? The cuckoo clock. So long, Holly.
2: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিধ্বস্ত ভিয়েনা শহর, চারদিকে ধ্বংসস্তূপ, অনিশ্চয়তা আর অন্ধকার এক পরিবেশ, এই শহরেই আসেন লেখক হোলি মার্টিনস। তিনি এসেছেন তার পুরনো বন্ধু হ্যারি লাইমের আমন্ত্রণে, কিন্তু শহর পৌঁছেই তিনি জানতে পারেন হ্যারি রহস্যজনক এক দুর্ঘটনায় মারা গেছে। বন্ধুর মৃত্যুর খবর মেনে নিতে পারেন না হোলি। ধীরে ধীরে হোলি খুঁজতে শুরু করেন সেই ঘটনার পেছনের সত্য, কিন্তু তদন্ত যত এগোতে থাকে ততই রহস্য আরও গভীর হতে থাকে। প্রত্যেক মানুষের কথা যেন লুকিয়ে থাকে ভিন্ন ভিন্ন সত্য। একসময় সামনে আসে এক চমকপ্রদ তথ্য, হ্যারির মৃত্যুর ঘটনায় নাকি ছিল তৃতীয় একজন মানুষ যার উপস্থিতির কথা কেউ স্পষ্টভাবে বলতে চায় না, আর হ্যারি লাইম চরিত্রে অরসন ওয়েলসের উপস্থিতি ছিল অসাধারণ শক্তিশালী। খুব অল্প সময়ে পর্দায় থেকেও তিনি দর্শকের মনে গভীর ছাপ ফেলেন, আর হোলি মার্টিনস চরিত্রে জোসেফ কটন ফুটিয়ে তুলেছেন এক সাধারণ মানুষের দ্বন্দ্ব, হতাশা ও সত্য খোঁজার আকুতি। দ্য থার্ড ম্যানের সবচেয়ে অনন্য দিক হল এর পরিবেশ ও চিত্রায়ন, সাদা কালো সিনেমাটোগ্রাফি, অন্ধকার গলি, ছায়ার ব্যবহার এবং রহস্যময় আবহ পুরো চলচ্চিত্রটিকে করেছে একেবারেই আলাদা। বিশেষ করে বিখ্যাত ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শকের মনে দীর্ঘ সময় থেকে যায়। এটি শুধু রহস্যের গল্প নয়, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং মানবিক দুর্বলতার গল্প। সিনেমাটি দেখায় কখনো কখনো সত্য জানাটা যতটা প্রয়োজনীয় ততটাই কষ্টেরও হতে পারে। সব মিলিয়ে দ্য থার্ড ম্যান এমন একটি চলচ্চিত্র যা সময় পেরিয়েও আজও সমানভাবে দর্শককে মুগ্ধ করে।
1: শুনলেন ক্লাসিক সিনেমা। আয়ুর্বেদ চিকিৎসায় নিম গুরুত্বপূর্ণ এক উপাদান। নিম খেতে তিতা, কিন্তু এর গুণ অসামান্য, তাই তেতো স্বাদের হলেও নিম কারো কারো কাছে অমৃত সমান।
6: নিমের কাঠ দিয়ে যদি দোতারা বানানো হয় তাহলে তার ভেতর থেকে কর্কশ নয় মধুর সুরই প্রকাশিত হয়। নিমের দোতারা তুই মোর রে একটি জনপ্রিয় ভাওয়াইয়া গান।
1: গানটিতে শ্রী রাধা শ্যামকে বা শ্রীকৃষ্ণকে নিমের দোতারার সঙ্গে তুলনা করেছেন। বাংলা পল্লীগীতি ও ভাওয়াইয়া ধারার এই গানটি ফেরদৌসী রহমানের কণ্ঠে তুমুল জনপ্রিয়তা লাভ করে। চলুন বন্ধুরা, আমরাও শুনি।

0: প্রিয় বন্ধুরা, উত্তর আয়োজন উত্তরণ আয়োজন আজ এ পর্যন্তই। আজকের পর্ব গ্রন্থনা করেছেন ইকবাল খুরশেদ, উপস্থাপনায় ছিলাম আমি ফয়সাল আহমেদ অনন্ত
1: এবং আমি সেলিনা আক্তার শেলি, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা, প্রকৌশল দায়িত্বে ছিলেন শাকিল আহমেদ, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম আর উত্তরণ প্রযোজনা করলেন হাসনাতুল আজম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

0: fraud and money laundering cases have increased due to weak online banking and digital security. Lack of customer service is another aspect of bank mismanagement. People are not getting proper banking services. Consumers are frustrated due to harassment, bureaucratic complications and corruption while taking loans. As a result, there is an overall lack of confidence in the financial sector. People's confidence in the banking sector declined during Sheikh Hasina's tenure. Many people expressed reluctance to deposit money, while businessmen faced many problems while taking loans. Due to all these shortcomings and mismanagement, reforms in the banking sector became necessary. Although some steps were taken during Sheikh Hasina's time, they were not effective in the long run. Later, the interim government took some steps. Further reforms were outlined in the July Charter but were not implemented due to lack of time. The Information and Broadcasting Minister, as the spokesperson of the present government, recently said that a reform commission will be formed to reform and repair the banking sector. It is directly related to the economic stability and public interest. If this commission can really work independently, it will be possible to restructure the banking sector. Experts believe that the task of the commission will not only be to list the problems, but also to provide implementation recommendations and ensure their implementation. This may include transparency in lending, recruitment of skilled manpower in bank operations, prevention of fraud through the use of technology, and increasing the power of Bangladesh Bank. A fundamental difference between the efforts of the previous government and the current one is that the reform was mainly based on administrative directives. And now the government of Tariq Rahman is moving towards a structural and institutional reform through the formation of the commission. However, it is important to ensure political will, administrative efficiency and strict accountability in implementation. If the implementation process can be strengthened, this time by learning from the experience of Sheikh Hasina's tenure, the banking sector can really be restructured and will give new impetus to the country's economic development. That is the end of the news commentary.
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
2: সংবাদ প্রবাহ। আজকের পরিবেশনা সমসাময়িক বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর ব্রিফিং, সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন, মাননীয় সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস 2026 উপলক্ষে আলোচনা। আজ সকালে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম ইহসানুল হক মিলন এমপি বলেন,
3: কারিগরিকে ইম্পর্টেন্স দিচ্ছি, আমরা আধুনিক করছি, আমরা মোর সাবজেক্ট যেগুলি আমাদের মার্কেট ডিমান্ড রয়েছে সেগুলিকে আমরা দেখছি, সে তো প্রতিনিয়ত আলোচনা হবে, কিন্তু বাংলা দর্শন ইতিহাস বাদ পড়বে এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি। মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী তো কোর্স আমরা রেগুলারলি ইন্ট্রোডিউস করছি, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা ইন্ট্রোডিউস করছি এবং প্রত্যেকটি লেভেলই আমরা ইন্ট্রোডিউস করছি, বাট বাংলাকে বাদ দিয়ে, ইতিহাসকে বাদ দিয়ে এমন কথা কোথাও হয়। আমাদের টিচার শর্টেজ রয়েছে, সেগুলিতে আমরা রেগুলার টিচার নিচ্ছি, শর্টেজ ফিল আপ করছি, কিন্তু মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী আমরা সাবজেক্ট ইনক্লুড করবো, এটা তো ওয়ার্ল্ড ডিমান্ড, সেটা তো আর বাংলার সাথে কোনো সম্পর্ক নেই। আমরা শুধু আলোচনা হচ্ছে যে কিভাবে আমরা শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করব এবং মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী আমরা করব, ইন্ডাস্ট্রি একাডেমির রিলেশন কিভাবে হবে সেগুলি নিয়ে আলোচনা হয়। আমাদের মাদ্রাসা বোর্ডের যে প্রকল্পটি রয়েছে তাদের ইএফটি, ওই সেটা সম্পর্কে আলোচনা হয়েছে, আরেকটি প্রকল্প আমাদের ওই প্রিভিয়াস বিল আটকে পড়েছিল সেটা নিয়ে আলোচনা হয়েছে, এই আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুমে ওটার বিল নিয়ে আলোচনা হয়েছে।
2: আজ সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এমপি বলেন,
4: সততা দিয়ে দেশের টাকা বাঁচিয়ে জনগণকে পৃথিবীর সেরা সেবা দেওয়া সম্ভব, আমাদের উপরে আস্থা রাখুন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল, আমরা বেগম খালেদা জিয়ার দল, আমরা তারেক রহমান মহোদয়ের দল, আজকে সরকার পরিচালনার দায়িত্বে এসেছি, আমরা জনগণের পকেট কাটতে আসিনি, আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে এসেছি। আমাদের উপর আস্থা রাখার জন্য দেশবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ টেলিভিশন 3.8 মিলিয়ন মার্কিং ডলার ফিফাকে পরিশোধ করছে, তার প্রায় সকল অর্থই আমরা অ্যাডভার্টিজমেন্ট এবং রাইটস বিক্রির মাধ্যমে আমরা এই টাকা উঠিয়ে বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত দিতে সক্ষম হয়েছি।
2: মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান বলেন,
5: মাননীয় প্রধানমন্ত্রী বৈঠক করেছেন, তার মধ্যে একটা বৈঠক ছিল তিনটা মন্ত্রণালয়ের, একটা হচ্ছে প্রাথমিক গণশিক্ষা, ক্রীড়া এবং সংস্কৃতি। সংস্কৃতি মন্ত্রণালয়ের অংশ হিসেবে সেই মিটিং আমি ছিলাম, সেখানে তিনি এই নির্দেশনা দিয়েছেন, প্রাথমিক তো বটে এবং সেকেন্ডারি, সব জায়গায় শিশুদেরকে খেলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং কর্মকাণ্ডের মধ্যে যত বেশি সম্ভব তাদেরকে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য। আমি এখানে আসার আগে সংস্কৃতি মন্ত্রণালয়ে একটা বৈঠক করেছি ডিসিদের সাথে অনলাইন, সেই বৈঠকেও ইনফ্যাক্ট আমরা এই নির্দেশনাটাই দেওয়ার চেষ্টা করছি। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আমাদের উপজেলা যে হেলথ কমপ্লেক্স গুলো আছে তার মধ্যে মাত্র 8টা উপজেলায় 100 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স ছিল, আমাদের সরকার এই সরকার এটা বাকি সব 31 শয্যা 50 শয্যা, মানে দুরকম ভাবে থাকে, 31 শয্যার আছে 50 শয্যার আছে, সবগুলোকেই 101 শয্যায় উন্নীত করা হবে, মোট 434টি উপজেলা, সেটা খুবই জরুরি ব্যাপার। সুতরাং আমরা যদি ওই জায়গায় মনোযোগটা দিতে পারি, ঢাকামুখী যে মানুষের স্রোত সেটা কমানো যাবে, মানুষ সহজে কম খরচে চিকিৎসা পাবে। ডেঙ্গু রোগজনিত পরিস্থিতির কথা চিন্তা করে ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট জাতীয় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে, আমরা খুবই চেষ্টা করব এই জিনিসটাকে যতটা সম্ভব ঠেকিয়ে রাখা যায়। সেটা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক নিরাপত্তা জোরদারে দুর্ঘটনা প্রবণ মহাসড়কে কনফ্লেক্স ব্লাইন্ড স্পট মিরর স্থাপন এবং মেডিকেল টিম টপ টেস্ট করছে, দ্বিতীয় যমুনা সেতু এবং পাটুরিয়া দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সাথে নেগোসিয়েশন সম্পন্ন হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে চুক্তি স্বাক্ষরিত হবে। কৃষি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিএডিসি এবং বিএফডিএ কর্তৃক ইতিমধ্যে 477.41 কিলোমিটার খাল নালা খনন পুনঃখনন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর 13টি প্রকল্প হতে 577,570টি বৃক্ষ রোপণ করা হয়েছে। আপনারা জানেন এই খাল খনন এবং বৃক্ষ রোপণ দুটোই এই সরকারের খুবই ঘোষিত প্রায়োরিটি, সেটা এগিয়ে চলছে। আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, রামিসা হত্যা মামলার বিচার দেশের ইতিহাসে নজিরবিহীন দ্রুততায় সম্পন্ন হয়েছে, মাত্র 6 কার্য দিবসের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ করে রায় ঘোষণা সম্ভব হয়েছে, যা বাংলাদেশের বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলাদেশ পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রামিসা ধর্ষণ হত্যা মামলায় অত্যন্ত অল্প সময়ের মধ্যে নিখুঁত ভাবে ডিএনএ টেস্ট ও ময়না তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। রামিসা হত্যা মামলার বর্বরতা ও গুরুত্ব বিবেচনা করে এর ডেথ রেফারেন্স শুনানিটি যেন আইনগত প্রক্রিয়া মেনেই সিরিয়ালে কিছুটা এগিয়ে আনা যায়, সেজন্য সুপ্রিম কোর্ট এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, কোরবানির পরে একটা বড় কাজ থাকে, বিভিন্ন জায়গায় যে পশু কোরবানির বর্জ্য থাকে খুব দ্রুততম সময়ের মধ্যে সেটা হয়েছে, ঢাকা থেকে 51,000 টনের বেশি কোরবানির পশুর বর্জ্য প্রসারণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে এটা মনিটর করতে গিয়েছিলেন এবং কিছু কিছু সমস্যা পাওয়ার কারণে দুই কর্মকর্তাকে, দক্ষিণ সিটি উত্তর ও দক্ষিণের দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। চট্টগ্রাম ওয়াসার পানি পতেঙ্গায় যাবে, 63 বছর ধরে, এটা 63 বছর পর, চট্টগ্রাম ওয়াসার প্রতিষ্ঠার পর এটা কোনোদিন সেখানে যায়নি, এটা সেখানে যাতে নিয়ে যাওয়া যায় সেই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের একটা আলোচিত ঘটনা, সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে বাগেরহাটের খানজাহান আলী রহমতুল্লাহ বাজার সংলগ্ন দিঘি থেকে একটি কুমির উদ্ধার করে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে, কুমিরটি বর্তমানে সুস্থ আছে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, দেশে মোট কুরবানি হয়েছে 93,67,418টি গবাদি পশু, মোট চাহিদা ছিল 1,06,334টি, প্রাপ্যতা ছিল 1,23,00,000-এর মতো, তার মানে 22,00,000 বেশি পশু রেডি ছিল। আমাদের এই মন্ত্রণালয় খুব ভালোভাবে তাদের কাজ করেছে এবং দেশীয় খামারিদের উৎপাদিত পশু দিয়েই কোরবানির চাহিদা পূরণ সম্ভব হয়েছে শতভাগ। যুব ক্রীড়া মন্ত্রণালয়, নারী হকি নারী কাবাডি দলের সম্বর্ধনা দেওয়া হয়েছে।
2: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেন,
6: বাংলাদেশের ফুটবলের যে উন্মাদনা, বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখানো হবে না, এটা আসলে মানুষ স্বপ্নেও ভাবে না। কারণ আমরা ছোটবেলা থেকে যখন খেলেছি বা খেলা দেখেছি, আমরা দেখেছি বাংলাদেশের ফুটবলে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা কিংবা জার্মানি বা ইতালির কি ক্রেজ, বা স্পেনের মতো দলগুলোর যে ক্রেজ, বাংলাদেশ অথবা বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করে না, বাট বাংলাদেশের ফুটবলের মানুষের যে ফুটবল নিয়ে যে উন্মাদনা, যে পাগল হওয়ার মতো যে মনোভাব রয়েছে, সেই পাগলামি জায়গাটা থেকে কিন্তু বিশ্বকাপ ফুটবল বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত একটি আশার একটি জায়গা, যে বেশ কিছুদিন ধরে বাংলাদেশের ফুটবল বিশ্বকাপ ফুটবল দেখানো হবে কিনা এই বিষয় নিয়ে একটি ধূম্রজাল ছিল। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি খুব বিস্তারিত ভাবে খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন। আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা যে আমরা একটি স্বচ্ছ একটি অবস্থান তৈরি করে আমরা নীতিগত ভাবে ভালো কিছু কিভাবে অর্জন করা যায়, কিভাবে ভালো কিছু প্রতিষ্ঠিত করা যায় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমরা আশা করি যে বাংলাদেশের আজকে সকল ফুটবল প্রেমী যারা রয়েছে তারা অত্যন্ত আজকে আশায় বুক বাঁধবেন যে আমরা ইনশাল্লাহ আমাদের পৃথিবীর মাধ্যমে আমাদের যারা সত্যগুলো নিয়েছে তাদের মাধ্যমে সারা দেশের মানুষ বিশ্বকাপ ফুটবল দেখবে। পাশাপাশি আমরাও চেষ্টা করছি যে ডিজিটাল যে বড় বড় বিলবোর্ড গুলো রয়েছে আমাদের ডিজিটালি বিভিন্ন ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাতে বড় স্ক্রিনে আমরা যাতে খেলাগুলো আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করতে পারি সেই বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে যে আপনাদের মাধ্যমে সারা দেশের কাছে জাতির কাছে আমরা যে স্বচ্ছতার সহিত আজকে যে কার্যক্রম প্রতিষ্ঠিত হয়েছে সেটি আপনারা উপস্থাপন করবেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।
2: আজ সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবির 3D হলে আয়োজিত মাননীয় সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি MP বলেন,
7: বাজেটের দুইটা পার্ট, একটা হলো ডেভেলপমেন্ট পার্ট, একটা হলো রেভিনিউ পার্ট। রেভিনিউর পার্টটা যেটার আহরণ হলো গভর্নমেন্ট রেভিনিউ আহরণ করে, এই ট্যাক্সটা মূলত পোর্ট থেকে আসে, আমাদের মূল আয়ের উৎস হলো ট্যাক্স, তারপর গভর্নমেন্ট ভ্যাট নেই। একটা বাজেট কিন্তু গণতন্ত্রের প্রতীক, একটা বাজেট কিন্তু তার ডেভেলপমেন্টের প্রতীক, একটা বাজেট কিন্তু তার আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের প্রতীক, বাজেট কিন্তু অঙ্কের প্রতীক না। এই সরকার টাকাটা পাওয়ার কথা, এই এই রেভিনিউ কালেকশন হবে, আপনাদের যেটা রাঁধতে হবে সেটা রেভিনিউ কালেকশন হওয়ার ব্যাপার। ইট ইজ এ বিগ চ্যালেঞ্জ ফর দ্য গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট যদি কেউ চ্যালেঞ্জের কথা বলে আপনারা কি চ্যালেঞ্জ মোকাবিলা করেন, ইজ দ্য চ্যালেঞ্জ টু কালেক্ট দ্য রেভিনিউ। আমরা 9 লাখ কোটি টাকা বাজেট দেবো, আমরা 9 লাখ কোটি টাকা পাবো, এটা একটা বিগ চ্যালেঞ্জ। আর খরচটা চ্যালেঞ্জ না, সেটি করলেই খরচ হয়ে যায়, লই বাই চলে গেলাম, খরচ কোনো চ্যালেঞ্জ না। ইট ইজ এ বিগ চ্যালেঞ্জ আপনার রেভিনিউ আর ডেভেলপমেন্ট। এখন আমরা ডেভেলপমেন্ট সবাই আপনার ওনাদের কাছে হেল্প নেবেন কি, এই রেভিনিউ এক্সপেন্সেস আর ডেভেলপমেন্ট এক্সপেন্সেস এই দুইটা মিলাবেন, আপনার সেখান থেকে সাহায্য নেবেন, ওনার কাছে সাহায্য নেবেন। আপনি নিজে জানেন না তা আপনি চাইবেন কি, চাইতে তো হবে না, একটা মানুষ জানে না তো চাইবে কি, যেমন বাচ্চা শিশু জানে না কান্দে আনারা হাসে, আমরা যদি না জানি তাহলে তো জানা, এই জন্য আপনার ইকুইপড হবেন আজকে যারা সেশন করবে তাদের কাছ থেকে, যে মানুষের টাকা দরকার তার গভর্নমেন্ট বাজেট দেয়। আপনার কিন্তু গণতন্ত্রের প্রতি আমার সামনে বসে আপনি কিন্তু গণতন্ত্রকে পাঁচিশ দিকে ঘুরে দিতে চান, এই গভর্নমেন্টটা হোক এই পার্লামেন্টটা হোক বেস্ট পার্লামেন্ট ইন দি হিস্ট্রি অফ বাংলাদেশ, এটা চাই দায়িত্বটা আপনি, বেস্ট পার্লামেন্টের বানানোর দায়িত্বটা মূলত আপনার। MP সাহেব সারাদিন ব্যস্ত থাকে, একজন MP একটা এলাকায় 5 জন MP লাগে কিন্তু।
2: অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভুঁইয়া বলেন,
8: সংসদে যদি একটি কমা ভুল জায়গায় পড়ে তো এটা অর্থ পাল্টে যায়, অর্থাৎ আইনের মধ্যে যদি ভুল জায়গায় এটাতে পাল্টে যায়, কিন্তু একটা শূন্য বেশি হয়ে গেলে অবস্থা একদম ওর খারাপ, একদম পুরো বাজেটে পাল্টে যায়। কমা বা বাড়ার যে বিষয়গুলি আছে এই বিষয়গুলি আছে কি নাই এগুলো কিন্তু চুলচেরা বিশ্লেষণ করে যারা আসলে মাননীয় সংসদকে এটার মূল সহায়তা দিবেন এটাই কিন্তু আপনারা, এবং আপনারা আপনাদের এই দায়িত্ব যখন পালন করতে যাবেন, আমি আজকে একটা জিনিস খেয়াল করলাম যে এটা প্রশিক্ষণের মধ্যে একটা ধারা আছে যে আগামী 11 তারিখে এই বাজেটটি আমাদের মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে উপস্থাপন করবেন। এই বাজেট হলো দেশের আর্থিক নীতি, রাজস্ব ব্যবস্থাপনা, সরকারি ব্যয় কাঠামো এবং উন্নয়ন অধিকারের একটি সমন্বিত প্রতিফলন। এই বাজেটের উপর কার্যকর সংসদীয় পর্যালোচনা, গণতান্ত্রিক জবাবদিহিতা, সুশাসন ও জনসম্পদের দক্ষ ব্যবহারের জন্য একটি পূর্ব শর্ত। বাজেট হেল্প ডেস্ক কেবল একটি তথ্য সেবা কেন্দ্র নহে, এটি সংসদের জন্য একটি প্রমাণ ভিত্তিক অর্থাৎ এভিডেন্স বেসড নীতি সহায়ক ও গবেষণামূলক প্ল্যাটফর্ম।
2: আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস, এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে অ্যাক্রেডিটেশন, উন্নয়ন, আস্থা ও টেকসইতা, অ্যাক্রেডিটেশনের শক্তি। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় নানা আয়োজনে বাংলাদেশেও আজ দিবসটি উদযাপন হয়েছে। এ উপলক্ষে আজ সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন,
9: আমাদের চতুর্থ শিল্প বিপ্লব এবং দেশীয় প্রযুক্তির বিকাশের ক্ষেত্রে হচ্ছে আমরা যখন স্মার্ট ইকোনমি এবং চতুর্থ বিপ্লবের দিকে ধাবিত হচ্ছি তখন কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস এবং ব্লকচেইনের মতো উন্নত প্রযুক্তি দেশীয় উৎপাদন খাতে যুক্ত হচ্ছে। অ্যাক্রিডিটেশন নিশ্চিত করে যে এই নতুন উদ্ভাবনগুলো কেবল আধুনিকতাই নাই বরং আন্তর্জাতিকভাবে নিরাপদ এবং সাইবার সিকিউরিটি মানদণ্ডে উত্তীর্ণ। উদীয়মান খাতের বিকাশের ক্ষেত্রে হালকা প্রকৃতি বা লাইট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর বা চিপস ডিজাইনের মতো যেমন মান ISO 1,70,025 অনুযায়ী ল্যাবরেটরিগুলো অ্যাক্রিডিটেশন দেশীয় প্রকৌশলীদের নতুন উদ্ভাবনকে বিশ্ববাজারে প্রতিযোগিতা করে তোলে। মেডিকেল এবং বায়োটেকনোলজি উদ্ভাবন, ওয়ান হেলথ এবং বায়োটেকনোলজিক্যাল যুগে কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশের তৈরি ঔষধ এবং ভ্যাকসিন এবং চিকিৎসা সরঞ্জাম বৈশ্বিক বাজারে পাঠানোর আগে দেশের আন্তর্জাতিক মানের ল্যাবরেটরিতে পরীক্ষা নির্ভরযোগ্যতা দেয় এই অ্যাক্রিডিটেশন। একবার যদি অ্যাক্রিডিটেশন হয় এবং সারা বিশ্বে এর অ্যাক্সেপ্টেন্স তৈরি হয়, বাংলাদেশ অতি শীঘ্রই LDC গ্রাজুয়েশন হবে। দ্যাট মিনস আমাদের LDC থেকে আমরা গ্রাজুয়েশনে ডেভেলপিং কান্ট্রি হবে। আমাদের অ্যাক্রিডিটেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই কারণেই যে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে যদি আমরা ব্যবসা বাণিজ্য করতে চাই অবশ্যই আমাদের গুণগত মান ভালো হতে হবে। বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড যেটা, সেটা বিশ্বের বিভিন্ন দেশের যে সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের অ্যাক্রিডিটেশন তারা তাদের সদস্যপদ লাভ করেছে এবং এই সদস্যপদ লাভ করার ক্ষেত্রে যেটি সুবিধা হয়েছে সেটি হলো যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের যে সমস্ত ল্যাবগুলো তারা অ্যাক্রিডিটেশন দিয়েছে সেই প্রতিষ্ঠানের পণ্য এবং অন্যান্য বিষয়গুলো তারা অ্যাক্রেডিটেড হয়েছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে।
2: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা সৈয়দা জামিলা আখতার, সম্পাদনা সৈয়দ ফাহাদ্দেস, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
10: মনে রাখবেন, নৌ দুর্ঘটনার মুখ্য তিনটি কারণ হল ওভারলোডিং, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা করা। তাই যে কোনো অবস্থায় ওভারলোডিং পরিহার করুন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান পরিচালনা থেকে বিরত থাকুন। বেআইনি ও বেপরোয়া নৌযান পরিচালনা করবেন না এবং অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন মনিটরিং পরিদপ্তর প্রযোজিত অনুষ্ঠান বাংলাদেশ ইন ওয়ার্ল্ড রেডিও।

পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন প্রসেন কুমার সাহার কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। আয়োজনটালে তিবারে রয়েছে আধুনিক গান শিল্পী শেফালি পারভিন লাভলি। প্রথম গানের কথা সাজিয়েছেন মতিউর রহমান মতি, সুর করেছেন নূর হামিম রুবি।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতে ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরও এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছো? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা ঘরে যাও, যাও।
4: কখনো লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে না উঠে পরবর্তী নৌযানে ভ্রমণ করুন। লঞ্চে ওঠানামার সময় সাবধানতা অবলম্বন করুন, শৃঙ্খলা বজায় রাখুন। যাত্রীবাহী লঞ্চের উপরের ঢেকে অথবা যাত্রীদের নির্ধারিত স্থানে কোনো মাল বহন করবেন না। অতিরিক্ত মাল বোঝাই নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকুন। নৌযানে প্রয়োজনের অতিরিক্ত যাত্রী বা মাল বহন করবেন না। প্রয়োজনীয় সংখ্যক জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়া নৌযান চালাবেন না।

0: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোন অবস্থাতে খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদ থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে জাতীয় ভাবধারাপন্থী ও গণতান্ত্রিক আর্থসামাজিক সংস্কৃতির বিকাশে ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ।

0: প্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি আশরাফ শাহীন
1: এবং আমি ডক্টর মাহবুবা রহমান।
0: বন্ধুরা, এদেশ আমার জন্মভূমি, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এদেশ। এদেশ নিয়ে আমাদের অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা। আমরা স্বপ্ন দেখি প্রত্যাশার বাংলাদেশ হবে শান্তি, সাম্য ও মানবিকতায় ভরা একটি দেশ। এদেশের মানুষ ধর্ম, বর্ণ, মতভেদ ভুলে মিলেমিশে বসবাস করবে। দুর্নীতি অন্যায়ের পরিবর্তে প্রতিষ্ঠিত হবে সততা ও ন্যায় বিচার। শিক্ষা হবে সকলের মৌলিক অধিকার এবং জ্ঞান হবে উন্নতির প্রধান শক্তি। যুব সমাজ কর্মসংস্থানের সুযোগ পেয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: নারী ও পুরুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে সমাজে এগিয়ে যাবে। গ্রাম ও শহরের বৈষম্য কমে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি হবে। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় মানুষ আরও সচেতন ও দায়িত্বশীল হবে। বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতিতে বাংলাদেশ বিশ্ব দরবারে সম্মানের আসন লাভ করবে। এমন একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক দেশই আমাদের প্রত্যাশার বাংলাদেশ। আর সেই প্রত্যাশা পূরণ করতে আজ দেশের হাল ধরেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান।
0: শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা সমবেত কণ্ঠে একটি গান শুনব, একাত্তরের 26শে মার্চ রাতে। গানটি লিখেছেন আলিয়া সাপা কন্দ, সুর করেছেন জি এম জাকির হোসেন। পরিবেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কণ্ঠশিল্পী বৃন্দ। গানটিতে ফুটে উঠেছে দেশের জন্য সময়ের প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপস্থিতি।

0: ধন্যবাদ জাসাসের কণ্ঠশিল্পী বৃন্দ।
1: এই দেশ আমাদের সকলের, দেশের গান আমাদের মনের গভীরতাকেও ছুঁয়ে যায়। দেশাত্মবোধক গানের মাধ্যমে আমরা খুঁজে পাই আমাদের অস্তিত্বের কথা, জীবনের দর্শন। এবারে একটি দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি পরিবেশন করবেন আমার সোনার বাংলাদেশ।

ধন্যবাদ শিল্পী মোহাম্মদ আনোয়ার হোসেনকে। নজরুল আমাদের জাতীয় কবি, তার গান জীবনের কথা বলে, মানুষের কথা বলে। তাকে স্মরণ করতে এবারে একটি নজরুল সঙ্গীত পরিবেশন করবেন ডক্টর মাহবুবা রহমান।

ধন্যবাদ ডক্টর মাহবুবা রহমানকে। বন্ধুরা, এখন একটি আধুনিক গান শুনব। গানের কথা, শিল্পী আমি তোমাদেরই গান শোনাব। গানটি গাইবেন শিল্পী মম মণ্ডল।

ধন্যবাদ শিল্পী মমমণ্ডল। এখন আমরা আমাদের মূল লোকধারার গান শুনব। গানটি গাইবেন রাশেদা আক্তার। গানের কথা হল লাগাইয়া পিরিতির ডোরে।

0: বন্ধুরা, প্রত্যাশার বাংলাদেশ শিরোনামে আমাদের আজকের এই পরিবেশনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আপনাদের অংশগ্রহণ এই অনুষ্ঠানকে করেছে আরো সার্থক ও সুন্দর। আমাদের আজকের অনুষ্ঠানের ভাবনা পরিকল্পনায় ছিলাম আমি আশরাফ শাহীন, উপস্থাপনায় ছিলাম আমি আশরাফ শাহীন
1: এবং আমি ডক্টর মাহবুবা রহমান।
0: গ্রন্থন ও সঙ্গীত পরিচালনায় ছিলেন জি এম জাকির হোসেন। প্রত্যাশার বাংলাদেশ শিরোনামের মাসিক ম্যাগাজিন অনুষ্ঠানের পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আশরাফ শাহীন
1: এবং আমি ডক্টর মাহবুবা রহমান। আল্লাহ হাফেজ।

এতক্ষণ শুনলেন জাতীয় ভাবধারাপন্থী ও গণতান্ত্রিক আর্থসামাজিক সংস্কৃতির বিকাশে ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ। অনুষ্ঠান সম্পাদনায় আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন অদিতি মহসিন।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিল আহমেদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক ২২৬৬ কোটি ৪১ লাখ টাকা ব্যয় সম্বলিত ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। আজ রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে ২২২৯ কোটি ১৩ লাখ টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং বাকি ৩৭ কোটি ২৮ লাখ টাকা সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে নেওয়া হবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৩টি নতুন, ৩টি সংশোধিত ও ২টির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। পানি সম্পদ খাতে বরিশাল সেচ প্রকল্পের প্রথম পর্যায়ে রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনের অনুমোদন দেওয়া হয়। স্বাস্থ্য খাতে প্রকল্প ২ এর অধীনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সম্প্রসারণ প্রকল্প অনুমোদন লাভ করে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে একটি ক্যান্সার কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধিত পর্যায়ে অনুমোদন করেছে। এছাড়া দেশজুড়ে ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন সহ শিক্ষা খাতে সংশোধিত কয়েকটি প্রকল্প অনুমোদন করা হয়। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা গড়ে তুলতে আগামী অর্থবছরের বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তা তৈরিতে স্টার্ট আপ তহবিলে ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তিনি আজ সংসদের ঢাকা ৪ আসনের সংসদ সদস্য বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দ জয়নুল আবেদিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। এর আগে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও বলেন, বিভিন্ন অর্থনৈতিক ও কাঠামোগত চ্যালেঞ্জের কারণে গত অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর রাজস্ব আদায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বিদায়ী ২০২৫-২৬ অর্থ বছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪২,৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে। সংসদের বৈঠক আগামীকাল বিকাল ৩টায় আবার বসবে। শিক্ষামন্ত্রী ড আনাম এহসানুল হক মিলন দ্ব্যর্থহীনভাবে বলেছেন, অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাসের মতো মৌলিক বিষয়গুলো বাদ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। তিনি আজ সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এই সংক্রান্ত গুজবের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন। শিক্ষামন্ত্রী বলেন, নীতি নির্ধারণী পর্যায়ে উচ্চশিক্ষায় অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাস বাদ দেওয়ার মতো কোনো আলোচনা হয়নি, এমনকি এ ধরনের কোনো প্রস্তাবও নেই। ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্যে কান্না দিতেও সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান শিক্ষামন্ত্রী। দেশের তৃণমূল পর্যায়ে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে বিদ্যমান সকল ৩১০-৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডা জাহিদুর রহমান সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, জনগণের দোরগোড়ায় দ্রুত জরুরি স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কারিগরি সহায়তায় দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স তৈরি করা হবে। আগামী এক বছরের মধ্যে রাশিয়ায় বাংলাদেশী কর্মীর সংখ্যা ১ লাখে উন্নীত করতে মস্কোকে প্রস্তাব দিয়েছে ঢাকা। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়ায় চলমান ৩ দিনের সরকারি সফরে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান এই প্রস্তাব দেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রুশ কর্তৃপক্ষ এই প্রস্তাবের উপর দ্রুততার সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ ৩ ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে ডিএলএস মেথডে ৮৬ রানে পরাজিত করেছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান করে। ২৮৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া ৪২ ওভার ২ বলে ৯ উইকেট হারিয়ে ১৯১রান করার পর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে গেলে ডিএলএস মেথডে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হয়। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।

সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। পথ ও পাথে অনুষ্ঠানে হিংসার কুফল সম্পর্কে বলবেন মাওলানা ডক্টর মোহাম্মদ সলিমুল্লাহ খান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ছটা পঞ্চাশ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল সাতটা বিশ মিনিটে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2026 উদযাপন উপলক্ষে ঢাকার সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল দশটায়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টজ ও FM 106 মেগাহার্টজে প্রচার হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা তিনটায়। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে প্রচার হবে। সকাল আটটা ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু বেলা ১১টা ৫ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলে প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যের সুখের মূল বেলা ১১টা ৩০ মিনিটে। হনিন অনুষ্ঠান হাত বাড়ালে বন্ধু শুনবেন বেলা ২টা ২০ মিনিটে। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ইউটিউবে একক শিল্পের গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা ৩টা ৫ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল ৪টা ৫ মিনিটে। বিকেল ৫টা ৩০ মিনিটে লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ৬টা ৫ মিনিটে। সন্ধ্যে ৭টা ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে। রাত ৮টা ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার রাত ৯টা ৫ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। এছাড়া FM 90 মেগাহার্টজে রাত ১২টা ১৫ মিনিটে নিঃশ্রুতি অনুষ্ঠানে শুনবেন নাটক সন্ধ্যের সীমান্তে। এবারে FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্টজে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 37.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 75% এবং সন্ধ্যে 6টায় 79%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:10 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:46। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টস, FM 106 মেগাহার্টস, FM 102 মেগাহার্টস ও FM 90 মেগাহার্টজে। এখন শুনবেন পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Betar Dhaka, Shokal Chota. Aaj Budhwar, 27 Joshto, 1433 Bangabdo, 23 Jilhaj, 1447 Hijri, 10 June 2026 Khristabdo. সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হলো আমাদের আজকের অধিবেশন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েব 693 কিলোহার্স, এফএম 90 মেগাহার্স, এফএম 106 ও এফএম 102 মেগাহার্সে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মোহাম্মদ আব্দুল্লাহিল মাহমুদ সেতু ও ফরিদা আক্তার রুমা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খুসরু সিদ্দিক, সুলেমান হোসেন খান, আব্দুল কাইয়ুম জুয়েল, মোহাম্মদ রাশেদুল ইসলাম ও শাকিল আহমেদ, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা ইউসুফের 66 আয়াত ও 67 আয়াত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ।